তখন কুমারী সিং তিনি আগস্ট তালনি নই সালমারি তিনি চিনি ভারত হাকতর পুইলা আগস্ট নি পুইলা সানডে ন বায়াব রংনি সাল হিনই নারক্ষা এবার পালাইলাই দোক হাইকে তা তিনি অজরাবো বোঝাবই যায়াবনি সাল পালাইলাইনে ফাইদে বায়াবন তুই কাহাম হামিয়া জেরে জেথরই নাইলাইন বায়াব চিনি বাকে বসরাতেই কাহাম লামাওতলাঙ্গাই থাক তে অ বায়াবন চিনি বাকে বসরাতেই হামিয়াও জন তলাঙ্গাই থাক আপনি বাকে ফিয়াবা বইলাবনো সানামো জঙ্গ গাইসানো কক নিজি সাবো ববহাই জেরে জেথ্রই নাইমানি আগলো যেন বায়াব খানানে নাই ফিয়াবা আসক জেরে জেথ্রই দফানো ওয়াইসৌ সু ফিয়াবা বায়াব দাবুকনি অজরাব যেন নুগো বেলাইখিন যেন বায়াবন পুইটু সাবই যেন খরক সাবরকে পুইটু সাবই মগল নুগিয়া অঙ্গই দো ফিয়াবাতে খরক সালে বন বায়াব হিনী চৌয়া অবো হাইরক নুকসাগৈ দো হাইয়াদে আও তাহু বৌমারি কিং বায়াব তিন সাল নক সাবই বায়াবন তিন ককলাম সালাইনি নরকবাই তে নরক কক দোক তৈ গ্রেঙ্গি মানো হাইয়াদা আও দক ককরে কক দুক্তি কিরং না সেখান তুমুল নরক

0: Yo tono no fungaham. Akashbani agortola. Tabu chengzago. Tinini funi kokbrok awai panda hayungni khorang. Tini kok tishal taltuk talni. Shalchisha shalmari. Chibrira thamchiba tiprabishi. Agostalni shalnei shalmari. নিশাই নিচিদক ইংরেজি বিশি নিরা থামচিদক পয়েন্ট ব্রেমিতার শাসাই নিরাদক চিচুকু কিলোহার্জ এবা সারাশা পয়েন্ট দক মেগাহার্জ ও পান্ডা এএম তে এফ এম নি বখাক্তি বাক্সাকে আওয়াই খাই যাগি তঙ্গ পান্ডানি পুইলহন চং খানালায়ান ককাহাম তিনি নি ককাহাম নাহার জাখা ডক্টর বি আর আম্বেদকর সালাংমা ককথাইরক ভাগ্য নিশাই শাক শাক ন পুইতো নারক দি ভাগ্য ন পুইতো চাইয়াবই শাক নি ফান তেই সামুং ন সে পুইতো মাচা নাই আং ইয়া ফাংনি সিমি বুচুক জরা ইন্ডিয়ান যে গংনা শিব ব গংরিনা ব রঙ্গ লংমা কলক ইয়াবই কদর সে ইংনা নাঙ্গ কাহাম টংথাইনি সাই কাহাম বিরিন্দিয়াসে চাকুগো সামুং কাহাম জেফ্রুফান বরক রকন থানসাং থানি চুবাও ধর্ম বড় রকনি বাকৈসে বড় রকনি বাকৈ ধর্ময়া চং চংবাড়িও বাক্সা ফিয়া টংথাইতেই রং পুইসাওলে বাক্সায়া চং অবহাই টংমুং রকন মাফিল নাই মানথাইন কই মানিয়া বন কাক চবানী বিশংতিসে সেগৈমানাহারো চবা চেঙ্গৈ থাঙ্কা চবানী বাকৈ খা থন্দি অ চবাও নং মা তংনাইন রং পুইসাও কুচুক ওংমানী সাই শাকনি বরম বেলাইন কাইসা কতর নাংকুকমানী চিনি চবাংখা শাকনি বরম মানথানী তেই শাকন কুচুক তিসানানি চবা চিনি বেবাক নকমাখা তাবুক অংখা আবন কিফিলেই মাননানি চবা হাইকেচং আশিক জরা ডক্টর বি আর আম্বেদকর সালাংমা ককন কক বরক বাই সাজাখা
1: আও চং অজরাও থাংলাইয়ানে চিনি তিনিনি সালন রকসাওই কক থাইজা থাইনে তিনিনি সালন চিনি তিনিনি ভারত হাকতর বাইপ রকনি সাল হিনে সাজাগৈ দঙ্গ আগস্ট তালনি পুইলা ককটি সাল ন অ সাল হিনে চংজাগৈ পালাই জাগৈ দঙ্গ তে তিনি সাল তে কেসা তুমুন যং সানানি মুচুঙ্গ অবঙ্কা ন্যাশনাল আইসক্রিম তে সেন্ট ইউজ নি সাল হিনিব

সাজাগাই দাও দে তিনি যে কালারিং বুক দে এবাকে বা পদ্রেপদ পালিনি হিসাবনি সালিনি বল সাজা

ম্যালেরিয়া ন রমই মাইয়া আথানী ফিয়াবা কিচিসা তাবুনে অজরাবা কিজা কিচা লঙ্কাহিকে নাক নাইকল নয় রোগ পাইছে নাইজাকাহিকে ন বেলাকে চাকু নয় হাইকে আসে জরা সংখ্যা নালেখে ম্যালেরিয়ানো তুই কক থাইজা থাইনে।

0: haike chung asik jora kokthum rok khanalaika tabu khanalain shebogo borok langmani ko
1: आउ अजरव सेबोगो बरक लांगमनिकगो पुइलानो सानानि मुसुगो इन्डियन आर्मी नि 638 बेटेलियानो शॉर्ट सर्विस कमिशन नि बखाखदै बरक तलांग जानाय आजागाबो रोंमारि उंनानि नांनाय बीई एबा बीटेक पास खालायजाक जतय बुक्स आजक थायतांगो 350 हाय ते उमर उंनानि नांनाय বিশি নৈচি নিশিমিরমই নৈচি চিনি জরা তে কইবলাই রহনানি পাইথাক সালঙ্কা ও তালনি আগস্তালনি চিনি সালমারি জরা এবার 7 আগস্ট জরা আপনি বাকে স্রাই স্রাই খেলাইয়ে কগলাম সানানি মুচুকা হিঙ্কাই তেব জেরে চেত্র সাইনানি মুচুকা হিঙ্কাই জয়েন ইন্ডিয়ান আর্মি .nic.in ও ওয়েবসাইটও থাঙ্গাই নাই মানো অবনো কারিব বুড়ি রংনি 68 ব্যাচ বরক লংজাগনাই কোয়ালিফিকেশন সেম নতংনাই রংমারি সালমারি কইবলাই রহমানি সালমারি সিমি ও তালনি ডক সালমারি এবাকেবা 6 আগস্ট জরা উংনাই হিনে সাকলাই জাকা অবনো কারিব চিনি এন আই টি নি বখাকতে নাইনা থাকা হিয়াকে এন আই টি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলাব জে আর এফ কন্ট্রাকচুয়াল নি বিসিংতে জুনিয়র রিসার্চ ফেলোশিপ তলাংজাকনাই বিশানি বাকে আবনি বাকে ধর্মায় রিজাকনাই 37,000 তে অনারিয়াম রিজাকনাই অজাকাব বি বিটেক এবার এম ই এম টেক খালাইজাক তহা হিয়াকে ক্যাট নেট পাস খালাইজাগ্র বরক অজাগাব পুইলা পোখাগ ব্রগ্ন প্রেফারেন্স রিজাগনাই তে যে কয়বলাই রহনানি বাকেই বায়োডাটা জমারি দিহিনাই সাজাকা তে আপনি বাকেই পাইথাক সালমারে কয়বলাই রিনানি বাকেই অ তালনিন টেন্ট সালমারে এবাকে বা টেন্ট আগস্ট জরা সাকলাই জাকা কইবলাই রহনানি বাকে সাল চঙ্গেরি জাকা তে অবনো তুই তেই বস্রাই স্রাইকে সাইমানানি মজুগা হিঙ্গে নর ওয়েবসাইট হাবিনি নাই মানো www.nita.ac.in ব হাবে নরক নাই মানো তে অবনো কারিব এয়ারপোর্ট অথরিটি নি বখাক দিব বরক তলাংজাকনাই হিনেই সাজাকা ন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্টারন্যাশনাল এয়ারফোর্স অথরিটি নি বকাকতে তু কেব তুমুন অর কেব গ্রেজুয়েট অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস তে আইটিআই অ্যাপ্রেন্টিস তলাংজাকনাই হিনেই সাজাকা অবনি বাকেই বুকসা আজক থাই দঙ 140 হাই তে রংমারি উনানি নাংনাই বিশিবিরিনি এ আই সি টি ই খালাইজাক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি খালাইজাক অবনি বাকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি খালাইজাক নাংনাই তে ডিপ্লোমা খালাইজাক উনানি নাংনাই হিনে সাজাকা

আশিক জরা ননীগোপাল দেববর্মানি খরাং রেসাবজাক রেসাব মং খারি জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা তিনি ফুনি ককবরক আওয়াই পান্ডা হায়ুং খরাং পাইথাগ হাইনো হাই হামবাই আফার ফিরো

0: হতা হুব হুমারে কিছু ইং হাই নহাই হায়ুনি খরংনি ইয়াগুলো নরক নি গজার কি ফলি ফেবে গাতেই ও জরাব নরক নি কগদুক ফাইজাকে থালায়না ও কো জরাব কগদুক সাবতাও। হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যালো
0: তাকুনো লামসব ফুঙ্গহা অমঙ্গে চিনি বারো থাকত রসিমি
1: আগস্ট ন পালাই
0: সিমি চলিখা কিছু সা টেকনিক্যাল ইস্যু তো মানে আপনি বাকি তাবুখন কিছু যা স্রাই স্রাই মিয়াকো
1: মানে সাক কাহাম টংানি কে লামা তাব নাই নগ আতুগুই টংখা এবু বাই কক সালিয়া ফ্রেন্ডশিপ খাইলিয়া তো বুদ্ধি খাদি ফাইয়াঙ্গ লামা মাইয়াঙ্গ আবু বাই সঙ্গ গবাং মাতিনি খাওয়া হামিয়া বরক হামিয়া রক হাইতা নেগেটিভ থটস রক সিনি থানে হাবুই মানু অনমাই সঙ্গ এটা মিয়া খাই বদল নেই তা ফ্রেন্ডশিপ সিন মোকে বদল আপনি বিশ দিয়ে গবাং মা কক তোমার মালায় তাবো যে কোনো হামিয়াছে এঙ্কে ও আবো আরো মহাকে ফুলকে হামো মহাই তাকে হামো রকমই সালাই দিবা যে মান যাক ইজাক এক্সপিরিয়েন্স গেলাম বড় শেয়ার করে আরো দিবা নি না হালাই মানো হাই
0: দিবা
1: এঁকে নাই সংসার কাছে নবত নাবো বাকি সেমান কামো বাকি খানা কামো আবো ও ফ্রেন্ডশিপ খুললে মানে বেলাই সিন বাকি কাহাম আবু রমই নারক লাইনি আবু নাগো ফ্রেন্ডশিপ রমই নারক লাইন আং আগে বুর থমর গবাং মা সাকা আবু কেসে হামজাক মানে আরো তোমা নাংতা ফ্রেন্ডশিপ ন রমই নারক লাইন কেসে বুফাং রং থমা সাকা টক বাই বুফাং এবার টক র আরো থাই থাই পুরো তিমি কুরুম কুরুম কা বুফাং তঙ্গ এবার জেপুরু বুফাং মরান খা ওয়াতি ওয়ালি আঙ্গই বথাই ছেলিয়া বলাই করিখা আপুরুকা তগর খারি সামুই কেতা বন ইয়া করি ফ্রেন্ডশিপ খাইলিয়া তা গে তক মাসা সিমে আরো তক মানে কক তাক ওকে আরো ইয়া কাজা আমি আমার বাবু আরো নানো অতক সময় বসা বার খা তার খা খার খা তর খা আং তাম বিন বিপদ নিজর ও বন বাকে খিবি থানাই বো সাইজং থাকাইছা বন বাকে খিবি থানাই বা আপনি তক তক খাবলে আপুরু কাই তোরা তক ন খাই সঙ্গে মানে ব্যবহার খারি সঙ্গে নাকি আরো বাকি টংকাছিল আপনি সঙ্গুরু ব কক সামান আপুরু ন বন বন জাগাই আর তক ন বালাই ফ্রেন্ডশিপ নি যে অবন নারক খা

0: sụt rồi mà này luôn rồi na đi mà nó rằng rồi sau ấy hari không biết cái ông hay rồi mà này bổ sung nó go offensive áp nó offensive này giờ vừa rồi cái này áp ở bên phía đó bắt tay này này bởi vì one shot này ông bảo nhau sung nó go các bạn mà xin vừa rồi có lúc có được xem anh bên phía này giờ rồi sẽ asol bom đốt xin đi ra cái thay chúng ta cái giờ tụng tụng lên mấy cái này FMB khai vào luôn cái chúng ta bu ở đây report cái chúng ta bảo lại có cái gì nó hay lại tụng lại rồi cái gì này xin ra ra cái bộ đồ này khoảng phải phía ra cả bộ cái này xem bước càng sắp tới luôn này cái chỉ cho số bao số xin cái chúng ta thùng lại mà nào cái này áp phải lên nhà này tụng lại ta cái này áp một điều đinh đinh bớt xanh như vậy cái xe khác mà
1: কিছু সামগ নাই মানে বেলাখিন হামাই দেখো আও তাকুমারি কিছিং যেন অবন সালাই দলাই মানে চিনি বায়াব কিচিং বায়াব কিচিং নাতেই যেন তিনি ককলাম অজরাব হাইনো হাইতে খরকসা কক দুব ফাইজাক নাই নালাই না হ্যালো ফুঙ্কাহাম বুকুং লামসগো চিন তিনি সালকামা পান্দাব খনাউই দো বুকুক খনাউই দো বুকুক আনি খরং খনাউই মানে কক করে
2: বিপদ আপন নিজরা ববন খানি কক খাট গ আবো আং বাইক বিন বু সালিয়া অবন বাদে ব হামজ থাই মালাইনি বায়াত তাকু বুকুনি বিশিং আন্তই আন্তই রব বেলা আন খাটং থগ্রি মানো তাবো বড় কল কত নিবিশিং ব দুজন বরক নয় আনি আপদ বিপদ নিবিশিং আনো অনেক চুবানা নাইখা চুবা চুবানা নাইখা চুবানাবো বং মুসং যাগ বং খাটং ব ইয়া সুগিয়া আরো নিবিশিং আব আন্তিফানো আং আনবো খাগ দো তাহলে এথেন খাই বদল হাই আবো থানাতে কপা থাকিং মানন্দ থাইথামা হাই এথেন খাই বদল মানে আনি খাচাংমা অনেক মানখা বেলাকে টং থকা বেলায় খাই আনি বোখা শিমুক টংমার সুজা তিন থাকা বড় গানো তুবাও ক কাহাম কাহাম থাও বংনি কংন খাওয়ই আং আনি বোখা সরাঙ্গি টঙ্গো বড় বেলায় বায়া কাহা ম্যাডাম
1: বেলাইখিন হামবাই বুকুং বেলাইখিন হামবাই নি লামা তিনি সালাচিনি যতনি অবহাই খেলায় বায়াব কাহাম লগিব মাননি উথুন বায়া কাহাব মাননিব ফিয়া কপাল হামনানি নাঙ্গো হ্যালো বহুল লামসগো ফুঙ্কাহাম খাই দো বুকুক নিনি খরাং আং খাও ফুঙ্কাহাম ফুঙ্কাহাম বুকুক নিন আনি খরাং খানাউই মানিয়াদে ওহো সাই মানলিয়া বুকুক তাঙে আনি খরাং খানাউই মানিয়া এবার যতদে অবহাই উঙ্গি দা ককরে হ্যালো তানি থাকা তানজাগি থাকা হ্যালো ফুঙ্কাহাম তাকুনো লামসগো চিন্তিনি সালকামা পান্দাবো
3: ফ্রেন্ডশিপ দে আমি কটমা
1: সালাইয়াব
3: কাহাম কাহাম নামমানি হামবাই ইচ্ছা সাবান যে চিনি বরংনি লামাও তো কথা সংসার ন সংসার হাইগো যাই মানো সাবনে বুজরাব তাম বেজা হং তাম জঞ্জাল আবো সিয়া আজরার গ সামনা কাহিকে

0: छाल है ना इंडिया वो बारह था कतरो पाला ही जगह तो वो अब उन बगे और तिनी नरक पे बाय आप किसी नोटे एक ओग्राम शराय जोगने में हेलो
1: हेलो
0: बुखुनो लामशोगो
1: हेलो
0: बुखुनो लामशोगो फ़ोन का हाम
1: हेलो
0: बुखुक नंगा निखरां खाना वो मायने दे
1: फ़ोन का हाम ना
0: সাই মালিয়া বুকক আনি খরাং খানা ওই মাইন যাতে এবার তামো তুমুন অবহায়ুং তো হয় গে হাই নহয় নাকার সানো তামিগে টেকনিক্যাল ইস্যু চিনিয়াং তো আং তো খরাং স্রাই স্রাই খেলাই নো খানাবই দো নরকনি ফিয়াবা নরক আনি খরাং খানাবই দে মান মাইন যা আবো স্রাই স্রাইকে সাহ কাহিগে চাকুক নাই হ্যালো হ্যালো তখন হলাম সব ফোন কাহাম আনি খরাং খানাবই মান না বলে না স্রাই স্রাইকে বেলেখিনো লাম সগো তাকুনো
2: যে মাছ চুবল অবন বিশ আনি দল বিশ দল নাই অবহাই দল আমি
0: হামিয়ান
2: বিশ কাহাম দব অ হামিয়ারে তো নিজে রাখছে বরক নই জানাই আবন দল থাকাই আবর কাহামকে চিনিবই থানা নামা জানি দল কাহাই বহাই যেখানে থাকুর খন বহাই একদম হেল্প চুয়া যে কোনো বর নখন অবহাই বরক নামা বহাই যে কোনো বর নখন চুয়া গোটা বহে আবহাই চলি জানাই বড় গেতা অবহাই কাহাম দল না নাম যে সাজাই
0: বেলাখেন হামবাই ফুং কাহাম ফুং কাহাম ওয়ারেংটনি তাকো কপি জুস অক আলাম শাওরি তনে মানে অজর বহাইন হাইতে তো খরক সব তং নাই নেলে না হ্যালো
3: হ্যালো
0: আদা তাখন আলাম সব ফুং কাহাম তাখন আলাম সব ফুং কাহাম
3: হ্যালো
0: তাখো আনি খরাং খানা ওই মাইনা দে
3: কিছু কিছু খানা বলে কে খরাং চিকন দিয়া
0: খরাং চিকন উংজাক না আনি আঙ যত্ন টেকনিক্যাল ইস্যু খা ককরে তখন লামসক তখন ইন খরাং আং স্রাই স্রাই খেলাই ইন খাওয়াই দো অজরাও তিনি কক বথমা কিচিং বাই আপনাতেই তাম কক সানি মুচো
3: কিচিং বাই আপ আবো বেলাই কাবো লাঙনি কক কাবো খানা তত আবো
4: ওয়ান্স টেক আজব আংখাই কিছিন আবছং হাসাকা হাইমানি চিনি কিছিন হালক মুতে চিন যত বনি বলাই তোমানে নাঙ্গা গুতা তামনে বাগে হিংকে চিন অ হাসাকাও তং তং লাইমানি চিন অর নগরাই চিনি হাইলাইমানি অ নগরাই চিন যতন যতবনি চিন কিছিন হালক বলাঙ্গে নাঙ্গু তাবগ্রাম চিন যত লাগমাগে নাঙ্গে লাগমাগে না দফা বাই দফা হেকবা
0: হা বাই হা হা কতর বাই হা কতর হেকবা চিন যত বাইয়া ফাগ বাকসা আবছং ওয়ান্সং লাইকে তো বরক রকছং ইসিচা কক বাইছং আবো হাতে ওয়ান্সং লাইকে গেছং সাকতা লাইনো চিনছং মারে কিছিং খালাইও আবছং চিনি দফানে হদানি রাইজো আবছং আবো তামনে চিন পার্সোনালি বা বিবছং মারে কিছিং খালাইমা তংলে
4: আবনো ওয়ান্সং লাইখেন কাই কবং ওয়ান্সং লাইখেন বুকুগরা পুলিয়ান আংখমা ওয়ান্সুগো মারে কিছিং চং উনাই লাইখেন কাই পুলিয়া সকাং চং গুমা বাইনো মারে কিছিং খালাইমানি কালাইজা গোতা তাউনি বাগে হিমালয়া চং পুলিয়া সকাং গুমানি অগজিয়া তং ফালাইমানি আপ্রুন চিনো চং গবাই মারে কিছিং হালক বলাইজা খাই এনকে আমসুপে চং তং ফালাইমানি আ মারে কিছিং নো চং জরা জরাও বেলাইখে চং
0: অবৈঠানমানে
4: হাই থাক নাংলাই সুগিয়া মাইয়া ইয়াখরিমালাইয়া খাইরগিমালাইয়া হাইবর নিজাগো তামনি বাগে হিঙ্গে নাইনে খেঙ্গাই আর বুঙ্গিছেন বুমা বুফা হিঙ্গা

0: মেরক যেভাবে বসানো সগতন্ত্র নিশিমি বন নাইকলই তো হুই বন বরফ হারি হই দিব জেফ্রু বরফ চৌকিয়া আংনি খাঙ্গ চলিয়া অংখুর আপ্রগ বন হামজাক মু খাইরক মু উইদুল মু বন ইয়াখর সুগুই রি মিয়া হাই মুতা ইংকা আবো জাগাতে কিনে মারে কিছু হালক কিছা আতরমা হাই খাঙ্গাব ইংকা আমতি রক যাতে ইং এতই যত বরক না আং চিন গাহাম কাই ওয়ান সগুই মারে কিছু হালক বলাই চন না নাই ইংকেতাই আবো চিন মারে কিছু হালক আইন চেঙ্গেতে কিছা চিন গে বোমা বোফা আবো চিন মারে কিছু হালক মানে বুঝ টঙ্গা নাঙ্গ বুঝ হারক বাইক না হিন্দি তাতে চিন নাই চেঙ্গাই এপ্রু চিন বেলাই জিন জাল কালাইয় আপ্রু নাই চেঙ্গাই আবু যে হদানি রাজা অব চিন নাই চেঙ্গাই বোমা বোফাবাই চিন গে সে কক সালাইয় আবু নিশ্চিত এইব খানি কক না যত পাইছি না মারে কিছু বাকি সালাইমা না হাইমা তোমা হদানি রাজন রেঙ্গাই আরো হালক দলাইজাগিমানি ইরিমানি আবো বজার তোমাবাই কখনো বোমা বোফাবাই কক সালাইতিয়া হাই একে চাপিয়া হাই মোটা ও মারে কিচিং বাই যত হাসা খানি কখনো পাইসবই সালাইতব কাবাগিনে মারে কিচিং বেলাইখে হাসা কাব মারে কিচিং হালক আবো বেলাইখে কতর বেলাইখে কথক আবো বিনি মলা জানো চ আবো হাবো সাবাই হাইকা ইংকা আবো তাম হংকাইব চিন আবো বেলাই তো কাহাম হাইব ন কাহামকে টংলাই মানুষ কাহাম এংকাই আবো কথার জিনিস আর জায়গাও উইচ জিনিস রই হিংকাই আবো বেলাইকে জরাবো সিদ্রাবই থাঙ বেড়াবই থাংলাই ইংকা আমি আং পাইসাগো কইনাই যত লাংমা গনাং লাংমা গনাং হাইকাবা যত সংসারী মানে খুনই
1: তিনি আংরকাই সাইটংলাই মানে বাইয়াব কিচিংন রুকসাবই ইয়াফাও জরা রেখা কৌদুকতে খসালিয়া তামিয়াকে কৌদুক তাবো খসাখাইয়াকে জরা লাই থানাই তিনি বাকি বাইয়াব কিচিংনতেই কগলাম সালাইতং থানি আশাক নংসিতুন আশুক জরা আং নরকনি কচারা তোমনি নরকনি বুকু কমামন পুইলা বোকাগো কিচিসা টেকনিক্যাল ইস্যু তোমাবাই নরকাই আশুক তরঙ্গাই মানলিয়া আয়ুনি খরাং ইয়াকলো যে কেরং মানে তুমন অবহাই উঙ্গাই তখানকে উলনি জরার কব নাকার মুং সান নরক তে তিন বাকে আসনং যদি দিবরং তুই জরাব হাই নহাই কিপলে ফাইফিনে অ কগ্রিউইন অ জরাব আং মা বাজা আসিনে সালকামা পান্দানি নরকনি বুকুক মামন।

0: কিছিছে জরানি বিশিঙ্গন অনরক্ষণা ওইমান নাই ককতমার
1: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, কেন্দ্র রাজ্য সরকারগুলিকে করের অংশ হিসেবে 1,09,000 কোটি টাকারও বেশি অতিরিক্ত কিস্তি প্রদান করেছে। পশ্চিমবঙ্গ পাচ্ছে 7,866 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করবেন। এই অভিযান চলবে 100 সপ্তাহ ব্যাপী। চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় 2,117 কোটি টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা নিট পিজি 2026-এর প্রস্তুতি পর্যালোচনা করতে গতকাল এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। 13টি সোনাসহ 39টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে

এসেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে করের অংশ হিসেবে 1,09,019 কোটি টাকা অতিরিক্ত কিস্তি হিসেবে প্রদান করেছে। এটি 10ই আগস্ট যে কিস্তি পাওয়ার কথা ছিল তার অতিরিক্ত হিসেবে দেয়া হবে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে এই অতিরিক্ত কিস্তি প্রদানের উদ্দেশ্য হল রাজ্যগুলিকে মূলধনী ও উন্নয়নমূলক ব্যয় বৃদ্ধি করার জন্য আরও সুযোগ করে দেওয়া। মন্ত্রক থেকে প্রকাশিত রাজ্যভিত্তিক হিসাব অনুযায়ী উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি অর্থাৎ 19,208 কোটি টাকা পেয়েছে। এরপর রয়েছে বিহার 10,845 কোটি টাকা ও মধ্যপ্রদেশ 8,010 কোটি টাকা। পশ্চিমবঙ্গ পেয়েছে 7,866 কোটি টাকা। মহারাষ্ট্র পেয়েছে 7,022 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করবেন। এর মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হবে। সারা দেশের 10,000-এরও বেশি এলাকা থেকে যুবক যুবতীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। মাই ভারত স্বেচ্ছাসেবক, মাই ভারত জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবক, যুব ক্লাব, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এনজিও, শিল্প সংগঠনগুলির যুব শাখা এবং 125টিরও বেশি সহযোগী আধ্যাত্মিক সংগঠন ভার্চুয়ালি এই কর্মসূচিতে যোগ দেবে। এই অভিযানের আওতায় মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি ও জন অংশীদারিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি রবিবার দেশজুড়ে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে। চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় 2,117 কোটি 85 লক্ষ টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল বা SDRF-এর কেন্দ্রীয় অংশ থেকে এই টাকা দেওয়া হচ্ছে। এর মধ্যে গুজরাট, ওড়িশা এবং মহারাষ্ট্র এই 3 রাজ্য পাচ্ছে 500 কোটি টাকা করে। অসমের জন্য মঞ্জুর করা হয়েছে 379 কোটি 35 লক্ষ টাকা। হিমাচল প্রদেশ 193 কোটি 95 লক্ষ টাকা এবং অরুণাচল প্রদেশ পাচ্ছে 44 কোটি 55 লক্ষ টাকা। উল্লেখ্য, হিমাচল প্রদেশ, ওড়িশা ও নাগাল্যান্ড চলতি 2026-27 আর্থিক বছরের প্রথম কিস্তির টাকা আগেই পেয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে বর্ষা শুরুর পর থেকেই রাজ্যগুলির সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে। মহারাষ্ট্রে অবিরাম বর্ষণের ফলে নদী, নালা ও হ্রদের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকার বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলগাঁও। এই জেলায় ভারী বর্ষণের ফলে এ পর্যন্ত 4 জন প্রাণ হারিয়েছেন। প্লাবনে প্রায় 4,000 মুরগি ও 50টি গবাদি পশুও মারা গেছে। চন্দ্রপুর জেলায় ওয়ার্ধা ও ওয়াইনগঙ্গা নদীর জল বেড়ে যাওয়ায় চন্দ্রপুর শহরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন বেশ কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছে। এদিকে গতকাল বিকেলে গড়চিরলি জেলার কুরখেদা তালুকায় খেদেগাঁওয়ের কাছে সতী নদীতে স্নান করতে নেমে 3 কিশোর জলে ডুবে মারা গেছে। কেরলমে অবিরাম ভারী বৃষ্টির ফলে রাজ্যজুড়ে ভূমিধস ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গতকাল কোট্টায়াম, ইদুক্কি ও মালাপ্পুরম জেলায় বৃষ্টিজনিত কারণে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজ আরও 6 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট 2026-এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন। পরীক্ষাটি যাতে সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভরভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করাই ছিল এর উদ্দেশ্য। নিট পিজি চলতি মাসের 30 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস এক্সামিনেশন 2026-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সুবিধার্থে কলকাতায় মেট্রো রেল কর্তৃপক্ষ আজ ব্লু ও গ্রিন লাইনে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত 30 মিনিট অন্তর মেট্রো পরিষেবা দিচ্ছে। এদিকে রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় হুগলি সেতু আজ সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত বন্ধ রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা, অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। IMD আগামী 2 দিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামী 2 দিনের মধ্যে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের পরামর্শ দিয়েছে যেন তারা আগামীকাল পর্যন্ত উত্তর আরব সাগরের কিছু অংশে এবং এ মাসের 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত পূর্ব মধ্য আরব সাগরের কিছু অংশে মাছ ধরতে না যান।
তেলেঙ্গানা পুলিশ রাজ্য জুড়ে শিশু শ্রম ও শিশু পাচার বন্ধের লক্ষ্যে অপারেশন মুস্কান 12 নামক এক মাসব্যাপী বিশেষ অভিযানের মাধ্যমে 6

1,307 জন শিশুকে উদ্ধার করেছে। 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত এই অভিযান চালানো হয়। রাজ্যের নারী নিরাপত্তা শাখার অধিকর্তা চারু সিনহা জানান, তাঁর বিভাগের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছে। এতে নারী ও শিশু কল্যাণ বিভাগ, শ্রম বিভাগ, স্বাস্থ্য বিভাগ, শিশু কল্যাণ কমিটি, জেলা শিশু সুরক্ষা ইউনিট এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যৌথভাবে অংশগ্রহণ করে। 124টি উপবিভাগীয় দলের প্রায় 620 জন পুলিশ সদস্য এই অভিযানে অংশ নেন। পুলিশ 1,705টি মামলা দায়ের করেছে এবং 1,710 জনকে গ্রেপ্তার করেছে। প্রায় 6 বছর বিরতির পর হিমাচল প্রদেশের কিন্নর জেলার শিপকিলা দিয়ে ভারত ও চীনের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্য ফের শুরু হয়েছে। রাজ্যের রাজস্বমন্ত্রী জগৎ সিং নেগি গতকাল কিন্নর জেলার পু মহকুমার নামগা সীমান্ত পঞ্চায়েত এলাকায় ছুপান ট্রেড মার্টের উদ্বোধন করেন এবং আন্তঃসীমান্ত বাণিজ্য শুরুর লক্ষ্যে 17 জন ব্যবসায়ীর একটি দলের যাত্রা সূচনা করান। উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সাইদাভ বখতিয়ার ওদিলোভিচ আজ থেকে চলতি মাসের 5 তারিখ পর্যন্ত ভারত সফরে আসছেন। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী সফরকালে ওদিলোভিচ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দিল্লিতে একটি ব্যবসায়িক ফোরামে তার যোগ দেওয়ার কথা রয়েছে। পেরুর নাজকা শহরের কাছে পর্যটকবাহী একটি ছোট বিমান ধ্বংস হয়েছে। এতে থাকা 13 জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন বলে খবর। গতকাল নাজকা লাইন্সের ওপর দিয়ে ওড়ার সময় বিমানটি ভেঙে পড়ে। এতে 11 জন যাত্রী ও 2 জন পাইলট ছিলেন। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডল নিরাপত্তা বাহিনীর উর্দি ব্যবহার করে দিল্লির যন্তর মন্তরে নাশকতার ছক কষেছিল বলে রাজ্য পুলিশের এসটিএফ জানিয়েছে। হামিম এবং তার বান্ধবী অর্পিতা সরকারের গ্রেপ্তারির পর তদন্তে এমনটাই উঠে এসেছে বলে জানিয়েছেন স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফের আইজি গৌরব শর্মা। ধৃত জঙ্গির সঙ্গে তার বান্ধবী অর্পিতা সরকারের হোয়াটসঅ্যাপ চ্যাট বিশ্লেষণ এবং 2 জনকে জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে যে পাকিস্তানি ওই গোষ্ঠী মুখ্যমন্ত্রীকেও টার্গেট করার ছক কষেছিল। গুজরাট ও রাজস্থানের মতো পশ্চিমবঙ্গ সরকারও সিএএতে আবেদনের নিষ্পত্তি করতে পারবে। এ ব্যাপারে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারকে ছাড়পত্র দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাগরিকত্ব সংশোধনী আইন 2019 অধীনে আবেদনকারীদের গতকাল শংসাপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 13টি সোনাসহ 39টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। গতকাল গেমসের 10ম দিনে ভারত মোট 16টি পদক জয় করে। এবারে গেমসে ভারতের সেরা পারফরমেন্স দেখা গেছে বক্সিংয়ে। 7টি সোনা এবং 3টি রূপো এসেছে এই বিভাগের বিভিন্ন ইভেন্টে। পুরুষদের 80 কেজি বিভাগে অঙ্কুশ পাঙ্ঘাল এবং 60 কেজি বিভাগে শচীন সিওয়াচ সোনা জিতেছেন। এছাড়া মহিলাদের 51 কেজি বিভাগে সাক্ষী চৌধুরী, 54 কেজি বিভাগে প্রীতি পাওয়ার, 57 কেজি বিভাগে জেসমিন লাঙ্গোরিয়া, 60 কেজি বিভাগে প্রিয়া ঘাঙ্ঘার্স এবং 70 কেজি বিভাগে অরুন্ধতী চৌধুরী ভারতকে সোনা এনে দিয়েছেন। অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাঁই রূপো পেয়েছেন। এছাড়া নরেন্দ্র বারওয়াল এবং যদুমণি সিংও বক্সিংয়ে ভারতকে রূপো এনে দিয়েছেন। অ্যাথলেটিক্সে গুলবীর সিং পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপো জয়ের পর 5,000 মিটারেও ব্রোঞ্জ পদক পেয়েছেন। তিনি প্রথম ভারতীয় হিসাবে একই গেমসে অ্যাথলেটিক্সে 2টি পদক জয় করে ইতিহাস সৃষ্টি করলেন। পুরুষদের শর্টপাট F57 ইভেন্টে সোমন রানা সোনা ও ওই একই বিভাগে শুভম জুয়েল রূপো জিতেছেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্র রাজ্য সরকারগুলিকে করের অংশ হিসেবে 1,09,000 কোটি টাকারও বেশি অতিরিক্ত কিস্তি প্রদান করেছে। পশ্চিমবঙ্গ পাচ্ছে 7,866 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করবেন। এই অভিযান চলবে 100 সপ্তাহব্যাপী। 13টি সোনাসহ 39টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেশা মুক্তি ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ মাই ভারত ত্রিপুরার তত্ত্বাবধানে নেশা মুক্তি ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের রাজ্য স্তরে সূচনা অনুষ্ঠান আজ সকাল 10:30 ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রী, মাই ভারতের স্বেচ্ছাসেবক, এনএসএস এর স্বেচ্ছাসেবক,

সংগঠন, সরকারি আধিকারিকগণ এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গতকাল রামকৃষ্ণ মিশনের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে। গতকাল আগরতলা সরকারি মেডিকেল কলেজের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, জিবিপি হাসপাতাল চিকিৎসা পরিষেবার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও সুপার স্পেশালিটি পরিষেবার উত্তর পূর্বাঞ্চলে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠেছে। অনুষ্ঠানে আসামের বন্যা দুর্গতদের জন্য এটিজিডির পক্ষ থেকে 1,00,000 টাকা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে বিজ্ঞান, প্রযুক্তি ও ক্রীড়া ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নে ভারতীয় যুব সম্প্রদায়কে কৃতিত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী যুব সম্প্রদায়ের প্রতি পরিচ্ছন্নতা অভিযান, জল সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এবং ভারতীয় শিল্পকর্ম উপহার দেওয়ার ক্ষেত্রে অবদান রাখার জন্য আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল মাইসুরুতে স্বামী বিবেকানন্দ কালচারাল যুব কেন্দ্রে বিবেক স্মারকের উদ্বোধন করে বক্তব্য রাখছিলেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি ছিল আমাদের যুবকদের পরামর্শ দেওয়া এবং তাদেরকে দেশ ও জাতির জন্য কাজ করার বিষয়ে সক্ষম করে তোলা। প্রধানমন্ত্রী বলেন, স্বামীজি যুবকদের শিক্ষাকে জাতি নির্মাণের শক্তিশালী ভিত্তি হিসেবে দেখতেন। উদয়পুরে 8নম্বর জাতীয় সড়কে প্রস্তাবিত বিকল্প রাস্তা তৈরির লক্ষ্যে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গতকাল সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অর্থমন্ত্রী জানান, ভবিষ্যতের যানবাহনের চাপ বিবেচনায় রেখে বাগমা থেকে মাতাবাড়ি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের একটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত সড়কটি বাগমা, তেপানিয়া, জামজুরি ও উদয়পুর রেলস্টেশন এলাকা হয়ে মাতাবাড়ি মন্দির সংলগ্ন স্থানে 8নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখা হয়। রাজ্য জনগণনার প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপে গতকাল থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি গণনার কাজ। তা চলবে আগামী 30শে আগস্ট পর্যন্ত। জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস জানিয়েছেন, দেশে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা, যেখানে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভিত্তিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি করা হচ্ছে। দীর্ঘ 6 বছর বন্ধ থাকার পর গতকাল থেকে ভারত ও চীনের মধ্যে সীমান্ত অতিক্রম করে সরাসরি ব্যবসা বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। হিমাচল প্রদেশের কিন্নর জেলার শিবকিলার মধ্য দিয়ে এই ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে। কোভিড-19 মহামারীর কারণে 2020 থেকে এই পথ দিয়ে চীনের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্য স্থগিত ছিল। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করে ভারতকে জুডোয় প্রথম স্বর্ণপদক এনে দিলেন ত্রিপুরার মেয়ে অস্মিতা দে। মেয়েদের 48 কেজি বিভাগে জুডোর ফাইনালে কানাডার প্রতিপক্ষ হেইডি কোয়াচকে হারিয়ে এই সাফল্য অর্জন করেন তিনি। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার দক্ষিণ সোনাইছড়ি গ্রামের সন্তান অস্মিতাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় সরোজ সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় সরোজ সংঘ 2-1 গোলে ত্রিপুরা পুলিশকে হারিয়ে দেয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। এখনকার মতো স্থানীয় সংবাদ শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিও বাণী দেববর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হাগতর শৈশিমুং তাং সেপ্তাই থংমুংনে বাবায় হামক্রাই তুমানি বাগী ভারতনি সিকলা হদানো বলাইখা মন্ত্রীবক্রক মচাং মোদী সিকলা হদানী বখাক সাফসুত্রা অভিয়ান তৈ তাই ন্যাচারেল রিসোর্স মথাং নারকনা তাই ভারতনি স্নাম

ৰিয়া ফাৰ্মা বাবায় শকা ড্ৰনা নিবাগী কবক মুং নাৰক্ষা মন্ত্ৰী বক্ৰক মিয়া মাইছোৰ স্বামী বিবেকানন্দ কালচাৰেল চিকলা চেণ্টাৰ বিবেক স্মাৰক ন চেংগৈ ৰিফ্ৰু ফানৰি উইশাখা স্বামী বিবেকানন্দনি নাহাৰ মুং চিনি চিকলা ৰগ্ন কক বিতিৰণা তাই বৰকন হা কতৰ তাই বৰসঙী বাগৈ সামুং টাংমাৱ ৰংমাৰী গনাং স্নাম তিশানানী মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি নশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত সংকল্প সামুং বতাং পান্দাতে চেঙ্গিরিওয়ান শিকলা তাই থং নাইখুংনি বিশিং মাই ভারত ত্রিপুরানি তৈদুন মুম্বাই নশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযাননি হাস্তে বেরেমনি পান্দা তিনি ত্রিপুরা কেন্দ্রনি রংন গ্যুঙ্গ সংসা জাগানো পান্দা ও নারুয় বক্রগঙ্গি মান জাগানো হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডিনালু হাস্তিনি জুদা জুদা বাবাইনি স্রংনাই রক মাই ভারতনি বাইথাং মুচুঙ্গি সামুং তাংনাই এনএসএস শিকলামথা হাফাংনি অফিসার রকন খবৈ জুদা জুদা বাবাইনি অজারক পান্দা ও মান জাগানো বিশিদক রমই মথাকজাক তংমানি ইয়াগুলো মিয়ানি সিমি ভারত তাই চীন নিবিশিঙ্গ আরিলাই দাদাক সিদাক বানিয়া খ্লাইনা নিতাইশা চেংরজাখা হিমাচল প্রদেশ নি কিন্নোর হাংখরনি শিবকিলা নিবিশিংতই অ বানিয়া চেংজাখা হাস্তেনি অলমন্ত্রী জগৎ সিং নেগি মিয়া হিমাচল প্রদেশ নি কিন্নোর হাংখরনি পুহ বখাস্তেনি হায়ুং বেরেমনি আরি নামগেই চুপনেও বানানারি ট্রেডমার্ক ফিয়গে রেখা তাই খরকচিসনি বানিয়া খ্লাইনাই রকনি বদল কাইসা আরিলাই বানিয়া খ্লাইনানি বাগে লামরে লাইখা কোভিড নাইন্টিন বেমারনি বাগে বিশি নৈচি সাই নৈচি বিশিনি সিমি অ লামাতই চীন বাই ভারতনি বানিয়া মথাকজাক তংমানি বসং নাইমুথাং এডভাইজার অজিত ধোবাল নমিয়া পুনেও সংসাজাক পান্দা কাইসাও লোকমান্য তিলক বসং সকাত নৈশাই নৈচিদ ইয়াফার জাক্ষা লোকমান্য বাল গঙ্গাধর তিলকনি ফিল সারা দক থৈমা সালন রেগে লোকমান্য তিলক মৈতু ট্রাস্ট বাই সংসাজাক অসকাত কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিনিয়াগ ইয়াফারিরুও পান্দাও কক নারংমাও মোচাং শাহ শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনি তৈদুল মুম্বাই বসং নাইমুথাং বাবয় কিচাসুক নাংকুক মা কক চ মুখথাং খালাইনাও ব নাংমা বারজাই আচাক্ষা আগরতলা আউলি হাফাং মেডিকেল কলেজ ন সেন্টার অব এক্সিলেন্স নামই তিশানা নাহারৈ মিয়া রামকৃষ্ণ মিশন বাই মুং সয়র লাইখা মিয়া আগরতলা হাফাং মেডিকেল কলেজ নি ফিল নৈ চি নৈ বিশি পুংমানি কিতিংগৈ মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা জিবিপি শাখামনি সেবরমা লগি লগি সরং মুং চেরি নাইমাতাই সুপার স্পেশালিটি নি সেবসাব সালচি সালকা আমচাইনি নাংকুকমা থায়েঙ্গি বাচাখা পান্দা ও আসামনি তৈতরমা ও দেরাজাগ রগ্ন এটি জিদিনি খাকতে খকসা রাশাইরাং ইয়াফার জাখা আগরতলা হাফাংনি মেডিকেল রংন কতরনি নৈচি নৈ সংচামা সালন রগি মিয়া আগরতলা হেরিটেজ পার্ক গানানি আমসায় থাংলাইসু খ্লাইনাই লুকু রগ্ন মাগনা শাখাম চেরি নাইমা সেবরজাখা আরো মানজাখা ডাক্তার কনক চৌধুরী এজিএমসি নি জুদা জুদা শাক নাইনাই রক আগরতলা হাফাংনি মেডিকেল রংন কতরনি অ্যালামনি অ্যাসোসিয়েশননি ফিল নৈচিনি সংসামা সালন রগে মিয়া বিলোনিয়া ও থৈরমা শিবির তাই সরাই রকন আচুগি রিগমা বাতাইলাইমুং সংসাজাখা থৈরমা শিবির খরক নৈচিদক বাইথাং মুচুঙ্গুই থৈরখা এনএফ রেলওয়েনি লামদিং বদরপুর সেকশন নিবিশিং নিউ হারেঙ্গা যাও স্টেশন দেরামাও ক্লাইজাক কাইনি রেল লাইন স্নামুংনি সামুং তাংজাগি তঙ আবনুরগি থাম নম্বর লাইন তৈ তুরুক তুরুক ট্রেন থাংলাইশু খ্লাই তঙ এনএফ রেলওয়েনি বখাকতৈ সাজাক্ষা 15650 নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস তিনি নারেঙ্গিনি সিমি হর দামচি সতী থামচি আগরতলা ফাইনাল আমরওয়ান 15649 আগরতলা নারঙ্গি এক্সপ্রেস তিনি আগরতলানি সিমি হর দামচিসা সতী থামচি নারেঙ্গি থাংনা লামরওয়ান আবনকারিব 01666 আগরতলা রানী কমলাবতী এক্সপ্রেস তিনি হর দামচিসা ও আগরতলানি সিমি থাংনা লামরওয়ান নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত ভারত সংকল্প অভিযান নিব খাগ মিয়া সিপাহীজলা হাংকর বেরেমনি হুকুমু বাতাইলাইমুং পান্দা সংসাজাক্ষা মেলাগর পুর পরিষদ নি নগর সংসাজাক অ বাতাইলাইমা ও হাংখরনি খরক নৈরা বাচি বাতাইনাই রক মানজাক্ষা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন বাই নাইকল জাক অরণি উলনি ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি মিয়া হরনি থংমুঙ্গ সরুষ সংঘ ক্লাব কুপলাইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম ও সংসাজাক থংমুঙ্গ সরুষ সংঘ নৈ সাগুল নি ফের বাই ত্রিপুরা পুলিশ ন মেচেন খা তিনি দ্বীপর জোরানি নবার তৈবারনি সেকাংবাড়িয়া ককমুঙ্গ সাজাক খা নখা চুমুই কবলচাক তঙ্গানু ফেরাং কগৈ ওয়াতৈ ওয়াইমান আগরতলা ও তিনি ফুঙ্গ খামানি তুংমারি তংমানি নৈচিদক দশমিক দক ডিগ্রি সেলসিয়াস সালনি সাকানি তুংমারি তঙ্গানু থামচিবা ডিগ্রি নি গানাগিনি ও
কক বরক বাই কক তোমা পরিমুং তাবুক।

0: শ্রোতা বন্ধুরা, বন্ধুত্ব এমন এক অমূল্য সম্পর্ক যার কোনো রক্তের বন্ধন নেই, তবুও হৃদয়ের টান সবচেয়ে গভীর হয় এই বন্ধুত্বে। জীবনের সুখ দুঃখ হাসি কান্না সাফল্য ব্যর্থতা সব কিছু নীরব সাক্ষী হয়ে পাশে থাকে একজন সত্যিকারের বন্ধু। তাই তো বলা হয় বন্ধু সেই যে সময়ের প্রয়োজনে হাত বাড়িয়ে দেয়।
1: শ্রোতা বন্ধু, আজকের এই বিশেষ দিনে আমরা স্মরণ করি সেই সব বন্ধুদের যারা আমাদের জীবনকে আরও সুন্দর আরও প্রাণবন্ত করে তুলেছেন। হয়তো ব্যস্ততার কারণে অনেক দিন কথা হয়নি, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কখনো দূরত্বে ম্লান হয় না।
0: বন্ধুত্ব মানে শুধু আনন্দ ভাগ করে নেওয়া নয়, বন্ধুত্ব মানে আস্থা, সম্মান, সহযোগিতা এবং নিঃস্বার্থ ভালোবাসা। আসুন আজ একটি ছোট্ট ফোন কল, একটি বার্তা কিংবা একটি আন্তরিক শুভেচ্ছার মাধ্যমে প্রিয় বন্ধুকে জানিয়ে দিই, তুমি আমার জীবনের অমূল্য সম্পদ।
1: শ্রোতা বন্ধু, আজকে ফ্রেন্ডশিপ ডে। আজকের এই বিশেষ দিনে সকল বন্ধুদের উদ্দেশ্যে ছোট্ট একটি বার্তা। বন্ধুত্ব হোক বিশ্বাসের, সম্পর্ক হোক ভালোবাসার, আর প্রতিটি দিন ভরে উঠুক আন্তরিকতার আলোয়। আর শ্রোতা বন্ধু, আপনাদের সাথে রয়েছে আজ অভিজ্ঞাপনে আমি আর যে চিন্ময়,
0: আর সাথে রয়েছে আমি সত্যজিৎ।
1: আমাদের বন্ধুত্ব অটুট হয়ে থাকুক আপনার সাথে।

শ্রোতা বন্ধু, প্রতিটি দিনই রয়েছে বিশেষ বিশেষ কোনো না কোনো ঘটনাবলী ইতিহাসের পাতায়। আজ 2রা আগস্ট, চলুন দেখে নিই ইতিহাসের পাতায় কিছু বিশেষ বিশেষ ঘটনাবলী। 1841 সালে শান্তিপুরে

0: যোগ সিদ্ধ মহাপুরুষ বিজয়কৃষ্ণ গোস্বামীর আবির্ভাব আজকের দিনেই। যথাসময়ে শান্তিপুরে গোবিন্দ অধিকারীর টোলে অধ্যয়ন শুরু, তার বিভিন্ন বিষয়ে অসাধারণ মেধা থাকলেও জগৎ ও জীবন সম্পর্কে এক প্রবল সত্য সান্নিধ্য তাঁর ছিল। সংস্কৃত সাহিত্য ও ধর্মশাস্ত্রের প্রতি অনুরাগের জন্য তিনি সংস্কৃত কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু পড়াতে মন বসাতে পারলেন না। শেষে সংস্কৃত কলেজ ছেড়ে মেডিকেল কলেজে ভর্তি হলেন, কিন্তু সেখানেও দেহবিজ্ঞান ও চিকিৎসাবিদ্যা পড়তে খুব একটা উৎসাহ পেলেন না। ফাইনাল পরীক্ষার আগেই কলেজ ছেড়ে দেন আর ব্রাহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট হন। তিনি দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কাছে নানা তত্ত্বকথা শুনতেন। তার নতুন নাম হয় অচ্যুতানন্দ সরস্বতী। শেষ জীবনে তিনি হরিভক্ত বৈষ্ণব হন। তাঁর রচিত গ্রন্থের নাম প্রশ্নোত্তর।
1: ১৮৬১ সালে প্রখ্যাত রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি জন্মগ্রহণ করেন আজকের দিনে। তিনি বিএ পরীক্ষা দেওয়ার আগে গিলক্রাইস্ট বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং ১৮৮২ সালে তিনি বিলেত যান। ১৮৮৭ সালে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্রে মৌলিক গবেষণার জন্যে ডিএসসি ডিগ্রি এবং বিশ্ববিদ্যালয় হোপ পুরস্কারও তিনি লাভ করেছিলেন। তিনি বিজ্ঞান কলেজের রসায়ন বিভাগের পালিত অধ্যাপক পদে দীর্ঘদিন অধিষ্ঠিত ছিলেন। ভারতবর্ষে প্রথম রাসায়নিক দ্রব্য ও ওষুধ প্রস্তুত করার কারখানার তিনিই প্রতিষ্ঠাতা। বেঙ্গল কেমিক্যাল তারই প্রতিষ্ঠান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সভাপতি পদে ২০ বছর নিযুক্ত ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তারই উৎসাহ ও প্রচেষ্টায় ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। অগণিত ছাত্রের সঙ্গে তার সম্পর্ক ছিল স্নেহের। মানব কল্যাণের জন্য তার সঞ্চিত অর্থের অকাতর বিতরণ তাকে দেশবাসীর কাছে মহত্ত্ব ও শ্রেষ্ঠত্বে পৌঁছে দিয়েছে। তার বিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি দুটি খণ্ডে প্রকাশিত হয়। দেশি বিদেশি চারটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক ডিগ্রি লাভ করেছিলেন। হ্যাঁ, তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
0: আজকের এই দিনেই ১৮৯৯ সালে মহেন্দ্রনাথ দত্ত শিশু সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা বরিশালে জন্মগ্রহণ করেন। আর আজকের এই দিনে ১৯২২ সালে টেলিফোনের আবিষ্কর্তা আলেকজান্ডার গ্রাহাম বেল প্রয়াত হন। আজকের এই দিনে ১৯২৪ সালে নাট্যকার ঔপন্যাসিক জেমস বল্ডউইন জন্মগ্রহণ করেন। আজকের এই দিনে ১৯৮০ সালে ভাস্কর রামকিঙ্কর বেজ প্রয়াত হন।
1: সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহ বার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানাই আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনাই থাকছে।
0: এবার শ্রোতা বন্ধু, আজকের চিঠি। প্রথম চিঠি লিখেছেন লালনে বৈদ্যবাটি হুগলি থেকে। প্রিয় রেডিও আগরতলা, আগস্ট মাসের বিষয় আমাদের দেশ আমাদের স্বপ্ন। আগস্ট মাস স্বাধীনতার মাস, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, তাই তো বিশ্বাস। স্বাধীনতা দিবসের মহেন্দ্রক্ষণে আমার স্বপ্নের ভারতে গঙ্গা ও কাবেরী, সিন্ধু ও ব্রহ্মপুত্র মুক্ত ধারায় পরস্পর মিলে মিশে বয়ে চলবে নিরন্তর। ভারতের সমস্ত মহান সুর সৃষ্টির যুগলবন্দিতে জেগে উঠবে ভোর। কোনো এক রাষ্ট্রনায়ক তখন তাঁর টুকরো লেখাগুলিকে গেঁথে লিখতে বসবেন ভারতের পুনরাবিষ্কার। বিশ্ব সম্প্রদায়ের মধ্যে আমার স্বপ্নের ভারত মাথা তুলে দাঁড়াবে এমন এক দেশ হিসাবে, যাকে তার দুর্বলতম প্রতিবেশীও ভয় পাবে, আবার দুনিয়ার প্রবলতম দেশটিও তাকে ভয় দেখাতে বা ব্ল্যাকমেল করতে পারবে না।

ভারত থাকবে দুনিয়ার প্রথম পাঁচটি দেশের মধ্যে। অর্থনৈতিক অবস্থার দিক থেকেই তো বটেই, অলিম্পিক পদক সংখ্যার দিক থেকেও। আমার স্বপ্নের ভারত হবে এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যার নীতি হবে সর্বধর্ম সমভাব নয়, সর্বধর্ম বর্জিত। ব্যক্তির বিশ্বাসে হস্তক্ষেপ না করেও রাষ্ট্র সক্রিয়ভাবে বৈজ্ঞানিক ও যুক্তিবাদী বিশ্ব দৃষ্টিভঙ্গির প্রসারে সচেষ্ট হবে। আমার স্বপ্নের ভারতে অস্পৃশ্যদের হরিজন নাম দিয়ে মহিমান্বিত করার পরিহাস বন্ধ হবে। দলিত বলে কোনো বিশেষ বর্গ থাকবে না, সেখানে জাতগুলি মিশে যাবে শ্রেণীতে, আর তারও প্রত্যেক সদস্যের থাকবে নিজের স্বকীয়তা। এমন এক ভারতের স্বপ্ন দেখি যেখানে মহাকাশযান ছুটে যাবে গভীর মহাশূন্যে, ভারতের বিজ্ঞানী ও গণিতবিদরা কষবেন সমীকরণ, প্রকৃতির মৌলিক শক্তিগুলিকে একটি একক সূত্রে গাঁথার চেষ্টায়। আমার সব স্বপ্নের সেরা স্বপ্ন এমন এক মাতৃভূমি যেখানে প্রতিটি নাগরিকের রাজনৈতিক স্বাধীনতা সবথেকে মূল্যবান বলে গণ্য হবে, যেখানে ভিন্ন মত পোষণ করা হবে স্বাভাবিক ব্যাপার। আমার স্বপ্নের ভারত দাঁড়িয়ে আছে আজকের ভারতীয় সমাজের বুনিয়াদী প্রক্রিয়াগুলির ওপর ভিত্তি করে, আর একে বাস্তবে রূপ দেওয়ার জন্য বহু মানুষ তাঁদের শেষ রক্তবিন্দুগুলি উৎসর্গ করতে অঙ্গীকারবদ্ধ। কবিগুরুর ভাষায়, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। শুভেচ্ছা সহ লালু নে, আদর্শনগর, বৈদ্যবাটি, হুগলি।

পরের চিঠিটি পাঠিয়েছেন তপন কুমার মজুমদার, রাজারহাট, কলকাতা থেকে। বন্ধু লিখছেন, দেশ বন্ধু অভিজ্ঞাপন, তোমার আগস্ট মাসের প্রথম ভাবনার বিষয় রেখেছ আমার দেশ আমার স্বপ্ন, যার সাজুজ্যে জানায় ভারতের 80তম স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নের আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। কবির গানে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের দেশের এক সুপ্রাচীন ঐতিহ্য আছে, নানা দর্শনীয় স্থানে ভারত পৃথিবী বিখ্যাত। এদেশের আকাশ বাতাস নদ নদী পাহাড় ও অরণ্যের শোভা সম্পদে, স্বদেশী ও ইতিহাসের বিভিন্ন পর্বে আগত বিদেশিদের মন আকৃষ্ট করেছে। স্বদেশ প্রশস্তি বা স্বদেশ ভক্তি সে প্রাচীনকাল থেকেই আবহমান। ভারতের ভাষা, ধর্মবিশ্বাস, নৃত্যকলা, সঙ্গীত, স্থাপত্য শৈলী, খাদ্যাভ্যাস ও পোশাক পরিচ্ছদ এক এক অঞ্চলে এক এক প্রকারে, কিন্তু তা সত্ত্বেও এই সবের মধ্যে একটা সাধারণ একাত্মতার পরিলক্ষিত হয়। ভারতের সংস্কৃতি কয়েক সহস্রাব্দ প্রাচীন। এইসব বৈচিত্র্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি ও রীতিনীতিগুলির একটি সম্মিলিত রূপ। ভারত ও পিছিয়ে নেই, বিশ্ব রঙ্গমঞ্চে ভারত আজ যথেষ্ট মর্যাদার অধিকারী। খাদ্য, শিল্প, কারিগরি বিদ্যা, কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবনযাত্রার মান উন্নয়ন সব দিকে ভারত অনেক উন্নত করেছে। চড়ুই বেতি তার মন্ত্র। এগ্রো টেকনোলজিতে ভালো ফলন, মেডিকেল টেকনোলজিতে স্ক্রিনিং, রোগ নির্ণয়, চিকিৎসা এবং পুনর্বাসন প্রক্রিয়া, পথঘাট, পরিবহন, মহাকাশ উৎক্ষেপণ

ক্ষেপণ প্রভৃতি ক্ষেত্রে বহুলাংশে ক্রমবর্ধমান। আর পরিশেষে আমাদের দেশ ভারতবর্ষ, দেশ আমাদের সকলের, দায়িত্ব সকলের। ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বাধীন দেশের নাগরিক হিসেবে এই চেতনা শিক্ষিত সমাজে নয়, দেশের সর্বত্র সঞ্চারিত করা প্রয়োজন। অন্তত একবিংশ শতকের দুই দশক পার করে যদি কিছু আমাদের আত্মসমীক্ষা জাগে, সেইটুকু হবে ভবিষ্যৎ ভারত গঠনের সমিধি। আর তাতে সফল হবে তবেই তো সুস্থ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠত্বের শিরোপা পাবে। কবির গানে বলো বলো বলো সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। শুভেচ্ছান্তে তপন কুমার মজুমদার, তেঘরিয়া, কলুপুকুর, রাজারহাট রোড, কলকাতা

জগৎসভায় শ্রেষ্ঠত্বের শিরোপা পাবে। কবির গানে বলো বলো বলো সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। শুভেচ্ছান্তে তপন কুমার মজুমদার, তেঘরিয়া, কলুপুকুর, রাজারহাট রোড, কলকাতা 157।

এবারের চিঠি লিখেছেন বৃন্দাবন ঘোষ, বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। প্রিয় অভিজ্ঞাপন, বয়সের সাথে সাথে দেশ শব্দটার গভীরতা আর তার অর্থ আমার এক নতুন রূপকে ভাবায়। আমাদের এই সবুজ শ্যামল ভূখণ্ড কেবল কতগুলো সীমানা রেখা বা মানচিত্রের বাঁধন নয়, এ হলো কোটি জীবনের স্পন্দন, 30 লাখ শহীদের অমলিন রক্ত, হাজারো বীরাঙ্গনার দীর্ঘশ্বাস আর অগণিত রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে অর্জিত আমাদের এই পরম কাঙ্ক্ষিত স্বাধীনতা, যে স্বাধীনতার বাতাসে আমরা আজ মুক্ত নিঃশ্বাস নিচ্ছি, তা কেবল ইতিহাস বইয়ের রোমাঞ্চকর গল্প নয়, তা আমাদের অস্তিত্বের মূল সুর, আমাদের ধমনীতে প্রবাহিত গর্বের স্রোত। ভোরের নরম আলোয় যখন মেঠো পথের বাঁকে কোনো বাউলের একতারা বেজে ওঠে, কেবল গোধূলি লগ্নে কূল ঘেঁষা নদীর বুকে দূর থেকে কোনো মাঝির ভাটিয়ালি সুর ভেসে আসে, তখন আমার বুকের ভেতর অদ্ভুত এক শিহরণ খেলে যায়। মনে হয় এই তো আমার প্রাণের স্বদেশ, যে মাটিকে ভালো না বাসলে জীবনটাই অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু কেবল অতীত গৌরবে বুঁদ হয়ে থাকাই তো দেশপ্রেম হতে পারে না। 2047-এ আমার দেশের স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে, তার জন্য আমার স্বপ্ন এই রূপসী মাটিকে আরো সুন্দর, আরো হৃদ্য করে গড়ে তোলা। আমি এমন এক স্বদেশের কল্পনা করি যেখানে স্বাধীনতার আসল আলো পৌঁছাবে প্রতিটি কুড়ে ঘরে, প্রতিটি তৃষিত প্রাণে, যেখানে থাকবে না কোনো ক্ষুধার হাহাকার, কুসংস্কারের অমাবস্যা কিংবা ভেদাভেদের কৃত্রিম দেয়াল। এমন এক মুক্ত সমাজ যেখানে চিন্তার স্বাধীনতা থাকবে, পাখির ডানার মতো অবাধ, জ্ঞান ও ভালোবাসার চর্চায় বিকশিত হবে প্রতিটি তরুণ প্রাণ। আমাদের অর্জিত এই স্বাধীনতাকে রক্ষা করা এবং দেশকে স্বনির্ভরতার চূড়ায় নিয়ে যাওয়া আমাদেরই তো পবিত্র দায়িত্ব। আমরা যে যার কর্মক্ষেত্রে যদি একটু নিষ্ঠা, সততা আর অকৃত্রিম ভালোবাসা দিয়ে কাজ করে যাই, তবেই শহীদদের সেই মহৎ আত্মত্যাগ সার্থক হবে। মাটির ঋণ শোধ করতে আমাদের আলো হাতে এগিয়ে যেতেই হবে। এটি বৃন্দাবন ঘোষ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া।

0: ভারত আমাদের মাতৃভূমি, এটি প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের দেশ। স্বাধীনতা প্রাপ্তির পর থেকে দেশ অনেক দূর এগিয়েছে, তবু মনের কোণে একটি আদর্শ ভারতের ছবি ভেসে ওঠে। আমার স্বপ্নের ভারত হল প্রগতি, শান্তি, মানব মর্যাদার এক অনন্য প্রতীক। আমার স্বপ্নের দেশ মানে এমন এক ভূখণ্ড যেখানে কোনো মানুষ না খেয়ে ঘুমোবে না, কুঠে ঘরের শিশুটিও পাবে সুশিক্ষার সমান আলো, শিক্ষার আলোয় দূর হবে সব অন্ধকার ও কুসংস্কার, চিকিৎসা সেবা হবে সবার জন্য সহজলভ্য, অর্থের অভাবে কোনো জীবন ঝরে যাবে না। আমাদের দেশ মানে নদী সবুজে ঘেরা এক শান্তির নিকেট, এখানে জাত ধর্ম কিংবা ভাষার কোনো বিভেদ থাকবে না, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করবে, তরুণ প্রজন্ম আর বেকারত্বের হতাশায় ডুববে না, তাদের হাতে থাকবে কাজের সুযোগ আর চোখে থাকবে সফলতার দীপ্তি, দুর্নীতি আর অন্যায় মাথা তুলে দাঁড়াতে পারবে না, আইনের শাসন হবে কঠোর ও নিরপেক্ষ, নারীরা স্বাধীনভাবে নিরাপদে রাতেও পথে চলতে পারবে, এমন একটা সমাজ আমি দেখতে চাই। 2047 সালে স্বাধীন ভারতের শতবর্ষ পূর্ণ হবে। আমার স্বপ্নের 2047 সালের ভারত হবে একটি সম্পূর্ণ উন্নত, দুর্নীতিমুক্ত এবং আত্মনির্ভরশীল দেশ, যেখানে প্রতিটি নাগরিকের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ থাকবে, বিজ্ঞান, প্রযুক্তি ও অর্থনীতিতে বিশ্বকে নেতৃত্ব দেবে এক নতুন ও শক্তিশালী ভারত। এই স্বপ্ন শুধু একা আমার নয়, আমাদের সবার। আমরা যদি নিজেদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে দেশের কথা আগে ভাবি, তবে এই স্বপ্ন সত্যি হতে বেশি সময় লাগবে না। স্বপ্ন দেখা মানেই ভবিষ্যতের পথ তৈরি করা। আমার স্বপ্নের ভারতকে বাস্তবে রূপ দিতে হলে দেশের প্রতিটি নাগরিককে নিজ দায়িত্ব পালন করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমাদের প্রিয় ভারত বিশ্বমঞ্চে এক গৌরব উজ্জ্বল ও আদর্শ রাষ্ট্রে পরিণত হবে। বিখ্যাত বাঙালি গীতিকার ও সুরকার অতুল প্রসাদের মতো ভারতের গৌরব, ঐতিহ্য ও পুনর্জাগরণের আশাবাদ ব্যক্ত করে সমবেত কণ্ঠে গেয়ে উঠি, বলো বলো বলো সবে শত বিনাবে নুরবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার পুরাতন ইয়ে পুরবে। শুভেচ্ছা আনতে বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।
1: শ্রোতা বন্ধু, এবার চলে যাই তথ্যাবলিতে। তথ্য সংস্কৃতি দপ্তর ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে অশ্বিনী কুমার বিশ্বাস মেমোরিয়াল ক্লাসিক্যাল মিউজিক কম্পিটিশন 2026। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথমে জেলাভিত্তিক হবে, তারপরে রাজ্যভিত্তিক অনুষ্ঠিত হবে এই কম্পিটিশন। জেলাভিত্তিক স্তরে যারা প্রথম স্থান অধিকার করবে তাদেরকে নিয়েই রাজ্যভিত্তিক প্রতিযোগিতা হবে। ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত একটি গ্রুপ, আর ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ অবধি আরেকটি গ্রুপ। বিষয় শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত, নৃত্য, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যগুলির মধ্যে যে কোনো একটি, তবলা ও যে কোনো বাদ্যযন্ত্রের প্রতিযোগিতা হবে। যোগাযোগ করতে হবে নিজ নিজ বিদ্যালয়ে।
0: ইয়ং ট্যালেন্ট আর্টিস্ট অ্যাওয়ার্ডের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ ডিমাপুরস্থিত উত্তর পূর্বাঞ্চল 2026 সাংস্কৃতিক কেন্দ্র 2027 বছরের ইয়াং ট্যালেন্ট আর্টিস্ট অ্যাওয়ার্ডের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে। লোক ও উপজাতীয় সঙ্গীত, গান ও নৃত্য, থিয়েটার, নৃত্য, নাটক, মূকাভিনয়, চিত্রকলা, কাঠ, বেত ও বাঁশের হস্তশিল্প, ঐতিহ্যবাহী তাঁত ও হস্তশিল্প, মৃৎশিল্প, বিভিন্ন শিল্পকলার ক্ষেত্রে অসামান্য প্রতিভাধর শিল্পী ও কারুশিল্পীরা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন।

পরের চিঠিটি পাঠিয়েছেন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে বিধান চন্দ্র সান্যাল। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন,

0: মার্চ 2026 তারিখ ভিত্তি ধরে 18 থেকে 30 বছর বয়সী তরুণ শিল্পী ও কারুশিল্পীরা আবেদন করতে পারবেন। আবেদন করার সময়সীমা আগামী 31 আগস্ট। বিশদ জানতে https://nezccindia.org.in/home/advertisement এই ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে।
1: শ্রোতাবন্ধু, এবার স্বাস্থ্য বিষয়ক একটি টিপস, মেথি বীজ। মেথি ভেজানো জল আপনার জন্য অনেক নিরাপদ। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস মেথি ভেজানো জল খাওয়া একটি জনপ্রিয় স্বাস্থ্য ট্রেন্ড বটে। ওজন কমানো, রক্তের সুগার নিয়ন্ত্রণ কিংবা হজমের সমস্যা দূর করতে গ্রহণ করতে পারেন এটি। মেথি বীজের মূল কার্যকারিতা আসে এর মধ্যে থাকা সক্রিয় জৈব যৌগ থেকে। এতে রয়েছে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার, স্যাপোনিন, ডায়োসজেনিন এবং অ্যালকালয়েড। এই উপাদানগুলো শরীরের মেটাবলিজম ও বিপাক প্রক্রিয়াকে প্রভাবিত করে।
0: জানিয়ে দিচ্ছি আমাদের আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তর থেকে জানানো পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোথাও কোথাও। আগামী 24 ঘন্টায় সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি আশেপাশে এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ শতকরা পরিমাণ ছিল 98% এবং সর্বনিম্ন 58%। আবহাওয়ার সতর্কতায় জানানো হয়েছে, রাজ্যের কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস শ্রোতা বন্ধুরা, এবং সেই সাথে শেষ করব আমাদের আজকের অভিজ্ঞাপন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় শেষ করছি অভিজ্ঞাপন। আজকের অভিজ্ঞাপন উপস্থাপনে ছিলাম আমি সত্যজিৎ,
1: আর আমি আরজে চিন্ময়।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ, এবং এরপরে শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ শিলং কেন্দ্র থেকে।

আকাশবাণী আগরতলা। এতক্ষণ শুনছিলেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ, এবং এরপরে শুনলেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ। এখন কচি কাচাদের জন্য অনুষ্ঠান কাকলি।

সুপ্রভাত প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমাদের হাসি আনন্দ আর অফুরন্ত প্রতিভাকে সঙ্গে নিয়ে আবারও শুরু হতে চলেছে তোমাদের সবার প্রিয় অনুষ্ঠান কাকলি। গান, কবিতা, ছড়া আর মজার মজার আড্ডায় আগামী কিছুক্ষণ আমরা থাকব একসঙ্গে। তাই সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। চলো শুরু করে দেওয়া যাক।

0: আজকের কাকুলি ডাসর। এবারে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রথম বন্ধু ঋদ্ধিমান ভট্টাচার্য। তো ঋদ্ধিমান, বলো যে কোন খেলাটা পছন্দ করো?
1: তুমি যে বললে বলতে, পছন্দের গেম কোনটা? মাঝে মাঝে ভালো লাগে ফুটবল, আমার মাঝে মাঝে ইনডোর গেম, এরকম ঠিক নেই।
0: আচ্ছা, মানে সবকিছুই ভালো লাগে?
1: সবকিছু, কিন্তু মাঝে মাঝে মুড সুইং করে একটা হঠাৎ করে ভালো লাগে, একটা খারাপ লাগে।
0: আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ক্রিকেট ভালো লাগে?
1: ভালো তো লাগে, কিন্তু বাড়িতে খেলার কেউ নেই, দিদির পরীক্ষা, দাদার পরীক্ষা সব।
0: ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর পছন্দের সিঙ্গার, সেটাও কি ঠিক নেই? মানে সব সিঙ্গার কি ভালো লাগে নাকি নির্দিষ্ট? সবাই? বেশ বেশ, তুমি আমাদের কোন আবৃত্তিটা শোনাচ্ছো?
1: আমি দিলীপ দাসের জয়নাল শোনাবো,
0: চলো।
1: নমস্কার, কবি দিলীপ দাসের জয়নাল। ৪৭ দেখিনি আমি, ৭১ দেখেছি, ক্ষুদিরামকে দেখিনি আমি, জয়নালের দু চোখের আগুন দেখেছি। আমাদের পাড়াগাঁয়ের নদী এমন যে তিতাস, সাত চড়েও রা কাড়ে না, কেমন করে সেও একদিন খুব ভরে বুক থেকে জ্বালালো ঝড়ের আভাস। আকাশে মেঘ ছিল কি না জানি না, দামাল খাল বিল ভরে গেল, ফুঁসে উঠল জল, দুপারের দেশ জুড়ে রক্ত মাতাল। তবু আজ এতদিন পর যখন দেখি মানুষের আকাঙ্ক্ষাগুলো খোলা আকাশের নিচে অনাদরে রৌদ্রে শুকোয়, বড় কষ্ট হয় বুকে, ইচ্ছে হয় ফের ডেকে উঠি, জয়নাল জয়নাল, মৃত্যুর মুহূর্ত ভুলে জেগে ওঠ ভাই, আরো একটা যুদ্ধ চাই, আরো বড় মুক্তির লড়াই। নমস্কার।
0: বেশ, খুব ভালো হয়েছে আমাদের ছোট্ট বন্ধুর জন্য, এবারে জোরে একটা করতালি হয়েছে। এবারে চলে যাচ্ছি আমাদের আরো একজন পুচকে বন্ধুর কাছে। কি নাম তোমার?
2: সুমেধা ভৌমিক।
0: সুমেধা ভৌমিক, আচ্ছা খুব সুন্দর নাম। সুমেধা, কেমন আছো তুমি? ভালো আছো? আচ্ছা, আমাদের স্টুডিওতে এসে কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, ঠিক আছে। সুমেধা কোন স্কুলে পড়ে?
2: আমি ভবানশ্রী বিদ্যা মন্দির।
0: আর কোন ক্লাসে পড়ো? ক্লাস থ্রি। বেশ, সুমেধা বাড়িতে তোমার কে কে আছে?
2: আমার মা, বাবা, দাদু, ঠাম্মা আর কাকা।
0: আচ্ছা, সবচেয়ে বেশি সুমেধাকে কে ভালোবাসে? আচ্ছা ঠিক আছে। সুমেধা, স্কুলে কজন ফ্রেন্ড আছে বলো?
2: অনেক।
0: অনেকজন বন্ধু আছে? আচ্ছা, কি করো স্কুলে? লেখাপড়া তো করো, তাছাড়া আর কি কি করো? খেলাধুলো হয়? আচ্ছা, কি কি খেলা খেলো? গান হয়? আচ্ছা ঠিক আছে। সুমেধা, গান ছাড়া আর কি শেখে?
2: যোগা, আর্ট।
0: আর্টও শেখো, যোগাও শেখো? বেশ, তো কোনটা বেশি পছন্দ?
2: ড্রয়িং।
0: লেখাপড়া ভালো লাগে? কতটুকু? বেশি না কম? কোনটা বেশি ভালো লাগে? কোন বইটা পড়তে বেশি ভালো লাগে শুনি? সায়েন্স, ঠিক আছে। সুমেধা আজকে আমাদের গান শোনাবে, কোন গান শোনাবে সুমেধা?
2: হে পার্থ সারথি আমি জানো পড়ে গেছো,
0: দুটো গান সুমেধা আমাদের শোনাবে, ঠিক আছে। চলো সুমেধা, তাহলে এবারে আমরা গানে যাই।

0: বাহ, খুব সুন্দর হয়েছে, একেবারে তোমার নামের মতো সুন্দর, সুমেধা, তাই তো? সুমেধা নামটা কে রেখেছে?
1: দাদু।
0: দাদু রেখেছে, বেশ, খুব ভালো। আচ্ছা সুমেধা, বলো, এই যে তুমি গান শেখো, তারপরে আর্ট করো, যোগা করো, তো এই সবগুলোকে তুমি মানে সময়টাকে কিভাবে ম্যানেজ করো, লেখাপড়ার পাশাপাশি কিভাবে করো?
1: সানডেতে হয়।
0: আচ্ছা, সবগুলো সানডেতে হয়?
1: হ্যাঁ।
0: আচ্ছা,
1: সকালে গান হয়, এরপরে আর্ট হয়, এরপরে
0: যোগা। বেশ, আর সবচাইতে বেশি কে সাপোর্ট করে এটাতে? আচ্ছা, সুমেধা বড় হয়ে কি হতে চায়?
1: প্রফেসর।
0: প্রফেসর, সুমেধা গান করতে ভালো লাগে? ঠিক আছে। আচ্ছা, এবারে বলো যে তারপরে কোন গানটা করছো?
1: আমি জানি নূপুরের ছন্দ।

0: পুরস্কার।
1: বাহ, আমাদের ছোট্ট বন্ধু সুমেধার জন্য একটা জোরে করতালি হয়ে যাক। এবারে চলুন আমরা চলে যাই কবিতার জগতে। আমাদের ছোট্ট বন্ধু দিগ্যাঙ্গনা রয় এবারে কবিতার ঝুলি নিয়ে কিন্তু হাজির হয়েছে আমাদের কাছে। দিগ্যাঙ্গনা, কেমন আছো তুমি?
2: আমি খুব ভালো আছি।
1: তোমাকে আবারও আমাদের স্টুডিওতে পেয়ে কিন্তু খুব ভালো লাগছে। কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে?
2: খুবই ভালো।
1: বেশ, আচ্ছা দিগ্যাঙ্গনা, এখন তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
2: আমি ক্লাস ফাইভে পড়ি শ্রীকৃষ্ণ মিশন স্কুলে।
1: আচ্ছা দিগ্যাঙ্গনা, আজ আমরা কোন আবৃত্তিটা শুনব?
2: কিশোর স্বপ্ন,
1: কাজী নজরুল ইসলামের লেখা। বেশ, তাহলে চলো।
2: মা আমারে সাজিয়ে দিগো বাইরে যাওয়ার বেশে, রইব না আর আঁচল ঢাকা গুন্ডি আঁকা দেশে। মা আমারে সাজিয়ে দিগো বাইরে যাওয়ার বেশে, মা এখানে নাই যে জীবন প্রাণের আবির খেলা, আপনাকে যে আপনি মোরা হানছি অবহেলা। স্কুলে যাও চাকরি করো আদর্শ নাই হার বড়, সকালবেলা জেগে ওঠা ঘুমিয়ে সন্ধ্যাবেলা, দেশ কোথা মা এই যে শুধু শ্মশান সবের মেলা। জানি না মা ভালো কিংবা মন্দ ওরা করে, মরার দেশে তা থুই নেচে দেশ তাহাদের হরে। প্রাণের আগুন লাগিয়ে বেড়ায় প্রাণহীনদের পাড়ায় পাড়ায়, সেই আগুনের শিখা মাগো এসেছে মোর ঘরে। আমি তাদের দলের হব

0: আমি যাব মৃতের দেশে আঘাত দেওয়া হয়ে, জয়ের আশা জাগবে তাদের হয়তো পরাজয়ে, যাব ঢেকো স্লোভাকিয়ায়, চীন জাপান ও দূর রাশিয়ায়, যৌবনের এই অগ্নিমন্ত্রে আসব দীক্ষালয়ে, লাগিয়ে আগুন ভাগিয়ে দেব, ভাগিয়ে দেব ভয়ে। মা গো তুমি ভয় করো না, আমি মরি যদি স্রোতের মুখে আপনি ভেসে আনব বয়ে নদী। মা গো আমি হারিয়ে গেলে জাগবে দেশে যে সব ছেলে, তাদের মাঝে পুত্রে তোমার দেখবে নিরদধি, কটি ছেলে পাবে মা গো আমি হারাই যদি। ম্যালেরিয়ায় ভুগব না মা, মরব না তোর কোলে, ডাকতে তোরে দেব না মা চাকরের মা বলে, রাজরানী মা করব তোরে ত্রিভুবনের রত্ন হরে, তারি তরে পারি দেব সাত সাগরের জলে, লঙ্ঘিত মোর গিরিধারী যাব আমি চলে। আমার দেশের সকল মাতা কাঁদবে আমার তরে, ভাববে তাদের আপন ছেলে গেছে দেশান্তরে, এই ভারতের প্রসাদ পেয়ে দেশ বিদেশের ছেলে মেয়ে ধন্য হতো আগে যেমন, তেমনি আজও হবে তোমার পুত্র না যদি রয় আশার স্বপ্ন রবে। নমস্কার।
1: বাহ খুব সুন্দর হয়েছে, আমাদের ছোট্ট বন্ধুর জন্য এবারে জোরে একটা করতালি হয়ে যাক। সুরে সুরে গানে গানে এগিয়ে চলেছে আমাদের অনুষ্ঠান, আর এবারে পৌঁছে গেছি আমাদের আরো একজন ছোট্ট বন্ধুর কাছে। বন্ধু কি নাম তোমার বলো?
2: আরিয়া বিশ্বাস।
1: আচ্ছা কেমন আছো তুমি?
2: আমি খুব ভালো আছি।
1: তুমি আগেও আমাদের স্টুডিওতে এসেছিলে তাই তো? ঠিক আছে, আজকে তুমি আমাদের কোন গান শোনাবে? আমাদের
2: বসন্ত বহিল সখী আর ওরে গৃহবাসী।
1: আচ্ছা তাহলে প্রথমে কোনটা শোনাবে আমাদের?
2: বসন্ত বহিল।
1: চলো তাহলে আমরা গানে যাই।

0: বাহ, আমাদের ছোট্ট বন্ধুর জন্য এবারে জোরে একটা করতালি। এবারে চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের একেবারে সর্বশেষ বন্ধু এবং সবচাইতে ছোট্ট বন্ধু ঋদ্ধিস্মিতা ধরের কাছে। ঋদ্ধিস্মিতা, কেমন আছো তুমি?
1: ভালো আছি।
0: ভালো আছো? তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
1: অক্সিলিয়াম গার্লস স্কুল।
0: অক্সিলিয়াম গার্লস স্কুল, আচ্ছা। আর কোন ক্লাস?
1: ক্লাস 1।
0: ক্লাস 1 এ পড়ো? বাহ, তো ঋদ্ধিস্মিতা আজকে আমাদের কি শোনাবে বলো?
1: খেলিছে জলদি।
0: গান গান শোনাবে? বেশ। তো ঋদ্ধিস্মিতা, তোমার কোন সাবজেক্টটা পড়তে ভালো লাগে বলো?
1: বেঙ্গলি সাবজেক্ট।
0: বেঙ্গলি পড়তে ভালো লাগে, আচ্ছা। আর ঋদ্ধিস্মিতার বাড়ি থেকে কে আছে?
1: আমি আছি, ভাই আছে, মা আছে, বাবা আছে।
0: আচ্ছা, আর সবচাইতে বেশি ঋদ্ধিস্মিতাকে কে আদর করে?
1: মা।
0: ঋদ্ধিস্মিতা তো আগেও আমাদের স্টুডিওতে এসেছিল একবার। আচ্ছা ঋদ্ধিস্মিতা, এই যে তুমি গান করছো, তো গানটা মনে রাখতে পারো? এত বড় গান কে মনে করিয়ে দেয় তোমাকে?
1: মা।
0: মা মনে করিয়ে দেয়, বেশ। ঋদ্ধিস্মিতা, আমরা কোন গানটা শুনবো?
1: খেলিছে জলদেবী।
0: ঠিক আছে, কিন্তু তার আগে বলো যে ঋদ্ধিস্মিতা বড় হয়ে কি হতে চায়?
1: ডক্টর।
0: ডক্টর হতে চাও? ঠিক আছে, তার জন্য ঋদ্ধিস্মিতাকে এখন থেকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। তো পড়াশোনা করতে ভালো লাগে কি? ভালো লাগে। আর তুমি তো বলেছিলে বেঙ্গলি পড়তে ভালো লাগে, তাই তো? ঠিক আছে, তাহলে চলো ঋদ্ধিস্মিতা, গানে যাই আমরা।

বাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট্ট ঋদ্ধিস্মিতার জন্য এবার জোরে একটা করতালি আছে। ছোট্ট বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর গান, গল্প, কবিতা আর মিষ্টি মিষ্টি কথায় আজকের আসর সত্যি প্রাণবন্ত হয়ে উঠেছিল। প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা মন দিয়ে লেখাপড়া করবে, বড়দের সম্মান করবে, নিজের স্বপ্নকে ভালোবাসবে এবং সবসময় হাসি খুশি থাকবে, এই শুভকামনাই রইল। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও নতুন নতুন ছোট্ট বন্ধুদের নিয়ে নতুন গান, নতুন কবিতার ডালি সাজিয়ে হাজির হব তোমাদের প্রিয় অনুষ্ঠান কাকুলিতে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো।

সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ মাই ভারত ত্রিপুরার তত্ত্বাবধানে নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযান এর রাজ্য স্তরে সূচনা অনুষ্ঠান আজ সকাল 10:30 ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার ফর এক্সিলেন্স গড়ে তোলার লক্ষ্যে গতকাল রামকৃষ্ণ মিশনের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে। গতকাল আগরতলা সরকারি মেডিকেল কলেজের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, জিবিপি হাসপাতাল চিকিৎসা পরিষেবার পাশাপাশি শিক্ষা ও গবেষণা ও সুপার স্পেশালিটি পরিষেবায় উত্তর পূর্বাঞ্চলে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে বিজ্ঞান প্রযুক্তি ও ক্রীড়া ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নে ভারতীয় যুব সম্প্রদায়কে কৃতিত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী যুব সম্প্রদায়ের প্রতি পরিচ্ছন্নতা অভিযান, জল সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এবং ভারতীয় শিল্পকর্ম উপহার দেওয়ার ক্ষেত্রে অবদান রাখার জন্য আহ্বান জানিয়েছেন। উদয়পুরে 8 নম্বর জাতীয় সড়কে প্রস্তাবিত বিকল্প রাস্তা তৈরির লক্ষ্যে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গতকাল সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অর্থমন্ত্রী জানান, ভবিষ্যতে যানবাহনের চাপ বিবেচনা রেখে প্রায় 5 কিলোমিটারের দীর্ঘ জাতীয় সড়কের একটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আজ কৈলাস শহরে অবস্থিত প্রত্নভূমি অনকোটি এবং অনকোটি ইকো পার্কটি পরিদর্শন করেন। তাছাড়া পেচারথলে বনদপ্তরের উদ্যোগে গড়ে ওঠা

লাচি ও গন্ধকী বাগিচা ঘুরে দেখেন। দীর্ঘ ৬ বছর বন্ধ থাকার পর গতকাল থেকে ভারত ও চীনের মধ্যে সীমান্ত অতিক্রম করে সরাসরি ব্যবসা বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করে ভারতকে জুডোয় প্রথম স্বর্ণপদক এনে দিলেন ত্রিপুরার মেয়ে অস্মিতা দে। মেয়েদের ৪৮ কেজি বিভাগে জুডোর ফাইনালে কানাডার প্রতিপক্ষ হেইডি কোয়াচকে হারিয়ে এই সাফল্য অর্জন করেন তিনি। রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপে গতকাল থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি গণনার কাজ, চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। দেশের তেল বিপণন সংস্থাগুলি ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম গতকাল থেকে সিলিন্ডার প্রতি ২০০ টাকা কমিয়েছে। দিল্লিতে একটি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম এখন ২৭৩৮ টাকা। পার্বত্য কাছাড়ের নিউ হারাঙ্গাজাও রেল স্টেশনে রেল লাইন মেরামতের কাজ চলছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, রেল লাইন মেরামতের সাপেক্ষে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় শরদ সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় শরদ সংঘ 2-1 গোলে ত্রিপুরা পুলিশকে হারিয়ে দেয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে, ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে বাচ্চাদের জন্য সরাসরি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনার বাড়ির শিশুটি আমাদের সঙ্গে কথা বলিয়ে দেন, তার সঙ্গে হবে কল্প, তার সঙ্গে কথা, তার গান কবিতা শুনব আমরা। আর সাথে থাকুন টিউন করে 101.6 মেগাহার্জের এফএম উজ্জয়ন্তের সাথে। রয়েছি আমি আরজে চিন্ময়, ফোন করুন 232-6253 এই নাম্বারে।

শ্রোতা বন্ধু, আজ বন্ধুত্ব দিবস। আজকের এই শিশুদের অনুষ্ঠানও বন্ধুত্ব নিয়েই হোক কথা। ছোট্ট বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করার জন্য আর যে চিন্ময় আমি আছি স্টুডিওতে, ফোন করবে 2326253 এই ফোন নম্বরে। মোবাইল থেকে করলে অবশ্যই আগে দিতে হবে 0381, তারপর 232।

0: 6253। শুনবো তোমাদের বন্ধুদের কথা, তোমাদের গান, তোমাদের কবিতা, যাই করো না কেন তোমাদের কথা শুনবো। ফোন করো, ফোনের এ প্রান্তে রয়েছে আমি, আর যে চিন্ময়। আর এই মুহূর্তে তোমাদের শোনাচ্ছি একটা সুন্দর গল্প, সত্যজিৎ রায় রচিত। গল্পটি দুই বন্ধু, হ্যাঁ একজন বন্ধু রয়েছেন ফোনের অপ্রান্তে। হ্যালো, হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছো?
1: আদ্রিজ রায়।
0: আদ্রিজ, কেমন আছো তুমি?
1: ভালো আছি।
0: বাহ, অনেকদিন পর তোমার সঙ্গে কথা হচ্ছে। তো
1: আদ্রিজ,
0: হ্যাঁ জানি তো, কোন স্কুলে? রবিশঙ্কর।
1: হ্যাঁ রবিশঙ্কর।
0: কোন ক্লাস?
1: কেজি টু।
0: হ্যাঁ দেখেছো, আমার ঠিক মনে আছে রবিশঙ্কর স্কুলে তুমি পড়ো, তোমার সঙ্গে অনেকদিন পর গল্প হলো। এবার বলো আদ্রিজ, তোমার বন্ধু আছে?
1: আমি গান করবো।
0: আচ্ছা,
1: কবিতাও
0: করবে? ঠিক আছে, করবে অবশ্যই। একটু গল্প বলো না আমার সঙ্গে। তোমার বন্ধু আছে?
1: হ্যাঁ।
0: কজন?
1: আরে বলছে লোক, আমার দুই
0: ফ্রেন্ড। দুইজন আছে? আচ্ছা, তারা বেস্ট ফ্রেন্ড নাকি?
1: আমার।
0: আচ্ছা, কি স্কুলের?
1: না না, আমাদের স্কুলে না।
0: আচ্ছা,
1: একটা স্কুলে।
0: ও, আরেকটা স্কুলে, ঠিক আছে। তো শোনাবে কি, গান শোনাবে প্রথমে না কবিতা শোনাবে?
1: কবিতা
0: শোনাও।
1: রাম রহিম, রাম বলে ও রহিম, চলো যাই বাজারে, ওখানে লিচু কি দারুণ বাজারে, কিনে নেব কিছু দুজু, দুইজনে মিলে নিজেরাও খাবো আর বাকি দেব বিলিয়ে। নমস্কার।
0: বাহ, শেষ হয়ে গেল?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তো এবার
1: গান করব।
0: হ্যাঁ শোনো শোনো।
1: নাম লিখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেখানে তোমায়।

0: একটি কথা দিদা ধরে ধরে মনে তাই না এঁকেছি, নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি। জল ভোরামে তো চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নিজেতে তোমার ছবি এঁকেছি, নাম দেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি। একটি কথাই শুনবো বলে তাই তো চোখে এসেছি, একলা মনে আমি তো তোমার ভালোবেসেছি, একটি কথাই শুনবো বলে তাই তো চোখে এসেছি, একলা মনে নিজেতে তোমার তোমার ছবি এঁকেছি, নাম লিখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি। নাম লিখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি। নমস্কার।
1: বাহ, খুব সুন্দর হয়েছে আদ্রিজ। আদ্রিজ ভালো থেকো, শুনবো অন্যদের কথা, আমাদের অনুষ্ঠান শুনতে থেকো, কথা হবে আরেকদিন। তো শ্রোতা বন্ধু, যেটা বলছিলাম, এবার একটা সুন্দর গল্প শোনাবো তোমাদের, দুই বন্ধু সত্যজিৎ রায়ের রচনা।
2: মহিম বাঁ হাতের কবজি ঘুরিয়ে হাতের ঘড়িটার দিকে এক ঝলক দৃষ্টি দিল। 12:07, কোয়ার্টজ ঘড়ি,

0: সময় ভুল হবে না। সে কিছুক্ষণ থেকেই তার বুকের ভেতর একটা স্পন্দন অনুভব করছে, যেটা অত্যন্ত স্বাভাবিক। 20 বছর, আজ হল 1989 এর 7ই অক্টোবর, আর সেটা ছিল 1969 এর 7ই অক্টোবর। 25 বছরে এক পুরুষ হয়, তার থেকে মাত্র 5 বছর কম। কথা হচ্ছে, মহিম তো মনে রেখেছে, কিন্তু প্রতুলের মনে আছে কি? আর 10 মিনিটের মধ্যেই জানা যাবে। মহিমের দৃষ্টি সময় কাটানোর উদ্দেশ্যে এদিক ওদিক ঘুরতে থাকে। সে দাঁড়িয়েছে লাইট হাউসের বুকিং কাউন্টারের সামনের জায়গাটায়, যাকে বলে লবি। এখানেই প্রতুলের আসার কথা। মহিমের সামনের দরজার কাঠের ভেতর দিয়ে বাইরের রাস্তা দেখা যাচ্ছে। ওপারে গলির মুখে একটা বইয়ের দোকানের সামনে জটলা, রাস্তায় 4টি বিভিন্ন রঙের অ্যাম্বাসেডার দাঁড়ানো, আর একটা রিক্সা। এবার দরজার ওপরে দৃষ্টি গেল মহিমের, হাতে আঁকা চালু হিন্দি ছবির বিজ্ঞাপন। তাতে সবচেয়ে বেশি চোখে পড়ে যার জোরে ছবি হিট করেছে, সেই চাড়া দেওয়া গোঁফওয়ালা ভিলেন কিশোরী লালকে। মহিম অবশ্যই হিন্দি ছবি দেখে না, আজকাল ভিডিও হওয়াতে সিনেমা দেখাটা একটা ঘরোয়া ব্যাপার হয়ে গেছে। আর সিনেমা হাউসগুলোর যা অবস্থা, মহিম তার বাবার কাছে শুনেছে যে এককালে লাইট হাউস ছিল কলকাতার গর্ব, আর আজ ভাবলে কান্না পায়। বুকিং কাউন্টারের সামনে লোকের রাস্তায় আসা যাওয়া দেখতে দেখতে মহিমের মন চলে গেল অতীতে। তখন মহিমের বয়স 15, আর প্রতুল তার চেয়ে 1 বছরের বড়। সেই বিশেষ দিনটার কথা মহিমের স্পষ্ট মনে আছে। স্কুলের টিফিন টাইম, 2 বন্ধুতে ঘাটের একপাশে জামরুল গাছটার নিচে বসে আলু কাবলি খাচ্ছে। দুজনের ছিল গলায় গলায় ভাব, আর দুজনে ছিল তাদের ক্লাসের সবচেয়ে বড় 2 বন্ধু। কোনো মাস্টারকে তারা তোয়াক্কা করত না, এমনকি অঙ্কের মাস্টার করালি বাবু, যার ভয়ে সারা স্কুলের ছাত্ররা তটস্থ, তার ক্লাসেও মহিম প্রতুলের শয়তানির কোনো কমতি ছিল না। অবশ্যই করালিবাবুর মতো মাস্টার তা সহ্য করবেন কেন? এমন অনেক দিন হয়েছে যে ক্লাসের সব ছেলেরা বসে আছে, কেবল মহিম আর প্রতুল বেঞ্চির ওপর দাঁড়ানো। কিন্তু কি হবে, পরের ক্লাসেই আবার জেকে সেই। তবে বিচ্ছু হলেও দুজনেই ছিল বুদ্ধিমান, ফেল করবে এমন ছেলে নয় তারা। সারা বছর ফাঁকি দিয়েও পরীক্ষায় ছাত্রদের মধ্যে মহিমের স্থান থাকত মাঝামাঝি, আর প্রতুল নিচের দিকে। প্রতুলের বাবার রেলওয়েতে বদলি চাকরি, 1969 তাঁর হুকুম এলো ধানবাদ যাওয়ার। প্রতুলেরও অবশ্যই বাবার সঙ্গে যেতে হবে, ফলে তার বন্ধুর সঙ্গে যোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, সেই নিয়েই দুজনের কথা হচ্ছিল।
1: আবার কবে দেখা হবে কে জানে,
0: বলল প্রতুল।
1: কলকাতার পাট একবার তুলে দিলে ছুটিতেও এখানে আসার চান্স খুব কম, বরং তুই যদি ধানবাদে আসিস তাহলেও দেখা হতে পারে।
2: ধানবাদ আর কে যায় বল, বাবা তো ছুটি হলেই হয় পুরী না হয় দার্জিলিং, আজ অব্দিও এই নিয়ম পাল্টায়নি।
0: প্রতুল একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর কিছুক্ষণ ঘাসের দিকে চেয়ে থেকে বলল,
1: তুই বড় হয়ে কি করবি ঠিক করেছিস?
0: মহিম মাথা নাড়ল।
2: সেসব এখন ভাবতে যাব কেন, ঢের সময় আছে, বাবা তো ডাক্তার, উনি অবশ্যই খুশি হবেন আমিও যদি ডাক্তার হই, কিন্তু আমার ইচ্ছে নেই। তুই কিছু ঠিক করেছিস?
1: না।
0: কিছুক্ষণ দুজনেই চুপ, তারপর প্রতুলি কথাটা পাড়ল।
1: শোন, একটা ব্যাপার করলে কেমন হয়?
2: কি ব্যাপার?
1: আমরা তো বন্ধু, সেই বন্ধুত্বের একটা পরীক্ষার কথা বলছিলাম।
2: পরীক্ষা মানে কি আবোলতাবোল বকছিস?
1: আবোলতাবোল নয়,
0: বলল প্রতুল।
1: আমি গল্পে পড়েছি এরকম হয়।
2: কি হয়?
1: ছাড়াছাড়ির মুখে

0: দুজন দুজনকে কথা দেয় যে এক বছর পর অমুক দিন অমুক সময় অমুক জায়গায় আবার মিট করবে।
1: মহিম ব্যাপারটা বুঝল, একটু ভেবে বলল,
2: ঠিক হ্যাঁ, আমার আপত্তি নেই, তবে কদিন পরে মিট করব সেই হচ্ছে কথা।
0: ধর 20 বছর, আজ হলো 7ই অক্টোবর 1969, আমরা মিট করব 7ই অক্টোবর 1989।
2: কখন?
0: যদি দুপুর 12টা হয়।
2: বেশ, কিন্তু কোথায়?
0: এমন জায়গা হওয়া উচিত যেটা আমরা দুজনেই খুব ভালো করে চিনি।
2: সিনেমা হাউস হলে কেমন হয়? আমরা দুজনেই একসঙ্গে এত ছবি দেখেছি।
0: ভেরি গুড, লাইট হাউস, যেখানে টিকিট বিক্রি করে তার সামনে।
2: তাই কথা রইল।
1: দুজনের মধ্যে চুক্তি হয়ে গেল। এই 20 বছরে কত কি ঘটবে তার ঠিক নেই, কিন্তু যাই ঘটুক না কেন, মহিম আর প্রতুল মিট করবে যে বছর যে তারিখ যে সময় ঠিক হয়েছে সেই বছর সেই তারিখে সেই সময়। মহিমের সন্দেহ হয়েছিল সে ব্যাপারটা এত দিন মনে রাখতে পারবে কিনা, কিন্তু আশ্চর্য, এই 20 বছরে একদিনের জন্যও সে চুক্তির কথাটা ভোলেনি। প্রতুল চলে যাবার পর হয়তো বন্ধুর অভাবেই মহিম ক্রমে বদলে যায় ভালোর দিকে। ক্লাসে তার আচরণ বদলে যায়, পরীক্ষায় ফল বদলে যায়, সে ক্রমে ভালো ছেলেদের দলে এসে পড়ে। কলেজে থাকতেই সে লিখতে আরম্ভ করেছিল, বাংলায় পদ্য গল্প প্রবন্ধ সেসব ক্রমে পত্রিকায় ছেপে বেরোতে আরম্ভ করে। তার যখন 23 বছর বয়স, অর্থাৎ 1977, সে তার প্রথম উপন্যাস লিখে, একটি নামকরা প্রকাশক সেটা ছাপে, সমালোচকরা বইটার প্রশংসা করে, সেটা ভালো বিক্রিও হয়, এমনকি শেষ পর্যন্ত একটা সাহিত্য পুরস্কারও পায়। আজ সাহিত্যিক মহলে মহিমের অবাধ গতি, সকলে বলে একালের উপন্যাসিকদের মধ্যে মহিম চট্টোপাধ্যায়ের স্থান খুবই উঁচুতে। এই 20 বছরে প্রথম দিকে কয়েকটা চিঠি ছাড়া প্রতুলের কোনো খবরই পায়নি মহিম। প্রতুল লিখেছিল, ধানবাদ গিয়ে তার নতুন বন্ধু হয়েছে ঠিকই, কিন্তু মহিমের জায়গা কেউ নিতে পারেনি। 6 মাসে গোটা 4 চিঠি, ব্যাস তারপরেই বন্ধ। মহিমেতে আশ্চর্য হয়নি, কারণ এইসব ব্যাপারে প্রতুলের মতো কুঁড়ে বড় একটা দেখা যায় না। চিঠি লিখতে হবে, ওরে বাবা! মহিমেরও বেশি চিঠি লেখায় আপত্তি ছিল না, কিন্তু একতরফা তো আর হয় না ব্যাপারটা। ১২:০২, না প্রতুল নির্ঘাত ভুলে গেছে, আর যদি নাও ভুলে থাকে, সে যদি ভারতবর্ষের অন্য কোনো শহরে থেকে থাকে, তাহলে সেখান থেকে কি করে কলকাতায় ছুটে আসবে অ্যাপয়েন্টমেন্ট রাখতে। তবে এটাও ভাবতে হবে যে কলকাতার ট্রাফিকের যা অবস্থা, তাতে প্রতুল কলকাতায় থাকলেও এবং চুক্তির কথা মনে থাকলেও ঘড়ির কাঁটায় কাঁটায় এখানে পৌঁছে যাওয়া প্রায় অসম্ভব। মহিম ঠিক করল আরও 10 মিনিট দেখবে, তারপর বাড়ি ফিরে যাবে। ভাগ্যে আজকে রবিবার পড়ে গেছে, না হলে তাকে অফিস থেকে কেটে পড়তে হতো লাঞ্চের 1 ঘন্টা আগে। উপন্যাস থেকে ভালো রোজগার হলেও মহিম সওদাগরি অফিসে তার চাকরিটা ছাড়েনি। তার বন্ধুও যে নতুন নতুন হয়নি তা নয়, কিন্তু স্কুলের সেই দুষ্টুমি ভরা দিনগুলোর কথা ভুলতে পারেনি।
3: শুনছেন?
1: মহিমের চিন্তাস্রোতে বাধা পড়ল। সে পাশ ফিরে দেখে একটি 16-17 বছরের ছেলে তার দিকে চেয়ে আছে, তার হাতে একটি খাম।
3: আপনার নাম কি মহিম চ্যাটার্জি?
4: হ্যাঁ, কেন বলো তো?
3: এই চিঠিটা আপনার।
1: ছেলেটি খামটা মহিমের হাতে দিল, তারপর
3: উত্তর লাগবে
1: বলে অপেক্ষা করতে লাগল। মহিম একটু অবাক হয়ে চিঠিটা বার করে পড়ল, সেটা হচ্ছে এই।
5: প্রিয় মহিম, তুমি যদি আমাদের চুক্তির কথা ভুলে না গিয়ে থাকো, তাহলে এই চিঠি তুমি পাবে। কলকাতায় থেকেও আমার পক্ষে লাইট হাউসে যাওয়া কোনো মতেই সম্ভব হল না। সেটা জানানো এবং তার জন্য মার্জনা চাওয়াই এর উদ্দেশ্য।

0: তবে তোমাকে আমি ভুলিনি, আমাদের অ্যাপয়েন্টমেন্টের কথাও ভুলিনি। এতে আশা করি তুমি খুশি হবে। ইচ্ছা আছে একবার তোমার বাড়িতে গিয়ে তোমার সঙ্গে দেখা করি। তুমি এই চিঠির পিছনে যদি তোমার ঠিকানা এবং কোন সময় গেলে তোমার সঙ্গে দেখা হবে সেটা লিখে দাও, তাহলে খুব খুশি হব। শুভেচ্ছা নিও। ইতি তোমার বন্ধু প্রতুল।
1: মহিমের পকেটে কলম ছিল। সে চিঠিটার পেছনে তার ঠিকানা এবং আগামী রবিবার সকাল 9টা থেকে 12টা সময় দিয়ে চিঠিটা ছেলেটিকে ফেরত দিল। ছেলেটি দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। মহিমের আর এখানে থাকার দরকার নেই, তাই সে বাইরে বেরিয়ে এসে হুমায়ুন কোটে রাখা তার সদ্য কেনা নীল অ্যাম্বাসেডারের দিকে এগিয়ে গেল। প্রতুল ভোলেনি, এটাই হলো বড় কথা। কিন্তু রবিবার, তাও সে কলকাতায় থেকে কেন লাইট হাউসে আসতে পারল না সেটা মহিমের কাছে ভারী রহস্যজনক বলে মনে হল। তার সঙ্গে যে মহিম যোগাযোগ করবে সে উপায়ও নেই, কারণ চিঠিতে কোনো ঠিকানা ছিল না। ছেলেটিকে জিজ্ঞেস করলে হয়তো জানা যেত, কিন্তু সেটা তখন মহিম খেয়াল করেনি। চিঠিটা খাতার পাতা থেকে ছেঁড়া কাগজে। তাহলে কি প্রতুলের এখন দৈন্য দশা? তার অবস্থাটা সে তার বন্ধুকে জানতে দিতে চায় না, কিন্তু সে তো মহিমের বাড়িতে আসতে চেয়েছে, এলে পরে সব কিছু জানা যাবে। বাড়ি ফিরতে স্ত্রী শুভ্রা জিজ্ঞেস করল,
2: কি দেখা হলো বন্ধুর সঙ্গে?
3: তবে একটা চিঠি পাঠিয়েছিল একটি ছেলের হাতে, সে যে মনে রেখেছে এটাই বড় কথা। এ জিনিস যে সম্ভব সেটা এই ঘটনা না ঘটলে বিশ্বাস করতাম না। যখন চুক্তিটা করেছিলাম তখনও বিশ্বাস করিনি যে দুজনেই এটার কথা মনে রাখতে পারবে।
1: পরের রবিবার সকাল 10টা নাগাদ মহিম বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছে। এমন সময় দরজায় রিং হল। চাকর পশুপতি গিয়ে দরজা খুলল।
4: বাবু আছেন?
1: প্রশ্ন এলো মহিমের কানে। চাকর হ্যাঁ বলতে দরজা দিয়ে একটি ভদ্রলোক ভেতরে ঢুকে এলেন। তার মুখে হাসি, ডান হাতটা সামনের দিকে বাড়ানো। মহিমও তার ডান হাতটা বাড়িয়ে ভদ্রলোকের হাতটা শক্ত করে ধরে অবাক হাসি হেসে বলল,
3: কি ব্যাপার প্রতুল, তুই দেখছি শুধু গতরে বেড়েছিস, চেহারা একটুও পাল্টায়নি, বস বস।
1: প্রতুলের মুখ থেকে হাসি যায়নি, সে পাশের সোফায় বসে বলল,
4: বন্ধুত্বের এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে?
3: এক্স্যাক্টলি,
1: বলল মহিম,
3: আমিও ঠিক সেই কথাই ভাবছি।
4: তুই তো লিখিস তাই না?
3: হ্যাঁ তা লিখি।
4: একটা পুরস্কারও তো পেলি কাগজে দেখলাম।
3: কিন্তু তোর কি খবর? আমার ব্যাপার তো তুই দেখছি মোটামুটি জানিস।
1: প্রতুল একটুক্ষণ মহিমের দিকে চেয়ে থেকে বলল,
4: আমারও চলে যাচ্ছে।
3: কলকাতাতেই থাকিস নাকি?
4: সবসময় নয়, একটু ঘোরাঘুরি করতে হয়।
3: ট্রাভেলিং সেলসম্যান?
1: প্রতুল মৃদু হাসল, কিছু বলল না।
3: কিন্তু একটা কথা তো জানাই হয়নি,
1: বলল মহিম।
4: কি?
3: সেদিন তুই বেটা ছেলে এলি না কেন? হ্যাঁ, কারণটা কি? অন্য লোকের হাতে চিঠি পাঠালি কেন?
4: আমার একটু অসুবিধে ছিল।
3: কি অসুবিধা, খুলে বল না বাবা।
1: কথাটা বলতে বলতেই মহিমের দৃষ্টি জানলার দিকে চলে গেল। বাইরে গোলমাল, অনেক ছেলে ছোকরা কেন জানি একসঙ্গে হল্লা করছে। মহিম একটু বিরক্ত হয়ে উঠে গিয়ে জানলার পর্দা ফাঁক করে অবিশ্বাসের সুরে বলল,
3: ওই গাড়িটা কি তোর?
1: এত বড় গাড়ি মহিম কলকাতায় দেখেছে বলে মনে পড়ল না।
3: আর এইসব ছেলে

0: হল্লা করছে কেন?
1: মহিমের দ্বিতীয় প্রশ্ন। এবার বন্ধুর দিকে ফিরে মহিমের মুখ হাঁ হয়ে গেল। প্রতুল নাকে নিচে একজোড়া চাড়া দেওয়া পুরু গোঁফ লাগিয়ে তার দিকে চেয়ে মিটিমিটি হাসছে।
0: কিশোরীলাল!
1: মহিম প্রায় চিঁচিয়ে উঠল। প্রতুল গোঁফ খুলে পকেটে রেখে বলল,
2: এখন বুঝতে পারছিস তো কেন লাইট হাউসে যেতে পারিনি? খ্যাতির বিড়ম্বনা, রাস্তাঘাটে বেরোনো অসম্ভব।
0: মাই গড!
1: প্রতুল উঠে পড়ল।
2: না, বেশিক্ষণ থাকলে আর ভিড় সামলানো যাবে না, আমি কাটি। আমার ছবি একটাও দেখিস না তো?
1: তা দেখিনি।
2: একটাও অন্তত দেখিস, লাইট হাউসে দুটো টিকিট পাঠিয়ে দেবো।
1: প্রতুল বাইরের দরজার দিকে এগিয়ে গেল, মহিম তার পেছনে। দরজা খুলতে একটা বিরাট হর্ষধ্বনির সঙ্গে কিশোরীলাল কিশোরীলাল চিৎকার শুরু হয়ে গেল। প্রতুল কোনো রকমে জনস্রোতের মধ্যে দিয়ে পথ করে নিয়ে গাড়িতে উঠে দরজা বন্ধ করে দিল, আর সঙ্গে সঙ্গে গাড়িও রওনা দিয়ে দিল। মহিম দেখল প্রতুল তার দিকে হাত নাড়ছে। মহিমের হাতটাও ওপরে উঠে গেল। ভিড় ঠেলে একটি ছেলে মহিমের দিকে এগিয়ে এসে চোখ বড় বড় করে বলল,
3: কিশোরীলাল আপনার বন্ধু?
4: হ্যাঁ ভাই, আমার বন্ধু।
1: মহিম বুঝল এবার থেকে পাড়ায় তার আসল নাম মুছে গিয়ে তার জায়গায় নতুন নাম হবে কিশোরীলালের বন্ধু।
5: ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন সত্যজিৎ।
6: আজ শোনালাম দুই বন্ধু সত্যজিৎ রায়ের রচিত এই গল্পটি। এতক্ষণ বন্ধু দিবসে আজকের গল্প ছিল দুই বন্ধু, রচনা সত্যজিৎ রায়।

0: কি বলছো? হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, কি বলছেন? ফোন করলেন অথচ কথা বলছেন না, আপনার কথা কিন্তু ঠিক শুনতে পাচ্ছি। এখন হোল্ড করে রেখেছেন, যাই হোক আরেকবার চেষ্টা করবেন। রয়েছি 10টা অবধি এই অনুষ্ঠান নিয়ে। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছো?
1: আফ্রিয়া দত্তা চন্দ্রাকার আমি।
0: হুম,
1: আফ্রিয়া দত্তা চন্দ্রাকার আমি।
0: আচ্ছা, কেমন আছো তুমি?
1: ভালো আছি।
0: ও বাবা, এই কথাটাও শিখিয়ে দিতে হয় তোমাকে, কেমন আছো বলতে, এটা কি করে হলো? হুম, তোমাকে কেমন আছো জিজ্ঞাসা করলাম, তুমি বলবে ভালো আছো। তা কি শোনাবে আজকে?
1: কবিতা
0: শোনাও।
1: ভালোই আছে,
0: শুনিয়ে দাও।
1: কবি কাজী নজরুল ইসলামের কবিতা লিখছো? জোর
0: হ্যাঁ শোনাও।
1: বুদের তাল পুকুরে, বাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলেছেন একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না ইঁচুড়ে গাছ আছে না, ও তা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি বরমালির ঘাড়ে, সে ছিল গাছের আরে, বেটা ভাই বড় নচ্চা দিলে দুম গোটা দচ্চা, একদম জোর সে খুশি আমিও বাগিয়ে থাপর দি হাওয়া চাপিয়ে কাপড় লাফিয়ে দিগনু দেয়াল দেখি এক ভিত্রি শেয়াল, আরে এটা শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোতা দেখে যেই আজকে ওঠা কুকুরও জানলে ছোটা, আমি কই কমবো কাবার কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাছিলের সকল গোলে ঢুকে গিয়ে বসতে করে যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যায় তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খেচা, শিখে ভাই যায় রে বলা মালির ওই পিটুনি গোলা, কি বলিস ফের হত্যা তো বা না খপ্তা, ফের হত্যা তো বা না খপ্তা। নমস্কার।
0: বাহ, দারুণ হয়েছে, ভালো থাকবে, আবারও ফোন করবে এভাবেই।

0: শ্রোতা বন্ধু, টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর বাচ্চাদের এই অনুষ্ঠানে আরেকজন শ্রোতা বন্ধু রয়েছে। হ্যালো, কে বলছো?
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছো?
1: কবিতা।
0: কবিতা বলছো?
1: কবিতা।
0: তোমার নাম কবিতা?
1: না,
0: তোমার নাম বলো। আমি বলছি কে বলছো?
1: সরিকা দেবনাথ।
0: সরিকা দেবনাথ, কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস 2।
0: কোন স্কুল? আচ্ছা, কি শোনাবে, শুনিয়ে দাও তাড়াতাড়ি। কবিতা শোনাবে?
1: কবিতা
0: শোনাও।
1: পাখি সব করে র, মদন মোহন তর্কা লঙ্কা। পাখি সব করে র, রাতে পোহাইল কারণে কুসুম কুলি সকলে ছুটিল। রাখাল গরু পাল লয়ে যায় মাঠে, শিশু গণ দেয় মন নিচ নিচ পাতে।

0: ছুটিলো মারুতি ফুল শরৎ ছুটিলো, পরিমল লোভে ওলি আসিয়া জুটিলো। নমস্কার, আমার বনু একটা করব।
1: হ্যালো, যাই হোক, কেটে গেল। শ্রোতা বন্ধুরা, এই বাচ্চাদের এই অনুষ্ঠানের একদম শেষ পর্বে এসে গেছি এই মুহূর্তে। আশা করি ভালো লেগেছে অনুষ্ঠান। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এইভাবেই আমাদের পাশে থাকো। প্রতি রবিবার সকাল 9:12 এই অনুষ্ঠান হয় আর 10 অবধি হয়। এখন ঘড়িতে অনেকটাই সময় এগিয়ে গেছে, পরবর্তী অনুষ্ঠানে যেতে হবে আমাদের, তাই এই মুহূর্তে আর ফোন নিতে পারছি না। ফোন করতে হলে আরেকটু আগে ফোন করতে হবে, অন্তত 9:55 আগে ফোনটা করতে হবে। তো যারাই ফোন করছেন, এই মুহূর্তে ফোন নিতে পারছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।

তো শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর আজকে এই মুহূর্তের অনুষ্ঠান তুমি অনন্যা, তুমি অনন্যায় আজ রয়েছে আমি আর যে চিন্ময় আর মামন রয়েছে, আমি চিন্ময় রয়েছি। আর আপনারা জানেন প্রতি রবিবার যে তুমি অনন্যা পর্বটা হয় সেটা হয় বাংলা এবং ককবরক সংযোজনায় যৌথভাবে, তাই আজ মামন এবং আমি রয়েছি এই আসরে। কথা বলবো আমাদের একজন শ্রোতা বন্ধুর সাথে, যিনি আমাদের এই আসরের মানে আমাদের এফএম উজ্জয়ন্ত বা আকাশবাণী শিল্পীও বটে, আমাদের বন্ধু বটে, এবং এই রাজ্যের একজন স্বনামধন্য ধন্য নারীও বটে। তবে তাকে ফোনের ও প্রান্তে কানেক্ট করার আগে একটা গান

0: Oh, takut kumar kisah, ajar awak jang thalaya ne? Tumi orang ni perbani commercial spot, jatuh mani arawa.
1: QR code scan koru, 5000 takar cashback pau. Bah, dinta bhaloi.
2: পূর্ণ ফাদে
3: ইউপিআই পিন কেবল টাকা পাঠানোর সময় এন্টার করতে হয়
4: আরবিআই এ কথা বলে
5: জেনে রাখুন সতর্ক থাকুন
6: আই লাভ মাই ইকো cuz it's got more power
7: and it also comes with all new safety features
8: we love our eco cuz we can bring all our friends
9: we love our eco cuz it's made every journey special
10: over 15 years 12.5 lakh proud owners made their dream come true the eco family is growing get attractive offers up to rupees 40,500 tnc apply
11: Modern design, advanced tech. Explore Maruti Suzuki Wagon-R. Now comes with a true tall boy design, strong look and robust design. Advanced K-Series engine, ideal start-stop technology and safety features like 6 airbags, ABS with AVD.
12: Get attractive offers up to Rs. 50,100. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
13: This November, Maruti Suzuki presents Pragati Ka Tyohar. It's the moment India upgrades from two wheels to four. Because your first car isn't just an upgrade, it's pride, comfort and safety for your family. Now get select Maruti Suzuki cars at special starting prices, starting Rs. 3.07 lakhs, with easy EMIs and low down payments. Visit your nearest Maruti Suzuki Arena showroom today. TNC apply.
14: শ্রোতা বন্ধু এই মুহূর্তে আমার সাথে জুড়ে গেছে আমাদের সাথী নবমিতা সাহা নবমিতা শুনতে পাচ্ছ আমার কথা ভালো আছো আচ্ছা তো এই মুহূর্তে শ্রোতা বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন যার কণ্ঠস্বর রাজ্যের অন্যতম একজন শিল্পী আমাদের আমাদের বন্ধু নবমিতা সাহা পরিষ্কার আসছে না এখন এখন শোনা যাচ্ছে
15: হ্যালো
14: এখন শোনা যাচ্ছে
15: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
14: আচ্ছা ঠিক আছে তাহলে গল্প করা শুরু করি নবমিতা
15: বল বল
14: ব্যক্তিগতভাবেও নবমিতা আমার খুব কাছের বন্ধু একসঙ্গে কাজ করি একসঙ্গে চাকরি করি তোমাকে স্বাগত জানাই আমাদের এফএম উজ্জয়ন্তের তুমি অনন্য পর্বে
15: একদম একদম তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাথে জুড়ে দেওয়ার জন্য
14: তো নবমিতা কথা বলার আগে একটু যদি গুনগুন করে এক দু লাইন কারণ তুমি আমাদের এই রাজ্যের একজন অন্যতম শিল্পী তোমার কাছে যদি একটু গান না শুনি তারপর না হয়তো গল্প করবই
15: আজকে একটা বিশেষ দিন আর এই বিশেষ দিনে তুমি আমাকে ফোন করলে তাহলে বিশেষ দিনের জন্য তোমার জন্য স্পেসিফিক্যালি একটা বিশেষ গান করছি
14: ক্যা বাত

0: থাকুক আজীবন। ধন্যবাদ আমাকে এই গানটা উপহার দেওয়ার জন্য নবমিতা। তো শুরু করি এবার গল্প বলা, এই বন্ধুত্ব নিয়ে হোক কথা। একটা বিষয় আমার কাছে খুব দারুণ লাগে নবমিতা, তোমার মনে আছে কিনা জানি না, আমরা সময় বা আমাদের একটু আগের প্রজন্মে আমাদের মেয়ে বা ছেলেদের মধ্যে বন্ধুত্বের ব্যাপারটা খুব কম ছিল, কিন্তু এখন জেন জি যারা রয়েছে বা এই সময়ে কোনো ব্যাপার নয়, এটা খুব দারুণ লাগে। কি মনে হয় তোমার?
1: দেখো আমার আমার ক্ষেত্রে যখন বলবো না, আমার এই বিষয়টা আমার ক্ষেত্রে উল্টো হয়ে গেছে। কেমন উল্টো হয়েছে? যেমন আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের সেই দেখো ক্লাস 1 থেকে 12 অবধি একটা স্কুল জীবন, একই স্কুলে কাটানো, আমাদের ওই তখনকার যে ছেলে মেয়ে বন্ধু মিলে আমাদের একটা একটা গ্রুপ ছিল, সেই গ্রুপটা কিন্তু এখনো আমরা কানেক্টেড বলবো না, আমরা ওই বলে না গেট টুগেদার হয়, হ্যাঁ, সেটা রাজ্যে হোক রাজ্যের বাইরে হোক, এছাড়াও ধরো কারোর বিপদে খবর নেওয়া, কারোর সুসময়ে তাকে অভিনন্দন জানানো, সুখে দুঃখে সবসময় আমরা ওই গ্রুপটা মিলে আমরা একে অপরের পাশে আছি।
0: না না, এটা এটা এটা একটা দিক রয়েছে, এটা তো অবশ্যই রয়েছে, আমাদেরও রয়েছে, আমারও অনেক বন্ধু বান্ধবী রয়েছে এখন দেশ বিদেশে বিভিন্ন জায়গায়, বৈবাহিক সূত্রে বাইরে রয়েছে বা চাকরি সূত্রে ভালো অবস্থায় রয়েছে, কিন্তু আমি টোটাল যদি সামগ্রিক সামাজিক অবস্থানের দিকে দেখি, সেই ক্ষেত্রে একটা সময় ছিল যে ছেলে আর মেয়ের মধ্যে বন্ধুত্ব হতে পারে না, এরকম একটা ব্যাপার ছিল, কথাবার্তা ছিল। কি মনে হয় তোমার, ছিল না কি?
1: ছিল, সত্যি এটা ছিল, অধিকাংশ বাবাবাদের মধ্যেই এই বিষয়টা কিন্তু ছিল, মানে সেটাকে বলে না ওপেন মাইন্ড, এতটা ওপেন মাইন্ড মনে হয় তখনকার মা বাবারা হতে পারেনি, তো আমার ক্ষেত্রে সেটা ছিল না। এবং আমি একটু আগে যেটা বললে জ্যান্তি, তো আমার মেয়েও
0: জ্যান্তি,
1: তো আমি সেক্ষেত্রে আমার কোনো বাধা ধরার নিয়ম নেই, মানে ফিল করি যে বন্ধু বন্ধুই, সে মেয়ে হোক ছেলে হোক,
0: একদম
1: সে অবশ্যই যদি সত্যিকারের বন্ধু হয় তাকে অবশ্যই বন্ধু হিসেবে জীবনে গ্রহণ করে নেওয়া উচিত,
0: এবং
1: একজন সত্যিকারের বন্ধু জীবনে খুব খুব একটা মাহাত্ম্য রাখে, বিশেষ একটা ভূমিকা রাখে, সেটা একটা প্রপার গাইড বলো, সুখ দুঃখের সঙ্গী বলো, বা বিপদে পাশে থাকা, সেটা একমাত্র সত্যিকারের বন্ধুই পারে, সেটা ছেলে হোক মেয়ে হোক। তো আর যেটা বললি যে আগে সঙ্গে এখনকার ডিফারেন্স, ওই যে বললাম মানে কি বলবো, মানসিকতার একটা ভারসাম্য বোধ হয় তখন এক ধরনের ছিল, এখন আমরা আমরা অনেক বেশি লিবারেল আমাদের ছেলে মেয়েদের জন্য বোধ হয় একটা, সেটা কেন আসছে আমার মনে হয় কোথাও একটা গিয়ে আমাদের মানে আত্মবিশ্বাসটা আগের থেকে বেশি আমাদের ছেলে মেয়েদের প্রতি, ওরা অনেক বেশি পরিপক্ক মোর দেন আমাদের আমাদের জেনারেশন, তাদের মানসিকতাটা কিন্তু অনেক বেশি পরিপক্ক, এবং সেটা শেখার জন্য অবশ্যই প্যারেন্টস এর ভূমিকা আছে, হয়তো বা জেনারেলির যা ছেলে মেয়েরা রয়েছে তাদের প্যারেন্টস হয়তো তাদের সেইভাবেই গাইড করছে, তার জন্যই তাদের এই মানসিকতার পরিবর্তন হতে পারে।
0: ঠিক ঠিক ঠিক, এবং এই পরিবর্তনটা তো ভালো, এটা হওয়া দরকার, মানে শুধু যুগের সঙ্গে নয়, মানে আমরা আমাদের সময়ও কিন্তু এরকম ছিল, মানে কিছু কিছু পরিবার, যেটা তোমার ক্ষেত্রে সেটা আমার ক্ষেত্রেও রয়েছে, স্কুল জীবনে একরকম ছিল, তাও স্কুল জীবনে মানে জুনিয়র বেসিক স্কুল পড়েছি মানে ছেলে মেয়েরা একসাথে, তারপর সিনিয়র বেসিক বা ক্লাস 12 অবধি কিন্তু আবার শুধু ছেলেদের স্কুলেই পড়েছি, তারপর আবার কলেজে গিয়ে মানে এমন একটা সাবজেক্টে আমি পড়াশোনা করেছি যেখানে মেয়েরা ছিলই না বলতে গেলে, তাও বন্ধুবান্ধবী ছিল অন্য ক্লাসের বা অন্য

বিভাগ মুছে যাবে রাঙ, হাসি পাল তোলে অভিমান ভুলে রানা সুর জঙ্গল।

0: স্ট্রিমের বা টিচারের বাড়িতে কথা, এদের সঙ্গে এখনও যোগাযোগ আছে, রয়েছে এবং থাকবে, শুধু ছেলে নয় মেয়েরাও রয়েছে তাদের মধ্যে, বললামই আগে। এরপর চাকরির জীবনে বা একটু বড় হয়ে এসে এসে মানে যখন আসা তখন তোমার মতো বন্ধুরা এসেছে কাছাকাছি, তো শিল্প জীবনে একটা আলাদা বন্ধুত্ব রয়েছে একদম। সেই ক্ষেত্রে আমাদের নেক্সট জেনারেশন, যেমন তোমার মেয়ের কথা বলি, এখন যতটা জানি সে কলেজ পাশ করে ইউনিভার্সিটি শেষ করে ফেলেছে না, এখন বোধহয় কোনো কোম্পানিতে জব করছে, তাই তো?
1: হ্যাঁ,
0: মানে ওদের জেনারেশনের বন্ধুত্বের ডেফিনেশনটা কি আলাদা, কি মনে হয় তোমার কাছে? মানে আমার এই অভিজ্ঞতাটা নেই, তাই আমি তোমার কাছ থেকে জানতে চাইলাম।
1: সেখানে একটা ব্যাপার আছে, আমি একটু আগে বললাম যে হয়তো বা আমরা অনেকটাই লিবারেল, যে তুমি আমরা ছেলে মেয়েদের মানে বিশেষ করে আমি বন্ধু হিসেবে তুমি যাকে তোমার ভালো লাগে তুমি তাকেই লাইফে গ্রহণ করো, জীবনে গ্রহণ করো, এবার সে ছেলে হোক মেয়ে হোক। ওই যে একটু আগে যে টপিকটা তুমি বলছিলে ছেলে বা মেয়ে, তো এবার এক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আমি লক্ষ্য করেছি, যেটা আমাদের সময়কার যারা বন্ধু ছিলেন বলো বান্ধবী ছিলেন যেটাই হোক, তারা কিন্তু বন্ধু হয়েছি তো বন্ধু হয়েছি, তাদের ভালোবাসাটা কিন্তু অকৃত্রিম ছিল, কোনো কৃত্রিমতা ছিল না ওই বন্ধুত্বের মধ্যে। কিন্তু একটা আমি এখনকার জেনারেশনের মধ্যে যেটা একটুখানি আমার মনে হয় আমি উপলব্ধি করি, সেটা হচ্ছে বন্ধুত্ব থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা কিছুটা লোভ দেখানো, সেটা জাস্ট ফর একটা সেলফি তুলবো, একটা রিলস বানাবো, লোভ দেখানোটা বেশি হয়ে যায়, মনে হয় যেন আমি সেলফিটা করার জন্য ওর সঙ্গে একটু সেলফি তোলার জন্য বা রিলসটা তৈরি করার জন্য কোন একটা মানে বন্ধুত্বটাকে প্রায়োরিটি কম দিয়ে মানে ওইটার স্বভাবটা প্রায়োরিটি বেশি দেওয়া, সেটা কিন্তু আছে এখনকার জেনারেশনে।
0: বন্ধুত্বের কোনো ডেফিনেশন বা কি বলবো মানে কোনো মানে ভাষা পাচ্ছি না, সেই রকম যদি বলি যে বন্ধুত্ব নিয়ে এই সংজ্ঞা বা বন্ধুত্ব এই করতে হবে সেই করতে হবে, না এরকমটা নয়। আর সবচেয়ে বড় ব্যাপার দেখো, আমরা কিন্তু আমাদের মা বাবা আত্মীয় স্বজন এদেরকে চুজ করতে পারি না, এটা ঈশ্বরই ঠিক করে দেয় আমাদের মা বাবা বা আত্মীয় স্বজন, কিন্তু বন্ধু আমরা কিন্তু চুজ করি আমাদের এই জীবনে। এবং এটা এটা ঠিক, বন্ধু কিছুদিন চলার পর বোঝা যায় সে সঠিক বন্ধু হতে পারবে কি পারবে না আমার জন্য। বন্ধুত্বের যেটা প্রধান ব্যাপার হচ্ছে বিশ্বাস এবং একজন আরেকজনের প্রতি সম্মান, এটা সাংঘাতিক রকম, এটা হোক সামনাসামনি বা পেছনে বা অন্যের সামনে হোক কারোর সামনে হোক, মানে সামাজিকভাবে সামাজিকভাবে বন্ধু বন্ধু বন্ধুর প্রতি একটা সম্মান রাখতে হয় রাখতে হবে, তাই বন্ধুত্ব মানে টিকে থাকে আজীবন, তাই তো?
1: একদম একদম একদম, সম্মান থাকতে হবে, একজন একজনকে বুঝতে হবে।
0: তো
1: কোনো সমস্যা
0: তো নবমিতা, আমার পাশে কিন্তু আজ আর যে মামনও রয়েছে, মামন যদিও ককবরকে খুব ভালো, কিন্তু ককবরক বললে আমিও কিছু বুঝতে পারবো না, তুমিও পারবে না আমি জানি, মামন কিছু কথা তোমার সঙ্গে শেয়ার করবে, বলবে।
1: ঠিক আছে,
2: সেটাই বলছি, আপনারা শুনছিলাম যে এতক্ষণ আপনারা কথা বলছেন, তো সেখানে যেহেতু আমি একটু এই প্রজন্মের মাঝামাঝি জায়গাতে পড়ি, সেহেতু বলবো যে আপনি যে যে কথাগুলি বলছেন কৃত্রিমতা যে বন্ধুদের মধ্যে বন্ধুত্বের মধ্যে, যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কিন্তু সত্যিই দেখা যাচ্ছে, আর বিশেষ করে আমাদের সন্তানদের যে প্রজন্ম সেই ক্ষেত্রে কতটুকু সেই বন্ধুত্বের যে এখনও কিন্তু বন্ধুত্বের যে টিকে আছে এখনও, ঠিক না চিন্ময়দা? বন্ধুত্ব কিন্তু এখনও রয়েছে, দেখা যাচ্ছে, ঠিক আছে কৃত্রিমতা সেখানে দেখা যাচ্ছে, তারপরে ও রয়ে গেছে, মানে আসলটাও কিন্তু রয়ে গেছে, কিন্তু আমাদের সন্তানদের বা নেক্সট প্রজন্মে কতটুকু সেটা মানে

0: থাকবে সেটা সেটা কিন্তু এখন একটু প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, তাই তো? তো সেটাই বলবো আপনার কাছে, আরও জানতে চাইব যে মানে নেক্সট যে প্রজন্ম ওদের ক্ষেত্রে কীরকম হতে পারে।
1: আমাকে বলছেন তো না? হ্যাঁ, মানে নেক্সট প্রজন্মের বন্ধুত্বটা কেমন হতে পারে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে আমরা ডে বাই ডে আমরা প্রযুক্তিভাবে যেমন নিজেদের উন্নত করছি, আমাদের তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক আমাদের আছে সঙ্গে সঙ্গে কিন্তু প্রতি মুহূর্ত আমাদের হচ্ছে, তাই তো? আগে কি ছিল, আমরা যেমন এক ভাই এক বোন, বাবারা ছিলেন সাত ভাই বোন মিলে সাতজন, এখন কি হচ্ছে, এখন একটা কমপ্লিট নিউক্লিয়ার ফ্যামিলি। যেমন আমার মেয়ে যেমন ওয়ান অনলি চাইল্ড, তো সেক্ষেত্রে কি হচ্ছে যখন আমরা থাকবো না আমাদের অবর্তমানে কিছু নিয়ে তো বাঁচতে হবে। এবার সে তার কিভাবে কাজিনসদেরও পাশে পাচ্ছে না, সেটা তার কর্মক্ষেত্রে হোক বা জীবনে চলার পথে হোক, তার সাংসারিক জীবনের পাশাপাশি তাকে একজন বন্ধুর প্রয়োজন হবেই। তো সেই বন্ধু কাকে চুজ করবে সেই মেন্টাল ডেভেলপমেন্টটা কিন্তু সে ছেলে হোক মেয়ে হোক তার মধ্যে অবশ্যই বিশেষভাবে দরকার। তো সেটা এবং আমাদের মনে হয় আমরা প্যারেন্টসরা যতদিন বেঁচে থাকি তাদের পাশে থাকি তাদের সবসময় এই কথাটা উপলব্ধি করাতে হবে, দেখো আমি তোমার মা, আমি তোমার বাবা, আমি সারাক্ষণ তোমার পাশে থাকছি না, তুমি একমাত্র সন্তান, তুমি দেখে নাও তোমার কর্মক্ষেত্রেই বলো বা জীবনে চলার পথে বা বিভিন্ন সময়ই বলো, তুমি একজন বন্ধু তো তোমার পাশে চাই, যে তোমার বিপদে হবে বন্ধু হবে, সুখের বন্ধু হবে, তোমার জন্য একজন প্রপার গাইড হবে, সেটাকে চুপ করো। তো সন্তান বড় হয়ে গেছে বলে সে অ্যাডাল্ট হয়ে গেছে বলে তাকে গাইড করবো না, সেটা নয়, তাকে কিন্তু এখনো আমরা সেই গাইডেন্সটা দিয়ে দিতে হবে। আমাদের অবর্তমানে আমাদের পরবর্তী প্রজন্ম যেন একাকিত্ব ফিল না করে, বন্ধু হিসেবে যেন একদম প্রপার গাইড পায়, মানে সুখ দুঃখের সঙ্গী পায়। হ্যাঁ, তো সেটা আমার মনে হয় আমরা প্যারেন্টসরা যদি এখনো তাদের সন্তান যত বড়ই হোক তাদের কন্টিনিউয়াসলি তাদের একটা গাইড করে যায়, তাহলে তাদের মধ্যে সেই মানসিকতাটা ডেভেলপমেন্ট হবে। হ্যাঁ, সত্যি তাই, বন্ধুত্ব বন্ধু আমাকে চুজ করতে হবে জীবনে এবং সেটা সেই বন্ধুত্বটাকে আমার মেনটেন করতে হবে
2: একদম।
1: সেটা আমার মনে হয় আমাদের প্রতি মুহূর্তে, আমি বারবার বলছি সন্তান যতই বড় হোক না কেন তাকে প্রতি মুহূর্তে আমাকে সেই উপলব্ধিটা করিয়ে যেতে হবে। তো ওইটা যদি ঠিক থাকে আমার মনে হয় আমাদের অবর্তমানে আমাদের ছেলে বা মেয়েরা সেই একাকিত্বটা বন্ধুহীন জীবন সেটা কখনোই তারা ফিল করবে না। আর ওই যে বললাম যে শুধুমাত্র শো আপ করার জন্য বন্ধুত্ব সেটা থাকবে না,
2: কিন্তু এখন এটাই বেশি,
1: ওইটা থাকবে। হ্যাঁ, সেটা বেশি হয়ে যায়, কিন্তু তাদেরকে যদি আমরা প্রত্যেকটা মা বাবা যদি আমাদের যার যার সন্তানদের সেই সবসময় আমরা সেই ব্রেইন ওয়াশটা করাই যে দেখো এই ব্যাপার তোমার এরম ভাবে তোমাকে থাকতে হবে বন্ধু নিয়ে বাই, তাহলে আমার মনে হয় সেটা বন্ধুত্বটা টিকে থাকবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। তো তার জন্য আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে, আমাদের
2: প্রজন্মেরও কিছু। ঠিক, এটা এই কথাটা দারুণ বললে, মানে মা বাবাদের কিন্তু বোঝাতে হবে, বলতে হবে, বন্ধু বান্ধব নিয়ে চলতে শিখতে হবে, এবং বন্ধু কে ভালো বন্ধু হবে সেটা তোমাকে জানতে হবে, এটাও ঠিক। এখন তো এটা থেকে বেশি মানে অনেকেই দেখি বলে না তোমার টিফিনটা কাউকে ভাগ করে দেবে না, তোমার কলম যাতে কেউ না নেয়, তোমার এই সেই, মানে ছোটোবেলা থেকে ব্রেন ওয়াশ উল্টো দিকে হয়, মানে বন্ধু ছাড়া একাকী জীবন কাটাও এমন একটা ব্যাপার। যাই হোক, নবমিতা, তুমি প্রথমেই আমাকে একটা গান উপহার দিলে, আমি এবার আমার কণ্ঠে একটা কবিতা তোমাকে উপহার দিতে চাই আজকের দিনে। সাঁকো, লিখেছেন শ্রীজাত। চলে গেলে কেন, এই প্রশ্ন করা সোজা,

0: থাকলেই হতো, এই কথা বলাও সহজ, দূর থেকে তবু কিছুতেই যায় না বোঝা কার বেঁচে থাকা কতখানি ভারবহ। যে গেছে সে নেই, যারা আছে তারা থাক, মন খুলে দিক জানলার মতো রোজ, সকলে পাঠাক পরস্পরকে ডাক, যে ফেরেনি আমি নিয়েছি তো তার খোঁজ, জাগা যে অসহ তাই ঘুম চলে যাও, যারা আছি যেন বেঁধে নিতে পারি সাঁকো, জানি দুষ্কর বলতে চাইছি তাও, বিপদের দিনে বন্ধুকে কাছে রাখো। শ্রীজাতর, এই কবিতাটা অনেকটা লম্বা বড়, আমি কিছু অংশ শুধু তোমাকে শোনালাম,
1: অসাধারণ লাগলো,
0: ধন্যবাদ। তো নবমিতা, এবার আরেকটু গান হয়ে যাক, তারপর আবার একটু কথা এগিয়ে যাব, কি বলো মামন?
1: তো এবার কি বন্ধুত্ব নিয়ে করব নাকি
0: তোমার ইচ্ছা, তোমার পছন্দের, তোমার পছন্দের, তোমার পছন্দের,
1: আমার পছন্দের,
0: একদম তোমার, তোমার মতো শিল্পীকে পেয়েছি, বন্ধুকে পেয়েছি, আর গান শুনবো না তা তো হতে পারে না।
1: আচ্ছা, একটা রবি ঠাকুরের গান দিয়ে করি।
0: একদম একদম।

0: তোমার খোলা হাওয়া।
1: তোমার শেষ হয়ে গেল?
0: হ্যাঁ,
1: কি মানে
0: দুটো
1: মানে অদ্ভুত একটা কি বলবো
2: অনুভূতি।
1: অনুভূতির মধ্যে, হ্যাঁ অনুভূতি না মানে একটা আবহের মধ্যে যেন চলে গেলাম, আর সেই মুহূর্তেই শেষ করে দিলে। না, লোকটা কিন্তু সামলাতে পারছি না। না না না, হলো না হলো না, আরেকটু আরেকটু আরেকটু, না হয় আরেকটা গান প্লিজ।
0: অন্য কিছু
1: হ্যাঁ
0: একটা।
1: একদম একদম একদম একদম।

0: আহা, সাধু সাধু, ক্যা বাত ক্যা বাত, কেমন লাগলো মামন?
1: খুব ভালো,
0: দারুণ দারুণ সত্যি। আচ্ছা নমিতা, এবার আরেকটা একটু দিকে যাই। আমাদের অনেকেই বলেন, মানে এই তুমি অনন্যা পর্ব তো অনেক দিন ধরেই করছি, অনেক তোমার মতো স্বনামধন্যা নারীরা সঙ্গে আমার এই কথা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে, প্রায়শই শোনা যায় বা আমাদের শ্রোতা বন্ধুরা অনেকে বলেন স্বামীরা ওদের খুব ভালো বন্ধু, মানে স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো বন্ধুত্ব, মানে সবচেয়ে কাছের বন্ধু। তুমি কি বলবে এ নিয়ে?
2: অবশ্যই একজন জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী অবশ্যই ভালো বন্ধু হওয়া উচিত। এই সম্পর্কটা এমন একটা সম্পর্ক যেখানে কোনো কিছুরই, জীবনের কোনো চলার পথে বিশেষ কিছু বাধা ধরা নিয়ম থাকে না, তাই তো? দেখো, মানে প্রতিটা মুহূর্ত একসাথে পথ চলা, একসাথে সবকিছু, এমনকি নিঃশ্বাস প্রশ্বাসও কিন্তু একসাথেই চলে বলতে গেলে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ভালো বন্ধু হওয়া উচিত।
0: ঠিক ঠিক ঠিক। এবং সেক্ষেত্রে আমি একজন পুরুষ হিসাবে আমি বলি, মানে নিজের স্ত্রীকে ভালো বন্ধুর মতো আচরণ করতে হবে, এবং সে যেমনভাবে তোমার খুব কাছের বন্ধু হবে তোমাকেও সেই মর্যাদাটা দিতে হবে। অনেকেই রয়েছেন আজও আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এটা মানেন না, সেক্ষেত্রে অনেক মানে বিপত্তি হয় সামাজিক স্তরে, বিশেষ করে আমাদের আমাদের সমাজে। এটা আমরা প্রায়শই পত্রপত্রিকা নিউজ চ্যানেলে খুললেই দেখতে পারি এই বিষয়গুলো আসে। তো আমি এই পুরুষ জাতিকে, মানে আমি একজন ছেলে হিসেবে বলবো, নিজের স্ত্রীকে ভালো বন্ধুর মতো দেখতে শিখুন, করুন, দেখবেন উনি আপনার সবচেয়ে ভালো বন্ধু হবে। আর সবচেয়ে মানে প্রিয় বন্ধু, পৃথিবীর সবচেয়ে আপনজন হবেন আপনার স্ত্রী। একটা সময়ের পর দেখবেন এই স্ত্রী ছাড়া কেউই নেই পাশে, মা বাবারাও থাকবেন না চিরজীবন, আর ছেলেমেয়েরাও বড় হয়ে গেলে, এবার যেমন তুমি, তোমার ক্ষেত্রেই বলি, আমি জানি যেহেতু বলছি, এখন বোধহয় ব্যাঙ্গালোরে থাকে না মেয়ে, চলে গেল মানে অনেকটা দূর, হয়তো বা ফোনে কথা হয়, কিন্তু একদম আপদ বিপদ মানে সবচেয়ে কাছে কে থাকে, মানে দাদা থাকবে
2: অবশ্যই,
0: জীবনসঙ্গী। তো এরকম মানে আমি পুরুষ মানুষদের প্রতি অনুরোধ, এরকমভাবেই স্ত্রীকেও দেখুন, ওর মর্যাদা দিতে হবে। এবং স্ত্রীরা যদি কোনো বিষয়ে পারদর্শী হয়ে থাকে, তার হিডেন ট্যালেন্ট থেকে থাকে তার মধ্যে, যে কোনো সাবজেক্টে থাকতে পারে, শুধু গান বাজনা নাচ নাটক এগুলো না হতে পারে, সে ভালো সেলাই করতে পারে, সে ভালো ডিজাইন করতে পারে, যে কোনো বিষয়ে, তাকে আরও উৎসাহিত করুন। এটা আমার ক্ষেত্রে মনে হয়, আমিও যেটা বারংবার করতে চাই।
2: অসাধারণ বললে তুমি।
0: হ্যাঁ, এবার তোমাকে অনেকটা সময় আমি আটকে রাখলাম আমরা, শেষ এবার যেহেতু তুমি অনন্যা পর্বে আছি, তুমি জানো এই অনুষ্ঠানটা আগেও তুমি ছিলে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে, তুমি অনন্যা আমাদের রাজ্যের নারীদের নিয়ে, মানে রাজ্য নয় শুধু, এই দেশের নারীদের নিয়ে কথা। তো তোমার অভিজ্ঞতার ঝুলিতে যদি এমন কিছু গল্প থাকে যে নারীরা কীভাবে আরও সমৃদ্ধ হবে, আরও কীভাবে শক্তিশালী সশক্তকরণের দিকে এগিয়ে যাবে, তোমার অভিজ্ঞতায় কী বলবে?
2: সেই অভিজ্ঞতায় বলবো, একটু আগেই তুমি যেটা বললে যে একজন পুরুষ হিসেবে তুমি তোমার ঘরে যিনি নারী রয়েছেন তাকে তুমি কিভাবে এগিয়ে নিতে যাও, উৎসাহিত করা, বা এই সব কথা তুমি বলে দিলে, তো সেটা একটা পার্ট, ভাইটাল পার্ট, একজন নারী সমাজে কি করে সমৃদ্ধ হবে, তার ভেতরে যা যা কিছু মানে অন্তর্নিহিত গুণাবলীগুলি রয়েছে সেগুলিকে, সেগুলির হাত ধরে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে যাবে, তো সেগুলির পেছনে কিন্তু আমাদের যিনিই থাকেন জীবন সঙ্গী বা

0: বা পরিবারের অন্যান্য সদস্যরা যারাই রয়েছেন তাদের প্রত্যেককে আমাদের সাহায্য করতে হবে। বাইরে থেকে দেখো সরকারি বা বেসরকারি ভাবে যতই সুযোগ আসুক না কেন, ঘরে যেই বৃহৎ মানে যেই সারাউন্ডিং এ আমরা রয়েছি সেই পরিবেশ থেকে যে আমাদের সাহায্যটা
1: একদম
0: মানসিক ভাবে বলো বা বিভিন্ন ভাবে বলো সেটা আগে ম্যান্ডেটরি, সেই সাহায্যটা কিন্তু সবচেয়ে বেশি দরকার। তো সেই ক্ষেত্রে আমারও একটা মেসেজ থাকবে, আমরা নারীরা যেই পরিবেশই আছি আমাদের ঘরে যাদের নিয়ে আছি যাদের সঙ্গে আমরা জুড়ে আছি ছেলে মেয়ে থেকে শুরু করে স্বামী বা শ্বশুর শাশুড়ি মা বাবা ভাই বোন সবার ক্ষেত্রে যারাই রয়েছেন প্রত্যেককে সাহায্য করা উচিত একজন নারীকে তার গুণাবলী নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর আমাদের সমাজ মনে হয় তখনই সবচেয়ে বেশি সমৃদ্ধ হবে যখন নারী বা পুরুষ এই বিচার করে নয় মানুষ হিসেবে প্রত্যেকটা লোক যখন নিজেকে সমৃদ্ধ করতে পারবে আমাদের সমাজটাও সেইভাবে তত বেশি সমৃদ্ধ হবে।
1: এটা এটা একটা দিক, তোমাকে একটু আটকালাম প্লিজ মাফ করবে। আরেকটা দিকে এরকমও রয়েছে সমাজের অনেক নারীরা দেখবে এই সংসারের যাতাকলে পড়ে মানে নিজের ট্যালেন্টটাকে নিজের যে নিজের মধ্যে যে একটা আলাদা শক্তি রয়েছে আলাদা ক্ষমতা রয়েছে নিজের যে আলাদা মেধা রয়েছে সেটাকে একটু চেপে রাখেন নিজের সাংসারিক চাপে, না থাক আমার ছেলেমেয়েরা এখন বড় হয়ে করবে বা আমার স্বামীর সংসারটা ভালো থাকুক, সেক্ষেত্রে নিজের ট্যালেন্টটাকে লুকিয়েই যান চেপে দেন, এটাও ঠিক নয় কিন্তু, ঠিক কিনা বলো?
0: দেখো আমি আমি এক্ষেত্রে একটা কথাই বলবো, জীবন মানে কিন্তু যুদ্ধ। এখন আমি নতুন করে একটা অন্য ফ্যামিলি থেকে একটা আরেকটা ফ্যামিলিতে এসেছি, এবার তাদেরকেও বুঝতে দিতে হবে আমাকে নিজের প্রকাশটা নিজেকেই করতে হবে যে দেখো আমি এই জিনিসটা আমি ভালোবাসি ওইটা ভালোবাসি ওইটা আমাকে করতে হবে,
1: একদম
0: ওইটা ছাড়া আমার আমার লাইফে আমি কোনো ধরনের আত্মতৃপ্তি পাচ্ছি না,
1: একদম
0: আমার কোনো পরিতৃপ্তি নেই আমার সেই ফিল্ডটাতে যদি আমি কিছু কাজ না করি সেই ফিল্ডটা নিয়ে না থাকি। এখন
1: একদম
0: আমরা নারীরা যদি আমরা নিজেদেরই চেপে ধরে রাখি যে না বলবো না থাক হয়ে যাক ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেক নারীদের ওই ক্ষেত্রে এগিয়ে যেতে হবে নিজের ভাবটাকে প্রকাশ করা,
1: ঠিক
0: নিজের ভাবকে প্রকাশ করে আমার নিজের কাজের জন্য আমারও একটা ডেডিকেশন থাকতে হবে যে না আমি ভালোবাসি আমাকে এই সুযোগটা দাও আমাকে ওই সময়টা দাও বা নিজেকেও সেই জিনিসটা ওই ওই চর্চার যে সময়টা সেটা ম্যানেজ করে নিতে হবে।
1: একদম
0: সত্যি কথায় ম্যানেজমেন্ট, সংসারের কাজের চাপ থাকবে সবকিছুই থাকবে কিন্তু আমার নিজের জিনিসটা আমি নিজের ভেতরে যে কোয়ালিটি রয়েছে গুণাবলী রয়েছে সেটাকে আমি চেপে যাব আমার পরিবারের লোকদের কাছে প্রকাশ করব না সেটা কিন্তু হয়। তো আমি যেসব নারীরা এই জিনিসটা করে আমি আমার কাছেও অনেকেই আসেন, আমার অনেক অভিভাবকরা আসেন বিভিন্ন সময়, অনেক মহিলারা যারা রয়েছেন তারা বলেন ম্যাডাম আমি তো মানে অনেকেই বলেন আসলে আমি ভীষণ গিটার ভালোবাসতাম, কেউ বলেন আমি খুব একটা সময় আমি ভালো বিউটিশিয়ানের কাজ করতাম কিন্তু সংসারের চাপে আমি সেইগুলো পাচ্ছি না এই মুহূর্তে, আমি জানিও না আমার পরিবারের কেউ যে আমি এই সমস্ত কাজগুলিতে আমি আমি ভীষণ দক্ষ ছিলাম একটা সময়,
1: এই ভাবো এটাই তো বলছিলাম আমি
0: বলে অনেকে, তখন কিন্তু আমি সেই জায়গায় আমি তাদেরকে এইভাবে এনকারেজ করি কেন এই জায়গায় কিন্তু আমি বলবো সেটা নারীদের দোষ,
1: একদম
0: তোমাকে আমি বললাম জীবন মানে যুদ্ধ, তোমাকে প্রতি মুহূর্তে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুদ্ধ করতেই হবে, যুদ্ধ বলবো না ঠিক সেটাকে মানে
1: সংগ্রাম, এটা একটা জীবনটাই তো একটা সংগ্রাম আঁকা বাঁকা পথে চলা, পর মুহূর্তে একদম পর মুহূর্তেই কি হবে সেটাই তো আমরা জানি না,
0: সেটাই আমরা জানি না। যেমন আমি আমার নিজের ক্ষেত্রে বলবো আমার মেয়েকে আমি নিজের হাতে মানুষ করেছি, সেটা পড়াশোনা হোক গান বাজনা হোক জানি না কতদূর এগিয়ে যাবে কিন্তু আমি চেষ্টা করেছি তার শৈশব বা কিশোরী যে জীবনটা সেটাকে আমি একদম প্রতি মুহূর্তে মানে প্রতি মুহূর্তে তার সঙ্গে থেকে তাকে প্রপার একটা গাইডেন্স দেওয়া তাকে এগিয়ে নিয়ে যাওয়া, আমি সাংসারিক জীবনেও ঘর ঘর কন্যার কাছ থেকে শুরু করে রান্না বান্না হেসেল থেকে শুরু করে সবটাই সামলেছি কিন্তু কোথাও কিন্তু আমি আমার গান বাজনা যেটা সেটা আমার ভীষণ ভীষণ একটা শখের জিনিস আমার প্রাণের একটা অংশ হিসেবে নিয়ে নিয়েছি,
1: একদম একদম প্রাণের ইন্ধন,
0: কিন্তু আমি কম্প্রোমাইজ করিনি।

0: সেটা কিভাবে ম্যানেজ করব আমি দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, সেটাকে কিভাবে আমি এগিয়ে নিয়ে যাব সেটাকে, এটা পুরাটাই আমার উপর ডিপেন্ড করেছে, আমি দেখেছি। আমি যদি ম্যানেজ করতে পারি না, আমার মনে হয় ফ্যামিলির লোক আস্তে আস্তে বুঝে যায় যে পরিবারের অন্যান্য সদস্যরা যে না তিনি পারবেন, তিনি সবকিছু করছেন, তিনি পারবেন, তো অবশ্যই সেই ক্ষেত্রে ওই বাধা ধরা নিয়মটা আসে না। তো নিজের একটা প্রচেষ্টা থাকতেই হবে। তো আমি সেইভাবেই ওই সমস্ত নারীদের আমি বলি যে এই এখনো সময় আছে, তোমরা শুরু করো আবার, তোমরা অ্যাট লিস্ট তোমরা জানতে দাও তোমাদের পরিবারের লোকদেরকে যে তোমার ভেতরে সেই গুণটা রয়েছে।
1: চাকরি বাকরির জীবনের শেষ, চাকরি বাকরির পরও কিছু একটা করে শুরু করছেন আবার। আমাদের সামনেই উদাহরণ থাকবে অনেক, চাকরি শেষ হয়েছে, অবসরে গেছেন, কি করবেন, ছেলে মেয়ে বাইরে আছে, নিজে আবার একটা কিছু শুরু করে দিলেন, নিজের শখের জিনিসটাকে আবার পুনরুদ্ধার, মানে আর আবার পুনরুজ্জীবন দিলেন, এটা অনেক ভালো লাগে, অনেক ভালো। হয়তো বা কেউ দেখবে ভালো রান্না করতে পারেন, সেটা নিয়েও একটা নিজের টুকিটাকি ব্যবসা শুরু করতে পারেন। অনেকে দেখা যাচ্ছে এখন খুব ভালো লাগে, অনেকেই রান্নাবান্না করছেন বাড়ি ঘরে, প্লাস বিভিন্ন অর্ডার সাপ্লাইও করছেন, তার কেক বানাচ্ছে অনেক মহিলারা মেয়েরা বাড়ি ঘরে, বেশ এটাও ভালো লাগে।
0: আজকাল তো হস্তশিল্প অনেক ধরনের রয়েছে,
1: একদম একদম একদম।
0: আমার আমার এক জ্যেষ্ঠ দিদি, তিনি এখন অবসর গ্রহণ করেছেন, এইবার তিনি যেই সোসাইটিতে থাকেন সেই সোসাইটিতে অধিকাংশ মহিলাই বাঙালি আছেন, আশেপাশে অনেক বাঙালি রয়েছে।
1: হ্যাঁ, কোথায় থাকেন উনি?
0: গুরগাঁওতে থাকে।
1: আচ্ছা,
0: তো তিনি কি করলেন, তিনি এবার ওই সোসাইটির মহিলাদের নিয়ে সেই আমরা তত্ত্ব সাজাই, হ্যাঁ, সেই শিল্পটাকে নিয়ে বিভিন্ন কাজ শুরু করলেন। এবার সেটা দেখা গেল শুধু আমাদের বাঙালিদের মধ্যেই নয়, ওইখানে যারা অবাঙালি আছে ওই সোসাইটির আশেপাশে বা ওইখানে, তাদের মধ্যেও সেই শিল্পটা ছড়িয়ে গেল। এবার সেটা নিয়ে উনি এত সুন্দর, এত ভালো কাজ করছেন, এত ভালো সময় তার কাছে, সেই করতে করতে কিন্তু তার কাজটা আমি আমি যেটা উপলব্ধি করছি ডে বাই ডে বিভিন্ন ভাবে সেটা ইমপ্রুভ হচ্ছে, বিভিন্ন দিকে বিভিন্ন রকম ভাবে ছড়িয়ে যাচ্ছে। এবার সেটা থেকে তত্ত্ব সাজানো থেকে শুরু করে সেটা এখন ঘর সাজানো, ঘর সাজানোর বিভিন্ন কিছু জিনিস, এমনকি প্লেন্টেশন, একটা গাছ আমরা কিছুদিন আমরা এইভাবে রেখেছি, সে এখন এইটা নিয়ে কাজ করছে, যেমন ধরো একটা যে কোনো একটা আমি ঘরে এইভাবে রেখেছিলাম, এবার সে সেটাকে অন্যরকম ভাবে সাজিয়ে দিচ্ছে, তার কাছে সাজেশন দিয়ে অন্যরকম ভাবে সাজিয়ে দিচ্ছে। তার সেই কাজে তার অন্যান্য যারা হ্যান্ডস রয়েছে, অন্যান্য মহিলারাও তাকে হেল্প করছে। তো সেই যে শিল্পটাকে ধরে তিনি এগিয়ে গেছেন সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই মানে ব্রড হচ্ছে, ডে বাই ডে ছড়িয়ে পড়ছে বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে, সেটা ভীষণ ভাবে আমাকে ইন্সপায়ার করে।
1: নবমিতা, অনেকটা সময় দিলে তুমি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে জানাবো, কিন্তু তোমাকে বিদায় এভাবেই দেওয়া যাবে না, যেটা আমার আবারও একটা আবদার থাকবে শেষ করার আগে, মানে তোমার সঙ্গে কথা বলা শেষ করার আগে একটু যদি গুনগুনিয়ে আর একটু কিছু শুনিয়ে যাও।
0: একটুখানি গুনগুনিয়ে আচ্ছা, হিন্দি হবে?
1: যে কোনো যে কোনো।
0: এক প্যার কা নগমা হে,
1: আহা,

0: নবীনদা দিকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, বিশেষ করে আর আপনার কথাগুলো শুনে অনুপ্রেরণা পেয়েছি, আর আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য তো আরও অনেক অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে বেলে বেলে কিনা হামবাই নিনি কখ না ওই যে ইন্সপিরেশন মানমানি অবতে নিনি বাইনি কখ না ওই যে কাইসা বড়ক রিটায়ারমেন্ট থাকমানি ইয়াগুলো বা সামুনি কাইসা উমরনি ইয়াগুলো ব যে সামু খেলাই যে আচক দং ইয়াবই বিনি যে বিশিং হিডেন যে ট্যালেন্ট দং মানে আবার যে সুয়ার দং মানে আবন বসকাঙ্গ যতনি বসকাঙ্গ তবই ফাইমানতে কাইসা মানে ন যে কাইসা তৈ খেলাই বন বসকাঙ্গ তবইয়াবইতে গবনি বখাক তৈ খেলাই ব বসকাঙ্গ তুবই মানো অবন যে তুবই ফাইমানে আবনি বাকি বেলে বেলে খেয়ে হামবাই নিনি বখাক তৈ যেন খেনাওই
1: একদম মামন, যে কোনো মুহূর্তে শুরু করা যায়, বয়সের কোনো ব্যাপার নয়, আপনার রিটায়ারমেন্টও শুরু করা যায়, রিস্টার্ট করতেই হবে, নিজের ট্যালেন্টটাকে বের করতে হবে। আজকে বন্ধুত্বের এই দিনে একটা দারুণ কথা দিয়ে, দারুণ একটা গান দিয়ে শেষ করলে তোমার সঙ্গে কথা, অনেক অনেক ভালো ভালো থেকো।
2: তোমাদের ভীষণ ভীষণ ভাবে ধন্যবাদ জানাই বন্ধুত্বের এই সকালে, বন্ধুত্ব দিনের এই সকালটা আমাকে এত সুন্দর ভাবে উপহার দেওয়ার জন্য।
1: এবং এই বন্ধুত্বটা ছড়িয়ে পড়েছে আপামর শ্রোতা বন্ধুদের মধ্যে, আমাদের এত লক্ষ লক্ষ কোটি কোটি শ্রোতা বন্ধুরা শুনছেন এই মুহূর্তে তোমাকে, আশা করি ভালো লাগছে নিশ্চয়ই সবার কাছেই, এবং সবার প্রিয় শিল্পীও তুমি, তুমি আমাদের আজকের অতিথি পর্বেও এসেছো, গান শুনিয়েছো বেশ কিছুদিন আগেই, ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। ভালো থাকো, ভালো থেকো, ভালো রেখো সপরিবারে মেয়েকে নিয়ে, খুব ভালো থেকো, ভালো থেকো। তো শ্রোতা বন্ধু, এতক্ষণ আমাদের সাথে জুড়ে ছিল আমাদের একজন প্রিয় বন্ধু, আমাদের রাজ্যের একজন স্বনামধন্য শিল্পী নবমিতা সাহা।
0: হাইকে খুব ভাই থাকতে রক্ষা কেনা তে চিনি বুকক অজারও চুন যে চিনি যে বায়াক এবার কিসিং ফুঙ্গ সালকামা পান্দাব আং সাকা তে নরকনি বখাক দেব গবাং মা বড় রক সাহরগা যে বায়াক বব হায়ুঙ্গইমা কিসিং বব হায়ুঙ্গইমান হাইকে নরক কাহামা খেলাই খেলা কেনা যে চিনি বিশিঙ্গ চিং কিসিং বব হাই খেলাই সাইনাই অজরাব আব চিং চিনি বিশিঙ্গ ডেভেলপ খেলায় যেন সাইমানানি নামায় যেন স্রাই স্রাই উনানি নামায় কিসিং কাহাম ববহাই তে খরকসা কিসিং ন যেন ববহাই খেলায় রেসপেক্ট রিনানি নাম ববহাই খেলায় বন যেন মর মূলাজা রিনানি নাম আবো যেন পুমা বফা হিনজানাই রব বসানো দ্রুক দ্রুক খেলায় ফুরংনানি নামায় যেন তাবুনি অজরাব নগো রংনগো থাকা হিকে যেন জানিজা মানে তৈলাই দৌনি বা জানিজা মানে চা দি নি মানে নে খরকসানো তারে দি ও বহাই বেলেখেন যায় হ্যাঁ দিবা না আপনি বাকি তুমুং অজরাব নর ও বহাই খেলায় চিনি বোমা বোফা হিনজাক নাই রুমুং ন খেলায়া হিঙ্কে হিঙ্কে বা সানানি নাঙ যে খরকসা বড় তুম যে সাউঙ্গি ফানো তুমু ন টিফিন তুবুই মা মুলিয়া হিঙ্কে হিঙ্কে বন টিফিন রক যেন শেয়ার খেলায় পেন্সিল রাবার যেন শেয়ার খেলায় বা নাংমানি মানে রক যেন শেয়ার খেলায় খেলাইকে হিঙ্কে যেন চিনি ফ্রেন্ড সার্কেল শেয়ার খেলাইকে হিঙ্কে চিনি খরকসা তে খরকসানি গানা গিনিও

0: hay bay obo hay klai no sin chini bu shabuti no phurangane nang nai sin khoroksa te khoroksa ni bagai oro sin jotono khoroksa te khoroksa ni chuba chunango help nango hene hay ki no rog chini tini no pandawo call klai mano chini kok dukni number ta norog jotono sai mano 2326253 ni bisingti bunaro kok duk khalai mano tumung no chini o panda no nor chini bure rog ni panda tumi onan na eba ka chini alai da khalai bure rog ni o panda wo norok gerengai mannai
1: একদম একদম ঠিক বললে এবং নবমীতে সেটা বললে ঠিক মানে আমাদের আগামী প্রজন্মকে সেভাবে আমাদেরই তৈরি করে দিতে হবে, তাদেরকে শেখাতে হবে যে কীভাবে বন্ধু চিনতে হয়, ভালো মানুষটাকে চিনতে হয় যে তোমার কাছে থাকবে, তার জন্য মিশতে হবে, কেউ খারাপ বা ভালো এক মুহূর্তে বা এক সময়ের মানে একদিনেই পরিচয় হয় না, তার জন্য এগিয়ে যেতে হবে। ক্লাসমেটদের সঙ্গে কথা বলা, ক্লাসমেটরাই একদিন মানে খুব ভালো বন্ধু হবে। এখন আজকে এই পর্যায়ে এসে এত বয়সের পর প্রায় 20-25 বছর আগে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে এসেছি, তারপরেও এখনও কিন্তু সেই বন্ধু বান্ধবরা রয়েছেন, হয়তোবা প্রতিদিন হচ্ছে না কথা, কিন্তু সেই বন্ধুরা কিন্তু এখনও আছেন, কষ্টে দুঃখে আনন্দে ভাগ করে নিচ্ছেন। এটা ঠিক, মানে এই সোশ্যাল মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার লিস্টের মধ্যে কত হাজার বন্ধু রয়েছে আমার সেটা ইম্পর্টেন্ট নয়, খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছে কজন আছে,
0: কতজন রয়েছে,
1: হ্যাঁ আমার দুঃসময়ে কে আমার পাশে আছেন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাই শ্রোতা বন্ধুরা, আপনারাও আপনাদের আগামী প্রজন্মকে সেভাবেই তৈরি হতে দিন, শেয়ার করতে দিন, ওদেরকে একদম স্বার্থপরভাবে না তৈরি করে, মানে
0: সবার সাথে মিশতে হবে, সবার সাথে মিশে সবার সাথে চলবে,
1: একদম তোমার পেন পেন্সিল রাবার কাউকে শেয়ার করবে না, টিফিন ভাগ করে দেবে না, না আমরা তো এক সময় এরকমও ছিলাম মামুন, মানে টিফিন নিয়ে যেতাম, এক সময় আমি স্কুলে টিফিন নিয়েই যেতাম না, মানে সেই অভ্যাসটা এখনও অফিসে আছে, আমি এখনও অফিসে টিফিন নিয়ে যাই না, মানে কেন জানি না এটা হয়ে গেছে। এক সময় আমার, আমি কোনোদিনই স্কুলে গিয়ে টিফিন খেতে পারিনি, আমার টিফিন বক্স আমার বন্ধুরাই ফাঁকা করত, কিন্তু তা নয় আমি বন্ধুদেরগুলোও খেতাম, মানে আমরা এরকমভাবে শেয়ার করে খেয়েছি, বড় হয়েছি। যাই হোক, এইভাবেই বড় হওয়া মনে হয় ভালো, মানুষের সঙ্গে মানুষ না মিশে তো পারবে না, আর মানুষকে বিশ্বাস না করলে তো জীবন চলা যাবে না, মানুষ ছাড়া মানুষ কি থাকতে পারে, আপনি কি একা থাকতে পারবেন, তাহলে তো গিয়ে হিমালয়ে সন্ন্যাস গ্রহণ করে থাকতে হবে, ঠিক না? তো চলুক, কথা আর বেশিক্ষণ নেই আমাদের হাতে, আর যে মামুন রয়েছি এবং আর যে চিন্ময় রয়েছি, শ্রোতা বন্ধু আপনিও শেয়ার করুন আপনার কথা, আমাদের নারী বন্ধুরা যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন ফোন করতে পারেন 232-6253 এই নাম্বারে। চলুন এবার দুটো গান শোনায় আপনাদের।

0: কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো আসরে। আজ তুমি অনন্যায়, ছিলাম আর যে চিন্ময়। আর
1: তে আং তমনি নরগনি বুকক মামন আসুক জরা চেন কক সালাইটা চিনি তিনি নি বায়াব কিসিং নি সালো চেন বব হাইকালাই তাবুনি অ জরাব চেন চিনি বায়াব রক যে তংমানি বড় বাই চেন সই সই নি বায়াব সই সই নি কিসিং চেন খালাইলাইনে অকং তৈন সালাইলাই তংলাই মানে জেসুক মানো জরা হামিয়ং থুন তাবুনি জরা বেলাইন বুঝি বসকাঙ্গ ফুনক লাইমানি জরা ফানো আপনি বিশিং ফানো চেন বুতেই খেলায় চিনি সই বায়াব ন সিনাই আপনার তৈ কগলাম সালাইমানি নর আসুক জরা খানাবাই কে যেন চিনি বিশিং সে পইলা যেন সরাই সরাই উংনানি নামাই যেন সরাই সরাই হিঙ্গে হিঙ্গে যে চিনি সই বায়াব কিসিং যেন সরাই সরাই খেলায় সিনে মাননাই হাইকে আসুক জরা দিনিন বাকে আসে নিতুন তুমি অনন্য এবাকেবা বুড়ি রঙনি আলাই দে যে পান্ডা তোমানি অজাগব আং নরকনি বুকু মামন তোমানি
0: সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে অন্য কোনো দিন আবারও অন্য কোনো আসরে।
1: যতন হাম্বাই,
0: ধন্যবাদ।

রুখনাই তো সারা সাপ মেগা হার সাইফ মুজেন্টারাও স্টুডিও আচুক জাগা আর জে বিনোদা গাই হাচকনি রেচাপং পান্ডাও আসুক জোড়াতে জাদুনি রেচাপং খালাইকা গাই তাবুক খালাইনাই তাবুক সুজোড়া মানমানি কক বড় কক তুমা বুভাগ রক মন্ত্রী বখরং নরেন্দ্র মোদী তিনি নেশামুক্ত ইউবফর বিকশিত ভারত সংকল্প সামং বতাং চেঙ্গাই রুয়ান মন্ত্রী বখরং নরেন্দ্র মোদী হাক্তর সৈ সিমুং তাং সেপ তৈ থংমুংনি বাবায় হামক্রাই তুবুমানি বাকে ভারতনি শিক্লা হদাও বলাইখ্যা মন্ত্রী বখরক মিয়া মাইসুর স্বামী বিবেকানন্দ কালচারেল শিক্লা সেন্টার বিবেক স্মারক ন চেঙ্গি রিপ্রু ফান্ড ওই শাখা স্বামী বিবেকানন্দনি নাহারমুং চিনি শিক্লা রক্ন ককবিটি রুনাতেই বরকন হাক্তরতে বসংনি বাকে সামং তাংমাও রংমারি গনাং স্নাম তিসানানি বসং নাইমথাং এডভাইজার অজিত ডুবালন মিয়া পুনেও ও সংসাজাক পান্ডা কাইসাও লুকুমান্য তিলক বসং সকাত নৈশাই নৈজিদক ইয়াফার জাখা বিশিদক রমই মথাকজাক দংমানি ইয়াগুলো মিয়ানি সিমি ভারতেই চীননি বিশৃঙ্গ আরি লাইয়েই দাদাক সিদাক বানিয়া খাইনানি তাইসা চেঙ্গজাক্ষা হিমাচল প্রদেশনি কিনুর হাংখরনি শিবকিলানি বিশিংতেই অ বানিয়া চেঙ্গজাক্ষা উদয়পুরনি বসংলাহার চারনি কক যাব টিসাজাক বাইপাস রুট স্নাম নাও তৈয়েই রাংমন্ত্রী প্রণজিৎ সিংহারাই তিনি গ্রংজাক আমচাই রকন বেড়াই নাইখ্যা আগরতলা আউলি হাপাং মেডিকেল কলেজ ন সেন্টার অব এক্সিলেন্স স্নামই তিসানা নাহারি মিয়া রামকৃষ্ণ মিশন বাই মুংসই রলাইখ্যা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলনি ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি মিয়া হরনি থংমুঙ্গ সরুষ সঙ্গ কপলাই অংখা তিনি দ্বীপর জরানি নবর দীপানি সেকাংবাড়িয়া ও ককমুঙ্গ সাজাক্ষা নখাও জমুই কবলজাক তঙ্গানো ফেরাঙ্কে ওয়াতেই ওয়াই মানো হুনে আশুক জোড়াতেই খোনাবাইকা তাবস জোড়া মানমানি কক বড় ককতমা বুবাগ্র হাইকে যেন যতন সাইমান তিনি ককতি শাল গায়ে ককতি শাল হকে তো লেলামানি শাল বহনিমান শাল চং যে বড় রোগ সেবকলাইনে রোগ অশালো লেলানানি বাকেই জোড়া মানো শালচা নক নুকুংনি বড় রোগ বাই বাকসা তংনানি জোড়া মানো গায়ে চং নক নুকুংনি বড় রোগ নব জোড়ারি না নাঙ্গু জরাঙ্খা ও সংসারের যতনিসলাই মরক হানি মানো চিং চিনি জরা রেলাইমানি বিশিং দুইসে চিং চিনি হালক নব চিং নাইথত কাহামকে তনি মানো গাই ককতি শালনি পান্ডা বুতং রোগ তন্দ রোগ যত্ন সাইমানো তাবুক তো চিং হাচকনি রেচাপং পান্ডানো তুই দুলি দঙ্গ ফিয়াবা তেই স্রাবসানি ইয়াগুলো নরক চেরাই রোগনি পান্ডা বুখ্রি বদল খানাই মানবাইনাই আবনি ইয়াগুলো লাইবুমানি কথমা তেই দিবনি দামসাও হংকাই তিনিনি নারওয়াই পান্ডা নরক খানাই মানবাইনাই তেই তিনিনি নারওয়াই পান্ডানো নরক খানানানি তাপক দি তিনিনি নারওয়াই পান্ডাও চিনি হাস্তেনি খরকসা রেচাপ গ্রং বুকুক আয়েশা দেব বর্মা ফাইনাই চিনি স্টুডিও তেই নরক খানানানি তাপক দি কাই ববাই দাদাক সিদাকে নরক কক সানানি শেপ মানবাইনাই বিনি খরাঙ্কতেই বাইখাই নরক ন রেচাপ মুন্ডক খানারে ওই নরকনি খান তংথগ্রনাই হাইনি বাকি নরক পান্ডা পায়া শাক জোড়া লগি দংদি টিউন খাই দংদি সারাসা পয়েন্ট অফ মেগা হার্স এফ এম উজ্জ্বল তন হে তাবুক তে স্রাবসান ইয়াগুলো নরক খোনাবাইয়ানো বিক্রি বদল পান্ডা হাই খোনাই দংদি লগি দংদি পান্ডা পায়া শাক জোড়া

0: হাকে নেপাল কে সাইকানে খাওয়া
1: হাকে
0: কিসা করজা খাতা না বসকান সালতে বোখাত খাতকাই অমা হাই রসা মুসুর ফাইছি গদে হাকে সিং পান্ডা সিং মানে রসা মুরসাফ খা সিং তাবো খরসা তে খরসা গাই সিন লাইনা ও কামজলি তাক সাক থ্রু থ্রু সুমজাক নে নেবুং কই তামুং খা
1: আন বুং খা খাতং দাবো মা
0: খাতং নে গানো আসুক জাক জিনি পান্ডা ও যতন সে চিকন হনি মানো নিনে বুং কাই
1: কই বিয়ান দরু মা
0: যত নিশ্লাই চিনে পারা চিনে পান্ডানি চিকন কুক কলিল।

0: Dạ tao mà xuất tổ khả xa
1: Khi sâu anh xuống này mà ta
0: Ông có dàn nó thợ cả đợt
1: Thơ Ờ, kì xinh xong
2: Ồ
1: Sao cái xin nói kì xa bếp thằng phải đợt
2: Ừ
1: Tì con cầm, tì mà cầm nè
2: Ông cầm nè
1: Yar mesti baik. Yar kira. Kena sol sol lah ni bu. Tan cal sol lah ni bu. Tawan tawan ada. Kaya kau buat cakap lagi nak hari.
2: Ne.
1: Nunggu hafu tunggu je. Nunggu hafu tunggu je. Nunggu hafu tunggu je.
0: Oh yar kira tam hai kau mana? Oh iku lah suka kira tam sulia kasi yar kira.
1: Anglep. Kerang la chikon sa lek ra
0: da hari yar kai khap na chnai
1: da kha
0: o ki sa ba tha gana bo ta la sok pa nyane
1: a yang ngar sok je
0: pa pa pa pa ta le lang su ka
1: a yang sok pa je
0: ya ang na te pa ya o mu ni shi ro kerang ko thaman kha chi na tai mu chi ko thaman kha li ya
1: chini
0: chini
1: นาตอก
0: เอาเราไปค่ะ
3: หากแกน้องนาตอกบ่เบลกันคราตอกนรกพิษะกอรจาคาดานา
0: อี
3: หากแกน้องนี่อ๋อนาตองนี่บิชิงเลนรกตามสรนานี่ตองนรกไสเนมันไสไสเนมันนรกไสเมียนนะงางไกซึงไสมันอ๋อเจบอรเจเซบอรพนอสไสชุงงางไกบ่มาเมเซนายมึสยาสึกมึสขาบักขาปุรมานะสิตินีকেরং নেথানে ব পাইলিয়া ও হাসা কব মুনিশুরক মুসি কত মাহিনা তম বা কেরং কত মাসে মাহিন জু তান বাগাই গাই মুসি কে ছাক ছান ব ব্লেকেন অ তর জাকা সাইং সাইজুং ন ই আংন পাইছনে আংন পাইছনে ব বিনি কিতিং সংবাই কক চালৈ মুকৰি কিয়া কক বিতি খলাই মুকৰি কিয়া তাই কেরং কে বছি কোন দে দে ফন খাজি খাবৰ তো তেছে ব কাই অরব কপলাই নি জাকা বন্দি কে কেরং গাই বন গ থাঙ্গৈ ওয়ালা জাগৈ বিনি কেরং কেজিং সময় ব থাঙে কক সালাই কে তাই কক বিদি সাপ লাই দিনে মুসি কত মান বরক মা মেসেন খা সিগদে আমগে নরব সাইচুং রক তা তংলে সিগদে নংনে বাই ব্রক বাই কথাই তংলে সিগদে সং সাইচুং তংহাই সং কবাং মা জং জা লগ কলাই মান অন বাগে নরক সাইচুং তো তংলে সিগদে বাই আপ খাই তংলে সিগদে সাক সাং তো তর জাগলে সিগদে হাকে bước sang salon mà hai cái table khana tok na tao được sướng phải gì cái đấy hai cái bị liêu nương trên này bàn đó ta mà say khana lên cả mướn
4: được sao biết khana này
3: hai cái khana tao tok cái đồ nên được sao mùng nó được sao biết khana đi đi
4: anh ta bốc được sao biết khana này anh ấy được giải nhờ rồi cha anh khen đã bơi nhau xí cả nó bắt chở người để sắm sửa bàn bắt chào và xí cả nó còn để rồi bây xin cho bé lại bà đi cả xin cho bé lại bà đi cả আনি রোজা সিনিয়র বাচ্চা আন খেন্দা বা সিনিয়র শিকা ন বাচ্চা রং এর সালাম সবন বাকি চাও শিকা নগান রে মে বাই সিনজা বেলাই বাড়ি কা সিনজা বেলাই বাড়ি কা হা গটু মান দে সারি না সকির বন সিনে লুয়াসা হা গটু মান দে সারি না সকির বন সিনে লুয়াসা সকির ফুরো লগি ওতা নাই নাং করো মা বাদাল নাই করো মা বাদাল আন সামুং অরন পাচা
3: হাকে বিলিয়ন রেসাম ওবলে খনা তখনা তাঙ্গে বকিসা করজা খা তাই উলি পান্দা মাইতে খনা তখনা তো রেসাম সুরম ফাদি দো বিলিয়ন হাকে তাই বচিনি পান্দা নি যতনে স্লাইব জিকন ব্লাই খন বিনি অমর বকিসা ক হাকে সিংতাবু দেবীর নংসিনি পান্দা ও তাম সাই খনা না কামু দনি নি দেবীর দনি নি কক দাং ন খনা তো তো কাই সাই খনা নি
1: নবার কে সাংসি chip khum ba hai ma tam chip chip sa thi chung gu dik dik ke le chu lek lek te chung tung chep chep ama hi mu tep tep bok sa bo khep khep ani
3: hai ke bini bo ki sa kor ja kha black no bara ni ni kok tang ni ni kok lob black no khna to kha uli pando te bo khna to khna ko sun hai do
1: e
3: ta kor si si kra uli pando ro ga
1: e
3: হাইকে খাতো নুজিনি পান্দাও তাম সাই খনা নাই গামু
0: আং কেরং কথম সাই খনা নাই
3: হাইকে নিনি কেরং কথম খনা তত কে সাই খনা দে
0: বুতো আহন্তা
3: নিনি কেরং

0: 뭔가요? 무토와.
1: 네, 무도 안다. 살사 솜 뒤탕가보 응가이 아 솜누자가 떠나자가 그린카이 아띠기 나라 돈이니 카보 응가이
0: 무토와 솜랑 탕의 솜로다 떠나 그리자는 게뭐 뜨기나 떠니 갔다.
1: 네, 응가 뭐 아양 언요 라모 페이 탕가보 응가이 아 솜부터 베겔 오이 아 부수고는 오라 하고 안가이 뭐 대세 기불 하게 안가이 알아 솜 그린유 안가이 아
0: বুটুয়া বতে কিনারো সম কলাং থামনে ববিনে সমন মালি আতা না
1: এ ঙ্গা আ আনো থাপরালি খঙ্গাই ওশনো বিনি ইয়াগো বুসু খাতামে গ্যা আনি কেরং কথমা অন্য বাহ্যা
0: হাকে বিনে কেরং কথা ব্ল্যাক কেন খরা তক তাই বকিসা করজা কা বুস কেন সালো খাতুং তে বখরা তক না তক কেরং কথা মাসিন পাইছি গদে
1: এ
0: হাকে ব্ল্যাক কেন হামবাই সাইল নসি নে পান্দাও তাম সাই খনা না গামু
1: কেরং কথমা
0: হাকে নিনে গ্যারং কথা মানো দখনা তত সাইখ না দে
1: আমি কেন বলবা শিয়াল বাই কামু
0: নিনে গ্যারং কমাই শিয়াল বাই কামু
1: গা শিয়াল মু কামু বাই পাতা নে মু গা গো খাপু মানে গা আই আই আর খাপু মান দো খনান তানি না এ কাহমে নি মন না থান জাম না থিনে টেং টুং টেং টুং টেং টুং টেং আই আর রং হ্যাপি কি দে
0: শিয়াল বিন ইয়ার শিয়াল লানি হিন বিন ইয়ার সোনা না কামু
1: কামু
0: কামুক বিন ইয়ার সন হিন গাতা না ভাবে গেলে হিনে
1: হাই আসাম হ্যাপি গ্রেট শাল ভাই সিং খাব মানে তো নিয়ে তিব্বত তুমি দো
0: ব বনি কামু বন কিছু শোন তিব্বত টক লাইন কে তুমি সাগাতা না
1: হাজা হঙ্গাই রে রে 1 2 3 খাব গদব খাব গদব গব আশুয়া জায়গা বাহার থাং দো গাই আ কামু তো কল থাং গ বকলাই যাই আরম তে থাঙ্গাং গাই
0: ও
1: আ
0: শাল
1: কামু তো
0: কাই
1: গদা
0: কাইছা তুই বান নাই পুরো বাহার মাই গে আর ক্লাই থিয়া থাঙ্গা তা
1: আন জান গো মরন পাচা
0: হাকে বিনি কেন কথা মা ব্লে কেন খনা তো খনা
1: এ
0: বস কান সালাম মা হাকে তে বো খনা তো খনা তো কেন কথা মা সিরু পাজি সিগে দে হাকে আং টাম লং ন খরকসা বরং নে কক সাই খনা না সিগে দে নর কাইছা এলএম কৰিম জগদীশ চন্দ্র বসুনি কে খনা কা খনা খনা গান রক খনা একাই আং সাইখান বং খাঙ্কাই 1858 বিসি 13 নভেম্বর তাবুক নি বাংলাদেশ নি কাইসা বিক্রমপুর নি কামি তঙ্গ আ কামি নি আম চাইও ব আসাই উসি গদে গাই বং কাই ও হাসা কাব আ বু ফাংলং নি ব লাংমা তঙ্গ হুনি ব আবন তুই কাইসা এলএম ব সাইটোখা তাই বরন ফুলুকা গবাং বরক আজর ও পয়তু সাইয়া যে বুফাংনি বাহিকে লাংমা তংনাই হনি হঙ্গে ব বরক ন পয়তু সার না বাগে ব ইনি যে ব সাইটো মানি আবন ব গবাং মাখা বন্ডিকে বরক ন ব পয়তু সার না নি ব আমা সাইটোখা ব তাম তাম খাইয়া গাই যে বুফাংনি লাংমা তং হনি ব বরক ন ফুলুন থাংনি বরক গবাং বন বিয়া সাইয়া তাই ব ওয়ানসু কাইসা সামসুন্দ্রু হুনে আ সামসুন্দ্র ন যে চং তাংখাই ন আব তাইসা তাম খলব জাকৈ হঙ্গৈ থাঙু হঙ্গৈ আব ব কাইসা কাইসা সুন ফুনু মু ই কুবৈ কুবৈ ন বু ফাংরং নি লাংমা তঙ্গ হুনে তাই জগদীশ চন্দ্র বসু বিনি বাবু হঙ্গৈ করকসা ডেপুটি ম্যাজিস্ট্রেট কাইসা তাই ব বাইথাংনি হানো হামজাংনাই বরক জগদীশ চন্দ্র বসু ব সরাইফুরু বিনি কামিনি স্কুল ন পড়ব তাই ব উল কলকাতা ও ফাই হেড স্কুল তাই উল ব সেন্ট জেভিয়ার্স কলেজ ব সৃংলাঙ্কা 1980 বিশ ব বিএ পাস খাই কেম্ব্রিজ ইউনিভার্সিটি ব আরো পরীক্ষা পড়ি ব আর নি বুফাং রংনি লাগমা তং হুনে আবন ব তে ব সাইটকা তাই ব আ কেম্ব্রিজ ইউনিভার্সিটি নি ব ডিএসসি হই কাইসা বুমু উপাধি মানখা বরম মানখা তাই জগদীশ চন্দ্র বসু বাকাই ব নি যে বিনিটাই না হারমুং বতাই ডক্টর ব উকমানি হাইফেন ব ডক্টর ব পাস খাইমে আঙ্গি বতাইসা হাই ন হাই বাই তাই হাওয়া কিফিলি ফাই ব প্রেসিডেন্ট কলেজ ব কাইসা প্রফেসর ওংখা উলকাই ব অমনি বাকি সাইটমং সাইটমং তাই বুনি নাহারমু দে বেটার যন্ত্র রেডিও হনি ব কাইসা ব সালামকা হাইবানো।

0: bini bumung bo pura risumalia ka hamga slamalia tai je bupang rong ni lagma tongo hni bo bini abamang bini wan sumung tai na harmung borokno bahai ke omo haino bisas khai rimanai hni tai jogdi chandra bosu bupang rok bo borok minisu ka haino tong thongma kha khama omo hai wan sumung phaiu nei tai bupang rok bo thuo hni bo okokno bo saka অবনে বাকে সং ওয়ানসুনাকে গবাং মা বুফাং রো সং তানে রিউই কাইসা জিওল বুফাং না পানা তানে রিউই তান খাঙ্গাই বতাই সালে সালে নি পরে তাইসা আ বিনে সাগ ব্রেদম বাসবি ফাইও তাই বিনে জে বুফাং নি কস র খায়ো অঙ্গে সং আবরতেই সাইমানো কাইসা বুফাং নি ব লাংমা তঙ্গ হুনই তাই অমর নি বাকে ব গবাং বড় বিশ্বাস খাইনের বাকে ব কাইসা পান্ডাব ব খরচা বন সাকা থানে কাইসা বিথি বুফাং থানে বিথি পাইতো হই সাই সমানে আ বিথি ব বুফাং রুইব থাকাইম কিন্তু আ দোকানদার আ বিথি জায়গা ও বন চিনি রি হকাঙ্কাই ব ও চিনি সাপলে রিবা আ বুফাং থাঙ্গি গবাং বরক বন বিশা চালি আপকে ব ম ছয় ছয় আবু অ বিথি আনা হই ব আ চিনি চাকি বিকা আবরকে বরক ওয়ানা জাখাম তাকা থাকে না হই ইয়া খালে আব চিনিছে ওলকাই আ বরক বর্ণ নাকার মুখ সানকা অমুকে কুবই কুবইন বিথিকাই বুফাং থাকে তাই সাইমান বুফাংনি ব লাংমা তঙ্গ হই বুড়িকে সাইমান সঙ্গ কাইসা বুফাং সঙ্গ কাই খেয়াঙ্কাই বুফাং ত্রক ত্রক তরিয়া দানা তরা তর এ অনবাগৈ চিনি অ হানে এলাম গরং জগনি চন্দ্র বসু ব বুফাংনি লাংমা তঙ্গ হই যে ব অম প্রমাণ খাইমানে প্রুফ খাইমানে আবা বিনি থানে ব্লাই খেন ব কতর ইয়াকবাই মাংখা তাই ব 1917 বিশ্ব জগদীশ বসু ব কাইসা বিজ্ঞান মন্দির হই ব কাইসা কলকাতাও সুনামকা আর হয় আজাগ্রীন হয়তো গবাং মা দাল বিদাল গর্বে সোনারক খাইজাগো তাই জগদীশ চন্দ্র বসু ব খরকসা এলএম কৃমসিমিয়া ব খরকসা কক সুজাই নাটক ব সুজাই তাই গবাং ব দাল বিদাল বৈরক ব সেই কলাং থাকা তাই আপনি বাকে চিনি অ হাওয়া জগদীশ চন্দ্র বসু ব কাইসা নেচার ন হাবজাগাই তাই খরকসা দেশ ন হাবজানাই অমনি বাকে ভারত নি ও হাকতনি বরক ব তাবুক থই থামনি ইয়াগুলো ফান বর্ণ মৈতু নারেগৈ তনে দিব হাইকাইনরক সাইমা কানাবলা না জগদীশ চন্দ্র বসু ব খরকসা সাপা সাইমা কানাবলা না হাইকে সঙ্গাবুক চিনি তাই উল্লি পান্ডাও থাকাই হাইকে খাত চিনি পান্ডা তাই কে তাম সাই খা না কামু শিয়ালসানি কতমা সাই খাই না হাইকে ধনী নি শিয়ালসা নি কতমা নুরু তুরুকে সাই খা দি তো
1: শিয়ালসা হা মান সাকাপো নিম্বু সারানো তুফাই বাজি পানি
0: চাষে
1: কত কত মাইন্ড খাই চাইয়া কুমির আপুর হাই খাব কুমির বিন বসানো রহনা হানি
0: তুই
1: হাইকা তাই জ্যোতির পর হরণ নুগে মানি রখাই গাই বং চাষি কাবো গাই ফুঙা খাঙ্কাই খারি থাঙ্কা খারি থামাং খারি থামাং খারি থামাং গাই
0: শিয়াল মানি রকাই বুঝি বসার চাবাই খাঙ্কাই ব খারি থাকা না
1: গাই তুই কিনার খাংরাইনে নুকবো আ খাংরাইনে নুমানি সানাম সুজাক সুকাবো লাথা সঙ্গে অসিন তুই হাবি থামাং থামাং থামাং

0: Asik zoratay kanalaya srairokni panda bkhri bodol te borokangkha pitalusun kamini teo pandano kom thingnainkha lob de porma akasbani agurtala bini aglo tabu khanabadi khani mari panda khani mari panda o khanabadi orun de pormani kharangbai resap jagre jamongro teo pandano kom thingnainkha usha de porma
1: tini nimo sharik jarao চিনি খানিমারি প্রোগ্রাম।

0: रोखनाय दङ सारासा पॉइंट अफ बेंगा हर साइ फेम उजेन त जरा स्टुडियो आ जोंजा गांगार जे बिनता गासक जरा तै त अन रोखना बायखना चराय रोंनि पांदा बखरि बदल हंकाय दिनि त कोक्तिशाल जतन नक नुखुंग न जानि जानि नक नुखुंगनि बर र पैन जरा काति उइ दंलाय हय दा हंकाय ताबो हंकाय संखना लायनाय लाइबो मानि कथमा रासमाला हंकाय खनाय दंदि लगि दंदि हंकाय तै सानानि मुचुंग जत खनाय दंनाय ताखौ बुखौ मारे किथिं संन तै स्नापसानि याखौल दिबोरनि दाम সাও যেন যতন সাইমানো তিনি তিনি নারোয় পান্দা তে তিনি নারোয় পান্দাও চিনি ওর নারোয় অঙ্গেই মানজা ফাইনাই চিনি হাস্তে ন খরকসা রচাপ গ্রং বুকুক আয়েশা দে বর্মা গাইন রক্ষণানি তাপক দি পান্দা পায়েশাক জরা সারাজা পয়েন্ট অক মেগা হার্স হ্যাফ এম উজ্জয়ন্ত লগি তংদি তে খনাই তংদি
1: আসুগি তংনাই তাকুরং খা কাহাম ইয়াফারই তিনি চিনি যে রাজমালানি কগলাম রাজমানে কক সামানি দাওয়া চ্যাং যাও যতন খুলুমবাই খেয়া থাকাই নি সালো সঙ্গাই সালো গৌরবাই তিপ্রানি চবা অবনতিয়ই কগলাম সালাই তোমানি ফিয়াবা অ খতনি কক পাইসুগিয়াকু যাফর অসুখ জরাতি সাকা যে রাজানি বসামারি সং আফুরো বাহিকে বরং ফনুক জাখা কগ্র গাদি নগব বংনি বাকি মাইরুম সেরচানি মাই সংজাগো হুমারক তাবু আ চবাও বসামারি সঙ্গে খুশিউংখা হামজাক কাতাবো খা ফুরজাখা বসামারি নাই

Bikromungu bini, bus amari khoroksa tongmani afuru, ta khoroksa tongmani, ta oije razani, sengtungmani. Bonobo, afuru senapoti jongka. Afuru ni simino tripura raja bo, raida kaisa soli peke. Abongka, razani bus amarika bo, razani senapoti ungnai. O raida, jorakabang ruginyo, tripura raja solika, soli langka raza, tongfuru rogo, a raidan kong norowo, o raidong mani kong no, o গঠন আনি বিশং দি সিজা কথা তাবু ও যে গৌরবাই যুদ্ধ নামমুঙ্গ যেন তেমুংস সিনা নাঙান আবংখা গৌর নবাম্ন মেচেন থানি ত্রিপুরা রাজানী এবা বিনি রানী নিজে ফান বা বরগ্ন বাহিকা ইতিশা কাম তাহলে তাবু কবি কবিন বং নিজে রানী যে ফান আবমান্য তো বেখা ফান বেখা ফান যে ক কতর বলে ও বেখা ফান আবুবাইন ফিয়াবা গরণ নবাব চানখা হাই তিপ্রা বুবাগ্রা ও চবাব কপলাই হুঙ্গই তে তিপ্রানী বানা আমব নখ কবন খাফরু আ চবাব যত্ত নিশ্লাই ব্রম ফুনুজাক মহারানী মহাদেবী আবু তাং সেকাং গন সাকা সেকাং বারেন সাকা কপলাই হুমা ইয়াগুলো মহারানী মহাদেবী খুম্বতাং কতক কানই চবা খোলানী রাজা খরক এফিলি ফেকিয়া বসে বেরই নাই যুদ্ধ খাই থরুক সেনারংন মেসেনই ব খুমালা খুমবতাং খুমত্রাং ততরা খুমত্রাং কানি ফেকিয়া হীরা বন্তনিয়াগ চবই দুলই তো নিজা হাব ফন মেহেরকুল আব তিপ্রা হাও খবজা কা আফরুন তিপ্রা হাও মহারানী মহাদেবী না আসুক থাই বেলাই কতর চেন তো বুইনি হানি কবাং মা উবতই বখা কতর বরিরানি কগ্ন চানাও পব পড়ু ফিয়াবা চিনি হাও মহারানী বিশিঙ্গ মুসিং মহারানী তঙ্গ বেখা কতরকাই বেখা থনি শত্রুন মেসেন নাই আ কক সিং খর বসুক পড়ি রমদি ভারতবর্ষ করি যা দুর্গাবতী হিনে চিনি ইন্ডিয়া ও তং দুর্গাবতী ঝান্সি রানী লক্ষ্মী ভাই এবার চাঁদ সুলতান বরুণী সেলাই দা সুই নাকি সেলাই মান সালাই মানতা বব বেখাক্তই বব বেখাক্তই চিনি রাজানী চিনি রানী কম মূসা বেখাক্তি ফেনে চিনি রানী কম তংনা কবলে চিকন ইয়াবলে লাই বুমাব বিনি আসুক থাকবে বরং সামন তঙ্গি তংনাই ঝান্সি রানী কাহাই দুর্গাবতী কাহাই হ্যাঁ লক্ষ্মীবাই কাহাই চাঁদ সুলতানী কাহাই যেন রুতুকি নাই খেয়ে রাজমালা তেব সিমান জাগান তা তো সালাই তংলাই বলে রাজমালা কো তেব যেন রুতুগান মতই বীর বেরই বেখা গান বরিনি কক আমো চিনি গর্ব চিনি বলাইমু গৌরণী নবাব বাই সেংথুম ফানি বিশৃঙ্গ নাংলাইমা আ চবা কতর বারোশো চৌত্রিশ খ্রিস বিশিও হিনই বাক্সা বাক্সা লাবইমা করুংর সালাই তঙ আম ওই ইতিহাস বইর আরো রগ মানতা কিংবা ওই যে কৈলাস চন্দ্রসিংহ রাজমালা আরো বাকং সারা নাই অর অকক সাথে কেলাইয় লক্ষণবতী নাংসাজা গজামা জিয়াউদ্দিন আবুল ফতে তুগল খা বারোশো চৌত্রিশ খ্রিস বিশিব জাজিনগর ফাইয়ই চবা নাং ফাই ও জিয়াউদ্দিন আবুল ফতে তুগল খা আমঙ্কা বারোশো চৌত্রিশ খ্রিস বিশিব চবা নাংনাই বরক জাজিনগর ফাই তাই চবাও ব চেন কতর চেন তাই চেন সিত্রা চেনই খারি থাংনানি নাঙ্গ হিনিব বরক সালাই তংতা ব চেন কতর চেরে খারি থাঙ্কা লাই বুমার যাক গস নাইনা থাঙ্কাই করং রক বাক্সাবা ও জাজিনগর ন তিপ্রা হা হই সালাইও ও জাজিনগর ন তিপ্রা হা হইব সালাইনাই তঙ আপনিও কবাং মতং হাই অ কক সয়ঙ্গি তংখাই তুগল খাঁ মহারাজা সেংথুং ফানি বিহিক ঈশ্বরী জিগ মহাদেবী ইয়াগ মেচেন সিত্রা মেচেন জাক্ষা নিন চংখা খালাই মানতা ও তুগল খানো চিনি মহারানী ইয়াগ মেচেন সিত্রা মেচেন জাক্ষানা তাবুক যে তিপ্রা জিগ রক সেকানি সামনে বেশি জোর তিব্যা কতর আঙ্গাজ গনাং তে হাব ফন ইয়া ফাও চবই নারংনা বাগৈ চবই নারংনা করং তাই আবুনি বাগৈ থই আকরক ফন রিউই মানো আবরক যেন রমই মান হর চিনি ও মহারানী নাসেগৈ আবতী খেলাইন মেহেরকুল তিপ্রা রাজিনী হাও চবজাগ আবনি ইয়াগুল তিপ্রা রাজা সেংথুং ফা বুবাগ্রা তঙি তংসাক লোক পালাই থাংজাখা বিনিউল তিপ্রা বুবাগ্রানী হায়ও আসুখা বসাজলা আসুং ফা বিনি সাল কবাংমা বিশে কবাংমা রাজ্য চালুমানী আমল ব লোকরক তন্থক চাথক খেলাইন তংবাইখিয়া তাই বব কচাং কচাং খাই কচাং ততখাই লোক পালাই তঙি তংলাংখা অ কক বসং রাজমালাও মাংখা আচুং ফানি বিহিংখা ইসিরিজ আচুং মা আফ্রুনি

ফন অ দাঙ্গাই ফান অবন দুঙ্গুর ফাউনাই ববাইন রিয়াং লুকুরং এবার রিয়াং অজমারং কিরিমা সিংজা যুদ্ধঙ্গি মানো তে কেব বাইয়া রাজমালে যেভাবে চেথরই সাকাতা ববাইঙ্গি মানো ফিয়াবা অবন বেলাইখা খামানি কক আর দাঙ্গাই ফাবাই মেচেন জাগনাই বুবাগ্রানী বুমুং খরক চাফান সাউই মানাই গরিখা দাঙ্গাই ফা মেচেন খা আর বুবাগ্রান রিয়াং দফান বুবাগ্রান ফিয়াবা আর বুবাগ্রান মুং তামো কেব সাউই মেয়া কবনি কক তংমানি রক মুংসাবো সিজাগলিয়া বুপ্তিখা যুদ্ধ নাংখা তামুংখা বরক বড় তোমাত আবু সিজাগলিয়া অ দুঙ্গুর ফা বাই দাঙ্গাই ফা খরকচা দে এবার আবু জুদা বরক দে ইংখা আবু তাইব কাহাম খেলাইয়ই ইয়া ফাংমারে ওই নাইথে কেলাইতা কবি কবি দুঙ্গুর ফা দা দাঙ্গাই ফা আবো মানে থিনাংনি চারে রং যাগো ন আম ইয়াফারেডি যাগো বুবাগ্রা দুঙ্গুর ফা জাগা কবাং মাও আউলি সংসা ওই কলাংখা তাই আবু বাই ব এলম গনাং মুংবো লাইখা দুঙ্গুর ফা দুঙ্গুর ডাঙ্গর মাংখা বিহিকনি মুং ডাঙ্গর ফানি বিহিক কসাং কবাং মাতঙ্গ কংখা খরকচা খরং নিয়া কবাং মানো কাইজাক্ষা অবনতি কৈলাসচন্দ্র সিংহ তামো সালাংখা নাইদি ও দুঙ্গুর ফানি বিহি রং তুইতা কমান যাবি সাকা বিনি কমান যায় আমার তিসাই দিনে গো বসাকা তিনি অষ্টোত্তর শত দ্বার পরিগ্রহ করেছিলেন কংখা বিনি নুখুঙ্গ এই যে কাইজাকা থিংন ফিয়াবা বিয়া নুখুঙ্গ বসা চলা খরক চিচা রাসাইখা বিহিক তো কবাং মা আমনও নাইখে বসা চলা কমতা অষ্টোত্তর শতদার পরিগ্রহ মানে তামুখা সিন কোবাই যে আস্ত শনি সেলাই কুবাং বিনি বিহিক তঙ্গু অষ্টোত্তর শত এখাই ও আস্ত শনি সেলাই কবাং বিনি বিহিক নি বহগ চেলা খরক চিচার বা আঠেরো জন আসাইখা আবনি ভাগিনে ব ওয়ানা যাক্ষা বু বসালা ন রাজা সামা চান হিনে আকো ওয়ানসকে বলাই বেলা কত ওয়ানা যাক্ষা রাজানি বসা রাজাঙ্গ বসা অকরা ন উঙ্গুই তঙ্গু হনে খানাবো ফিয়াবা অকরা তমু বুমুক চেয়েখাই তো যে উংনানি ফান গান বনন মারি নাই ফিয়াবা বিন বসাঙ্ক আঠারো জন আয়েঙ্গ বসলা চংনি বিসিঙ্গ ব আসেন ন ওয়ালাইমানি সুলাইমানি বাঙ্গি তংখা ওয়ালা লাইমাং কেলেং লাইমাংসি টংলাই সু হনে মানো ও বিন বসলা চংনি কৌনতা কচাং কচাং ওয়ালাই সুগলাই করিখাই টঙ্গি টংখাই তো মূসা কক্সি বাংনা নাঙ্গিয়াতা ওয়ারানানি বাঙ্গিয়া সাকানি রাইজে রেগৈ বসা অক্রা ন রাজা সালামগাই নঙ্গি থাকামুন ফিয়াবা মুসুকে ওয়ালাই সুগলাই লাইখা রাজা ন ওয়ান রে উই তিসাকা বৌয়া নাজাকা মতাম খাইমা জানো সাবনো রাজারিমা জানো মুসুকে ওয়ালাই লাই অবব সাতাইকলাইও ডাঙ্গর ফানে বসলা অক্রাংখা কিচা ওয়ানসু মুংথেনে বরক আবো কারই নাইসিং মুংব বিনি কবাং হামথাইয়া আবনি বাঙিন বসলা সুংনি বিসিঙ্গ খরকসা সিং বুবাগারা খালাইনি বাকি সাই না থানি ব ওয়ান সুকমুং কুথুগ কলাই কল কুফুঙ্গই টংনানি নাংজাখা তামখাই উংনাই হিনি ওয়ান সুমং ওয়ান সুমং ব পাস পাইলিয়া পাইথাগ ব বসলা সুংনি বিসিঙ্গ ওয়ান সুক করংকুক বখরক আকর গনাং বুদ্ধি করং আপতিঞ্জন বুবাগারা সামনানি খা চংখা সাবন খাইমা জানো আবো তো সৈন ফিয়াবা সাবো ওয়ান সুমং করংকুক অ কক বুবাগারা বাহাইকে সিনাই ওয়ানসুক সিনি ওয়ানসুগৈ তিপ্রা রাজা আফ্রু লামা তংসা তিখলাইকা আর লামা তাম আম তাবো অর সালাইয়ানে আবংখা বুবাগ্রা দুঙ্গুর ফা সালসা একাদশী পালাইনি বেখা চংখা আমনি সালব বেবাক বসলা সঙ্গতৈ সাল সাপুং মাইসাইয়া তঙ্গই একাদশী পালাইখা পালাইমা পালাইনা মুসুং ইয়াফানো বসলা সঙ্গব বুফানি কক নাউই অকবুকচা তঙ্গই একাদশী পালাইনি নাংখাতা বপ্র পালাইয়ে ইয়কসিনবা আফ্রু বুবাগ্রানী সৈ মা থামচি তঙ্গই তঙ্গ মা খলচি মানে ত্রিশটা সৈ মরংনাই এবার নাইকিনি খেলাইনাই ন রিঙ্গই মহারাজ দুঙ্গুর ফা বিনি খুঞ্জুগানও সেরেক সেরেকাই সাকা ক কতন সাকাতা তাম সাকা খানা ও সৈ রগ্ন মাইতা চারিদি অকবুকচা তনিদি বতাইব সাকা একাদশী পালাইমানি পাইমানি ইয়াগুল আং খানাও সে রাজকুমার সংবাই বাক্সা পাল থানসা আজুগৈ চামুং চালাইনাই আফ্রু নং অসৈ রগ্ন আনি সামু তুবি ফাইদি আং দাগিমা বে বাক্সা নং অসৈ রগ্ন ইয়াকারি রিবাইদি আপনাকে ফরঙ্গির খাতা আনি কক নারগিয়াখাই ফিয়াবা নং বুথারি খিবি জাগান অক কক সাউন্য রাজা তাই মূসা পুংলিয়া সিরিং সিরিং তঙ তাবুং নাইদি তামুংখা পাইথাগ একাদশী বাইমানি সাল রাজা এই যে চানানি আসুগ বসাজলা যে ত্রিশ জন্ম বিনি গানও ন বেরাম বেরাম খা আসুক রেখা ত্রিশ জন্ম একাদশী বাইমানি মাই চালাইনা বাকি মাই খেলাইও মাই

পক বাইখ্যা যতন রেডি খাই পক বাইখ্যা তিয়ারু খাই সানানি বক বাইখ্যা বসলা সঙ্গ সানানি চ্যাংলাইখ্যা আর সেই নাই কল নাইব রাজনী ককতইন আফুরু ইয়াদেং ইয়াদেং সেই রক্তবি ফাইও বসলা সঙ্গ খোয়া খোয়াক মাইসানানি জরাও ন রাজা নাইকল নাই ওই যে সেই নাইকল নাই রংনতা সেই আকারে রেনে নিবাগে মকল ফিলিগিরি মকল ফিলিগিরি খাব বুবা গানানি দাগি মানই ত্রিশটা সই আকারে রিজাকা ওই আকারে রিজাকমা ইয়া গুলো আবু রোতামুখা যে সালচানি সেকাং মাইমাসাইয়া আমি চানানি হাল হাল নানি হাল হাল অখুজামানে হাল হাল লঙ্গই তংবাইখ্যা বরাও রাজানি বসা জালা সঙ্গে মাই খেলাই বেখা গোথাঙ্গই মাই খেলাইও বকু রেনানি নাইলেখ্যা আবু নুগই বরক মাই খেলা ইয়াকারই বসা লাইখ্যা ফিয়াবা যত্তনি কুসু বসা জেলা রত্ন ফা রত্নতা রত্ন চালাকি খেলাইয়ই বিনি মাই খেলাইনি মাই কিসিচা নাহারই হাজাল খিতারি রিহরকা আবু সুই রকব কংখা আ সুই রকবতা মাই খিতারি রিহরমা বেখাগ থাঙ্গই আ খিতার যাক মাইও বুকু রিওই হাল হাল চাপ চাপ চালাই তংলাইখ্যা আ জরাও ন রাজকুমার রত্নফা তপা তপা খসাওই অপুংসাক মাইসা উই পাইখ্যা আপতিখেন রাজকুমার তামখাইকা মাইও পুংজাখা মাইসাখা আয়েঙ্গ কুবনি বোতা সংতেই সতেরো জন বলে সতেরো জন বোতা মাইসা ওই বসা ওই থাংলাই নাঙ্খাব্র সৈনি জালা মাইসাই মালিয়া সেই গাও গাও ফাইকা বং মাইরঙ্গ বুকুর চাইছে মালিয়া ডুঙ্গুর ফা তাই ওয়াইসে মাই সঙ্গে ওই বরং ন চারি ফিনা নাঙ্খা ফিয়াবা রত্ন ফা আপন চাই অকুপ্রু আশেক বাইন বুবাগ্রা রৌমি মানখা তাই ওয়ান সুগুই মানখা যা বসা জেলা পাইথাক রত্ন ন যত্ত নিশলাই ওয়ান সুক করুন বখা থনকা বখা বিশিং বিশিং তা বসা জেলা কুসুকু রত্ন ন বিনি আসুক ফাইও আসুগই লোকপালাই মানথত খুনই বখা খেলাইকা দা বনো মানানো বনো কারই কমুনি রক খরকচাপন মাংলা তাং হুবা সৈনি ইয়াগনি বাহেকে ইয়গুই মাইসানা নাং আবু সে বরক সেরঙ্গিয়া হংকাইবা বরক তাবু রাজ্য আসে কতরমা বসুক জরাতেই জঞ্জালও ক্লাইনা নাং রাজ্য নি রাজাংখাই আবার বরক বাহাইকাই সামলগি মাননাই আ ক ওয়ান সুগিঞ ব খা খেলাইও যে বসা জেলা থাইতাক রত্ন বন রাজানি আসুক থাই আসুগি মানু তে কুবনি কেবনি আসুমানি হান্তানি বন্যফুর জাগলিয়া আবংখা ম খতল কাইসা পাইখা তো তাবো ফাইকা রাজ্য বাঘ মু রত্নফানি খতল তাহ গৌরব যুদ্ধ নামানি বিনি খতল বেবক পাইখা তাবো খাই রাজ্য বাহিকে বাঘ লাইখা মানে বুফা বাহিকাই ও বসারং রাজ্য বাগিরি আফরুনি সিমিন তিপ্রা বুবাগ্রা ডুঙ্গুর ফা ফ্লাং ফ্লাং ন বেসলা থাইসাগ রত্ন ন খাপ ফুরজাংনানি চ্যাংগো বতাবিকা খাপ ফুরজা কাতা রত্ন ন আপন সিমিন আপনি ইয়াগুলো ব কুমনি বেসলা সঙ্গ কবাং যাই খেলাইয়া ওই রত্ন ন আলাইদা মকল বাই নাসিং না নাংখা ও রাজা আয়েঙ্গ কুমনি বেসলা সঙ্গ রত্ন ন মুসনানি চ্যাংগ হংকাই আবুতই খেন কুমার রংনি বিশৃঙ্গ কাইসা তে কাইসা ন নাসিগি মানিয়া অনুগ কুতুগলাইমা বাঙ্গ ওয়ালাই সুগলাই নুকজাক্তা হংকাই তিনি জরাব খনি ফেকা হংকাই তিনি কগলাম যে অরগ মোথাগলাইসেনে ফাইনাই সাল চাওয়াইসা মনে টংনুমা কৌর কক বারা রক ও রাজ্য বাগলাই মূন তেব কামগি খালায়ানো যে সালাইয়ানে অসুক জরা নসুক জরা সাইন তিনি রাজমালা মোথাকজাকা যত্ন খুলুমাই

0: খনাইথংগো সারাসা পয়েন্ট অক মেগা হার্স এ ফেমু জয়ন্ত হাজার স্টুডিও আসুক যা কাং হার্সে বিনতা হংকে তিনি ককতিশাল চং যতন সাইমানো হংকে ককতিশাল হংকে তো চং তাবুক দামসা নিসিমি হিংকে চং চেংলায়ও তিনি নারুয়াই পান্ডা হংকাই নরকন থাসিং পান্ডা পুলিয়া নিসিমি ন নরকন আং সাজাক তিনি চিনিয়র নারুয়াই এঙ্গৈ ভাই মানজাক নাই চিনি হাস্তে ন খরকসা রেচাপ গ্রং বুকু কায় সাদে বর্মা হংকাই নরক তিনি শেপ মানানো ববাই কক সানানি বিনি খুব কুতি বাই খরাং খানানি রেচাপুং বাইখে নরকনি খানো তংথবিনানি বিনি খুবতুই রেচাপুং রূপ দাদাক সিদাক নরক খাই মানবাইনে আবনি বাকি নরক পিয়াবা খালগে চিনি পান্ডা ন খাই তংদি টিউন খাই তংদি সারাচা পয়েন্ট অফ মেগা হার্স এফ এম উজ্জেন্ত ন ফাইদি চিনি পান্ডা ন দ্রুক দ্রুক বুসকাং তালাং লাইনে হংকাই অজারাও ফাইশক পাইজাক চিনি স্টুডিও আসুকজাক চিনি হাস্তে নি খরকসা রেচাপ গ্রং বুকু গায়সা হংকা ফাইদি চবন লামসং লাইনে হংকাই লামসক বুকুকনো চিনি তিনি নারুয়াই পান্ডাও পইলা ন খুলমকা
1: খুলমকা ননব তাই যতন ন খুলমকা আনি খুলম ইয়ার যতন ন
0: হংকাই তিনি তো নিন তো খরকসা রেচাপ গ্রং চিন যতন সাইমা ন তৈ নিনি রেচাপ মু উরাম উরাম ন চিনি রেডিও তৈ ব আওয়াই অঙ্গ হংকাই পইলা ন নিনি থানে বুই গবং মা বড় বাকসা নিনি খরাং তো খাই দো ফিয়াবা নং বড়নি নিনি আজাই আজাই মানে থাই বড় আবর বাকসা সাইমেয়া না হংকাই আবনো তৈ ন পইলাও আং নন অবনো সঙ্গাই যে নিনি আজাই মানে থাই রক বড়
1: ও আনি আজাই মানে থাই হংখা সুতরমরা মরগাং গামি হিনজাগো হংকাই আনি আজাই মানে থাই আর হনে হিনফানো আনি লগে সঙ্গে গামি হিংকে তো ইয়ং লেম্বু ছড়া গঙ্গালং গামি হিনজাগো হংকাই বুড়ি রঙনি তো কাজমান আলাদা আসাইমান আলাদা হংকে আনি ইয়ং আনি লগে সঙ্গে গামি হিংকে ইয়ং দিগিও অংখাতা হংকাকাই তাবুক আং মানে তাম সাসি নাই নন
0: তাবুক হংকাই নং তা ইয়াং অন তো
1: ইয়াং অন তো তো আং প্রেজেন্ট তাও ইয়াং অন তো
0: প্রেজেন্ট তাবুক নং ইয়াং গঙ্গালং
1: গঙ্গালং অন তো ওই তো
0: হংকাই নি নি আজাই সং রখাই খরক বুসু তো
1: আনি আজাই সং হংকে তো খরক বুড়ি আংকে আজাই সং গো আনি দারা খরক চাসলা তো তে খরক থাম হংকে বুড়ি
0: নংকে কয় নাম্বার
1: আং হংকে কুসুনি গানা
0: কুসুনি গানা হংকে তাবুক নং হামজুক মানে জায়গা ওখানে কয় নাম্বার অংখা
1: হামজক মানে কি যতন ইসলাই কুসু
0: যতন ইসলাই কুসু গে নিনি তাই নিনি তাং নিনি লগে সঙ্গে আছে সং রকম
1: কা আই লগে সঙ্গে আছে সং কে বড় ছয়জন আপনার কক্রক বসে আছে খরক দাম সরি গাকাই আনি লগে সঙ্গে যতন ইসলাই কুসু চলা তাই চিনি খরক বা আনি বাইসং বুকুক মরক বুকুক ক বুকুক মাং
0: যতন বুড়ি রকম নে তাবু নিনি লগে সং সিমি ন চলা না
1: সংসার
0: সাজলা প্লাস নং হামজে কুসু নং বা খেন চুনে ন আদর মান বলে
1: আদর তো আবো সাই
0: আবো তো
1: সাবাই
0: সাবাই নাই তাঙে হিগে নগ চলা খরকসা তাই তো বেবাং নুকুরে ইনকে হামজে কুসু ইনকে কুসু রক তো তাই সাজু দেখা আদর মানো রক হিনি বলো কো রক বাক্স সালায়ো হ্যাঁ দা
1: আমি বেলাই নাং মানে কোসি
0: গাই যত খনাই তংনাই তা খুব বুকু মারে কিচিং সং নরব চিনি বুকু খায়সা রজাব গ্রং গাই ববাই নরক দাদাক সিদাকাই গ্রংনই মানো কক সাই মানো গ্রংই মানো গাই গ্রংনানি বাগৈ চিনর কক দুখলাই দি কক দুক নাম্বার 0381232623 গাই কক দুখলাই সাহর দি ববাই কক সাই মানাই গাই তাবো খাইনো হাই
1: আনি উমর হংকে তাবু 29+ হনিমানো
0: তাহলে
1: থাকুন তো আজে মানে ইয়াগুলো নগলিয়া নগলিয়া হানি হিনফানো আনি থাকুন রেচামো বা আনি থাকুন যে মকুমো যে আনি বাবু যে কক সামানি আনি আমার যে আনি বিশং বিনবাকে যে সাইকেলাং মানো আং বেলেখেনো নাই নাই ওয়ান সুগো যে আনি থাকুন রেচামো ন কেব নারাং নাই সিন নুখুঙ্গো অবহাই মোখাং ফান গান গরীক্ষা গরিং হনিমানো তা দঙ্গো হেপানো বড় অ জাগাও ইয়াপিরি বেড়াইয়া তা
0: বেড়াই
1: আনি হিঙ্কে তামো কাশ ইমাং আগে সেরাইনি সিমিনো যে ফুরবো আং গবং আর্টিস্ট দঙ্গো হাইপানো আং বাইশ রবি নগুই

0: মানে তামসা নাই আমি খাবো মানে
1: এই
0: বাসা নিয়া খা
1: আংবো রচাপ নাই প্লাস আনি থাগরছি খরকসা রচাপ করং গাই বিনি থুইসিয়াং গাইবা আংবো করং নাই হাইতা বখাও বাসা
0: খা আপুরনো আং রসাম না হনে নে বাইসুর বিনি গান পুলার দকুলগ নবর শিব শিব দীপর জরা রচাবিতং পুরনো আনি পিয়া আনো ফাইসাই ফাইগা বা সুরবি সুরবিনি হাই খরংলা জানি নি বা সুরবি নন সোলো নং বহনি সাইর ও গান বকাতে বাসা খাঙ্গা জরা ই টং টক সুকা হাঙ্গা কাই আপুরন জিমা আং তৃক তৃক রে জামাং রে জামাং আং আগি তৈটু কুফর বড় যাব ইয়াং থাং বড় বড় যাব আমতি কি না হানো একদিন রখাইনে রে যাবই রখনার ও গে বুই নি নি হবি তা মনে সিঙ্গাং কে আং আনি হবি ইংকাং সিঙ্গিং খাইনা নি রখনি নাই সানা নি চেংখা পিয়া আং সাইমি আজি আন খরাং সখনা তো খনা তো
1: আপুর রগ নি নি নং জে ফুরু বখাও ফাইকা নি নি ই রে চাপনাই বুকুক সুরবি নো নুগই না চাপনানি চেংখা আপুর
0: আফ্রো উমর আনি বসংখা না আপন সাইমি আং আফ্রো ক্লাসিক সকাদ্র
1: ক্লাসিক সকাদ্র
0: গা আপন সেজরাই তো আং সাইমিয়া
1: বাহাই জানি নি নি থিয় গরং জাগবা নি আবো বখাও তেবো ফাইকা হাই দেবা গাই যে তো নি নি

0: आफ्रो रगनिनि नंजेफ्रुबो खाव फाइकानिनि इ रजाबनाय बुकुक सुरुबिनो नुगैन जाबनानि जेंखा आफ्रो रगखैनिनि उमर रगबस
1: आफ्रो उमर आनि बसंखना पन छैमि आं आफ्रो क्लासिक सकाद्र
0: क्लासिक सकाद्र आ
1: गाबोन सेसराय तो आं छैमि आ
0: बाहायजेन निनि थियो गदों जाबा नों आबो बखाव तेबो फाइका हाय देबा ओंखाय जे तो निनि थागो जेर जाबगोन नै आगिसिनि जागो ओंखाय কিন্তু এখন নেন বাইতে কক সালাইনে ও জরাও কক দুকাইসা ফাইকা নাই নাই কক দুকো স্বাগতম দো হ্যালো হ্যালো হ্যালো সাইমালি আসাব জানি গাই যত খাই তাই তাকে বুকু মারে তাই কিচিং সং চিনি তিনি নি নারোয়াই পান্ডাও চিনর নারোয়াই অকরা নারোয়াই এঙ্গে ফাইশক বাজা চিনি হাসতে নি খরকসা রচাপ করেন বিনি খরাং নরক উরাম উরাম ন খাই তঙ্গ চিনি রেডিও তৈ ব খাও গাই বুকু গায়ের সাথে বলমা গাই নরক ববাই গ্রং না মুচুংখাং গাই নরক দাদা সিদা কে ববাই কক সানা মুচুংখাং গাই নরক কক দু খাইমানো অজর কক দু কাইসা ফাইজাক নাই নাই সাবতং কক দু হ্যালো হ্যালো হ্যালো
2: হ্যালো
0: দিবর কাহাম বুকুক ন লাম সগ
2: দিবর কাহাম বাইনব
0: দ সিনি মুংদি গারে সাবং
2: কা মারো আই ফাইনে জিং ম ব হামবাই মারো
0: আও দ ব নি নি খরাং খনাই তঙ্গ
2: এ আং বিনে র সামং খমা মাই বিনে র সামং তো কা মা

0: বেলায় বেলায় খেয়ে তো খাই যত খাই তো নাই তাকে বুকু মারে কিছু সঙ্গ নরব বেলা খেয়ে খা তক যা বিনি খুকুতেই বাইখাই রেচাপ মুং রেচাপ যাক গাই তাবো খাই নাই নর আং সিং পিনাই রেচাপ মুং নিনি মকল বহাই কেন
1: রেচা মনে দা রেচা মনে হোক বেলা হামজাগো দো হাইফানো জরা জরাও বেখারক থি থাঙ যে আং তাম সানাই রেচাপ না মুচুং রেচাপানো আং ক্লাসিক্যাল অক্সিনিমাইয়া যে রেচা মু করক সরঙ্গে মেয়ানি বাকে আমি বেলা কেন বেখাও।

0: 장의 뿡카 제제마 코랑 반털음 장의 뿡카 용글라 코랑 호검 장의 뿡카 제제마 코랑
1: Belai belai ke kena toka recap ni kok Thai dogbo belai agi ni jona ni kok Thai dogbo belai tam hinai abo mula zaganang kok Thai ma hai hai da engkai belai belai ke kena toka engkai norok tabuk nung to sakani ni thago to recap nani kirim ni engkai nono kari engkai tai ke bo to da tong recap nai
0: sini family bo
1: ne no ni nukung ba jai ti gusti ni thago to tong uno engkai
0: ani family bo to Chini ani pi hindi ani dara bai hindi joto ni korang kana to.
1: Haipano?
0: Haipano bro ojaga oje rucha mung haporo mo hake ang hake agu gui pai liya. Tam ni baki hinka kai tabung sanai tabung je ang to koroksa artist nungi nai tabung sinijagi tongo rucha bung hini sinijagi tongo hanke borok tai mane ani kuluk kuluk pai di hini ang sopre nai kai pano borok pai nai sut nai liya ang tam kai jena hinka borok belai kena no full support kai oja to no. Hanke ano simpan borok bus kango takari mane punuk namo sung mani bagai
1: support
0: nung simi tong sidi hini borok ano kuluk ko support nungi besari tong kata mane takari tong lai kata
1: hanke no joto no support kai ona hanke rehearsal rok no rogo bus sura te kala
0: rehearsal hanke to somoi kom no ani hanke jafru ani logi song ano ए ताम सगर सबै बलो खनङ आजक फाटी फाट फाट नै बहुङ त दिल्ली न प्रैक्टिस खायो गिटार ताम नै बान लगि छमक एज आर्टिस्ट न बहु फरक छ आर्टिस्ट न अंक के ब ताम प्रैक्टिस खायो के आनो जोरै जगो बर छ फाइदिर छ फाइदि नै के आङो बिन लग लगे हन कसै बुदुक 17 जाङ हाय के न 17 जाङ इको आम ते हेके रिहर्सल ल खाइमा तंग गकाय जेफुर आनि चराइ थुओ
1: हर नि नि चराइ तंग
0: चराइ बतंग आ साजाग्लि यस
1: करि उमर बुस बुस उमर
0: आनि चराइ हिंगे सारा 7 बोसोर
1: खा 7 बोसोर का चला दा बरे
0: बरे
1: बरे ने
0: क्लास 2 फोर तंग सेन एन्ड्रयू स्कूल गकाय आनि चराइ जेफुर थुओ आफ्रो सिं रिचाब लायो ताम लायो गान कंपोज खाले सुइ लायो आन लगे संग बाय गकाय तंगफ्रो चाफ्रो ता हने हेनेरे तंग जागो हाइपनो বেশির ভাগ সঙ্গ ছয় মা মানিকে হরনি তাই মন বসা থুমানি পরে আপতে হেকে সঙ্গান বসাই বাই লগে সঙ্গে আচুক লাই গান রকসিলাই বা প্র্যাকটিস রক খাইলে যাবো তা
1: রোজা মুং তাবু নুং যে রোজা মুং রোজা বই তো মানে আবু কিনি নি শাক বাই থাকি সিজাক মাং তা যত
0: আনি শাক বাই থাকি সিজাক নো আং তাবু সুদার যে রোজা মানে হঙ্কা বইনি কয়েকজন নির্জাব খা হঙ্কা যে পান্থর মচাং পুংখা হানি
1: আবু তো আন্ত থাকুনি
0: হঙ্কা আনি বিশির ভাগ ককথে আং যে রোজা বই তো মানে অবজিত নো আনি আং সিমানি মাং নো
1: হঙ্কা তো
0: হঙ্কে জরা জরাও চায় রং হঙ্কে ও যে রেকর্ডিং থাঙ্গো আর যে মিউজিক ডাইরেক্টর বোয়ানো ইসা কারেকশন খাই
1: কারেকশন খাই ওকে গাই নিনি তো রোজা মুং খরাং বাই বাক্সা সেই মুঙ্গো বো গদাল জাক হনি নমান তাঙ্গিং গঙ্গাই গবাংকু পাকসা গবাংকু বড় খরাং রচাপ মুং তো করুং ন হাইপন সেইথানি রব অঙ্গে বাকসা বইনি সেই জাগ রক রচাপ হয় এন্ড বাঙ্কাই নঙ্গে নং যে সেই নং যে রচাপানি বেবাক সিনি নি শাক বাই থানি সেই জাগ কে তো নি নি সাগো তো গবাং মা ট্যালেন্ট জং রব অঙ্গে
0: সাইমন এই বইনি সেই জাগ বড় রচাপ খা রচাপ ইয়াহানি মানিয়া রচাপ জাগ ন তঙ্গ আবু ব হাইপন আনি আং আনি শক তঙ্গ যে আং উরজা মুং সিনিয়ানি আং ডাইরি কাইসা কলম কাইসা মাংকে পাইকা আং অটোমেটিক ন সুইনে কক থেকারে আন বসাইনো হাই মম হাই হাই ম হাই হাই ম স্টোরি মতি মতি হিনে আং সিকারি রি মানু
1: বল সিকারি রি মানু পা বালা কেন এক্সপার্ট আউসিং ও জরাও তিনি নারাই পান্দ বালা কেন এক্সপার্ট ন ন চিং মান খা তিনি গাই চিনি জরা তিনি বালা কেন কাহাম হনি মানো খরকসা সৈকরং বহনি মান খা ন ন তো নং সাক বাই থং যে রচাপ মানি আবো বেবাক ন নং সিং গ বহ জরা রও খাই রচাপ মং সেই যে প্রপন নি নি ইয়া গো সব সময় ন ডাইরি
0: আং যে কোনো বুড়ি নো খা বরনি কারেক্টার নো খা হিস্টোরি নো খা কিনা আং

0: চেরাই তং ফুরু আমা বাবু বাই খাসি আহনে বুঝি আহনে তিনি আহন জামানি সুরঙ্গে তঙ্গো সুরং খে রঙ্গো তিনি অঙ্গ চামনানি অপাকে আনি বাবু সিরি মানে চামো হেপেন কক থাই রক বং কলক তঙ্গো হেপেন আং সরি দাইরি তু জাগেনি বাকে আংতে বক আর চামোরন কলকে ফলকে তলাঙ্গে মানলিয়া খরাং বা হামি মানে কংগ্রাই নি বাকে ই ততর একদম মরম মরম অং জাগম বাকে আং সামালিয়া হেপেন মক আন বাবু সিমানি তা আই বাই
1: বেলাই বেলাই খানা তত
0: মানে আং আগে চরাই রগো হঞ্জা খানা

0: Renyaro kene. Ke bawaan pakai siman ini shota ke. Mane sering ke tongo sering ke coto borong nerungo hai tiba am bagi no or samung no taiko.
1: Ate no sering ke coto nerungo ngani norong ni bong shoto bosong to rezap mung ni rezap mung bai si mung bai gedal jak no honi mano. Tabu kneng saka ni ni bawa bo koroksa rezap ya pano. Bupani kaisa narukha simungo phano nge tabu ningbo tabu narukza nge nini generation te uloro nin busarong no khani jara dong no khai mudo mutung te nge tabu
0: ani jara no kang singa no khani mong do am san busang ke ekdom mane hor baisal oi mang baita an busang rasa bi ang jepur pon baba na rasa di baba sereng di rokne nya ang poro phuno ka nge ang rasa bi ani chota bo ang মানে আঙৰ জং হাপৰ তং ইয়ামা আং চাকৰি শিক্ষানে হিনছ
1: আবো তো তাবক তো জৰাই খুবা
0: ই জৰাই কলত তাম মন সাইমিয়ে দো
1: নং ব সাকা নং ক্লাস 6 সো কাউছিনে বুকুক শুরুবি চিনি ইন্ডিয়ান আইডল কপ্লাই ইং নাই বনো নুগুছি নং নং ব আতকা সা আতম সা খাও বাসাও জে নি নি দাদু বতং গো গে ব ব উলো রগো ইংগি ফান মানু হায়া দা
0: ই বক সাও তা মা নং তো নি খরাং খনা তক জগং নি কাডো খনা তক জগো আং জতন ওর সা মনো হাম জগো ও সরাই ব কক সাও তা জে আং আং জাম ও ফোকাস খাই গেন কে আনি জে জাকিরি খানি হাম মানি আ জাগা ও আং ফোকাস খাই মাং লাগ আন তেলে নো আরা সাং ফনা গিন নি আম বাগে আং ও জাগা রগো রজা বুই রক করং ইতং ইয়ানি আন বসা সাতি তা নো সকাং গো মানে আং পর তা সা সাপুরতা নাম চাকরি খাইন বাকি নিন বখরং না খালি কে মাতন খা আর মানে ফোকাস খালি আর চাম বাবা আনি ইমাং তঙ্গ নন সিঙ্গার খাইন হিন সামাজ বসাও হি আং আনি ইমাং কত তঙ্গ আং অ্যাস্ট্রোনট নাই হ্যাঁ কে বা আং ডক্টর নাই আবার বাকি আং আনি বখরং ন আর জাগ বেশি তনো নি সাও তাব আং হইরে চাম রগ আনি ইন্টারেস্ট করি হিনি সাবো পড়া গা আবার তামনে হিঙ্কে কে বিন বাবু তো কিতাবে সে দিবা বহ গা তামনে হিঙ্কে মার খেন দেখ তাকারি রং নামিনে দ্রাম তামো তাই গিটার বটা মো আনবো সা
1: হাঙ্গাই চঙ্গি নাই মানো কাশে কাশে তো নারে নাই কাশে তো কাশে তো নারে নাই চাকরি আমি যেতাবো সেবক নো কারি ফানো
0: আমি যেতাবো সামানি ইয়ো মুকে বই আসা গেতা মানে গান রক সরিং ইয়ার সা গে আবো হাই গে বো আং বনো ফুন আইতাম ফুরু গান আসা মার ফুনো গরি কাঙ্কে বজল জাগে নাই আর রক গই থাঙ্গো ইয়াবো হাই রক তা
1: আন্দো গেতে বক কক সালাই নাই ও জরা বক কক দু ফাইজাক নাই নাই কক দু গো সাবদং হ্যালো হ্যালো সাইমালিয়া সাবজানিংখা তাকুকদাংখা বুকুকদাংখা সাইমালিয়া অঙ্কে নরবো তমুক নচিনী অরচিনী তিনি তিনি নারোয়ায় নারোয়ায় অঙ্গে ফাইশক পাইজাগু স্টুডিও আসুক জাক বুকুক আয়েশা দেববর্মা ব খরকসা চিনি হাস্তেনি রচাপ গ্রংনি সিনি জাগো অঙ্কাই হিনরক যতন সাইমান কানা বিনি থাগু অঙ্কা চিনি তিরপরা হাস্তেনি খরকসা রচাপ গ্রং উমর চাকরা রচাপ গ্রং হায় দেবা অঙ্কাই সঙ্গনা মচুং মানে অঙ্কাই নর নিনি মকল নো গতাল রচাপ মূর যাবো ফক রচাপ মূর গাই রচাপ না মুচুং মারক তত
0: ফক রচাপ আং রচাপ নাম সঙ্গ তান বাকি হিঙ্কে ফক রচাপ মূ তো চিনি রচাপ মূ অকরা হানি হিনজাওয়া
1: মাদামান রুদা রচাপ তরং খাবা সে হইসু
0: ই রচাপ খা
1: তাবো রচাপ খানা খানা রুদা মানো কিসা সু খেনে রে
0: রচাপ খেনে রে মানে গাই পেট্রোটিক রক ভাই গে বা তামসানাই দাবো ফগ রোজা মনে হাঙ্কা আং বেলেখানে হামজাবো তানবাগে হিঙ্কে অব কোনো মডার্ন ইয়া কোনো গইয়া আবো আং থৈথামনি আগলো ফানা আবো অঙ্কে মুকমো তেব তরগইয়া নিমা তো কে আং আন বসানি মসাও আং মানে ফগ খাইকে বা জাদু কলেজ আর কাশা রেকর্ডিং খাই না রাখলাম জঙ্গো আবো আনি আগ বাইসি যাক আনি খুব বেরসা বসা খাই নাই হিনি আং কোনো উসুকাংনি হর ন সাকা হিঙ্কে বসাবো মানে খাই দি হিনিটা গে তখন ওয়ান মডার্ন টনম হুদা গোয়ান লাগি সঙ্গ আ
1: মডার্ন তো তঙ্গু ন হাইপানো তাবু ফগ রগ র জানা দাম
0: ই মুচঙ্গ মুচঙ্গ মুচঙ্গ বেলে কেন কাই ছু সেজা গো তঙ্গ দ আন
1: জাম গো আচ্ছা কে কিছা সে হেনে রে দেখনা রে মানা তাবু
0: ই খনার ওয়ান তো ওয়াটা দি
1: দংকে বেলে বেলে হামবাই দ বেলে বেলে হামবাই নিং আর নাই তঙ্গ দি কে বেলে বেলে কে হামবাই অজরা ও যত খনাই তঙ্গ নাই তাকো গো কুমারে কে সিং সঙ্গ নর কো জরা ও খনাই তঙ্গ সারাজা পয়েন্ট অফ মেগাহার্টস এফ এম ও জেনতনি তিনি নি নারওয়াই পান্দা তিনি নি নারওয়াই পান্দা অজরা ও নারওয়াই ইং গে চিনি স্টুডিও আসুক যা খাসনি হাসনি বুকু কাই শান্তে বর্মা রজাব করং বিনি খরাং নর যতন খনাও পিয়াবা বাক্সা ববাই দাদাক সিদাকে কক সানানি শেপ মাইনিয়া খুনা বাক্সা মালাইয়া খুনা নুগুই তো তঙ্গ সিনি তঙ্গ খরাং রক খাই তঙ্গ পিয়াবা কক সানানি রক শেপ মাইনিয়া খোনা হায় দা ইংকে তমুং নন রক তিনি কক সানা মুসুং কাহাঙ্কা চিনি স্টুডিও স্টুডিও কক দু খাইমানো চিনি অরণি স্টুডিও কক দু নাম্বার খা জিরো থ্রি

0: ফাইদে অজরাও কোকদু কেসা ফাইজাক নাই নাই কোকদুকু স্বাগতম। হ্যালো হ্যালো
1: হ্যালো
0: দিবর কাহাম নন বলাম সগ সিনেমুনি কেটে সাবংখা দ
2: বাইনো বেলাই হামবাই
1: বেলাই
0: বেলাই নাই
2: বেলাই হামবাই
1: বেলাই
0: বেলাই বেলাকে হামবাই বুকু গাকি দিন ও গাই বত সাই খারেকা বুড়িব বেলাই নাইথক যে নুগিয়া খুরকে তো নুগিয়া ফোন পিয়াবা আং সাই থ বুড়িব বেলাখানো নাইথক রোজাব মাইব আসুকে নখরাম গতই গাইনরক অজরাব খাইতমন বা গাইনরক যত্ন পাইপলাই হামবাই তা বুং রোজাবই মানে জাদুনি রোজাব মু
2: বলতে যে জাদু কলেজ যে সুর না মানে আবু আপনার হাইফান রেসিওয়ানো আবু হাই আনি সাক বাই থাকছি মানে হাইফান তামসানাই ককথাই রক তাবু আসে আগে নাম ককথাই রক না
0: মানিয়াবা
2: তাবু মডেন ককথাই না আংসে ও হুজাক হুজাক

তখা থাই চুমু সাকাশে নাই থক, বেশি না খেলে কোষ আনি মখাং নাই না খেলে বসকাং ফাই নাই দি রংচ মখাং নাই থকবাই তামো খাইনানি বকাশে হামনানি নাঙ্গো আনো নাই থক জাগৈ নাই শিখে বখাও হাবৈ নাই দেরাংচা।

0: 레코딩으로 클라이디.
1: 만에 오브 왔었 때보 가샤 라인 록과 함께 시작에 고바베라 자게 과분 바게 시작 노 ऑलरेडी 하이바노 앙 만에 커렉션과 함께 카이메야 고타 만에 모 가케타 문 사이자만 찰라 제 찰라타 보나 함자게 또 부리 롱노 또 오브리 나이톡 데 바 나이톡 그네시 함자라 이나 모 칸고이 긴토 tam sanai nai thok simi bai bini nukung kbang mas choli thangnani nukung thia sak tongi thangnani abong ya som abo sombob ya tam ni bagi hinke bkha bai bkha se mili na nang kuila hinke abur ke henta bono nangana hoja khuja gai nacho nacho mui nangana bus khamjang nani bus kang phai ang bai kok chawoi ano na ye ani bkha se hawi nai dipo nangani
0: nai
1: thok nai thok nai thok ani bukhano se nang wan chuk ani bukha bai se nang malai di bukha bi bukhano se malai di hini ne simani oro chamong ta do nga kai toka thasim bo to saka sim se nai tho singo ko somi di ba ko shok ke a bani ba ge yang ke si sa hanu me ti khai mili di ne simani ta
0: ka ki ni modern ni kok thai bai
1: jadu ko
0: jadu ni খলজাক রচাব খায়া দাবা
1: হ্যাঁ না জাদু কলেজ যাব আং তে কি শিশা মানে ও যে জাদু কলেজ রচাব নেরো কই তে কি শিশা ক্লাস না না নিহি তঙ্গ আং কে আ জায়গা ওয়াস মানে থাঙ্গি মানিয়া কথা রচাব নাম চঙ্গ হামজা কোন হি মানে আব ফাট জায়গা ইয়া পরিছি থাঙ্গ মানিয়া
0: তুরু তুরু ইং নাই
1: হ্যাঁ না আং জাস্ট মো ট্রাই খাই মানিছি
0: নিনি যে নিনি মুচুং মারো বেবাগ নো সাকসেস না নিং থুন গাই আও রচাব মডার্ন লগে ও অবত রচাব অকরা নারক নানি নো নাঙ্গো কা নিনি খরাং বজে তো খনাতক তো বুতং গো বা আর রচাব দি আপনা সানা ইংকে ফাইদে ও জরাবো কক দুগিয়া সাক নাই স্বাগতম হ্যালো হ্যালো
2: হ্যালো ম্যাডাম দিবর কাহাম
0: দিবর কাহাম নন বলাম সগো শিনিমুংরি গাড়ি সাবংখা দো দো দো খনাই মানাই দো বেলে হামবাই
2: আইসনি বুকাই আইসনি গোস তেনে না বো জাগ সং কমো
1: তাম না
0: কামি দে
1: ও
0: ও বো নং পান্দা পুলেন চিমি খনাই আদা
2: আপুরাং খনা জাগলে
1: তো আনি কামি হিংকাই তো আনি আসাই মানি থাই হিংকে সুতরমরা মরগাং খঞ্জাগো হিংকে তাবু আং যে এজ এ প্রেজেন্ট তংই তং মানি অব হংকা কাই লেম্বো ছরা গঙ্গা লং কামি ভগবান চৌধুরী পারাবো হঞ্জাগো তা অব কানি লগে সঙ্গে কামি ও আং তংই তং ও
2: লেম্বো ছরা অং কদা আবার তোলা
1: দা ই ই ই ই
2: ও ও
0: দো ওকে আ দো
1: বেলে হামবাই নন
0: হামবাই হামবাই দিবর কা হাম নন হামবাই গাই তেশাস কক সালায় ন হানো লবুই ন জাদুনি বো ন কিশা হেনার কা গাই মডার্ন টো ন রজা মঙ্কতাল তো রজাবু ন হানো লবুই তে মতাই রং ন লবুই রগ খাই রে দা রজাব কা
1: আং গসপেল রজাবু রজাবু
0: গসপেল রজাবু
1: গসপেল রজাবু অঙ্ক তে পেট্রো দি হানো লবুই বড়
0: চাম্বো
1: গাই সানা থাকে কবং মা বুবাগ্রন হামজাগাই মহাই পার্টি পার্টি নিরজাম মানে
0: হাপাংনি পান্দারগো
1: ইয়া ভাই রজাব তা মানে রজাম নাই বরক কাই চেস জাগা পানলো মার সাব দো আবো আবো নিনি পার্টি দানানি তাম মু তাই দানি নি কো দাবো কোন মানে করিব শিল্পী রজাম নাই মানে রজাম নাই
0: বো
1: আম বাগাই ন আং আবো হাই রক কোন বাসি জাগিয়া মানে রজাব তা
0: হাপাংনি পান্দারগো বো থাঙ্কানা হাপাংনি পান্দারগো
1: থাঙ্গো
0: রিংজাখা
1: রিংজাখা কাই মা থাঙ্গো তানি বাগাই হিংকাই চং রজাম নাই রক বা যে জায়গা ফান থাঙ্গাঙ্গে বুনি বখান ফাচাকা সেবাই মেয়া যে থাঙ্গিয়া আবার হাই রক হিংকে কবক যা খাঙ্কে আংকে বুয়ানো কবক খাঙ্কে আং পুন বেলা কি পরম রয়েছে আং নারাব তো আং হামিয়া কারে বিছনা পান কলা চং থং আং থানাই থাং থাং তান বলে হিংকে বো আনো হামজা গিনো তো রিং খাবলে হ্যাঁ তো বানো
0: হামজা গিউই তো নং রিং মায়া ব্লেঙ্গে নো হামজা গিনো রিং খাঙ্কে
1: হামজা গিনো মনে আং ইয়াসা গিনা ওতা
0: ইয়াসা গিমানা
1: আং সালসা আং একদম পাইলিয়া একদম সামুন অগ্নি সামুন খাই তঙানি তো কুমো সোজা গিয়া মানে কিসা আবো হাইকে তঙা জরাও আনো এক ঘন্টা নি বিশেঙ্গে নং ফাইমা সকপাইনে হিনি নাই আং এমনকে মানে আর জরাও টাফং সুকাং যে আর সগৈনানি মানে ভাইকে সগৈনে ওয়ান মানে হেপন আং লাস বুইনিসে সকাং সগৈরি গিয়া আবো হাই রক বংখা মানে একদম পাইলে জরা ফনা মা থাঙ্গা তানি বাকি হিংকে আর জরাও অকরা বরক

0: বেলেগে সাম্বাই
1: সাবজেক্টে
0: বলমান বাকি পাবি থাকা না কাটি হাইপেন ককরে খাওয়া খাওয়া বেলেগে
2: হোল্ড খাইতনি কাকাই রক্ষাই দো ওজরাও সারাসা পয়েন্ট অফ মেগা হার্স এফ এম উজেন্তনি তিনি নিনারোয় পান্ডাঙ্কাই তিনি নিনারোয় পান্ডাও চিনোর স্টুডিও ফাইশক পাইজাক বুকু কায়েশা দেববর্মা বখরকসা চিনি হাস্তেনি রচাক গ্রংনি সিনি জাগ তেই বখরকসা চিনি অল ইন্ডিয়া রেডিও নি আকাশবাণী নি আর্টিস্ট বি গ্রেড নি আর্টিস্ট হান রক্ষা সাইমানি আঙ্কাই তো সাইমান খনা আঙ্কাই তেবন ক সাই মকল মডার্ন রচাপম রচাপম কতাল থিনা বহাই কেন
0: আং মডার্ন রচাপম তো আনি সুজাক দোকান সুজাক দোকান রেকর্ডিং রক্ষাইমানি এটা রেকর্ডিং রক্ষাইমিয়াকাই সৈসিমি হাইন বরং বরং গ্রুমই দনকা বসকাং আং মানসুকি দো আং রেকর্ডিং খাইয়ে নিজে নিরাম ওইফানও খাইয়ে মানে খাই তো প্রডিউসারক মাইয়াবলা তাবুকা ইনকা আংতে বসকাঙ্গ রচাম কতাল কতাল কারিনা মানে বখাক থাঙি দো আবো হাইটা ইনকা ই ইনকাই গবং মা আর্টিস্ট জুদা জুদাক রচাপ গ্রং আবো হাইরক বাই সিনিয়ার আর্টিস্ট রক বাই আং রচাপ জায়গা খোয়াস ইনকা আং বরক বাই বুকিসা মানে সিনিলাই যাক হিমপান রচাপ জায়গা তাই কে আং বরক বাই কিসা রচাপ না মজুং তাই
1: কিনিয়ার নাকা সিনিয়ার সিনিয়ার বিষয় সাবাই বেশি রচাপ না মজুম
0: আং রসামে তো চিনি দাদু বিশ্বনাথ দাদু নহন আংবো নে বাই আং তংসা ফানো রসাবই না রাখ নাই গেতাই দো দা গতম খরকসা দা গতম কাইসা আং রচাম রচাম সঙ্গাবো পেট্রিয়টিক সং রক গে বরক ন আং আনি যেফরো আং রেকর্ডিং খাইও খাইনাই আপ

0: বেলা বেলা খেয়ে খানা তো তাই বেলা বেলা হামবাই আসে কে খানা তো খেয়ে খরাং কুতেই বাই খেয়ে চাপমু
1: খামানি যে হামজাক সুকমান চামুনি সামু আমার আমি হামজাক সুকমানি চামু
0: নিনি চামুনি বেড়া যত হামজাক সুকমানি বুফুরু ফাইনাই ওরা চামু বুফুরু খাই মানে
1: রেকর্ডিং ফাইনাল লজাক ন মানে পাইজাক ন হাইব ন কিছু জানি বকল দায়না দখাবো জরা মায় থাকে মেয়ে দখা বাকি অবরোবা খেয়ে তাকলে দুর্গা পূজা সিগাংবো রিলিজ
0: খাই তাই যত মারে কিচিং সং তাবুক জের চাপমু কতাল আবো সক পাইয়াকো তিনি খনার কাকা রং নাশিং দং দিয়ে অসানি সুকান খাই মানায় হর চাপমুং রকম অজরাব ককটুক ফাইজাক নাই ককটুক সাবো দং হ্যালো হ্যালো দিবর কাহাম রায়কানি শচীন্দ্র জিতেন্দ্র এনকে তো পান্ডা পুলেন সিমি খাই দাতং আনকে তো সাদি নুকু খামা সালকদক মানে ইয়াগুলো বিনি সুখনি খুগ খনাকা হায় দা আনকে তো নব বাইতাম কক সানাই সাদি
1: এ দাদা খুলমখানা ন দিন মায় এফানো বিন খুব বিপান খাই মানখা আংলে নাকার ছানো আং মানজা যায় আনি থাকুন ইফানো আস মা তংলি মা তং এনে

0: bây khá là bộ đó hay được bạn cái tí tăng sát sức rồng mùi tụ mang chắc nó tốt tổng nhìn thả của nên cho tôi nó dễ từ bỏ nó rồi khả năng này muốn xuống chơi của bạn
1: thao này được sao mà tại mình chưa rồi cái tông phổi thằng
0: bộ
1: bây
0: cái
1: giờ
0: thằng quay cả à
1: có thay đổi một chút tổng quá
0: à
1: hay
0: có
1: bên nào
0: à
1: ừ
0: cái nừng
1: tất cả sẽ tạm rất mình bỏ cái thằng ta một chút mang cả căng ở lỗ anh em Facebook ni bising tiếp hơn hàng rồi sao bị khen đâu vậy
0: đó đó đó
1: nữa sẽ xem mình đen chuột đấy.
0: đó cái con tục gần này sao bắt đầu hello hello say malia cái giờ đó tôi trực trực hàng ngày đồng ngõ tao bố khá đam này tao mới cho tiền trả rồi cái mua pli bridge và ứng giác cái thế thế bọn nó có xong này một chung mà những cái tao bố chơi cứ tao rồi cha bị đồng này rồi nó cứ tao rồi cha này rồi nó tao một có cái trả này
1: ang katal sa bi tonar no sana kasana mo sungo je rog ni je hard work khai tong mani je srangi tong mona bo thak pala ya chung go tau srangi tong ko ba je agi ni ka cham ra sam ra sap jak borok bo hino srangi no tong hinga ke amo to kun pai thak ri srangi mani to am ba ge no rog srangi tong di hinga ta bo bus ka ngo as ke talent chrai ro o mama khorang khana to classical krung krung mane ap te hai bus kang ag gup hai mane nuk jagai tong ta ang ka kang borong te sanam chung noro no mane sung joto no mane dum sanai noro bus kang go thang di te bo khai mane phai di noro tripura shimia tripura ni bai ra wo ab hai jaga thai kbang ma tong je sini bai suru bi in da dum thangi phe ni sare mo hai sare ga ma ro kbang ma ti bi shu ko rok tong ta ang ka ke noro ga jaga ro go bo thang na ni মানে ইয়া পিছিয়ে না নিচাই তোক দিয়ে নিয়ে মাহ হলো হাকাই যে তাবনে চাই চাই রক আপকামিং ফাইট অনলাই রক তো বেলেগ টেলেন্টেড বেলে হাকা বরং না আজ জায়গা আথায় কুচুক ফেরক নুক না মুসং তা চিন ত্রিপুরা নিঙ্গে মানে প্রেজেন্ট খাইরে না নি আপতে হেরক মুচুঙ্গো কে তাও সুজার তো কে বো নুকজা নুকজা খা কবং মা হাইফানো চিনি বড় রক নি বিশিঙ্গ কম
0: তাই কবং মা সাক বাই থাকি সেই রেজাব উ রেজাব মানে রবাস নুকজাক থাইয়া
1: ইয়াম বাগাই নহকে যে যে বড় রেজাব বড় হাঙ্কা আং কক থাইরক সেগে আং বেলে কেন হামজা গতান বাগাই হিঙ্গা গে আ ফিলিংস মানে নিন বু খাও তং হাঙ্কে সে নং সেইব মানাই রেজাব মানাই নং তামছানে কক থাইব কারি মাননাই হিঙ্কে আবো হাইকে নিজে নিজে খাই কে হাঙ্কে আং তেব মানে চাজা গোতা হাঙ্কে আং তাবুক যে ও আপকামিং সিঙ্গার নং সানামু চং যে নরক রসা মুং রসা ভনি সাথে সাথে ন আবো রসা মানে সেরং মানে সাথে সাথে নরক ও যে সৈনানি যে কক থাই কমং সৈনানি আবো হাইরক বো সরং দি আগিনি চাকরা বড় উনি থানিব থাঙ্গি নাই সং দি যে আগিনি কক থেকে মনতাম হন মনতাম হন আঙ্গো আমি কিন্তু সঙ্গে টঙ্গু ই মকল মকল নি বিশিং কয়টা বুং টং সাইজে মান ইয়াবো হাইরক মকল মুখ চিলি টঙ্গো ও কতঙ্গ আপতে হেকে তেব মানে সং দি
0: কতাল কতাল আগিনি
1: মানে কচাম কক থেরং ন মডার্ন বাইরে সামনানি আনিকে ইয়াতে হেরং সং দি নে আং সানাম চং কক সানাম চং তা
0: ওকে কক দুং নাই নাই সাবতং হ্যালো
2: হ্যালো
0: আদি বর কাহাম লাম সগো
2: দো আমি
0: তো গ্রামে সরনা
2: মালা কারি
0: তো বুকো দো দো দো কল হাবল মাইয়া বুকো কলে দি দো তাবুক তো কল হাব কাজ সাদি
2: দুকো গাইছনি খরম খানা ওয়াং বলাই খানো লম তো কইপন ফোন মা খাই যা সুকে তং খব জাকা
1: বাহ বিলে কি হাম বাই বাই
2: তাক আং লং হাইনে বুকো আম পং রাই
1: ও
2: আ দরে খাই এবন আং তং খব জাকা বলাই কি কল মা খাই যা
1: ও
2: জাই উ জে তাকু তাকু গ্রমহন জেনি থাকু নি সামনি বিন গান দক আগিউ সিচারে পুরুষ মব বিন গান ন বুক করে রসা বুক করে খানা দক যা খানা কাঙ্গা যে আপুর তরে দুরো করি বা যে জায়গা দে তো ওয়া জায়গা খাবর মু খানা লাই ও গান খান ফাল
0: আ গতা তিনি সিং তিনি সিং আসুকে মুং গনাং খরক সার চাপ করিং নি সুখ বাই সিং মালাই খ্যাম বেলাই খ্যাম উচ্চ নি কপাল কা হাম না
2: আমন তা বুক যা আম খাও ন বিন গান ও যে তাবক ন খাজং রসা বৈ খানা মানে আবু সিন ন আবু খাও মুজু দং সু তাং জানি গো তাই খাই খানা ইয়াবা লং মাবা গই
1: গো গথাম গে তা
2: রে রে দু রে দু বো কতাম কে সেটিং মাবা গই দা খানা রে লিয়া আবু
0: সি গং খা ইন খানা তাম বু তো
2: এফএম বিসিন তো এ ইনকে বুকু আং নন কান কাছি পাবং নাই মানে কি সেন গান ন তা খুব সিকাং বাইরে তো মানি তা আং এফএম তে খানা মানে ও গান কক তে কি আং কক খা বেলে সিন খানা তো জক সুকাং ও গান আম জানি ইয়া খিলি কুসুবরে বা রক আমার রকনি রুতাবতা বুকক আং আং কোন মুজা সুমান সুলিয়া তা
1: উফ কইসা মুজা মা কাছে কাউন্টা
2: এফএম তে খানা মানে বেলে কি খানা তো জাং মানে বুকক আং আপরো তাকু কুকু ফায়ো আপরো প্রসান ও সাবরু সাপ নি মাসু গাং কোন তো বোথাও আয়া সাবাই gang his soul. Ah, but I can't talk to a book or gano. I bought it in my cobble

জরা বকরি খেয়া আংকাই ককথাই বুসি যাক রক্ত বুঝা গেবা পগিমান তংবাই খেয়া চিনি তাকুক মানি বেড়ে চাপ মানে গসপেল সং অবংখা সিলভার জবলিনি সং অব আং সাক বাই থাকো সেমানি থাইজং অব সাকা আনি চিনি গঙ্গালং মথা জেফুর সিলভার জবলিঙ্গ আপুর আং সেমানি

0: যত রাখে তোংলাই নাই ফাই দি চং যত থাঞ্চাখে তিনি নি ও বিশি জীব সরি
1: দকক রে বেলাই বেলাই খানা
0: বিশি নি জীবা।

0: 이러 하나 무슨 이 녹화 무슨 아닌 바로 난 parents 로기 동리다.
1: 아버.
0: 아버 하이다.
1: 아. 그게 꼭두기 야삭 나이 샤보통 나이그나. 꼭두 나이네. 헬로. 헬로. 헬로. 사이말리아 삼자닌카. 한가이 능 도뿌려 사가. 르잡 몽 호르노 그만 꼭 프랙티스 카요. 저 그런 니니 사적 투이동어. 와시스 거만 해야 당 가제. 도부로 에 벨라 계속 계속. 너랑 이제 시작해. 어머 해라. 왜 쓰지? 어머 해.
0: 잉
1: 몸에
0: 한카
1: 넣고 당가. 이제 허러 투이동 불어 넣어. 원래 안 넣어. 디스톱 카이게.
0: 안
1: 양.
0: 보사 와셔 오셔 온게 승르사 보이러고 그랬던 거게 마네 까보 자로 빈 바보노 에 바보는 투파시 되는 똥은 땀이 똥은 여보로 사보이 똥고 앞에 해라고 온카 이게 그건 소모의 한가 아니 부끄러져 안 그래서 막 하나 허리냐 카낭 저게 깝 카라고 보고 하니까 그러니까 아니 로그 송바 해노 그 담사나이 증 사보이 똥래 푸르 মানে ওয়াশ ওয়াশ উঙ্গে কা
1: প্র্যাকটিস
0: তিনি তংশি দি রসাফ লালি আপতে হেরো বংখা কা আং নিজি বপন তামু জং পুরো এই তিনি লে ক গিতার খরাং খঞ্জো হাবলিয়া মানে টেনশন রকাং গি তিনি লে মা থুচি দি রকন মা হাঙ্কা কান বসা বহাই নো নরং নে টেং টেং টেং খানাই মালিয়া
1: ইয়াং গো টেং টেং টেং ইয়াং খরাং আই নি হে
0: আং খনা স্কুল থানাং গান কিন্তু রে রক সাজা গা কে আপতে হেরং লাইক হেতাই গো
1: জরা লাইক আং কে বুসুং জরতে খরবসা বুমা ইংগৈ খরবসা নুকুংনি হামজক ইংগৈ ও রচাপ বাই গে দালে বুসুং জরতে তাপ জরা নি নি
0: তাপ ন হনি মানো
1: বিজলাই
0: মা কাপ খাং তাক তাক লাই কোনো আনি বসানে এক্সাম আং লগিরি মালি আং তো রসাম নাই বা রসাম না নি বা কি মানক কা
1: মানক কা
0: গা কাই আন বসান আং লগিরি মে আং গই ব তাকলে ফার্স্ট ডিভিশন তো লাং না হানি ওয়ান সুকি দং মানে আন বসা মালি আং গই ব কাপ কা মা কাপ কা আন বসানে তিনি পরীক্ষা আং তিনি প্রোগ্রাম থাং যাক বুঝিস মা না রহ আনি নগনা না নি বিনি জেথা বিনি বিনি বাই সং বিনি ইয়ং সং আং মা রহ মা না রহ কা বাত তো রহ কা ইয়া বহাই রকম কে ব বিনি বাই বে টিউশন পরে বিনি ইয়ং নি বসা যাক বাই আর নো পুরা হরনি 12টা একটা জরা রকম মা টং খাবো আবু হাই রকম কাশিনি লাইফ বিলাই কেন তাফ বরং কম বলা নগ ইনকে চলা সঙ্গে বলা তাই তো বুড়ি রক কাজ থাকবে কেন কি আনি আনি কোন আং ফাইং বা বুপরাং জেলা বুপরাং জে আপতি হের বুকরে আন গান বকরা জব করাব কিসা মানে বুড়ি মানে বুড়াং জা উমর সাকরাং জাক আমনি বাগে আন বসান নাই কেয়ার কেটেকার কম তাই ক আন বসাই বে আং সিমি নহ কাকে জং প্রোগ্রাম খরক নই ন
1: খরক নই ন
0: খরক নই মান খরু
1: ইয়াং নি নি লগে সঙ্গ খরক সা তাম নাই কেবা কেনে বড়
0: চিনি সামংস অব কেবা প্রফেশন
1: আমন
0: ইয়াপ তে হেরং কাটা
1: আম হেরং জরা লাই কাটা না আংকে কক দুক গ্যাস আক নাই শাবতং কক দুক হ্যালো হ্যালো ও দো সাদি সাদি তাম সানাই
2: ও গুং আলশা বাই ক সামান
0: ন দো সাদি সাদি বাই
2: আমায়
0: কুমা

0: गई मतम भाइची भाई भाई खातिनीले ओ जादु मतम भाइची भाई भाई खातिनीले सास लाङ नबार सिबै फाइकैले
1: বেলেগ খানা ইয়ৰ চাব হ'লে আং খানা কাগে পি পি চাবি খানা খানা বেলেগ খানা টকা বেলেগ খামবাই আনি থাকো না আছে খান চাগে বিনি চামগুণ মইটো খাই তনমানি বাগে আনি থাকো না নৰ তিনি সংসাৰক কথাং কৰি ফান কথাং তনমানি বাগে চামগুণ কথাং তনমানি বাগে বেলেগ খিনা খামবাই আনি খাবাই না নৰ বাইলি বাই নানা দাহান নাই বাই দাহান নাই বাই নানা একেই ন
0: নমতে মকুতো গকাও নিন্দা

0: শুভ দুপুর প্রিয় শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্ত। স্বাগত জানাই আমাদের আজকের দুপুরের বাংলা অধিবেশনে। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন নাটক জামগাছ। লিখেছেন কিষাণ চন্দ্র এবং নির্দেশনায় ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। তাহলে শুরু হচ্ছে নাটক জাম গাছ।
1: আকাশবাণী কলকাতা আবহাওয়ার খবর। আজ সকালে প্রাপ্ত খবরে জানা গেছে, বঙ্গোপসাগরে কেন্দ্রীভূত নিম্নচাপ ক্রমশ দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্রে মাছ ধরতে যান যেসব মৎস্যজীবী, তাদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

0: আজকের নাটক জাম গাছ।
1: আমি কৃষ্ণকলি, সিটিভির সকালের খবরে আপনাদের স্বাগত। কাল রাত্রে প্রচণ্ড ঝড়ে সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের লনের বিশাল জামগাছটা উপড়ে পড়েছে। একজন মানুষ সেই গাছের তলায় চাপা পড়েছে। আমরা সরাসরি চলে যাব সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের লনে। ওখানে রয়েছে আমাদের প্রতিনিধি সোমালি। সোমালি, সোমালি, তুমি কি শুনতে পাচ্ছ?
2: হ্যাঁ কৃষ্ণকলি, সোমালি বলছি। এখন সকাল ১০টা, সবে অফিসে লোকজন আসতে শুরু করেছে। তবে অফিসের যে জাম গাছটি ভেঙে পড়েছে তার কাছে কিছু মানুষ জড়ো হয়েছে। তাদের

0: আগে কথা বলে নি, আমরা এখন কথা বলছি এই অফিসের মালি দেবু মণ্ডলের সঙ্গে। আচ্ছা, আপনি তো সকাল থেকেই আছেন।
1: হ্যাঁ,
0: প্রথমে কে দেখেছেন?
1: প্রথমে তো আমার স্ত্রী দেখেছেন, ওই তো আমাকে ডাকলো।
0: আচ্ছা,
1: তারপর আমি জল খেতে দিলুম, তারপর আমার স্ত্রী ওকে জল খাবার খাইয়েছে।
0: বাহ, খুব ভালো। আচ্ছা, আপনার নাম কি?
2: অমিত সেন। অনেকদিন থেকে দেখে আসছি এই জামগাছটাকে, প্রায় 30 বছর, তবে লোকটাকে জানি না, এক রাতেই সব শেষ।
3: অমিতদা, বলো এই জাম গাছে প্রতি বছর কত জাম হতো, কেমন বড় বড় আর কালো কালো।
2: হ্যাঁ সুমিতা, ভাবতে খারাপ লাগছে, এই জাম তুমি আর খেতে পাবে না। কে রজত?
4: সত্যি, আমি ঝোলা ভর্তি করে ওই গাছের জাম কত দিন বাড়িতে নিয়ে গেছি।
0: আচ্ছা, এই যে মানুষটি গাছের নিচে চাপা পড়ে গেছে,
4: ও বোধহয় মারা গেছে, না হলেও খুব শিগগির মারা যাবে। এত ভারী গাছ কোমরের উপরে পড়লে কোনো মানুষ বাঁচতে পারে?
1: না না না না, ও এখনো মরেনি, একটু আগেও তো জল খেয়েছে, ও বেঁচে আছে। ও হ্যাঁ, ওরে বাঁচান আপনারা।
0: কৃষ্ণকলি, তুমি শুনছো, মানুষটি এখনো বেঁচে আছে, গাছটা সরিয়ে মানুষটিকে তাড়াতাড়ি বের করতে হবে, নইলে বাঁচানো যাবে না।
2: শুনুন শুনুন শুনুন, আপনারা যা ভাবছেন ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। দেখছেন না গাছের গুঁড়িটা কত মোটা, মনে হচ্ছে বেশ ভারী হবে, আর এই গাছটাকে সরানো কিন্তু আমাদের কর্ম নয়।
1: কেন নয়, কেন নয়? এই যে সুপার সাহেব যদি অনুমতি দেন, আমরা 15-20 জন মিলে মানুষটাকে টেনে বার করতে পারবো না?
4: হ্যাঁ হ্যাঁ, মালিক ঠিকই বলেছে,
2: ঠিক ঠিক,
4: সুপারের পারমিশন পেলে মানুষটাকে বার করা যেতে পারে।
3: সত্যি? এছাড়া তো আর কোনো উপায় নেই, চলো না সবাই সুপারের কাছে যাই।
2: হ্যাঁ হ্যাঁ, সেই করো, চলো আমরা সবাই সুপারের কাছে।
0: কৃষ্ণকলি, কৃষ্ণকলি, শুনতে পাচ্ছো? অফিস স্টাফেরা এখন সুপারের কাছে যাচ্ছে, আমি এখানে পরে কি হচ্ছে তোমাকে জানাচ্ছি।
5: ঠিক আছে, তোমার কাছে আমরা পরে আসছি। আপনারা রয়েছেন সিটিভির সকালের খবরে।
6: হ্যালো হ্যালো, আমি সুপারিনটেনডেন্ট বলছি স্যার। কাল রাতে সেক্রেটারিয়েট বিল্ডিং এর লনের জাম গাছটা ঝড়ে পড়ে গেছে স্যার। হ্যাঁ স্যার, না না, তবে একটা কথা স্যার, ওই একটা মানুষ ওই জামগাছটার নিচে চাপা পড়ে গেছে। হ্যাঁ, তাকে ওখান থেকে বের করা অত্যন্ত জরুরি। হ্যাঁ তাই তো আপনাকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, না না শুনুন, খুব আর্জেন্ট, মানে কোমর কি ডেপুটি সেক্রেটারি। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি এক্ষুনি করছি। হ্যালো হ্যালো স্যার, আমি সুপারিনটেনডেন্ট স্যার। কাল, ও আপনি সব শুনেছেন, জয়েন্ট সেক্রেটারির সঙ্গে কথা। ইয়েস স্যার, ইয়েস স্যার, ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, জয়েন্ট সেক্রেটারি আছেন? হ্যাঁ, আমি ওই সেক্রেটারির বিল্ডিং থেকে সুপারিনটেনডেন্ট বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন না, কাজে ব্যস্ত, পাওয়া যাবে না? চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলবো। ঠিক আছে ঠিক আছে, সব ঝামেলায় পড়া গেল তো, এখন আবার চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ কাল রাতে প্রচণ্ড ঝড়ে। ও তাহলে তো আপনি সবই জানেন স্যার, এখন কথা হচ্ছে কি গাছটা না কাটলে তো মানুষটাকে বাঁচানো যাবে না। ও ও ইয়েস স্যার, ওকে স্যার।
0: সুপারিনটেনডেন্ট সাহেব, কি বললেন চিফ সেক্রেটারি, কিছু সুরাহা হলো?
6: না মানে উনি মিনিস্টারের সঙ্গে কথা না বলে কিছুই করতে পারবেন না, এখন কি করি বলুন তো, লোকটা মারা গেলে সমস্ত দায়িত্ব আমারই ঘাড়ে চাপবে না।
0: কৃষ্ণকলি, শুনতে পাচ্ছো?
3: হ্যাঁ বলো, শুনছি। পারমিশন কি পাওয়া গেল?
0: না কৃষ্ণকলি, সুপার খুব চেষ্টা করছেন, কিন্তু এক

0: কিছু করে উঠতে পারেননি। উনি আন্ডার সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এমনকি চিফ সেক্রেটারির সঙ্গেও কথা বলেছেন। চিফ সেক্রেটারি বল এখন মিনিস্টারের কোর্টে ঠেলে দিয়েছেন।
1: হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু মানুষটির কি অবস্থা?
0: দুপুরের পর থেকে মানুষটির চারিদিকে লোকজন ও মিডিয়ার ভিড় বেড়ে গেছে। মানুষ নানা ধরনের কথা বলছে।
2: না না, এভাবে তো আর চুপ করে বসে থাকা যায় না। কখন সুপার সাহেব আসবেন তার তো কোনো কিছু ঠিক নেই। তার হুকুমের অপেক্ষায় থাকলি তো মানুষ তারে আর বাঁচানো যাবে না।
3: আসুন আসুন আসুন, এই যে দাদা দাদা, আপনি একটু ওই পাশটা ধরুন তো। এই যে এই যে ভাই, এদিকটা এদিকটা জোর লাগান, জোর লাগান। 1 2
4: থামুন আপনারা।
3: কেন,
5: কি হইলো?
4: আমি এইমাত্র মিনিস্টারের সঙ্গে কথা বলে আসছি। আপনারা এই গাছটাকে খেয়াল খুশি মতো এখান থেকে নড়াতে পারেন না। তাই বলছি, কেউ যেন নিজের হাতে আইন তুলে গাছটাকে সরানোর চেষ্টা না করে।
3: কেন কেন স্যার, তাহলে কি মানুষটা মারা যাবে? আচ্ছা, গাছের চেয়ে একটা মানুষের দাম বেশি নয় কি?
4: ডোন্ট বি এক্সাইটেড, শুনুন শুনুন, আপনারা উত্তেজিত হবেন না, শুনুন আমার কথা। আমরা সবাই তো বাণিজ্য দপ্তরের নাকি? আমরা বাণিজ্য দপ্তরের সঙ্গে যুক্ত, আর উপড়ে পড়া গাছটা কৃষি দপ্তরের এখতিয়ারে। মন্ত্রী মহোদয়ের কথা মতো এই যে ফাইলটা দেখছেন, এই যে আমি এক্ষুনি কৃষি দপ্তরে পাঠিয়ে দিচ্ছি, সেখান থেকে উত্তর আসার পর আমরা গাছটা সরাতে পারবো, তার আগে নয়। বুঝেছেন?
0: কৃষ্ণকলি কৃষ্ণকলি, শুনতে পাচ্ছো? একদিকে একটি মানুষ মরে যাচ্ছে আর অন্যদিকে বাবুরা খাতা খুলছেন, এবার চালাচালি হবে আর কি। এই যে শুনছেন, হ্যাঁ আপনাকে বলছি, আপনাকে নিয়ে লাল ফিতের ফাইল খোলা হলো। এবার কি হবে ভগবানই জানে।
6: এই মুহূর্তে কৃষি দপ্তরে রয়েছে আমাদের প্রতিনিধি উপগুপ্ত। আমরা চলে যাব ওর কাছে। উপগুপ্ত উপগুপ্ত।
7: হ্যাঁ কৃষ্ণকলি।
6: গাছ সরানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে? কৃষি দপ্তর থেকে শেষ পর্যন্ত কি খবর পেয়েছো উপগুপ্ত?
7: হ্যাঁ কৃষ্ণকলি, কৃষি দপ্তর বলছে এই গাছ বাণিজ্য দপ্তরের মধ্যে পড়েছে, সুতরাং ওই গাছ সরানোর দায়িত্ব বাণিজ্য দপ্তরের। কৃষ্ণকলি,
6: বাণিজ্য দপ্তর কি বলছে, কিছু কি জেনেছো উপগুপ্ত?
7: হ্যাঁ কৃষ্ণকলি, বাণিজ্য দপ্তরের মন্ত্রী বলেছেন যে তাদের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই, এ গাছ সরানো বা না সরানোর দায়িত্ব সম্পূর্ণ কৃষি দপ্তরের। কৃষ্ণকলি,
6: এই অবস্থায় কৃষি দপ্তর কি বলছে উপগুপ্ত?
7: কৃষ্ণকলি, কৃষি দপ্তর বলছে তাদের পক্ষে কিছু করা সম্ভব নয়, তাই তারা এই ফাইলটা হর্টিকালচার ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছে, কারণ এটা একটা ফলদার গাছের ব্যাপার। তো কৃষি বিভাগ শাক সবজি ও ক্ষেত খামার সম্পর্কিত সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে, কিন্তু জাম গাছ ফল দেয়, সুতরাং এই ধরনের ফলদার গাছের ব্যাপার সম্পূর্ণভাবে হর্টিকালচার ডিপার্টমেন্টের অন্তর্গত। কৃষ্ণকলি,
6: ধন্যবাদ উপগুপ্ত, ধন্যবাদ, এ ব্যাপারে তুমি নজরদারি চালিয়ে যাও। এবার ফিরে আসছি স্টুডিওতে, সিটিভির চাপা পড়া মানুষের খবর একটা বিজ্ঞাপন বিরতির পর।

0: গালে হাত দিয়ে কি ভাবছো বলো তো?
1: হ্যাঁ দেখো তো, আজ দুদিন হয়ে গেল, হ্যাঁ, চাপা পড়া মানুষটার জন্যে কোনো ব্যবস্থা হলো না। ধীরে ধীরে দেখো লোকটার শরীরটাও ভেঙে পড়েছে।
0: তবে আর কি করবে, খাইয়ে দাইয়ে যতদিন বাঁচিয়ে রাখা যায়। এই নাও, এই নাও ধরো, যাও খাইয়ে দাও, আমি জল নিয়ে আসছি।
1: দাও দাও, রাত কত হলো কে জানে, যাই খাইয়ে আসি। এই যে, এই যে, হ্যাঁ শুনছো, তোমার জন্যে না একটু ডাল ভাত এনেছি, খেয়ে নাও দেখি। হ্যাঁ নাও নাও, না হলে তোমার শরীর তো ভেঙে পড়বে।
2: সবই ঈশ্বরের অসীম করুণা, মৃত্যু পথযাত্রীর প্রতি এই সমবেদনা।
1: কিছু কিছু বলছো?

0: আমাকে ঘাড় ধরে না উঠালে তো খেতে পারবো না।
1: ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই ওই তো আমার বউ আসছে, আমি তুলে ধরছি, ও তোমাকে খাইয়ে দেবে। এই যে এই যে শোনো তো, তুমি না ওনাকে খাইয়ে দাও, আমি মানুষটাকে তুলে ধরছি। দাও দাও।
0: সত্যি আমি ভাগ্যবান, এতো ডাল ভাত নয় যেন অমৃত।
1: তোমার কষ্ট আমি বুঝতে পারছি গো। শোনো শোনো, তোমার ফাইল চলছে, মনে হচ্ছে কালকের মধ্যেই একটা ফয়সালা হয়ে যাবে।
2: উপগুপ্ত, উপগুপ্ত, তুমি কি শুনতে পাচ্ছ?
3: হ্যাঁ কৃষ্ণকলি, বলো।
2: হর্টিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে তুমি কি যোগাযোগ করতে পেরেছো?
3: হ্যাঁ কৃষ্ণকলি, হর্টিকালচার ডিপার্টমেন্ট বলছে আমাদের কাজ গাছ লাগানো, গাছ কাটা নয়। তার উপর এটা একটা ফলদার জাম গাছ, যার ফল সবাই আনন্দের সঙ্গে খায়। সুতরাং আমাদের বিভাগ কোনো মতেই এই ফলদার গাছকে কাটার অনুমতি দিতে পারে না কৃষ্ণকলি।
2: বুঝলাম, কিন্তু লোকটার তো জীবন মরণ সমস্যা, গাছ না কাটলে তো?
3: কৃষ্ণকলি, ওরা বলছে কাটাকাটি আমাদের আওতায় পড়ে না, তাই তারা ফাইল ফেরত পাঠিয়ে দিয়েছে সুপারের কাছে কৃষ্ণকলি।
2: ধন্যবাদ উপগুপ্ত, আমরা এখন সোমালির কাছে যাচ্ছি, সুপার কি বলছে আমরা বরং জেনে নি। সোমালি, সোমালি, কি অবস্থা ওখানে?
4: কৃষ্ণকলি, সুপার কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। এখানে আরো অনেক মানুষ আছেন, তারা ওনাকে নানা রকম পরামর্শ দিচ্ছেন। কেউ একজন বলেছেন গাছ কাটার দরকার নেই, মানুষটিকে অর্ধেক করে কাটলেই তাকে বের করে আনা যাবে, আর গাছটা যেমন ছিল তেমনি থাকবে।
2: তাহলে তো মানুষটা মরে যাবে।
4: হ্যাঁ কৃষ্ণকলি, একজন এও বলেছেন আজকাল দেশের প্লাস্টিক সার্জারি অনেক উন্নতি সাধন করেছে, মানুষটিকে যদি দু খণ্ড করে কেটে বার করা যায় তবে পরে প্লাস্টিক সার্জারি করে আবার জোড়া লাগানো যাবে।
5: এই তো দেখছি আরেক ঝামেলা, তার মানে ফাইলটা আবার মেডিকেল ডিপার্টমেন্টে পাঠাতে হবে। এভাবে চললে তো মানুষটাকে বাঁচানোই যাবে না।
4: কৃষ্ণকলি, আমি সোমালি বলছি, সুপার সাহেবের পাঠানো ফাইল মেডিকেল ডিপার্টমেন্টে পৌঁছানো মাত্রই তারা ইমিডিয়েট অ্যাকশন নিয়েছে, যেহেতু একজন মানুষের জীবন মরণ প্রশ্ন। তাই প্লাস্টিক সার্জন মিস্টার মুখার্জিকে এখানে পাঠিয়ে দিয়েছেন, তিনি মানুষটিকে পরীক্ষা করেছেন, আমরা তার সঙ্গে কথা বলছি। কেমন দেখলেন ডক্টর মুখার্জি?
6: হ্যাঁ শুনুন, এই মানুষটাকে প্লাস্টিক সার্জারি করা সম্ভব এবং এই অপারেশনও সফল হবে, তবে একটি কথা।
4: তবে কি?
6: মানুষটি মারা যাবে।
7: আজ তো তুমি কিছুই খাচ্ছ না গো, এত করে তোমার জন্য ঝোল ভাত করলাম, নাও হা করো। কি হলো ওগো, শুনছ? আজ যে কিছুই খাচ্ছে না
1: বেচারার, খাবার ক্ষমতাও হারিয়ে ফেলেছে গো। ভাই, ও ভাই শুনছ, তোমার ব্যাপারটা না উপর মহলে গেছে, খুব তাড়াতাড়ি একটা কিছু হবে। না না, ও খেয়ে নাও দেখি, খাও, করো করো।
0: পাখির উড়ে আসা শব্দ শুনেছ কখনো?
7: ওগো, এই যে কি সব বিড়বিড় করে, কিছুই তো বুঝতে পারছি না। জল খাবে? জল এই নাও, এই নাও জল।
1: হ্যাঁ নাও নাও, জল খাও। এই শোনো, শুনেছি কালকে সেক্রেটারিয়েটের সমস্ত সেক্রেটারিদের মিটিং হবে, ওই মিটিংয়ে তোমার কেসও রাখা হবে, মনে হচ্ছে এবার সব ঠিক হয়ে যাবে গো।
0: জানি জানি আমাকে হয়তো অস্বীকার করবে না, কিন্তু তোমাদের কাছে যখন খবর আসবে তখন আমি পুড়ে যাই, পুড়ে যাই।
1: তুমি কি কবি?

আমি কবি লিখি সাধারণ খেটে খাওয়া মানুষের জন্যে।

0: কৃষ্ণকলি, আজ সারা সেক্রেটারিয়েটে হই হই খবর। চাপা পড়া মানুষটি একজন কবি। আমরা দেখতে পাচ্ছি চারিদিক থেকে মিছিল করে কবিরা এসে জমা হয়েছেন সেক্রেটারিয়েটের লনে। চারিদিকে কবি আর কবি, শুধুই কবি।
1: কবির প্রতি অবিচার মানছি না, মানবো না। চাপা পড়া কবির মুক্তি চাই। কবি বন্ধুগণ, কবি বন্ধুগণ, শান্ত হন, শান্ত হন। আপনারা আপনারা শুনুন, শুনুন আমার কথাটা শুনুন। কবিতার জগৎ অনেক ঘটনার জগৎ, সেই সব দ্রুতগামী ঘটনার সার্থকতম সাক্ষ্য পাবেন এই কবির কবিতায়। আজকের কবিতার শরীরে যে প্রাণবন্ত অপ্রত্যাশিত সব চরিত্র আশ্চর্য বাঁক নিচ্ছে প্রতি মুহূর্তে, এ সব কিছুই ফুটে উঠেছে চাপা পড়া কবির কবিতায়। বন্ধুগণ, বন্ধুগণ, বন্ধুগণ, এই কবির কবিতার পূর্ণ মূল্যায়ন করতে হবে আমাদের।
2: শুনুন, শুনুন, আপনারা সবাই শুনুন,
1: দাঁড়ান, শুনুন, কে
2: আপনারা সবাই শুনুন,
1: কে আপনি? আপনি কি রোমান্টিক কবি?
2: না, না।
1: প্রকৃতির কবি?
2: না।
1: অবিদ্রোহী কবি?
2: না।
1: তাহলে মানব দরদী?
2: আমি কবি নই, কবি হতে যাব কেন? আমি তো বাণিজ্য দপ্তরের সুপারিনটেনডেন্ট।
1: কবিদের মাঝে প্রশাসক? প্রশাসক,
2: হ্যাঁ,
1: প্রশাসক মশাই, বলুন কি বলতে চান?
2: না, না, প্রশাসক বলে হাসছেন কেন? শুনুন, শুনুন, আমার কথাটা শুনুন,
1: কি বলতে চান বলুন।
2: চাপা পড়া মানুষটি যেহেতু একজন কবি, কবি তো, সুতরাং তার ব্যাপারে ফয়সলা করতে হর্টিকালচার বা এগ্রিকালচারাল দপ্তর পারে না।
1: তো
2: এ সম্পূর্ণভাবে কালচারাল ডিপার্টমেন্টের ব্যাপার। আমাদের সৌভাগ্য যে কালচারাল ডিপার্টমেন্টের সেক্রেটারি শ্রীযুক্ত বিপদ ভঞ্জন সরখেল মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন।
1: আচ্ছা,
2: তাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আসুন, আসুন বিপদ বাবু, বিপদ বাবু আসুন, আসুন।
3: নমস্কার, কালচারাল বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছোট বড় মাঝারি সব ধরনের কবিকেই শুভেচ্ছা জানাচ্ছি। একজন কবি চাপা পড়েছেন, এটা বাস্তব ঘটনা। এই ঘটনাকে সম্পূর্ণ মেনে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জাম গাছে চাপা পড়া কবিকে আমাদের মুক্ত করতে হবে।
1: অবশ্যই করতে হবে, অবশ্যই।
3: তাই তাই বিভাগীয় রীতি মেনে চাপা পড়া কবির সঙ্গে আমি কিছু কথা বলতে চাই।
1: সাধু, সাধু, অবশ্যই, অবশ্যই, আসুন, আসুন। এই যে ইনি চাপা পড়া কবি।
3: এই যে শুনছেন ও মশাই, আপনি কবি?
0: কৃষ্ণকলি, আমরা এই মাত্র জানতে পারলাম এই চাপা পড়া কবি মানুষটির নাম ওষ। উনি সেই কবি ওষ যার কবিতা সংগ্রহ ওষের ফুল সম্প্রতি প্রকাশিত হয়েছে। কৃষ্ণকলি, আমাদের সঙ্গে রয়েছেন কালচারাল ডিপার্টমেন্টের সেক্রেটারি কবি বিপদ ভঞ্জন সরখেল। হ্যাঁ বিপদ বাবু, আপনি বলুন।
3: হ্যাঁ, খুবই আশ্চর্যের কথা, এত বড় একজন কবি ওষের ফুলের লেখক আমাদের একাডেমির সদস্য নয়। খুবই পরিতাপের বিষয়, খুব ভুল হয়ে গেছে। কত বড় কবি অথচ তার নাম জানে না অনেকেই। ঘন ঘোর অন্ধকারে নাম চাপা পড়ে আছে।
0: না, কবি স্বয়ং গাছের নিচে চাপা পড়ে আছেন, দয়া করে তাকে তাকে সেখান থেকে মুক্ত করুন।
3: অবশ্যই, অবশ্যই, এত বড় একজন কবি, দেখছি দেখছি কি করা যায়। তবে তার আগে তাকে সাহিত্য একাডেমির কেন্দ্রীয় শাখার সদস্য করে নিচ্ছি।
1: সাধু, সাধু।
3: এই এই নিন আপনার সদস্যপত্র।
0: আশ্চর্য, আশ্চর্য, আপনাদের ওই সদস্যপত্র নিয়ে ওর কি হবে বলেন তো? ওকে তো আগে গাছের নিচ থেকে বের করার জন্য কিছু করবেন।
3: আসলে কি জানেন, এ ব্যাপারে আমার কিছু করার নেই, আমি যা করতে পারি করে দিয়েছি। এনিওয়ে, উনি যদি মারা যান তবে ও স্ত্রীকে পেনশনের ব্যবস্থা করে দিতে পারি।
0: মানুষটি এখনো বেঁচে আছেন, তাকে শ্বাসরুদ্ধ করবেন না প্লিজ আপনারা।
3: আরে মুশকিল কি জানেন, আমাদের দপ্তর শুধুমাত্র কালচারের সঙ্গে যুক্ত, গাছ কাটাকাটির ব্যাপারে তো আর দোয়াত কলমে হয় না, এর জন্যে কুড়ুল কাটারি প্রয়োজন। এনিওয়ে শুনুন, কোনো চিন্তা নেই, আমি ওই ফরেস্ট ডিপার্টমেন্টকে আর্জেন্ট নোট পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ।

0: বৌ, ও বৌ, বৌ, বৌ, বৌ, বৌ, এই শোনো খবর, শোনো গো, কালকে বন বিভাগ থেকে লোক এসে গাছ কেটে দেবে। কি ঝক্কি গেল বলো লোকটারে নিয়ে। হে ভগবান, সব যেন ভালোই ভালোই হয়। মা মা গো মা, কাল পর্যন্ত
1: যাও যাও যাও, লোকটাকে ভালো খবরটা দিয়ে এসো।
0: আমি যাই গো।
2: শুনুন শুনুন, এই যে শুনুন আপনারা, না না, ওখান থেকে সরে যান, সরে যান, সরে যান, শুনুন, সরে যান, সরে যান, দয়া করে সরে যান। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোকজন এসে গেছে, তাদের গাছ কাটার জায়গা করে দিন, কাজের যেন কোনো রকম ব্যাঘাত না হয়। আসুন আসুন অনিমেষ বাবু, আপনার লোকজনদের ডাকুন।
3: মানে কথা কি, কুরুল কাটারি করাত নিয়ে তোমরা সব এদিকটা এসো বাবা, এসো এসো। দেবু দেবু বাবা, দেখো তো পরিবেশটা ঠিক আছে কি না, ঠিক আছে তো? বাবা বাবা বাবা, বেশ
2: দেখবেন দেখবেন, লোকটার ওপর যেন কোনো আঘাত না লাগে। ওর কিছু হলে তো দায়িত্ব আমার ঘাড়ে পড়ে বর্তাবে, তাই না?
3: না না স্যার, মানে কথা কি, আপনি কিচ্ছু ভাববেন না, আমার লোকজন সব ট্রেন্ড। মানে কথা কি, মানুষটাকে একেবারে অক্ষত অবস্থায় গাছের নিচ থেকে বের করে দেবে। ওকে ভাই, তোমরা সব রেডি তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কথা কি, থ্রি বলার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু শুরু করে দেবে, কেমন? আচ্ছা আচ্ছা
4: চেম্বারে বসে আছেন।
2: ও বাবা, আরেক ঝামেলা, চলো চলো চলো চলো।
5: ও নো নো নো, আই এম শকড। শুনুন সুপার সাহেব, গাছ কাটা এখন বন্ধ রাখতে হবে।
2: কেন স্যার?
5: বৈদেশিক দপ্তর থেকে খবর এসেছে, 40 বছর আগে পিটোনিয়ার প্রধানমন্ত্রী এই জাম গাছ লাগিয়েছিলেন। এখন যদি এই গাছ কাটা হয় তবে পিটোনিয়া সরকার অসন্তুষ্ট হতে পারেন।
2: কিন্তু স্যার, একজন মানুষের জীবন মরণের প্রশ্ন যেখানে জড়িত।
5: নো নো নো, দুদেশের সম্পর্কও যে জড়িত এখানে। আপনি জানেন না পিটোনিয়া সরকার আমাদের দেশকে কিভাবে সাহায্য করেছে। আমরা কি বন্ধুত্বের জন্য একজন মানুষের জীবন উৎসর্গ করতে পারি না?
2: হ্যাঁ হ্যাঁ, পারি বোধহয় স্যার। কিন্তু আপনি বলছেন যে তাহলে ওই চাপা পড়া কবির মরে যাওয়াই উচিত। কিন্তু স্যার, এতগুলো মানে এতজন কবি যে অনশনে বসেছে, তাদের কি হবে?
5: ইটস এ রিয়াল প্রবলেম। এখন দেখছি এর একমাত্র সমাধান দেশের প্রধানমন্ত্রী করতে পারেন। ওকে, আমি আজই গাছ সম্পর্কিত ফাইলটা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিচ্ছি, কিছু একটা ব্যবস্থা তিনি নিশ্চয়ই করবেন।
6: আপনারা দেখছেন সিটিভির বিশেষ প্রতিবেদন চাপা পড়া মানুষ। অবশেষে সমস্ত আন্তর্জাতিক দায় দায়িত্ব নিজের কাঁধে নিয়ে দেশের প্রধানমন্ত্রী গাছ কাটার অনুমতি ফাইলে সই করলেন। আজ বড় আনন্দের দিন, কালই গাছ কাটা হবে এবং চাপা পড়া মানুষটাও বেঁচে যাবে। চলুন এ খবরের স্বাদ সরাসরি নিতে আমরা সবাই চলে যাই সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের লনে সোমালির কাছে। সোমালি সোমালি, আমাদের বলো মানুষটির এখন কেমন লাগছে?
7: কৃষ্ণকলি, আমি এখন সেই চাপা পড়া মানুষটিরই কাছে। এই যে শুনছেন, ও কবি ভাই শুনছেন, আপনার আর কোনো চিন্তা নেই, আজ আপনার ফাইলে প্রধানমন্ত্রী সই হয়ে গেছে, আপনি সুস্থ হয়ে উঠবেন, নতুন করে বাঁচবেন। কি হলো, কথা বলছেন না কেন? কি হলো দেখি,

0: কি হাত যে একেবারে বরফের মতো ঠান্ডা, চোখের মনি স্থির। আর এগুলো এগুলো কি এক ঝাঁক পিঁপড়ে মুখের ভেতরে ঢুকছে?
1: হ্যালো হ্যালো কৃষ্ণকলি, কৃষ্ণকলি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কৃষ্ণকলি, সব শেষ। হ্যালো হ্যালো কৃষ্ণকলি, কৃষ্ণকলি শুনতে পাচ্ছ? হ্যালো

0: জামগাছ নাটকটি এখানেই শেষ হল। কাহিনী সূত্র কিষাণ চন্দর, বেতার নাটক ডক্টর নিখিল রঞ্জন প্রামাণিক, অভিনয়ে কৃষ্ণকলি, অয়ন্তিকা ঘোষ, সোমালী, নীলাঞ্জনা বিশ্বাস, উপগুপ্ত কৌস্তুভ সেনগুপ্ত, মালী অশোক চক্রবর্তী, মালির বউ সুস্মিতা বসু, অমিত মতিলাল সেন, রজত সমর দাস, সুমিতা পৃথা অধিকারী, সুপার অঞ্জন বিশ্বাস, বিপদ ভঞ্জন সমীর চরিত, কবি অলোক রায় ঘটক, আন্ডার সেক্রেটারি সৌম্যেন বসু, এবং চাপা পড়া মানুষের ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়। শব্দ সংযোজনা রফি উদ্দিন। জামগাছ নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বাংলা নাটক জামগাছ।

আমার কিছু বন্ধু আছে, আমার কিছু বন্ধু আছে, তাদের মনে ছন্দ আছে, রোজ নামচার ধন্দ আছে। আমার কিছু বন্ধু আছে, ভালোবাসার গন্ধ আছে, আমার কিছু বন্ধু আছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তীর এই আজকের রবিবারের সবচেয়ে পছন্দের পর্ব, আজকের অতিথি পর্বে। আর হ্যাঁ শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে কিন্তু সবাইকে জানাই বন্ধুত্ব দিবসের অনেক অনেক অনেক শুভেচ্ছা। আর আমার সঙ্গে আজ এই সুন্দর রবিবারের দুপুরটাকে আরও সুন্দর করতে, আরও রঙিন করে তুলতে আমাদের সঙ্গে কিন্তু স্টুডিওতে রয়েছে আজকের অতিথি। আমাদের আজকের অতিথির সঙ্গে পরিচয় করে নিন। আমার সঙ্গে বসে আছে মিষ্টি তুহিনা নাথ। তুহিনা, তোমাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আর বরাবরের মতন আমাদের সঙ্গে কিন্তু রয়েছে তমাল এবং সমীরণ। সমীরণ এবং তমাল, তোমাদের দুজনকেই অনেক স্বাগত জানাই এবং সেই সঙ্গে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আর ক্যামেরার ওপারে যে সমস্ত অনুষ্ঠানটা আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে রয়েছে কৌশিক। কৌশিককেও অনেক অনেক শুভেচ্ছা বন্ধুত্ব দিবসের। আসলে আমরা সবাই বন্ধু, যে কোনো সম্পর্কের মূল ভিত্তি কিন্তু বন্ধুত্ব। আর বন্ধুত্বই কিন্তু প্রথম এবং শুরুর চাবিকাঠি। কোনো সম্পর্ক ভালো থাকার চাবিকাঠিটাই হলো বন্ধুত্ব। শ্রোতা বন্ধু, যারা আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, তার

0: সবাই আমাদের বন্ধু। আর আজকের অনুষ্ঠানটা লাইভ যারা দেখছেন দর্শক বন্ধুরা, আকাশবাণী FM উজ্জয়ন্ত যে পেজটি, আপনারা 20,000 বন্ধুরা আমাদের ফলো করেছেন, এটা কিন্তু আমাদের বিশাল প্রাপ্তি, এবং সেই কারণে আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা আপনাদের সবাইকে। শ্রোতা বন্ধু, এবার তুহিনার কাছে চলে যাব। তুহিনা, তোমার শুরু হোক গানে গানে। আমি চাই তোমার যে আজকের শুরুটা, তোমার পরিচয় পর্ব সেটা পরে হবে, কিন্তু তোমার আসল পরিচয় তো তুমি গায়িকা, তো এই গায়িকা জড়িত তুমি, তোমার পরিচয় গানে গানেই হবে আজ।
1: ঠিক আছে,
0: আজ প্রথমে অনুষ্ঠানের প্রথমে এই গানটা শুনিয়ে অনুষ্ঠানের শুরু, সকল দর্শক বন্ধুদের, সকল শ্রোতা বন্ধুদের উৎসর্গ করে। তাহলে শুরু হয়ে যাক।

0: যেমন তরির মতন, গানও হয়তো আমাদের
1: তরির মতন।
0: এবার আমরা তুহিনার পরিচয় জানব। শ্রোতা বন্ধু, আমাদের সঙ্গে রয়েছে তুহিনা নাথ, আজকের অতিথি। তুহিনা, যদি ছোট্ট করে বলো এক কথায় তুহিনাকে কিভাবে আমরা জানব, এক কথায় যদি বলি।
1: গানে গানে।
0: বা তুহিনা, এই যে তোমার গানের যাত্রাটা, সেটা কবে শুরু হয়েছিল?
1: সেটা তো অনেক আগে, আমার বয়স তখন প্রায় 5 বছর। হ্যাঁ, তো তখন আমার একজন দিদি গান গাইছিল, তো তখনও দেখছিলাম হারমোনিয়াম বাজিয়ে গান গাইছিল। অ্যাট দ্যাট মোমেন্ট আমি বাড়িতে এলাম, এসে জিদ করলাম যে না, আমার ওই হারমোনিয়ামটা চাই। তারপর আমার 6 নম্বর বার্থডেতে আই গেস আমার বাবা আমাকে দিয়েছিলেন হারমোনিয়াম। হ্যাঁ, তারপর সেই থেকেই আমার যাত্রা গান বাজনায়, আর এখনও চলছে, আগামী তো চলবে।
0: আচ্ছা, প্রথম যে গানটা দিয়ে তুমি শুরু করেছিলে বা বাড়িতে খেলতে খেলতে গাইতে, সেটা কোনটা মনে আছে?
1: হ্যাঁ, মনে আছে। অনেক মানে অনেক আগেই গানটা তুলেছিলাম, তখন এর সময় গানটা এসেছিল। গানটা হচ্ছে মনে রেখো আমার, এই গান অনেক তখন এর সময় গানটা খুব ভাইরাল ছিল। তো প্রথম শুনেছিলাম, আমার খুব ভালো লাগছিল গানটা, ওইটা দিয়েই মানে প্রথম ওই গানটাই আমি তুলেছিলাম, যেটুকু মনে আছে।
0: শ্রোতা বন্ধু, আজ শুনছেন আপনারা আপনাদের সবচেয়ে পছন্দের পর্ব আজকের অতিথি, আর আজকের অতিথি পর্ব নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে মানালি, এবং আমার সঙ্গে আজকের অতিথি রয়েছে তুহিনা নাথ, এবং আমাদের সঙ্গে হানসে এবং কিবোর্ডে রয়েছেন তমাল এবং সমীরণ, এবং আপনারা টিউন করে রয়েছেন 101.6 MHz FM উজ্জয়ন্ত। শ্রোতা বন্ধুরা, আপনারা যদি তুহিনার সঙ্গে কথা বলতে চান, ডায়াল করতে পারেন 03812326253 নম্বর, এবং সেই একই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপও কিন্তু খোলা রয়েছে। যদি আপনারা মোবাইলে না পান, ফোন লাইনে না পান, তাহলে ডায়াল করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402169965। আর তাছাড়া আমাদের ফেসবুক পেজ আকাশবাণী এফ এম উজ্জয়ন্ত তো রয়েছেই, সেখানে আপনারা দেখছেন এবং সেখানে আপনারা কমেন্টও করতে পারেন কেমন লাগছে আজকের এই সমগ্র অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে 3:11:58 একটা ফোন এসছে, তুই না একটা ফোন নেব? হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, আরেকবার বলবেন আপনার নামটা।
2: হ্যাঁ, আমার নাম কিশোর কুমার আচার্য।
0: হ্যাঁ কিশোর বাবু, স্বাগত আপনাকে, বলুন।
2: নামটা জানি কি বলেছিলে, সিঙ্গারের তুহিনানি?
0: হ্যাঁ, একদম তাই।
2: তো মানে কোন থেকে জানতে চাইবো কি, গান কি হিন্দি, হিন্দি গান না ক্লাসিক্যাল, কোনটা গায়?
0: সব ধরনেরই গায়। আপনার কি কোনো বিশেষ কথা বলার রয়েছে তুহিনাকে?
1: থ্যাংক ইউ।
0: আপনি কি তুহিনাকে অনুরোধ করছেন?
2: হ্যাঁ হ্যাঁ, তুহিনা বোনকে অনুরোধ করছি, গানটা একটা গান বেশাক যদি না হয় রাজি, গত রবিবারও গানটা বলেছেন, গানটা আমার এত প্রিয়।
0: আচ্ছা, আজকে অবশ্যই, যদি তুহিনার ঝুলিতে আরো অনেক পছন্দের গান আছে, আপনারা যদি দেখতে থাকেন বা আশা করি ভালো লাগবে, যদি পারে অবশ্যই সে শোনাবে সময় থাকলে। ভালো থাকুন, সঙ্গে থাকুন, একদম। শ্রোতা বন্ধুরা, আবারও আমরা গানে ফিরব। তুহিনা বলেই দিল তার একমাত্র পরিচয় তার গানে গানে, তো তুহিনা এবার কি শোনাবে তুমি?
1: এবার আমার একটি খুব পছন্দের গান গাইছি, এটা তোমারও জানা হবে, গানটা গেয়ে শোনাচ্ছি।
0: হ্যাঁ হ্যাঁ, প্লিজ।
1: ডি ডি বন্ড।

0: তুমি, শুধু তুমি, তুই না এই গানটা কি কাউকে বলতে চাইছো বা কাউকে উৎসর্গ করতে চাইছো?
1: নিশ্চয়ই
0: শুনবো। তবে কাকে?
1: যাকে ভালোবাসি তাকে।
0: সহজ উত্তর, খুব সহজ উত্তর। শ্রোতা বন্ধুরা, আজ কিন্তু একটি বিশেষ দিন, আজ
1: একদম
0: বন্ধুত্ব দিবস। আর বন্ধুত্ব মানেই এমন একটা কেমিস্ট্রি যেই বন্ড কখনোই ভাঙা যায় না।
1: আর সব সম্পর্কেতেই বন্ধুত্বটা খুব ইম্পর্টেন্ট।
0: তোমার কাছে বন্ধুত্ব

0: কতটা গুরুত্বপূর্ণ?
1: বন্ধুত্বটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ একটা সময় পর সেটাই থেকে যায়।
0: ঠিক ঠিক ঠিক। আচ্ছা, তোমাকে যদি বলি, হ্যাঁ, আজ নিশ্চয়ই তোমার বন্ধুরাও অনুষ্ঠানটা দেখছে, উপভোগ করছে,
1: আশা করি।
0: তো দেখো, এই যে রবিবারের দুপুর, আমরা দুপুর হলেই ভাত, ঘুম এবং তারপর ল্যাদ খাওয়া। সত্যি এই যে দুপুরবেলাটায় বিশেষ করে আমাদের এই আলসেমিটা, এবং সেই তখন যদি আমাদের সঙ্গে আজকের অতিথির পর্বটা থাকে, মুঠোফোনে সবার যে যার মতন করে দেখছিস, শুয়ে বসে গল্প করতে করতে, তো তোমার যে বন্ধুরা নিশ্চয়ই আজকের এই অনুষ্ঠানটা দেখছেন, তাদের জন্য কি কিছু একটা গান হবে?
1: চেষ্টা করব, একটু সময় যাক।
0: হ্যাঁ, একদম,
1: অবশ্যই।
0: আপনারা যারা তুহিনার বন্ধু, যারা ছোটবেলা থেকে পড়েছেন স্কুলে এবং কলেজে, আপনারা অপেক্ষা করুন, আপনাদের জন্য কিন্তু গান আছে। তো তুহিনা, হ্যাঁ বলছিলাম যে কথা, যে তুমি ছোট থেকে গান শিখছো, একেবারে 6 বছরে তোমার বাবা জন্মদিনে হারমোনিয়াম উপহার দিয়েছে, তো প্রথম গুরু কে গানের?
1: আমার প্রথম গুরু হচ্ছেন শ্রীমতী দীপালী ভট্টাচার্য, ধর্মনগরের। আর তার পরপর আমার, মানে বাকি যারা আছেন আমার গুরু, প্রত্যেকেই আমার জীবনে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করেন। যেমন আমার পাশের বাড়ির আমার আন্টি, আমি আন্টি এখনও আন্টিই ডাকি, মানে ওনাকে কখনো আমার ম্যাম বলে ডাকা হয়নি। পাশের বাড়ির আন্টি, উনি আমাকে প্রথম, মানে রবীন্দ্রসঙ্গীতের তালিমটা ওনার কাছ থেকে প্রথম নেব, মীনাক্ষী গোস্বামী আমার আন্টি। তারপর আমি যাই পার্থপ্রতিম নাথ স্যারের কাছে ক্লাসিক্যালের তালিম নেওয়ার জন্য। তারপর আমি যাই প্রভা ম্যাম কাছে, ওনারই ওয়াইফ,
0: মানে
1: সবাই ধর্মনগরে। আর তারপরে আগরতলার একজন আমাদের স্যার, উনি ধর্মনগর গিয়ে করাতেন ক্লাস, তো পদ্ম স্যারের কাছে করেছি। পদ্ম স্যারকে তো সবাই চিনেন,
0: আগরতলার একজন গুণী শিল্পী,
1: হ্যাঁ, পদ্মমলেশ্বর আদিত্য স্যার। তো ওনারা যদি আমার লাইফে থাকতেন না, তাহলে আজকে আমি এখানে থাকতাম না। আর সব থেকে ইম্পর্টেন্ট আমার লাইফের গানের গুরু হচ্ছেন আমার মা। আর মায়ের কাছ থেকে প্রথম সারেগামাটা শেখা, যেদিন এনেছি ওই দিনই আমি সারেগামাটা শিখে নিয়েছি। তাই প্রথম গুরু মা।
0: আচ্ছা, মাকে গান উৎসর্গ করে একটা গান এবারে।
1: মায়ের সবকটা গানই প্রিয়, আমি যেটা গাইবো সেটাই মাকে উৎসর্গ করা হয়ে
0: যাবে।
1: একদম একদম, আজকে যদি মা না থাকতো তাহলে আমি এখানে থাকতাম না। আমার, মানে মিউজিক ক্যারিয়ারে আমার বাবা মা যা করেছেন আমার জন্য, সেটা সত্যি।
0: তাহলে এবার কি শোনাচ্ছ তুমি?
1: এবার আমাদের একজন বন্ধু যেটা রিকোয়েস্ট করলেন সেটা একটু ট্রাই করি।
0: ও হ্যাঁ, কিশোর বাবু, আপনার পছন্দের গান কিন্তু এবার আজকের অতিথি তুহিনা শোনাচ্ছে। আপনি নিশ্চয়ই শুনছেন অনুষ্ঠান, আমরা তারপরে, হ্যাঁ, আমাদের অনেক শ্রোতা বন্ধু কিন্তু আমাদের অনুষ্ঠান শুনছেন। আমাদের রাজ্যের গুণী শিল্পী নবনীতা চক্রবর্তী লিখছেন, কি ভালো লাগলো, মধুর সঞ্চালনা অসাধারণ, ধন্যবাদ নবনীতা দি। নিতাই পদদাস লিখছেন, খুব সুন্দর, বীরভূম থেকে। নিতাইবাবু ধন্যবাদ আপনাকে, খুব ভালো সঙ্গত। হ্যাঁ, সমীরণ এবং তমাল, তোমাদের জন্য কিন্তু নবনীতাদির একটা ছোট্ট মেসেজ আছে, খুব সুন্দর সঙ্গত হচ্ছে। সেই সঙ্গে ত্রিদীপ দেবনাথ বলছে, ভালো লাগছে অনুষ্ঠান। রাহুল লোধ আমাদের একজন আর্যে বন্ধু, শুভদুপুর শুভেচ্ছা, শুভদুপুরের শুভেচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান, যন্ত্রশিল্পীদের শুভেচ্ছা। এবং প্রিয়াঙ্কা শর্মা লিখছে, সঙ্গত খুব ভালো, অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, শুনতে থাকুন। এবং আমাদের এই অনুষ্ঠানটায় আপনারাও কিন্তু একটা অংশ, বিরাট অংশ, আপনারা না থাকলে অনুষ্ঠান সম্পূর্ণই হতো না। আমাদের পাশে থাকবেন, বিশেষ করে তুহিনাকে অনেক অনেক অনেক শুভেচ্ছা জানাবেন। হ্যাঁ তুহিনা, এবারে কি শুনবো?
1: এবারে শুনাচ্ছি মান্নাদের গাওয়া বিহাগ যদি না হয়ে আছে। আমাদের একজন বন্ধু শুনতে চেয়েছিলেন, আর আজকে যেহেতু বন্ধুত্বের দিবস, তাই বন্ধুর কথাটা প্রায়োরিটি,
0: নিরাশ করা চলবে না, একদম শুরু হোক তবে।
1: ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবেন, কারণ এটা আমি দেখে আসিনি, জাস্ট অন স্পট গাইছি।

0: এই গানেও তো বন্ধুদেরকেই থাকার কথা বলছে, তোমার কি মনে হয় বন্ধুত্ব কেমন?
1: বন্ধুত্ব হলো যেখানে আমি আমার কমফর্টটা খুঁজে পাই, যাকে কিছু বলতে হলে আমার 10 বার ভাবতে হয় না যে বলবো কি বলবো না।
0: বাহ, সুন্দর বললে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বলছিলেন যে বন্ধুত্ব আট পৌরে, ভালোবাসা পোশাকে। আমাদের যেমন দু এক জায়গায় ছেঁড়া কাপড় থাকলেও বন্ধুদের সঙ্গে দেখা করা বা যায়, তো অনেকটা বন্ধুত্ব ঠিক তেমনি। এখানে কোনো পোশাকের ব্যাপার নেই,
1: একদম।
0: এবার কি শোনাবে?
1: এবার আমিও কনফিউজ কি শোনাবো।
0: তুমি যাই শোনাচ্ছ তাই কিন্তু একের পর এক সিক্সার দিয়ে যাচ্ছ তুমি, ছক্কা।
1: গলাটা বসা আছে, জ্বর ছিল কটা দিন আর বৃষ্টি ভিজে গলাটা আরো বসে গেছে। ঠিক আছে, এবারে
0: তারপরেও যা শোনাচ্ছ একের পর এক, আমি মুগ্ধ হয়ে শুনছি শুধু।
1: এবার গাইছি আমার আরেকটি প্রিয় গান।

0: এটাও গেই শোনাই
1: একদম একদম আমরা সারপ্রাইজ
0: থাকুক, নতুন বন্ধুকে সারপ্রাইজ দিতে ভালো লাগছে,
1: তুমি বোধহয় সারপ্রাইজ দিতে খুব পছন্দ কর। শুরু
0: করতে এটা স্কেল হচ্ছে
2: শ্রোতা বন্ধুরা টিউন করে
3: রেখেছেন সিশা
1: 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত স্টুডিওর ঘড়িতে সময় 3:29:40 রয়েছে। আমি আজ মানালি আর আজকের অতিথি তুহিনা নাথ।

0: বাহ, কত মিষ্টি করে গাইলে। সত্যি আমরা তাই জীবনে পথ খুঁজে কেটেই যায়, কিন্তু কি যে প্রশ্ন চাই জানতে সেটাই আমরা হয়তো বুঝি না। তুহিনা, তোমার কাছে গানের কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেটা কি?
1: এটা একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন হয়ে গেছে।
0: ধরো একদিন তুমি গানকে যদি তুমি পার্সোনিফাই ধরো একটা মানুষ, তো একদিন কফি খেতে গেলে গান এবং তুমি, তো তোমার কি কথা থাকবে, কিছু কি জানানো থাকবে?
1: একটা প্রশ্ন করব, আমাকে কিভাবে চুজ করলো, আমাকে কেন করলো, কতটুকু সুর আছে, কতটুকু লয় আছে, তাল আছে,
0: ঠিক
1: সেটাই।

0: সুন্দর বললে। আচ্ছা এই যে গান, তোমার কোন ধরনের গান গাইতে সবচেয়ে বেশি ভালো লাগে?
1: সবথেকে বেশি ভালো লাগে আধুনিক গান।
0: আচ্ছা,
1: আর এক কথায় সব গানই ভালো লাগে, কোনো গান যে খারাপ বা কোনো গান ভালো সেটা না, আমি মানে এ টু জেড সব শুনি। মানে মোটামুটি এখনের পর্যায়ে যে গানগুলো আছে সেগুলো শুনি, একদম পুরনো যে গানগুলো আছে সেগুলো আমার লিস্টেও আছে, অনেকগুলো গান এখনও যেগুলো গাইছি সেগুলো পুরনো গানই, তো বেশিরভাগ পুরনো দিনের গান আমার পছন্দের।
0: শ্রোতা বন্ধুরা বা দর্শক বন্ধুরা, সান্টা ক্লজ যেমন ঝুলিতে ভরে অনেক গিফট নিয়ে আসে, আমাদের তুহিনাও কিন্তু তাই। এত সুন্দর গানের চয়ন, আমি ভাবছি আর অবাক হয়ে যাচ্ছি, কথা বলতে একদম ইচ্ছে করছে না, এবার গান শুনবো আবারও।
1: ঠিক আছে, এবারে যে গানটি গাইছি সেটির একটি একটা ছোট ডেসক্রিপশন দিয়ে দিই।
0: হ্যাঁ হ্যাঁ প্লিজ।
1: এই গানটি আমার খুব স্পেশাল একটা মানুষকে ডেডিকেট করার আছে, যে এখন আমাদের মধ্যে নেই। উনি হচ্ছেন আমার দিদিমা। তো এই গানখানা দিদিমার খুব খুব প্রিয় গান ছিল, তো এই গানটি দিদিমার জন্য।
0: একদম, তিনি যেখানে আছেন নিশ্চয়ই শুনবেন আর নিশ্চয়ই আশীর্বাদ করবেন তোমাকে।
1: এসো আমি যে জলসা।

0: বাহ,
1: একটা সময় হারিয়ে গেছিলাম জানো তোমার গানে, এত দরদ দিয়ে গাইছিলে, আমার মনে হচ্ছে যে মান্নাদের ফিমেল ভার্সন বলে যদি কোনো কথা থাকে সেটা। মেসেজ কিন্তু চলে এসেছে আমাদের ফেসবুক লাইভ থেকে, আমি একে একে সে সমস্ত কিছু পড়ে দিচ্ছি। আমাদের অনেক শ্রোতা বন্ধুরা কিন্তু জুড়ে আছেন এখনও, অনুষ্ঠান কিন্তু শুনছেন, যারা অনুষ্ঠান শুনছেন সবাইকে অনেক অনেক অনেক ধন্যবাদ। মঞ্জুশ্রীনাথ ম্যাডাম লিখছেন অপূর্ব কথা ও কবিতা, দারুণ গান।
0: মঞ্জুশ্রীনাথ আমার মা।
1: আচ্ছা, ধন্যবাদ
0: ম্যাডাম, থ্যাংক ইউ মা।
1: কথা ও কবিতা লিখছেন, দারুণ গান হচ্ছে, তবে একটা কথা না বললেই হয়, আকাশবাণীতে ল্যাদ খাওয়া শব্দটি, আচ্ছা নিশ্চয়ই লক্ষ্য রাখবো। দীপালি ভট্টাচার্য লিখছেন, তুহিনা একটা নজরুল গীতি করবে। দীপালি ভট্টাচার্যের কথা কি বলছিস?
0: হ্যাঁ হ্যাঁ, আমার আমার প্রথম গানের গুরু।
1: উত্তরানাথ ম্যাডাম লিখছেন, দিদি একটা রিকোয়েস্ট, দাঁড়ালে দূরে। আলপনানাথ ম্যাডাম লিখছেন, ইফ পসিবল শুভমিতা ম্যামের একটি গান গাওয়ার অনুরোধ রইল। পারমিতা সাহা অসাধারণ। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা যারা তুহিনার সঙ্গে ফোনে কথা বলতে চান, ডায়াল করুন 0381232625 নম্বর। একজন বন্ধু আছেন। হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, আমি রামনগর থেকে সুশীল নাথ বলছি।
1: হ্যাঁ সুশীল বাবু, প্রণাম আপনাকে, বলুন।
2: হ্যাঁ আওয়াজটা একদম শোনা যাচ্ছে না।
1: হ্যাঁ বলুন।
2: হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ, শুনতে না পেলে অনুষ্ঠান বরং,
2: হ্যালো,
1: শুনতে না পেলে বরং অনুষ্ঠান উপভোগ করুন। আমারও ইভেন কথা বলতে একদম ইচ্ছে করছে না, তুহিনা এত ভালো গায়, আর সময় তো স্বভাব স্বভাবত
0: চলেই যাচ্ছে,
1: চলেই যাচ্ছে, দৌড়ে পালাচ্ছে
0: একদম একদম।
1: তুহিনা এবার কি শোনাবে?
0: এবার আরেকটি পুরনো দিনের গান, আমার খুব খুব খুব প্রিয় একটি গান।
1: আচ্ছা খুব যদি ভুল না করি, তুমি সেমি ক্লাসিক্যাল খুব বেশি ভালোবাসো, তাই তো?
0: একদম, মানে আমি সফট বা সেমি ক্লাসিক্যালের মধ্যে, মানে একদম ওইটার মধ্যে আমি এভাবে দুলছি আর কি।
1: আর দেরি করব না, শ্রোতা বন্ধুরা অপেক্ষায় আছে, গান শোনাও। তুমি যাবে

0: বাহ, বৃষ্টি ভেজা একটা রোমান্টিক রবিবারের দুপুরে এর চেয়ে ভালো রোমান্টিক, এর চেয়ে ভালো প্রেমের গান আর কি হতে পারে? শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধুরা, আপনারাই বলুন। একটা ফোন নিয়ে নি, বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? শ্যামল বাবু, স্বাগত আপনাকে, বলুন।
1: অপূর্ব অপূর্ব দুই নার গানগুলি সত্যি, সে আমার কাছে মনে হচ্ছে সে খুব যত্ন সহকারে গানগুলি গাইছে, খুব আদর করে। যেমন আমাদের প্রিয় জিনিসটাকে আমরা যেভাবে আদর করি, সেভাবে সে আদর করে গানটা নিজের মতো করে যে এমন সুন্দর করে গাইল, গাইছে, অপূর্ব, একটা অপূর্ব।
0: অনেক ধন্যবাদ,
1: আশীর্বাদ, শুভেচ্ছা রইল, আরো আরো সুন্দর করে গা। আমার বিশেষ কোনো অনুরোধ নেই, তারপরেও যদি সন্ধ্যা মুখোপাধ্যায় অথবা হরমন্ত্রী শুক্লা, সে তো গান গাইছে,

0: যদি ওনারটা গান গায় খুব ভালো লাগবে।
1: নিশ্চয়ই চেষ্টা করবে শ্যামলবাবু, আশীর্বাদ রাখবেন আর শুনতে থাকুন অনুষ্ঠান, পরে কথা হবে আবারও।
0: নমস্কার,
2: ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চায়ন্ত, রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি, আর আপনারা শুনছেন আপনাদের ভীষণ পছন্দের পর্ব আজকের অতিথি। আমার পাশে রয়েছে আজকের অতিথি তুহিনা, তুহিনা নাথ ধর্মনগর থেকে এসছে, এ রাজ্যের একজন গর্ব। ইতিমধ্যেই আপনারা এই কথাটা আমার সঙ্গে সহমত হবেন তার গান শুনে, আর আমার সঙ্গে আজকের এই দুপুরটা আরও সুন্দর করে তুলতে যারা রয়েছে সমীরণ এবং তমাল, এবং ক্যামেরার ওপাশে যারা সমগ্র অনুষ্ঠানটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে কৌশিক। শ্রোতা বন্ধু, বেশ কয়েকটা হোয়াটসঅ্যাপ মেসেজ এবং একই সঙ্গে কিন্তু কমেন্টও চলে আসছে আমাদের ফেসবুক পেজ লাইভ অনুষ্ঠানটায়। মিল্টন চক্রবর্তী লিখছেন, খুব সুন্দর অনুভূতি ভরা অনুষ্ঠান, ভালো লাগছে এই অনুষ্ঠান, ধন্যবাদ শিল্পীকে, ধন্যবাদ মানালি দিদিভাই। অবনীনাথ লিখছেন, খুব সুন্দর হচ্ছে তুহিনা। শ্রোতা বন্ধুরা, এভাবেই কিন্তু আপনারা পাশে থাকবেন আমাদের। তুমি কি গানে ফিরছো না একটা ফোন নিয়ে নেব?
2: হ্যাঁ অবশ্যই, ফোন নিয়ে নাও।
1: হ্যাঁ হ্যালো, না নিশ্চয়ই তিনি আবার পরে ফোন করবেন। শ্রোতা বন্ধু, আবারও আমরা গানে ফিরে যাচ্ছি, আজকের অতিথি তুহিনার কণ্ঠে এবারে গান শুনব। ধন্যবাদ তুহিনা, এবার কি শোনাচ্ছ?
2: এবার একটি পুরনো হিন্দি গান গাইছি।
1: একদম
2: সবকটা বাংলা গাইছি, একটা হিন্দি গান গাইছি।
1: রবিবারের দুপুর আর নস্টালজিক 60s, 70s, 80s এর গান, ভালোবাসার গান, রোমান্টিক গান, এর চেয়ে বন্ধুত্ব দিবসের বড় উপহার আর কি বা হতে পারে বলুন?
2: দিশা জানে কে বাবা।

0: ভেরি লম্বি রাত। আসলে এমন হয় না তুহি না যে একদিন হয়তো ঘুম আসছে না, অনেকক্ষণ সময় কাটছে না, তো এমন রাতে হয়তো তুমি এই গানটাকেই বেছে নেবে।
1: একদম একদম, মানে তখন একের পর এক গান আসতে থাকে, কিন্তু এই গানটা স্পেসিফিক্যালি মানে ওই মোমেন্টের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, একদম পারফেক্ট।
0: আমাদের হোয়াটসঅ্যাপেও একজন শ্রোতা বন্ধু দর্শক বন্ধু মেসেজ করেছেন, তুহিনার গান খুব ভালো, গানের সিলেকশন ভালো, শিউলি দেব বর্মন। শিউলি ম্যাডাম, একদম আমার মনের কথাটা কিন্তু আপনি বলেছেন, আমিও ঠিক এই কথাটাই বলতে যাচ্ছিলাম তুহিনা, ভীষণ গানের সিলেকশন একের পর এক অসাধারণ।
1: ক্রেডিট গোস টু আমার মা।
0: আচ্ছা, হ্যালো নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ ভালো আছি ঝর্ণা ম্যাডাম, বলুন কেমন লাগছে অনুষ্ঠান?
2: অনেকদিন পরে।
0: একদম
1: নমস্কার।
2: আপনার
0: সব পছন্দ আছে তো তাই না গান?
2: হ্যাঁ হ্যাঁ, একটা কথা শুধু মানে তোমারও
0: শ্রোতা বন্ধু, এবারে সময় সংবাদ শিরোনামের। জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মাদকাসক্তির বিরুদ্ধে 100 সপ্তাহ ব্যাপী দেশব্যাপী জনভাগিদারি অভিযান নেশামুক্ত যুব ফর বিকশিত ভারতের সূচনা করেন। আজ নয়াদিল্লিতে ভার্চুয়াল

0: এই অভিযানের উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদি বলেন, ভারত যখন একটি বিকশিত ভারত হওয়ার পথে এগিয়ে চলেছে, তখন দেশের যুবকদের অবশ্যই শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। আজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে নেশামুক্ত যুব গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্পিত নেশামুক্ত ভারত কেবল একটি সরকারি কর্মসূচিই নয়, বরং দেশের ভবিষ্যৎ রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ভারতীয় অঙ্গীকার। তিনি বলেন, রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। মাদক পাচারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনী আরও জোরদার অভিযান চালাচ্ছে। তিনি জানান, 2025 সালে প্রায় 1,645 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 93% বেশি। একই বছরে প্রায় 32 লক্ষ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নেশামুক্ত ত্রিপুরা ও নেশামুক্ত ভারত গড়ে তোলার সকলের সহযোগিতা ও সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মন্ত্রকে সামনে রেখে ত্রিপুরা দেশের কাছে একটি আদর্শ মাদক মুক্ত রাজ্যে পরিণত করা সম্ভব। পার্বত্য কাছাড়ের নিউ হারাঙ্গাজাও রেল স্টেশনে রেল লাইন মেরামতের কারণে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে, কিছু ট্রেন বাতিল করা হয়েছে ও কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী আজ নারিঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে ট্রেন ছাড়বে রাত 10:30, অন্যদিকে আগরতলা থেকে নারিঙ্গির উদ্দেশ্যে ট্রেন ছাড়বে রাত 11:30, আগরতলা থেকে রানী কমলাপতি এক্সপ্রেস ট্রেন ছাড়বে রাত 11:00। শনিবার 10ম দিনে 16টি পদক জিতে অসাধারণ পারফরম্যান্সের পর গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস 2026-এর পদক তালিকায় ভারত চতুর্থ স্থানে উঠে এসেছে। এই সাফল্যের ফলে ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 39টিতে, যার মধ্যে রয়েছে 13টি স্বর্ণ, 17টি রৌপ্য এবং 9টি ব্রোঞ্জ, এবং এক্ষেত্রে বক্সিং দল অগ্রণী ভূমিকা পালন করছে। শুনলেন সংবাদ শিরোনাম। সত্যি এই কথাটা যখন বলছিলাম না তুহিনা, আমার মনে পড়ছিল অস্মিতার কথা,
1: একদম
0: সোনার মেয়ে অস্মিতা দে জুডোতে সোনার মেডেল নিয়ে
1: আমাদের
0: কমনওয়েলথে, আমাদের গর্ব। শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত। আমাদের আজকের এই অনুষ্ঠান অর্থাৎ আজকের অতিথির এই পর্ব, আপনারা যারা শুনছেন তারা শুনছেন, আর যারা অনুষ্ঠানটা শুনছেন এবং দেখছেনও তাদেরকে একটি বিশেষ অনুরোধ করব। আমাদের যে পেজ রয়েছে ফেসবুক পেজ আকাশবাণী FM উজ্জয়ন্ত, সেই অনুষ্ঠানটি কিন্তু শেয়ার করে বাকিদেরও সুযোগ করে দিন রবিবারের দুপুরটা আরও ভালো করার জন্য। আর হ্যাঁ, আপনাদের বিশেষভাবে ধন্যবাদ, আর আকাশবাণী বাণী আগরতলা আপনাদের প্রতি কৃতজ্ঞতা বোধ করছে। আমাদের ফেসবুক পেজে ফলোয়ার কিন্তু এখন 20,000-এরও বেশি, এ আমাদের বিশাল প্রাপ্তি। আপনারা যারা পাশে ছিলেন আছেন, আপনাদের কাছে অনুরোধ আগামীতেও এভাবেই পাশে থাকবেন। আরও আরও অনেক বড় হবে আমাদের এই প্ল্যাটফর্ম এবং সবাই একসঙ্গে বন্ধুত্ব দিবস আরও এভাবেই কাটাতে থাকব বছরের পর বছর। চলছে আজকের অতিথি পর্ব, তুহিনা রয়েছে সঙ্গে। তুহিনা,
1: হ্যাঁ,
0: আবারও গানে ফিরব, তোমার গানে ফিরব
1: একদম।
0: আসলে তুমি এত দরদ দিয়ে এত মিষ্টি করে এক এক পর এক গান শোনাচ্ছ, একের পর এক উপহার দিচ্ছ।
1: মিষ্টি মানুষের সাথে প্রথম দেখা তো, তাই
0: একদম। শ্রোতা বন্ধুরা, আজ কিন্তু আমাদের দুজনের
1: প্রথম দেখা
0: বন্ধুত্ব দিবসে, মনে থাকবে কিন্তু,
1: একদম একদম।
0: তুহিনা, এভাবেই চলতে থাকুক তোমার গানের সফর, সফরনামা
1: একদম।
0: বিকেল 4:57 স্টুডিওর ঘড়িতে এবার কি শুনবো?
1: এবার আবারও মান্নাদের একখানা গান।
0: হ্যাঁ একদম,
1: এটা আমার মায়ের খুব প্রিয় গান, মায়ে এটা সাজেস্ট করেছে, মানে সবকটা গানই মায়ের সাজেস্ট করে।

0: আচ্ছা কম বেশি, বাট এটা স্পেসিফিক্যালি বলেছে এটা গাইতে হবে,
1: এটা গাইতেই হবে। ম্যাডাম শুনছেন আমাদের অনুষ্ঠান, আশীর্বাদ করছেন নিশ্চয়ই দু হাত তুলে, আর আপনারাও কিন্তু এভাবেই তুহিনার পাশে থাকবেন, তুহিনাকে আরও এনকারেজ করবেন যেন এগিয়ে যেতে পারে। আরও একটা মেসেজ কিন্তু আমরা পেয়ে গেছি, হোয়াটসঅ্যাপ মেসেজ। তুহিনার কণ্ঠে সত্যি ম্যাজিক আছে।
0: থ্যাংক ইউ।
1: গানে শুনি এবার।

0: তোমার নাম লিখে রাখলাম তুহিনা। কি দরদ দিয়ে গাও প্রত্যেকটা গানে, আমি বুঝতে পারছি একেবারে মনে হচ্ছে ডুবে যাচ্ছি। আমার মতন শ্রোতা বন্ধুরাও কি তুহিনার গানে হারিয়ে যাচ্ছেন? একজন বন্ধু রয়েছেন ফোনের ওপারে, দেখবো কে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন কে রয়েছেন সঙ্গে?
1: আমি গোয়েমফং থেকে এহসান দেবরমা বলছি।
0: এহসান বাবু, বলুন এহসান বাবু, কি বলতে চান?
1: গানটা অনেক সুন্দর সুন্দর দিয়েছে।

0: সঙ্গে থাকুন। আজকে কিন্তু একটি বিশেষ রবিবার, আজ
1: একদম
0: বন্ধুদের জন্য দিবস। জানো তো তুহিনা, জাতিসংঘ কিন্তু 30 জুলাই ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে বলে ডিক্লেয়ার করেছে, কিন্তু ভারত, বাংলাদেশ এবং নেপালে রবিবারটাকেই বেছে নিয়েছে আগস্টের প্রথম রবিবারটাকে, যেন ওই দিন অন্তত কাজ থেকে ছুটি নিয়ে সবাই
1: একদম
0: পুরোপুরি বন্ধুদের জন্য উৎসর্গ করতে পারে। আমরাও কিন্তু রয়েছে একটা দারুণ বন্ধুত্বপূর্ণ আবহে, তুমি রয়েছো, সমীরণ রয়েছে, তমাল রয়েছে আমাদের সঙ্গে, আর আপনারা যারা দেখছেন তারা তো আছেনই,
1: দি মোস্ট ইম্পর্টেন্ট
0: মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরও বেশ কয়েকটা মেসেজ চলে এসছে, কমেন্ট চলে এসছে আমাদের ফেসবুক পেজে, পড়ছি। বর্ণালীনাথ লিখছেন, সজনা বরসে বরসে হ্যা কিউ আখিয়া, গানটা শোনাতে পারলে ভালো হয়। নিতাই পদদাস, এই গানটা শোনাবেন, যেতে দাও আমায় ডেকো না, অনেকগুলো অনুরোধ তো আসছে একের পর এক, নিশ্চয়ই চেষ্টা করবে, এই সময়টুকু তো অল্প, যেটুকু সময় পাই নিশ্চয়ই শোনাবে, তার ঝুলিতেও যে সমস্ত গান রয়েছে তার কালেকশনে, আশা করি নিরাশ তো করবেই না, প্রশ্নই ওঠে না, বরং তার থেকেও ভালো একের পর এক। গোপাল দেবনাথ আমাদের খুব পরিচিত একজন পুরনো শ্রোতা বন্ধু, লিখছেন, রবিবার দুপুরের খাবারের পর মুঠোফোনে বা রেডিওতে এমন সুন্দর একটা অনুষ্ঠান রবিবারটাকে একটা পারফেক্ট সানডে করে দেয়, খুব সুন্দর অনুষ্ঠান, এভাবেই চলতে থাকুক। ধন্যবাদ গোপাল আপনাকে। শ্রোতাবন্ধু, অনেক শ্রোতাবন্ধু কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় 200 উপর শ্রোতাবন্ধু আমাদের এই অনুষ্ঠানটা দেখছে। ও হ্যাঁ, আরও একটা পেয়ে গেছি কমেন্ট, শ্রী দীপক চক্রবর্তী, ধুম ধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, বাংলাদেশ থেকে শুনছেন, অনেক ধন্যবাদ দীপক বাবু আপনাকে। যাই হোক, গানে ফিরবো,
1: আমি কনফিউজড হয়ে রয়েছি কোনটা গাইবো কোনটা গাইবো।
0: তুমি কনফিউজড হয়ে আছো আর আমি লোভ সামলাতে পারছি না, আমার আজকে মনে হচ্ছে শুধু গানই শুনে যাই, কি আরাম লাগছে না, এই গানগুলোতে একটা স্বস্তি দিচ্ছে।
1: ঠিক আছে, এবারে আরেকটি হিন্দি গান গাইছি।
0: হিন্দি গানে যাওয়ার আগে কি একটা ফোন নিয়ে নিই?
1: হ্যাঁ, শিওর শিওর।
0: হ্যাঁ নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু? হ্যালো,
2: হ্যালো মালালি।
0: হ্যাঁ, কে বলছেন আপনি?
2: অনুষ্ঠান খুব ভালো হচ্ছে,
0: অনেক ধন্যবাদ।
2: তুলিকা ভালো গায়,
0: তুহি
2: ভালো গাইছে, আর তুহিনা খুব ভালো গায়, তো আর তমাল আর সমীরণ ওরা তো সবসময় বরাবরই ভালো, শুনছি অনুষ্ঠান। আজকে যেহেতু একটা বিশেষ দিন, তুমি বললে একটু আগে, তোমার সঞ্চালনা খুব ভালো হচ্ছে,
0: তো
2: ব্যাপারটা হলো কি, ও তো মান্নার গান তো প্রেফার করে আমার মনে হচ্ছে, তো আমি বলবো এই বিশেষ দিনে দুটো গান আমি বলছি, যদিও দুটো গানই সিঙ্গেলও করা যায় ডুয়েল ভার্সনও করা যায়। একটা হলো যেতে যেতে কিছু কথা, আর একটা হলো কে প্রথম কাছে এসেছি। আজকের দিনে এই দুটো গানের মধ্যে যদি একটি গান ও করে
0: শ্রোতা বন্ধু আরো একজন মেসেজ পাঠিয়েছে, তুহিনার কণ্ঠে সত্যি ম্যাজিক আছে, গানের সিলেকশন গুলি দারুণ, প্রতিটা গান চোখটা বন্ধ করে শুনছিলাম, কি অপূর্ব পরিবেশনা, হৃদয়ে প্রশান্তি ছড়িয়ে দিল। সুব্রত দেবনাথ ফ্রম তিলথই ধর্মনগর,
1: চিনতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক
0: ইউ সো মাচ,
1: পাশে থেকো, পুরো প্রোগ্রামটা দেখো।
0: একদম, শ্রোতা বন্ধুরা আপনারাও যদি তুহিনার সঙ্গে কথা বলতে চান, শুভেচ্ছা বার্তা পাঠাতে চান, ডায়াল করুন 03812326253 নম্বর, এবং আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজেও পাঠাতে পারেন আপনার বার্তা 9402169965। তাছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে,

0: আপনারা যারা এতজন শ্রোতা বন্ধুরা শুনছেন, তারা শেয়ার করে দিন আমাদের এই অনুষ্ঠানটা, আরো সবার কাছে ছড়িয়ে দিন আজকের এমন মিষ্টি একটা রবিবারের গান মাখা দুপুর। তাহলে গানে ফিরে যাচ্ছি তুহিনার কণ্ঠে।
1: এখন আমাদের একজন বন্ধু যে গানটা সাজেস্ট করলেন, এই গানটা অ্যাকচুয়ালি আমার এতটা প্রিয়, মানে চেষ্টা করতে পারি গাওয়ার, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই মার্জনা করবেন একদম। আজকের দিনে বন্ধুদের অবশ্যই, মানে সবসময়ই শ্রোতাদের রিকোয়েস্টটা অনেক ইম্পর্টেন্ট। স্কেল সি ধরে একটু কি প্রথম কাছে
0: আরো একটা রোমান্টিক গান এবারে আমরা শুনব। শ্রোতা বন্ধু, সুব্রত বাবু যেমন বললেন চোখ বন্ধ করে শুনতে ইচ্ছে করছে, আপনারাও না হয় একটি বারের জন্য চোখ বন্ধ করুন আর তার তুহিনার গানের স্রোতে, গানের জাদুতে প্লাবিত হয়ে যান। ঠিক আছে,

0: কে প্রথম ভালোবেসেছিল? তুমি না সে?
1: সে?
0: আচ্ছা, সে কি অনুষ্ঠান দেখছে?
1: সে এখন প্রবাবলি ট্রাভেলিং এ আছে।
0: আচ্ছা, তাহলে পরে দেখতে হবে, কোনো অসুবিধা নেই।
1: এখন মানে এই মোমেন্টেও ত্রিপুরাতে নেই।
0: আচ্ছা,
1: একটা কাজে গেছে, না হলে আজকে আসতো, সাথেই আসতো।
0: কেবাত, সত্যি এত রোমান্টিক গান শুনে সত্যি কি দূরে থাকা যায়? কি মিষ্টি করে গাইলে, তুমি না আমি, আমি

0: তোমাকে জিজ্ঞেস করি এবার, একটু দাঁড়াও, তুমি না সে
1: ধরা খেয়ে গেল, ধরা খেয়ে গেল সেটা অফ দ্য স্ক্রিন,
0: হ্যাঁ এটা এখন ডিসক্লোজ করা যাবে না,
1: সেটা বিটিএস থাকুক আর চলতে থাকুক আমাদের অনুষ্ঠান আজকের অতিথি।
0: একদম
1: বিকেল 4:20:21 আর আজ বন্ধুত্বের দিন। যারা নতুন শ্রোতা বন্ধুরা এবং দর্শক বন্ধুরা জুড়ে গেছেন আমাদের সঙ্গে, তাদেরকে আরও একবার বন্ধুত্ব দিবসের অনেক শুভেচ্ছা। ফোন চলে আসছে, অনেকগুলো ফোন আসছে, আমি ঠিক প্রপারলি রিসিভ করতে পারছি না যদিও, কারণ গান বেশি শুনতে ইচ্ছে করছে। এই তো চলে এলো। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন।
2: গান শুনে যে আর ঠিক থাকতে পারছি না, চা কফিও জুড়িয়ে যাচ্ছে,
1: চা কফি জুড়িয়ে যাচ্ছে,
2: এত সুন্দর গান। আজকে তো মন আমাদের একবার বলবো
1: গানই
0: আমাদের বেঁচে থাকার একমাত্র রসদ। অনেকগুলো কমেন্ট চলে এসেছে,
1: একদম দেখতে পাচ্ছো নিশ্চয়ই। বর্ণালীনাথ ম্যাডাম লিখছেন, লিখছেন সুশান্ত দেবনাথ বাবু,
0: সুশান্ত দেবনাথ আমার বন্ধু।
1: আচ্ছা,
0: হ্যাপি ফ্রেন্ডশিপ ডে
1: সুশান্ত, আপনাকে কিন্তু ফ্রেন্ডশিপ ডের অনেক শুভেচ্ছা জানিয়ে দিল আজকের শিল্পী। সুশান্ত বাবু লিখছেন, খুব খুশি হলাম আজকে তুহিনা এখানে, তুহিনাকে এখানে দেখে। ঋতিকা ম্যাডাম লিখছেন, কথার ভালো লাগছে। আর বর্ণালী ম্যাডাম লিখছে সজনাটা যদি একবার গাওয়া যায়, নিশ্চয়ই চেষ্টা করবে তুহিনা। তাহলে এবার আবারও গানে ফিরবো,
0: এই গানটাও আমার খুব প্রিয় গান, সজনা বরসে হ্যায় কিউ আঁখিয়াঁ। এবারে আমার লিস্টের গানগুলো কিন্তু আমার দিকে তাকাচ্ছে বরাবরই।
1: চলুক তাহলে, বন্ধুদের কথাও তো রাখতে হয়,
0: দুটো লাইন গাইতে পারি?
1: হ্যাঁ হ্যাঁ একদম, তারা খুশি হয়ে যাবেন।

ভুল ত্রুটি মার্জনা করবেন, অনেক ডিফিকাল্ট একটা গান, অনেক প্র্যাকটিস দরকার এই গানটা গাওয়ার জন্যে, বাট আমি সিম্পলি গাইছি কারণ বন্ধু রিকোয়েস্ট।

0: একদমই ভালো গাইনি জানি, তাও গাইলাম, খুব প্রিয় গানটা আমার।
1: আসলে আজকে আস্তে আস্তে এমন একটা দিন যেখানে বৃষ্টি পড়ছিল, এবং আজকের এই বৃষ্টির দিনে এই গানটা কিন্তু একেবারে অসাধারণ।
0: একদম একদম, দর্শক শ্রোতাদেরও চয়েস বলতে হবে, মানে ওরা যে গানগুলো ওনারা বলছেন সত্যি
1: খুব বোদ্ধা শ্রোতা বন্ধু আমাদের। শ্রোতা বন্ধুরা, চলছে খুব দৌড়ে, সময় চলে যাচ্ছে,
0: একদম 4:30,
1: একদম
0: প্রায়
1: বিকেল 4:27:25 স্টুডিওর ঘড়িতে টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চায়ন্ত। রয়েছে আমি আপনাদের বন্ধু আর জে মানালি, এবং আমার পাশে আজকের অতিথি তুহিনা নাথ। আজকের অতিথি পর্ব চলছে, আমরা আছি, আছেন আপনারা, আর এভাবেই গানের ভেলায় বইতে বইতে চলে যাব আরও অনেক অনেক অনেক দূর। জানি আপনারা পাশে আছেন, তাই প্রশ্রয় পাই আরও অনেক অনেক নতুন অনুষ্ঠান আনার, নতুন শিল্পীদেরকে পরিচয় করিয়ে দেবার আপনাদের মধ্যে। আর আপনারা প্রত্যেক শিল্পীকে যেভাবে নতুন করে হলেও আগলে নেন ভালোবাসা দিয়ে, সেটা কিন্তু অবশ্যই অনেক ধন্যবাদ আপনাদের এতটা ভালোবাসা সবাইকে দেবার জন্য। তুহিনা, এবার কি শোনাবে গো?
0: এবারে আমার গুরুমায়ের, যেহেতু একটা কথা ছিল, একটা নজরুল গীতি।
1: হ্যাঁ প্লিজ,
0: কারণ উনি যেটা বলবেন সেটা যদি আজকে না করছি তাহলে অনেক খারাপ,
1: অন্যায় হয়ে যাবে, একদম
0: একদম।
1: তাহলে তুহিনার প্রথম শিক্ষিকা, শিক্ষাগুরু, গানের হাতে খড়ি যার কাছে, সেই আন্টির পছন্দের গান, অনুরোধের গান এবার তুহিনা করতে যাচ্ছে। আপনি নিশ্চয়ই শুনছেন ম্যাডাম, আশীর্বাদ করবেন আপনার ছাত্রীকে।

0: একজন শ্রোতা বন্ধু কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে বলেছিলেন, কি মাধুর্য, কি ম্যাজিক, প্রশান্তি। এই কথাগুলো কিন্তু একদম ঠিক, ভীষণ শান্তি লাগছে, মনে হচ্ছে আমাদের যে মাইন্ডটা একেবারে রিফ্রেশ মোডে চলে গেছে। আর তুহিনার সঙ্গে এই অসাধারণ সঙ্গতে এই দুই বন্ধু আজকে দুজন দেখো ম্যাচিং কেমন, ব্ল্যাক ড্রেস পরেই এসেছে দুজন,
1: শুরু থেকেই বলছিলাম না বেস্ট ফ্রেন্ডস,
0: একেবারে কি অসাধারণ সঙ্গত তোমার
1: একদম
0: সমীরণের, মানে সত্যি বলা মানে কোনো বলার ভাষা নেই, অথচ মনে হয় না যে কোনো রিহার্সাল ছাড়া এত সুন্দর,
1: একদম কোনো রিহার্সাল ছাড়া আমাদের দেখাই হয়নি প্রোগ্রামে,
0: একদম। তোমার কাছে এবার একটি খুব গুরুত্বপূর্ণ কথা জানতে চাইবো, এই অনুষ্ঠানটা নিশ্চয়ই দেখছেন অনেক ছোট বন্ধুরা যারা হয়তো বড় হয়ে তোমার মতন ভালো শিল্পী হতে চায়, গান গাইতে চায় এবং গান দিয়ে মনের মানুষের মন জয় করে নিতে চায়। তো গান গাইতে গেলে তো রেওয়াজ একটা খুব বড় ইম্পর্টেন্ট একটা জিনিস, তো তোমার কাছে মানে তুমি কিভাবে রেওয়াজ করো বা রেওয়াজ তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ
1: এই দিক থেকে যদি বলতে চাই, প্রথমত আমি জানি না আমি কতটা মানে গাইতে পারছি বা কতটা আমি নিজেকে একটা একজন সিঙ্গার বলে দাবি করতে পারবো যে আমি একজন সিঙ্গার, আমি কাউকে একটু ইয়ে করতে পারি, মানে একটু মানে তুমি এইভাবে করতে পারো ওইভাবে, হ্যাঁ এনকারেজ করতে পারি। তো রেওয়াজ একটা মানে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টটাই হচ্ছে রেওয়াজ, যেটা আমার এই কটা দিন থেকে একটু কম হচ্ছে, সেটা গলা শুনেই সবাই বুঝতে পারছে আশা করি। রেওয়াজটা হচ্ছে আমি যখন করতাম মানে রেগুলারলি যখন করতাম, এখন কিছুটা দিন থেকে একটু 19-20 আছি, তো রেগুলারলি যখন করতাম সকাল 10 অবধি যখন আমি রেওয়াজ করতাম তখন চেষ্টা করতাম খরচ রেওয়াজ করার।
0: আচ্ছা
1: হ্যাঁ, আর যখন বিকেল ধরো 5 বা 6 যখন ভালো লাগবে যে একটু গান নিয়ে বসি তখন আমি চেষ্টা করতাম গান গাইবার, মানে রবীন্দ্রসঙ্গীত হোক, নজরুলগীতি হোক, ক্লাসিক্যাল হোক বা সেমি ক্লাসিক্যাল যাই হোক, মানে একটু গানের আড্ডা, মাকে নিয়ে বসলাম, একটু চা নিয়ে বসলাম, ব্যাস।
0: আর সকালে তুমি রেওয়াজটা সেরে নিও?
1: হ্যাঁ, সকালে যদি করা যায় তাহলে খরচ রেওয়াজটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে।
0: আচ্ছা, কোনোদিন এমন হয়েছে গানের জন্য মায়ের কাছে বকুনি খেতে?
1: সব সময় খাই, আজকেও খেয়েছি, কালও খেয়েছি, আগামী তো খাবো। মা সব সময় একটা একদম স্ট্রিক্ট ডেডলাইন মেনটেন করে, যেটা অবধি পৌঁছানোটা খুব ডিফিকাল্ট, আর সেটা অবধি পৌঁছতে পারলে আমি হয়তো আরও এগিয়ে যেতে পারবো।
0: রেওয়াজের তো কোনো বিকল্প নেই,
1: একদম একদম একদম একদম।
0: আচ্ছা, এবার তোমাকে জানতে চাইবো, ধরো বন্ধুদের মধ্যে তোমার কি কলেজ কমপ্লিট?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তো এবার বন্ধুদের মধ্যে আড্ডায় বসলে অনেকদিন পর পুরনো স্কুল বন্ধুদের সঙ্গে দেখা হলো, তারা যদি অনুরোধ করে যে হ্যাঁ তুই না আজ একটা গান শোনা, কোনটা শোনাবে?
1: একটা গান আছে যেটা আমি আজকে লিস্টে রেখেছি, তো এই গানটা মানে আমার ওই বন্ধুদের জন্যই যাদের আমি বলতে চাই যে আমি থাকি বা না থাকি মানে আমি তোদের মধ্যেই আছি, আমি থাকি বা না থাকি তোদের মধ্যেই আছি, একটা গান আছে সেই গানটা আমি ডেডিকেট করব,
0: খুব ভালোভাবে থাকবে এবং সবার মন জিতে থাকবে, তাই না?
1: একটা গান আছে সেটা আমি ডেডিকেট করতে চাইবো আমার
0: ফ্রেন্ডসদের, ফ্রেন্ডশিপ ডেতে বন্ধুদেরকে এই গানটা উৎসর্গ করতে চাইছে তুহিনা।
1: যেহেতু কলেজ শেষ হয়ে গেছে, তারপর স্কুল লাইফও শেষ, তো

আমার কিছু খুব কম বন্ধু আছে, মানে খুব ক্লোজ বন্ধুদের মধ্যে খুবই কম। তো ওদের এটাই বলতে চাইবো যে তোরা যদি না থাকতি তাহলে স্কুল লাইফ বা কলেজ লাইফটা এতটা মজার হতো না। আর সবসময় পাশে থাকিস, এই গানটা তোদের জন্য।

0: আরো একটা ভীষণ মিষ্টি গান আমরা উপভোগ করলাম। সত্যি আমরা থাকি বা না থাকি, এই কাটানো দিনগুলো, এই কাটানো মুহূর্তগুলো, এই কাটানো অনুভূতিগুলো থেকে যায়।
1: একদম,
0: আর এটাই জীবন,
1: এটাই জীবন। তাই তো বললাম, মানে মানুষের জীবনের তো কোনো ইয়ে নেই, গ্যারেন্টি নেই,
0: সেটা সত্যি কথা।
1: হ্যাঁ, কেউ আজকে আছে, সে কালকে নাও থাকতে পারে। তাই আমাদের যতটা সময় সেই মানুষটার সাথে আমরা পাই, সেই সময়টা
0: কোয়ালিটি যেন,
1: হ্যাঁ, সেইভাবেই বাঁচা উচিত, যেন কাল যদি সেই সময়টা নাও পাই, সেই রিগ্রেটটা না থাকে যে এই সময়টা পেলাম না। তাই আমার পক্ষ থেকে, আমার লাইফে যারা আছে, যারা আছেন, সবাইকে আমি এটাই বলতে চাইব যে আমি থাকি বা না থাকি, কিন্তু আমার একটা এনার্জি থেকে যাবে সবার মধ্যে,
0: ভালোবাসা,
1: সেই সেই ভালোবাসা।
0: হ্যাঁ, তো তুই না
1: একদম
0: এত ভালো গান করো, তোমার আগামীতে কি ইচ্ছে গানকে নিয়ে, আরও কীভাবে, কত দূর ভাবছো তুমি গানকে নিয়ে?
1: গানকে নিয়ে এটুকুই ভাবছি, গেয়ে যেতে পারি।
0: তোমার পড়াশোনা এবং সেই সঙ্গে গান বাজনা এবং নতুন একটি জীবনে তুমি পা রেখেছো, তো এই সব কিছুকে ম্যানেজ করো কি করে?
1: এই যে বলে মেয়েরা দশভুজা, কেন বলে বলো তো,
0: তুমি বলো।
1: এক হাতে খুন্তি, এক হাতে বই, এক হাতে হারমোনিয়াম, গিটার, এইভাবেই হয়ে যাচ্ছে।
0: খুন্তির কথা যখন বললে, রান্নাবান্না হয়?
1: হ্যাঁ, সব পারি।
0: কি খেতে সবচেয়ে ভালো লাগে বা কি বানাতে সবচেয়ে ভালো লাগে?
1: বানাতে তো কিছুই সেরম ভালো লাগে না, কিন্তু খেতে ভালো লাগে।
0: একটা খুব সত্যি কথা বলে দিলে, এই সত্যি কথাটার জন্য ক্যাবাত,
1: আমি স্পষ্ট বক্তা।
0: বাহ, তোমার মনে হয় কি গান গাইলে আমাদের যে অনুভূতিগুলো হয়তো কখনো বলা হয় না, সেই অনুভূতিগুলো বলা হয়ে যায়?
1: একদম তাই, একদম। কাউকে কিছু বলতে পারছো না, সেই মুহূর্তে একটা গান গেয়ে দিলে বা একটা গান ডেডিকেট করে দিলে সেটাই এনাফ।
0: এবার কি শোনাবে, এমন কি কোনো গান শোনাবে যা কাউকে কিছু বলতে পারছো না, গান গেয়ে দিলেই এনাফ, এমন কি কোনো গান হবে এবার?
1: তারপর তুমি প্রশ্ন করবে না কিন্তু।
0: না না, একেবারেই নয়।
1: একটা গান আছে,
0: হ্যাঁ,
1: গানটা হচ্ছে, এটা আমার পুরনো দিনের একটা গান, আমার দিদিমার খুব প্রিয় গান ছিল এটা, আজকে এটাই গাইছি।
0: একদম একদম। আর অল্প সময় আছে, আমরা ভাবতেই খারাপ লাগছে, বলুন। শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চান্ত। আজ দুপুরে আমি আপনাদের বন্ধু আরজে মানালি আজকের অতিথি পর্ব নিয়ে, আর আজকের অতিথি তুহিনা নাথ, একের পর এক গানের জাদু দিয়ে, গানের মায়া দিয়ে জিতে নিচ্ছে আপনাদের হৃদয়ে। আরও একখানা অসাধারণ গান এবার শুনব তুহিনার কণ্ঠ থেকে।

0: বাহ, কি সুন্দর! সত্যি যেও না, এ কথাটা আমাদের বলতে ইচ্ছে হয়, তাই না? সময় যখন একেবারে চলে যায় তখন ইচ্ছে হয় না, যেও না।
1: এই যেমন এখন চলে যাচ্ছে।
0: একদম ঠিক বলেছ। তুই না তো আজকের এই অনুষ্ঠান পর্বে কত শ্রোতা বন্ধুরা, দর্শকরা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং কমেন্ট করছেন, আশীর্বাদ পাঠাচ্ছেন, ভালোবাসা, শুভেচ্ছা। আরও একজন বন্ধু দেবাশিস চৌধুরী বলছে, শাবাস তুহিনা, অনেক ভালোবাসা, সেই ছোট্টবেলা থেকেই তোর ফ্যান। আর বন্ধু মানালিকে অশেষ ধন্যবাদ, শুভবাদ। থ্যাংক ইউ দেবাশিস দা। সৌমেন্দ্র নন্দী আমাদের এরাজ্যের একজন গুণী শিল্পী, অনুষ্ঠান দেখে খুব ভালো শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। শিবাশিসবাবু অনুষ্ঠান শুনছেন, আরও অনেক প্রিয় মানুষেরা, প্রিয় আর্য বন্ধুরা। আরও একটা ফোন নিয়ে নিই এবারে। নমস্কার। ফোনে কথা বলা গেল না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তুহিনা, আজকের এই যে মুহূর্তটায় সবাই তোমাকে এত ফোন করছে, শুভেচ্ছা দিচ্ছে, তো নিশ্চয়ই তোমার আজকের এই দিনটা মনে থাকবে।
1: একদম।
0: তো আমি যেটা জিজ্ঞেস করতে চাইবো, এমন আরও কি অনুভূতি রয়েছে অনুষ্ঠানের পর, তোমার ভীষণ ভালো লাগা এবং এই যে অনুভূতিটা বা এই যে প্রাপ্তিটা, এটা তুমি কোনো দিন ভুলতে পারবে না?
1: একদম ভুলতে পারবো না।
0: না, এমন কোন অনুষ্ঠান রয়েছে বা মানে তুমি কোন অনুষ্ঠানগুলোতে গেছো এবং দর্শকদের কি ভালোবাসা পেয়েছো যা তুমি কোনোদিন ভুলতে পারছো না, সেটা একটু বলবে?
1: একটা অনুষ্ঠান আছে যেটা মানে আমি সেরমভাবে মানে কাউকে এক্সপ্রেস করি না বা মানে খুব কম মানুষেরাই জানেন। 2019 সালে যখন আমি তখন সম্ভবত ক্লাস 11-এ জাস্ট উঠেছিলাম, আর তখন আমি স্কলারশিপ পেতাম, ন্যাশনাল স্কলারশিপ। তো ওইটার থ্রুতে একটা ইন্টারভিউ হচ্ছিল, সেটা হয়েছিল কারণ ন্যাশনাল স্কলারশিপে যারা যারা মোটামুটি র্যাঙ্ক করেছিল ওদের নিয়ে একটা ইন্টারভিউ হয়েছিল। সেটা একটা অ্যাওয়ার্ডের জন্য হয়েছিল, সেটা আমাদের প্রধানমন্ত্রীর ইনোভেটিভ একটা লার্নিং প্রোগ্রাম, ন্যাশনাল প্রোগ্রাম, সেটা হচ্ছে ধ্রুব। তো সেই অনুষ্ঠানে টোটাল পুরো ইন্ডিয়াতে টোটাল 60 জন গেছিল, আর 30 জন গেছিল মিউজিক রিলেটেড, যারা গান নাচ এগুলো রিলেটেড। তো সামহাউ ইন্টারভিউতে পাস করে যাই অ্যান্ড আই গট সিলেক্টেড। তারপর শুরু হয় আমাদের জার্নি। প্রথম যাই আমরা ব্যাঙ্গালোরে, মানে আমি এবং আমার বাবা যাই ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোরে ইসরোর হেডকোয়ার্টারে ওই অনুষ্ঠানটার ইনগ্রেশনটা হয়। সেটা খুব রিমার্কেবল একটা জার্নি আমার, বা খুব রিমার্কেবল একটা ডে, কারণ সেই দিনটাতে আমার বাবার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ বাবা সায়েন্সের টিচার। মানে উনি সবসময় স্বপ্ন দেখতেন যে আমি কখন মানে কোনো একদিন ইসরোতে যাব বা সামনে থেকে দেখবো ওনাদের,
0: এবং সেটা মেয়ের জন্য হয়েছে।
1: সেটা একটা ইম্পর্টেন্ট ডে বলতে পারো। আর তারপর আমাদের শিফট করা হয় দিল্লিতে, আর তখন বাবাকে পাঠিয়ে দেওয়া হয়। তো দিল্লিতে টোটাল 19 দিন আমাদের একটা ওয়ার্কশপের মতো হয়, বিভিন্ন সেলিব্রিটিজরাও এসেছিলেন। তো ওই মোমেন্টসগুলো আমি কখনো ভুলতে পারবো না। তারপরে অ্যাওয়ার্ডটা হ্যান্ড ওভার করেন আমাকে, তখনের সময়ের যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন এম ভেঙ্কাইয়া নাইডু স্যার, উনি একটা অ্যাওয়ার্ড দিয়েছিলেন, ধ্রুব অ্যাওয়ার্ড। এটা আমার লাইফের সব থেকে রিমার্কেবল,
0: অসাধারণ সত্যি। এমন রিমার্কেবল অ্যাওয়ার্ডস, ভালোবাসা আরও আরও আরও অনেক পেতে থাকো। উইশ ইউ অল দ্য বেস্ট ফর আপকামিং জার্নি অফ দিস সিঙ্গিং। তো অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, শেষ গানটা

0: শেষ গান? আচ্ছা,
1: আজকের অনুষ্ঠানের শেষ গান। আজকের অতিথি পর্ব থেকে আমাদের বিদায় নিতে হবে, তবে এমনভাবেই তুহিনাকে আমাদের পাশে আরও চাই আরও অনেক অনেক অনেক অনুষ্ঠানে। তুহিনার গানে মুগ্ধতায় আবারও আপনাদেরকে প্লাবিত করব, এ কথা দিলাম। নিশ্চয়ই তুহিনার সঙ্গে এভাবে আবারও দেখা হবে গানে গানে, তুহিনা।
0: শেষ গানটা কি গাইবো একটু কনফিউজড। আচ্ছা।

0: তুমি প্রস্তুতি নিতে নিতে আরো একটা মেসেজ পড়ে দিচ্ছি, আমাদের শ্রোতা বন্ধু হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। আমি মানিক ঘোষ বলছি বণিক্য চৌমোহনি থেকে। তুহিনা বিনা আজ FM এর ফ্রেন্ডশিপ ডে এর প্রোগ্রামটা সত্যি ভালো হতো না তুহিনা না থাকলে। থ্যাংক ইউ তুহিনা, থ্যাংক ইউ মানালি দি, অনেক অনেক ধন্যবাদ মানিক বাবু আপনাকে সঙ্গে থাকার জন্য।
1: সি না।

0: কিছুক্ষণ আরও না হয় রোহিতের কাছে। আর এই শেষ গানেরই রেশ রেখে যায়, যেমন তেমনই তোমার গানও রেশ রেখে গেল, আবারও অন্য অনুষ্ঠানের আশায় কিন্তু আমরা রইলাম। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলবে?
1: আশা করছি আবার দেখা হবে গানে গানে কথায়।
0: সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ অনেক সবাইকে। আজকের অতিথি পর্ব এ পর্যন্তই, অন্য পর্ব নিয়ে আবারও গানে গানে কথা হবে, দেখা হবে, শোনা হবে। ধন্যবাদ সবাইকে।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আরও একবার আপনাদের আরাধনা পর্বে। আরাধনা পর্ব নিয়ে রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে। চলছে শ্রাবণ মাস, আর তাই শ্রাবণ মাসে এই গানটা হয়ে যাক দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানাই।

0: সুস্থ শিশুর প্রথম ও সবচেয়ে নিরাপদ খাবার হল মায়ের বুকের দুধ। শিশুর জন্মের পরপরই শাল দুধ বা কলোস্ট্রাম খাওয়ান। এতে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রাকৃতিক উপাদান, যা শিশুকে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। জন্মের পর প্রথম ৬ মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ দিন। এই সময় অন্য কোনো খাবার বা পানীয় দেওয়ার প্রয়োজন নেই। সুস্থ মা, সুস্থ শিশু, সুস্থ আগামীর ভিত্তি। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা জেলা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: শ্রোতা বন্ধুরা, আবারও শুনব আরাধনা পর্বে আরও একখানা গান। শিব ঠাকুর দিয়ে শুরু হলো, কৃষ্ণ ভজন শুনলাম, এবার একটা রাধা ভজন হয়ে যাক।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত। আর আপনাদের জন্য আপনাদের ভীষণ পছন্দের পর্ব, আপনার পছন্দ আমার গান নিয়ে রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি স্টুডিওর ঘড়িতে। সময় সন্ধে বিকেল 5:31। আর আপনার পছন্দগুলো জানাবেন আমাকে এবং আমি প্লে করব আপনাদের পছন্দের গানগুলো, কথা দিলাম। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার,
1: একটা গান শুনিয়ে দেন।
0: হ্যাঁ ম্যাডাম বলুন, কি গান শোনাই আপনাকে?
1: আশার শ্রাবণ মাননা তো মনে গানতে হবে,
0: হবে না কেন, নিশ্চয়ই হবে, আপনি শুনতে চাইবেন আর আমি চালাবো না?
1: আরো মানা দেব, মানা ম্যাডাম বলে কথা।
0: শ্রাবণ তো চলছে ম্যাডাম,
1: ভালো থাকবেন, ভালো থাকবেন,
0: সঙ্গে থাকুন। আমরা আরো একটা ফোন নিয়ে নেব, তারপর গানে যাব। একদম ফোন পেয়ে গেছি। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: হ্যালো নমস্কার, কে বলছেন?
2: আমি জম্বিজলা থেকে বীর জামাতিয়া।
0: বীর জামাতিয়া?
2: হ্যাঁ।
0: বীর বাবু বলুন কি গান শুনবেন?
2: আমি কল কল আসবির নামটা।
0: হ্যাঁ হ্যাঁ,
2: দেখা তো দিছে জেনে লেঙ্গে হাম,
0: দেখা তো তুছে,
2: দেখা তো দিছে
0: জিসে। হ্যাঁ একদম, সঙ্গে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারাও যদি আপনাদের পছন্দের গানের অনুরোধ আমাদের করতে চান, অবশ্যই ডায়াল করবেন 0381-232-6253 নম্বর, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
3: নমস্কার দিদি।
0: হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার দিদির জন্য কি ফোন করেছেন? নিশ্চয়ই নয় হয়তো। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, বলুন বলুন, এবার শোনা যাচ্ছে।
3: হ্যাঁ আমি গয়ফান থেকে এহসান দেবনাথ বলছি।
0: এহসান? হ্যাঁ এহসান বলুন।
3: গান শুনতে পারেন দিদি?
0: কোনটা কোনটা বলুন, নিশ্চয়ই শোনাবো।
3: যে কোনো একটা গান শুনে দে দিদি।
0: আচ্ছা ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। তাহলে এবারে ঝর্ণা ম্যাডামের পছন্দের গানেই চলে যাব।

0: চলছে আপনার পছন্দ আমার গান। শ্রোতা বন্ধুরা, অনুরোধ করুন, আপনাদের অনুরোধের গান প্লে করব আমি। রয়েছেন আরো একজন বন্ধু সঙ্গে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: হ্যাঁ ম্যাম, সুমন বলছি মিলন সঙ্গত থেকে।
0: সুমন বাবু, শুভ সন্ধ্যা, বলুন কি গান শুনবেন আজ?
1: ম্যাম, ডার্লিং মুভি, এটার থেকে আকেলে তনহা জিয়া না যায় তেরে বিন।
0: ঠিক আছে, একদম সঙ্গে থাকুন।
1: হ্যাঁ ম্যাম, ভালো থাকবেন, নমস্কার।
0: আপনিও। হ্যাঁ, তাহলে বীর বাবুর পছন্দের গানটা প্লে করছি। খুব এই গানটা আমারও বেশ পছন্দের।

0: নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: হ্যালো
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: হ্যালো
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যালো নমস্কার ম্যাম,
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি এই মুহূর্তে জম্পু জেলা থেকে বিশুরাই দেবরমা বলছি।
0: বিশুরাই, হ্যাঁ বলুন।
1: আমি গান শুনবো
0: হ্যাঁ
1: এক
0: কোন,
1: রিশতা ছবি থেকে,
0: হ্যাঁ
1: দিল দিওয়ানা ঢুন্ডতা হে এক হাসি লড়কি, এই গানটা শুনবো আর।
0: দিল দিওয়ানা ঢুন্ডতা হ্যায়,
1: হ্যাঁ হ্যাঁ
0: একদম সঙ্গে থাকুন।
1: গানটা শুনে দেবেন ম্যাম।
0: নিশ্চয়ই,
1: ধন্যবাদ ম্যাম।
0: আপনাদের জন্যই তো পর্ব। এবারে সুমনবাবুর পছন্দের গানে ফিরে যাই।

শ্রোতা বন্ধু, এবারের গানটি অনুরোধ করেছিলেন সুমন, দুঃখিত, বিশু রায় দেববর্মা। এবারের গানটি বিশু রায়বাবু আপনার জন্য।

0: এবারে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে বাদল খটিয়ালবাবু অনুরোধ করেছিলেন কুমার শানু এবং পূর্ণিমার কণ্ঠে এই গানটা শুনতে প্রতিবাদ ছায়াছবি থেকে। বাদলবাবু, এবারের গান আপনার জন্য।
1: কি হলো, কিছু বলো।

0: শ্রোতা বন্ধু, দেখব কে রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন।
1: অমল বলছে শোনিতপুর আসাম থেকে।
0: অমল বাবু, স্বাগত, আসাম থেকে বলছেন। হ্যাঁ বলুন।
1: ধন্যবাদ। হয়
0: আসামের এখন বন্যা পরিস্থিতি কিছুটা ভালো?
1: ভালো ভালো, আমার এখানে ভালো।
0: আচ্ছা।
1: দুসার জায়গার পরে বার হয়ে যাচ্ছেন,
0: হুম হুম হুম
1: আমার এখানে হয়নি।
0: আচ্ছা, হ্যাঁ বলুন।
1: গানটা একটা শুনবো, প্রেম পটিকা মুভি থেকে, মনে রবে নীরবে গানটা।
0: রবীন্দ্রসঙ্গীত শুনবেন?
1: না না, স্যার
0: আচ্ছা
1: ছবির গান।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি রবে নীরবে না, ও মনে রবে নীরবে, বুঝতে পেরেছি। এই জন্যই আমি ভাবছিলাম তুমি রবে নীরবে তো রবীন্দ্রসঙ্গীত। যাই হোক, এবারে বিধানবাবু টাকারজলা থেকে মেসেজ করেছেন আমাদের হোয়াটসঅ্যাপে যে এই গানটা শুনতে চেয়েছেন তিনি, এবারের গান বিধানবাবুর জন্য।

0: যাদের পারবো না তারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। দেখবো কে রয়েছেন বন্ধু। হ্যালো, নমস্কার। না, শ্রোতা বন্ধুর সাথেও কথা বলা গেল না, আশা করব তিনি পরে আবারও। হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: সন্ধ্যা,
0: শুভ সন্ধ্যা, শ্যামলবাবু স্বাগত জানাই, বলুন।
1: হ্যাঁ, ওই সিনেমার নামটা মনে পড়ছে না, তবে গানের কুড়িটা হলো ইয়ে লাল রং তব মুঝে ছোড়ে গা,
0: ঠিক আছে, একদম সঙ্গে
1: কিশোর কুমারের
0: থাকুন।
1: গান।
0: হুম হুম, ভালো থাকুন।
1: নমস্কার।
0: এবারে আসাম থেকে অমলবাবু চেয়েছেন তার পছন্দের গান শুনতে। প্রেম প্রতিজ্ঞা মুভি থেকে।

শ্রোতা বন্ধুরা, চলছে আপনাদের পছন্দের পর্ব, আপনার পছন্দ আমার গান। আর এই পর্ব নিয়ে রয়েছে আমি আপনাদের বন্ধু আর জে মানালি আপনাদের সঙ্গে। সন্ধে 6:06 স্টুডিওর ঘড়িতে, আর অল্প সময়ে আছি আপনাদের সঙ্গে। চেষ্টা করছি সবার পছন্দের গান প্লে করার।

0: শ্রোতা বন্ধুরা, আপনার পছন্দ আমার গান পর্ব নিয়ে রয়েছে আমি আপনাদের বন্ধু আর জি মানালি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: নমস্কার দিদি, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, বলুন।
1: গান শুনতে চাই দিদি,
0: কোনটা বলুন?
1: ফিল্মের নাম হাতি,
0: হাতি।
1: গানটা হলো
0: হ্যাঁ,
1: ও জিন্দগি কি তালাশ মে
0: জিন্দগি কে
1: হাম,
0: সফর মে,
1: হ্যাঁ জিন্দগি কি তালাশ মে হাম।
0: আচ্ছা,
1: আসলে
0: আপনার
1: দিদি
0: নামটা?
1: আমরা শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবরমা বলছি।
0: রবীন্দ্রবাবু, আপনার পছন্দের গান তো প্লে করা হয়ে গেছে অলরেডি, ভালো থাকুন। তো যাই হোক, এবারে লক্ষ্মী ম্যাডামের পছন্দের গান থেকে প্লে করছি।

0: হ্যালো, নমস্কার, কে বলছেন বন্ধু? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার।
1: হ্যালো
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যালো, আমি বরকতাল থেকে স্বর্ণমালা দেবর বলেছি দিদি।
0: স্বর্ণমালা দেবী, বলুন কী গান
1: আমি
0: শুনবেন?
1: একটা গান শুনবো,
0: হ্যাঁ
1: ওলা আলাপ ছবি থেকে
0: হ্যাঁ
1: লতা মঙ্গেশকর গাওয়া আর কি,
0: হুম হুম হুম
1: হবে কি দিদি?
0: কোন গানটা?
1: গান দিলেন জানে না, মানে তো লতা মঙ্গেশকর গাওয়া আর কি।
0: আচ্ছা ঠিক আছে, দেখি, দেখা যাক। ভালো থাকুন, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, এবারে আরো একখানা গান আপনাদের জন্য।

শ্রোতা বন্ধুরা, আজকের মতন আমাকে এখানেই বিদায় দিন। দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো পর্বে। তবে যেতে যেতে আরও একখানা গান আপনাদের জন্য।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় হয়ে গেছে আমাদের এফএম উজ্জয়ন্তের শ্রাবণ মাসের বিশেষ অনুষ্ঠান পদ্মা পুরাণের। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাপি সাহা এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মাপুরাণ অনুষ্ঠানের বুকিংয়ের জন্য যোগাযোগ করুন বাপি সাহা এবং সহশিল্পীদের সঙ্গে ফোন নম্বর 8837003776 8837003776। শ্রাবণ মাস ব্যাপী পদ্মাপুরাণ পাঠের অনুষ্ঠানে আপনারা আজ শুনবেন পুত্র শোকে শনকার বিলাপ, পরিবেশনায় বাপি সাহা এবং সহশিল্পীরা। সহশিল্পীরা হলেন পিন্টু পাল, রাজীব সাহা, কমল সাহা, পূজা বণিক, প্রকাশ দাস, পঙ্কজ আচার্য, সমরজিৎ বৈশ্য, সৌমিত্র বৈশ্য, পিন্টু রায় চৌধুরী।

পবন না হয় উচ্চ গৃধিনী আকৃতি চিকন দংশন নহে মুকুতার পাতি হরে ও হৃদয় মন্থর নহে পৃষ্ঠ নহে উচ্চ বিধবা লক্ষণ নহে বধূ দিকুচ।

0: हरि हरि बोल बोल।
1: श्रोता বন্ধুরা, পদ্মাপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ আপনারা শুনলেন পুত্র শোকে শনকার বিলাপ, পরিবেশনায় বাপি সাহা এবং সহশিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি প্রচারিত হল বাপি সাহা এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মাপুরাণ অনুষ্ঠানের বুকিংয়ের জন্য আপনারা যোগাযোগ করুন বাপি সাহা এবং সহশিল্পীদের সঙ্গে ফোন নম্বর 8837003776।
2: দিদি, চাকরি পেয়ে গেছি।
3: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
2: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
3: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
2: ইনস্ট্যান্ট লোন ও তো পাওয়া যায়।
3: আগে বাজেট বানাতে সে, তারপর খরচ কর।
2: কিন্তু দিদি,
3: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
2: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
4: আরবিআই এই কথা বলে,
5: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
6: अब 70 वर्ष से अधिक उम्र के देश के हर बुजुर्ग को अस्पताल में मुफ्त इलाज मिलेगा।
7: हम बुजुर्ग पहले जब बीमार पड़ते थे तो सबसे बड़ी तकलीफ होती थी अपनों पर बोझ बन जाने की। खर्चों की फिक्र से अपनी बीमारी ही छुपा लेते थे। लगता था ऐसे ही चलेगा, पर प्रधानमंत्री मोदी जी ने की हमारी चिंता और हमें भी दी आयुष्मान की गारंटी, आयुष्मान वह वंदना कार्ड से। आज 70 साल और उससे अधिक आयु के हम जैसे सभी वरिष्ठ नागरिक हैं 5,00,000 तक के मुफ्त इलाज के हकदार।
8: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें, घर बैठे आयुष्मान वय वंदना कार्ड बनवाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।

0: তাই লিরিক লক্ষণ লগৈ বহাই লক্ষণ দিহিক লগৈ তাপ মাহিন
1: বাবু বতাব থাকলা নাই দিই।

আশিক জরাতে খেলাবাইকে জয়ন্ত জমাতিয়ানী খরাংবাই রিজার্ভ জাক রিজার্ভ মূরক আকাশবাণী আগরতলা অবনি লগিন পাইকা চিনিতিনি শারিক জরানী ককবরক আওয়াই পান্তা যতন হরকাহাম খুলমবাইকা

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ যখন বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে, তখন দেশের যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। তিনি আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেছেন। সারা দেশের 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি তরুণ তরুণী এই কর্মসূচিতে অংশ নেন। চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনের প্রকাশ। চলতি বছরের জুলাই মাসে দেশের কয়লা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় 7.51% বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তর আজকের আলামের 12টি জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং 2টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। গতকাল থেকে রাজ্যে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং আগুন জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। ভারতের তন্বী শর্মা তাইপেই ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন।

0: খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত যুব সমাজ গঠনে এক সংকল্প অভিযানে ডাক দিয়েছেন। তিনি বলেন, দেশে নেশার কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেছেন। এই অভিযানের মধ্যে দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে দেশজুড়ে 100 সপ্তাহব্যাপী জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের সংকল্প সফল করতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতের যুব সমাজকে নিশানা করেছে। তিনি বলেন, কঠোর হাতে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অধ্যাপকদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, তারা যেন শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিতভাবে মাদক অপব্যবহারের ঝুঁকি নিয়ে আলোচনা করেন এবং ক্যাম্পাসে সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করেন। তিনি বলেন, তরুণদের মধ্যে মাদক অপব্যবহার রোধে তাদের এই প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
1: এক আহ্বান মে কলেজ ও ইউনিভার্সিটিজ কে হামারে প্রফেসর সাথিও সে ভি করনা চাহতা হুঁ আপ ভি কোর্স কি পড়াই কে সাথ সাথ স্টুডেন্টস কে সাথ ড্রাগস কে খতরো পর বাত করে নশে কে খিলাফ আপনে ক্যাম্পাস মে এক মুভমেন্ট চালায়ে আপকে প্রয়াস বড়ে বড়ে পরিণাম লা সকতে হ্যায়।
0: সারা দেশের 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি তরুণ তরুণী এই কর্মসূচিতে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিল মাই ভারত ও ন্যাশনাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যুব ক্লাব এনজিও আধ্যাত্মিক সংগঠনের সদস্যরা। মাদকমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করতে প্রতি রবিবার দেশজুড়ে নানা ধরনের সাপ্তাহিক কর্মসূচির আয়োজন করা হবে।
1: আজ লিয়া গয়া ইয়ে সংকল্প আনে বালে 100 সপ্তাহ তক লগাতার এসে হি আগে বড়েগা হর রবিবার কলা সংস্কৃতি স্পোর্টস মেডিটেশন অধ্যাত্ম আর সেবা সে জুড়ি গতিবিধিয়া হোগি নশা মুক্তি কা সন্দেশ নয়ে লোগো তক পৌঁছেগা আনে বালে 100 রবিবার নশা মুক্ত ভারত কি দিশা মে 100 মজবুত কদম হোগে 100 মজবুত স্টেপ।
0: পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী আর এন রবি আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের দেশব্যাপী সূচনা অনুষ্ঠানে শত শত তরুণ তরুণীর সঙ্গে যোগ দেন। রাজ্যপাল বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের যুব সমাজ আজ দেশের নীতি নির্ধারণ অগ্রাধিকার স্থির করা এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে রূপান্তরের প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা পালন করছে। যুব সমাজকে ভারতের সর্বশ্রেষ্ঠ জাতীয় সম্পদ হিসেবে অভিহিত করে তিনি তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন মাদক অপব্যবহার ও মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে গড়ে ওঠা জন আন্দোলনের নেতৃত্ব দেন। জম্মু ও কাশ্মীর উপরাজ্যপাল মনোজ সিনহা শ্রীনগরে নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের কেন্দ্রশাসিত অঞ্চলস্তরের সূচনা অনুষ্ঠানে যোগ দেন। সমবেত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য হল তরুণদের স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণে এবং জাতি গঠনে সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করা। তিনি তরুণদের মাদক থেকে দূরে থাকার এবং মাদক বিরোধী আন্দোলনের দূত হিসেবে কাজ করার আহ্বান জানান। শক্তিশালী অর্থনৈতিক সূচক, উন্নত শিল্প কার্যক্রম এবং রপ্তানি ক্ষেত্রের পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার রিসার্চের প্রি মনিটারি পলিসি কমিটি বিষয়ক একটি প্রতিবেদন অনুযায়ী এ বৃদ্ধির পূর্বাভাস রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার আগের পূর্বাভাসের তুলনায় একটি ইতিবাচক পরিবর্তন নির্দেশ করে। উল্লেখ্য, ভূ রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এর আগে বৃদ্ধির হারের পূর্বাভাস কমিয়ে আনা হয়েছিল। প্রতিবেদনে এই ইতিবাচক পরিস্থিতির কারণ হিসেবে এপ্রিল জুনে বিভিন্ন হাই ফ্রিকোয়েন্সি বা স্বল্প মেয়াদী অর্থনৈতিক সূচকের উন্নতির কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, জুন মাসে অভ্যন্তরীণ যাত্রীবাহী গাড়ির বিক্রি আগের বছর একই সময়ের তুলনায় 24.1% বেড়েছে, পাশাপাশি বিদ্যুতের চাহিদা 11.5%, রপ্তানি 15.5%, শিল্পক্ষেত্রের ঋণ 19.2% এবং শিল্প উৎপাদন সূচক 7.3% বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পশ্চিম এশিয়া সংকটের কারণে বিশ্ব পরিস্থিতি অনিশ্চিত থাকলেও ভারতের অভ্যন্তরীণ অর্থনীতি বেশ মজবুত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। চলতি বছরের জুলাই মাসে দেশের কয়লা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় 7.51% বৃদ্ধি পেয়েছে। কয়লা মন্ত্রক জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী এই সময়ে দেশে মোট কয়লা উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে 69.75 মিলিয়ন টন। গত মাসে কয়লা সরবরাহের ক্ষেত্রেও আগের বছরের একই সময়ের তুলনায় 17.3

4.4% বৃদ্ধি লক্ষ্য করা গেছে। 2026-27 অর্থবছরে জুলাই মাস পর্যন্ত মোট কয়লা উৎপাদনের পরিমাণ ছিল 302.24 মিলিয়ন টন। অন্যদিকে মোট কয়লা সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে 354.70 মিলিয়ন টনে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 5.87% বেশি। কেরালামে আজ বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। আবহাওয়া দপ্তর আজ রাজ্যের 12টি জেলায় কমলা সতর্কতা এবং 2টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। আগামীকালও 10টি জেলায় হলুদ সতর্কতা বলবৎ থাকবে। গতকাল থেকে রাজ্যে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন এবং 5,700 জনেরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি সত্ত্বেও পাহাড়ি ও নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল পর্যন্ত কেরালাম, কর্ণাটক ও লাক্ষাদ্বীপ উপকূলের মৎস্যজীবী সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আগামী 4 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও 2-1 জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত 5 জেলা ছাড়াও পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ গুজরাটের কচ্ছ, ভাভথারার, বনাসকান্থা, পাতান, মেহসানা, মোরবি এবং সাবরকান্থা এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি রাজ্যে এখনও পর্যন্ত মোট গড় বৃষ্টিপাতের 69% রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ গুজরাটে সর্বোচ্চ 95.03% বৃষ্টিপাত হয়েছে। এদিকে এনডিআরএফ এবং প্রশাসন জোর কদমে উদ্ধারকাজ চালাচ্ছে। মৎস্যজীবীদেরও আজ সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যে 33টি বাঁধ বর্তমানে উচ্চ সতর্কতার আওতায় রয়েছে। রাজ্যের জীবনরেখা হিসেবে পরিচিত সর্দার সরোবর নর্মদা বাঁধের ধারণ ক্ষমতার 76%-এরও বেশি জল জমা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় গুজরাটের 17টি এনডিআরএফ এবং 33টি এসডিআরএফ দল মোতায়েন রাখা হয়েছে। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং আগুন জ্বালানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। দাবানলে প্রায় 3,000 একর এলাকা পুড়ে গেছে এবং হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য করা হয়েছে। আবহাওয়া অনুকূল না থাকায় এবং দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় ন্যাশনাল ওয়েদার সার্ভিস ওয়াশিংটনের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলীয় এলাকায় প্রথমবারের মতো অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি নির্দেশক রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করেছে। স্পোকেন কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়া ওল্ড ট্রেইলস ফায়ার প্রায় 4,000 বসতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণ ঘটলে 3 জন নিহত এবং 21 জন আহত হয়েছেন। মধ্য মস্কোর কুদ্রিনস্কায়া স্কোয়ারে গতরাতে এই বিস্ফোরণটি ঘটে। ভারতের তন্বী শর্মা তাইপেই ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। তাইওয়ানে আজ ফাইনালে 17 বছরের তন্বী 21-16, 21-16 ব্যবধানে হারিয়েছেন ভিয়েতনামের থুই লিন নগুয়েনকে। ভারতের প্রধান পেসার জসপ্রীত বুমরা হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারছেন না। আগামী 15 তারিখ গলে এই সিরিজটি শুরু হচ্ছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ যখন বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে তখন দেশের যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। তিনি আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেছেন। সারা দেশের 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি তরুণ তরুণী এই কর্মসূচিতে অংশ নেন। চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে প্রকাশ। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিও বিথিকা দেববর্মা তিনি ককতুমা বুবাক রোগাংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি কেফেক মানিনো কেবেঙ্গি বুসকাং সারা হাতি রোমই হা কতর গনাঙ্গে জনভাগিদারী অভিযান নেশামুক্ত যুবাপর বিকশিত ভারত অভিযান চেঙ্গি রেখা হাস্তে ফাইন্ডেশনের এড্ডিন আলু শাখা কেফেক মানিনী লয় তিনি হা কতর বাইবাসা ত্রিপুরা হাস্তে ওপ ওয়ানামা সিংসা কাইসা চবা বুসকাং বুড়ি শালমারিও কেয়ার মতাইনো রুগই হাস্তেনি মন্ত্রী অক্রা হাস্তেনি লুকুরগ্ন খা কাহাম ইয়াফারকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলচাক অরণি নৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইমুং তিনি নিথংমাও বীরেন্দ্র ক্লাব কপলাই এংখা তাবো ককতমা শুক্রবুই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি কেফেক মানিনো কেবেঙ্গি বুসকাং সারা হাতি রোমই হা কতর গনাঙ্গে জনভাগিদারী অভিযান নেশামুক্ত যুবাফর বিকশিত ভারত অভিযানও চেঙ্গি রেখা দিল্লি কতাল ভার্চুয়ালতে অ অভিযানও চেঙ্গি কক নারকনাথ হাঙ্গি মোচাং মোদী শাখা ভারত হা কতর বিকশিত ভারত উংমানী লামাও বুসকাঙ্গি টঙ্গ আজ জোড়াও হা কতর নি শিকলারক যতন শাকদু কাহাম ওয়ানসুক মুং কাহাম শাক বাইথাং কাহাম উংনা নাংনাই।

Chibokrok Hodani Hamyano Huyawi, Beba Kok Shanabagai Nukuni Lukurokno Koimung Naraka, Boshaka, Hamya Angzak Nukuni Lukurokno, Kahamke Tishatani Chuba Chukalina Nangnai, Jotobaino, Kahamke Kok Shana Nangnai, Shak Nainai Rok by Bochuba Chunahare, Shak Naijakna Nangnai, Bo Fanryu Shaka, Puila Beremo, Hozak Kalaimani Bishing Tichirai Rok by Nukuni Lukurok, Kula Sake Koklam, Shalina Nangan, Munchibokrok Teboshaka, Fegzak Mane Yakakna Bagai Hodano Shosarinate Lukurokno, Katung Rinani Bagai. হাকতর থেকে ককটি শাল বুরুম বুরুম সামং বুতাং সংসা জাগান হাকতর ও নইচি চার সাই থাইনি সেমি খড়ক রিজাক সানিব গবাং শিকলারক ও পান্দাও মানজাক ফাইকা আর মানজাক ফাইকা জুদা জুদা হাসতেনি হাসতে ফা মন্ত্রী অকরা মাই ভারতে এনএসএস রংনক নি সরংনাই রক্ন খবই শিকলারক নে ক্লাব এনজিও নি আদংশং হাসতে ফাইন্ডোশনার এডিনালু শাকা কেফেক মানিনি লয় তিনি হা কতর বাই বাক্সা ত্রিপুরা হাসতে অব ওয়ান আমা সিংসা কাইসা চবা ক্যারং রায়দা সিমিয়া আবহদানি রাং থংতে ওয়ান সুকমুং কাহামনি শাকা হামিয়া তুবু আবহদানি বাগই বেলাই চায়া তিনি ত্রিপুরা ইউনিভার্সিটি নি অডিটোরিয়াম ও বিকশিত ভারত সংকল্প অভিযান তাংবুতাঙ্গ কেফেক ইয়াকাকমুং শিকলা হদা সনামৈতি সামাও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনে ভার্চুয়াল তাংবুতাঙ্গ রুগই সংসাজাক পান্দাও হাসতে ফা অকক শাকা বতাইব শাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনে ওয়ান সুকমুং কেফে ইয়াকাক মং ভারত আবো কাইসা হাপাংনি তাংবুতাং সিমিয়া হা কত নি থিনাং নাইকলমুং মন্ত্রীবক্রক বিনি মন কি বাত পান্দাও চুয়াকনি হামিয়ানো কাইথাম ডি ডার্কনেস ডেস্ট্রাকশন তৈ ডেভোস্টেশন মুঙ্গুই খুরসাকা আবুনি বাগৈ যতন পালখে কথাউই চবা খেলাইনানি কবখা হাস্তে ফাশাকা 2014 বিশিনি সেমি ভারত হাপাং চুয়াকনি মারি খসরেনা বাগৈ জুদা জুদা ইয়াপ্রিয়া চাকা হদা হামগ্রাইতে ফানকক চংলাইনক ন্যাশনাল একশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডাকশন সরামকা আবুনি বাগৈন বরংনি নাহার মুং অংখা সিচারি মুং নাইকুল মুং কাউন্সিলিং শাক নাই তে কাইসা কাহাম খেলাইনানি বসাকা 2020 বিশিনি 15 আগস্ট চেংজাকমা ফেকজাক মানে ইয়াকাকমুং ভারত অভিযান তাবং ভাকতনি বেবাক হাঙ্করো সনামজাখা ও অভিযান বাবাইসা নার্কোটিক্স কন্ট্রোল বুরুনি বিশিংতে চুয়াক্কা সুমুংতে বাবাইসা হদা হামক্রাই কক চংলাইনকনি হজাকমুংতে শাক নাইমুং বেডিকনি বিশিংতে শেফ রিজাগৈ তঙ্গু হাস্তে ফাশাকা ক্যারং রাইদা সনামা বাই সিমিয়া হদানি যত বেরেম হজাকমুং বাংরেনা নাংনাই চুয়াক খড়কসা লুকুনো সিমিয়া বিনি নুখুং হদাতে থিনাংব হামিয়া খালায়ো আবুনি বাগৈ বুসকাং পিরিন কাহাম খালাইনা বাগৈ শিকলা হদা নবুসকাঙ্গে ফাইনা কবখা পান্দাও কুমুরকনি বিশিং মানজাখা ত্রিপুরা ইউনিভার্সিটি নি ভিসি দেবব্রত দাস কেন্দ্রনি শাক হামতে নুকুং হামক্রাই নাইকুংনি মন্ত্রী জে পি নাড্ডা ন্যাশনাল নিট পিজি 2026 আমজকমুংনি কগলাম পান্দা সংসাকা আরো কাহামকে আমজকমুং নাহারনানি নাইমুথাং কুসংতে তাংশিপনি চুবা চুবাই খালাই জাগান ও আমজকমুং ও তালনি বুসকাং থামচি শালমারি ও অঙ্গান ও কগলাম সালাইমা জোড়াও মন্ত্রী ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস তাংশেপ বাই গদালজাক আমজকমুং নাহারনাই রকনো তে গদালজাক বেবাক বেরেমনি নাইকল মুং চেরি নাইকা মুচাং নাড্ডা আমজকমুং রুনাই রকনো বুইনিক জুকায়াও এন বি ই এম এস তৈ শাকাম তৈ নুকুং হামক্রাই কক চংলাই নকনি বুখাক তৈ হাপাংনি শাকলাইজাক রকনো সিমি খানানা বাগে কবকমুং নারেখা আকাশবাণী আগরতলানি কেন্দ্রনি অকক্তমানো খনাই তংবায়ো আকাশবাণী ককতমা আপডেট মাননা বাকে লগ ইন খেলাই দি www.newsonair.com নিউজ অন এয়ার এপ ও ফলো খাই দি হদালাম ফেসবুক তে এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তে ইনস্টাগ্রাম পেজ ও এ আই আর নিউজ এলার্টস নাই দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এ আই আর আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মাননাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এ আই আর নিউজ আগরতলাতে ইউটিউব ও আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গান ও তালনি বুসকাংবুরি শালমারিও কেয়ারমোতায় আবনুরুগে হাস্তানি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক শাহ হাস্তানি লুকুরকন খা কাহাম ইয়াফারকা খা কাহাম ইয়াফার মুঙ্গো মন্ত্রী অকরা শাকা কেয়ারমোতায় চিনি হাস্তানি বরক বসংরকনি শিরিশি তিনি হুকুমুনি মারি বুবাগ্রানী জরানি সিমে পালাই যাক অমতায় তিনি বকথারকে পালাই যাগু অ কথার তেরন তংকচাং বাই আপচারিতে যতনি বাগৈ হামক্রাই তুবুও নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযান তাংবুতাঙ্গ তিনি আগরতলানি সখী চরণ রুংনগ হজাকমুং পান্দা কাইসা সংসা জাখা পান্দাও শিকলা হদানো কেফেক মানেনি হামিয়া বেছেপনু তুই হজাক অংনানি তে কেফেক মানে ইয়াকাকমুং হদা সংসাইতি সামাও বুসকাঙ্গই ফাইনা কবখা পান্দাও মানজাখা শালথাং ত্রিপুরা জেলা পরিষদ নি কাসকু বিশ্বজিৎ শীল আউলিপুর নাইক্রাইনি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত হায়ং বেরেমনি থংনাই করং জিমনাস্ট পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার প্রদেশ বিজেপি নি কাসকু এবার এমএলএ অভিষেক দেবরায় তিনি উনকুটি হাঙ্করো বদলনি সাংগঠনিক তাংবুতাঙ্গ মানজাখা কুমারঘাটনি গীতাঞ্জলি অডিটোরিয়ামও বিজেপি নি কার্যকর্তা সম্মেলন চেঙ্গেরিখাতে বাইক রেলি কাইসা আরও সংসা জাখা আরও মানজাক ফাইকা

তিনি বানিয়া নাইকুংনি মন্ত্রী সান্ত্বনা চাকমা শিকলাতে থং নাইকুংনি মন্ত্রী টিংকুরাই আকোসং হা কতনি ইয়কমা শাল পালাইমানি সামংবুতাঙ্গ হা কতর বাই বাকসা গুমতি হাঙ্করবো হর ঘর তিরঙ্গা তৈ তিরঙ্গা যাত্রা অভিযান তাংবুতাং পালাইজাগান ও সামংবুতাং ও তালনি বুসকাং চি শালমারিনি সিমি চিবা শালমারি জোড়া খেলাইজাগান গুমতি হাঙ্কুরনি উদয়পুরনি অটল ভবন সংসাজাক শালসানি জেলা বেরেমনি তাংবুতাঙ্গ মানজাগৈ বিজেপি প্রদেশ কাসকু ইয়াকচু তাপস ভট্টাচার্য ও ককতুমানো রিখা ইয়াং শালগ্রা হাঙ্করবো হর ঘর তিরঙ্গা তাংবুতাং চারৈতি সনাবাগৈ তিনি বিলুনিয়ানি বিজেপি নি পিলাক জেলা হাবানগো কাইসা কগলাম পান্ডা অংখা আর মানজাখা এমএলএ মাইলা ফ্রুমক স্বপ্না মজুমদার বিজেপি নি কতাল চংজাক প্রদেশ তাঁকড়া নবাদুল বণিক তে জেলা কাসকু দীপায়ন চৌধুরী আকোসং ও তালনি চি ঝাড়মারিও ন হাস্তেও আইন অমান্য আন্দোলন এবাকে চবা তাংবুতাং বুসকাং তনিউই তিনি বিলুনিয়া ইয়াক শিবদলনি মথার কগলাম পান্ডা কাইসা যুগালখা আর এমএলএ দীপঙ্কর সেন সিপিআইএম বিলুনিয়া হাংকর তাংফাং বিজয় তিলক আকোসং কক নারেখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি নৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইমঙ্গ তিনি নি থংমাও বীরেন্দ্র ক্লাব কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সারিগো সংসাজাক থংমাও বীরেন্দ্র ক্লাব বা বুকচা গোল নি ফেরবাই নবোদয় সঙ্গন ম্যাচেনখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল বুড়িরোগনি লীগ ফুটবল বাতাইমং তিনি নিসিমে আগরতলাও চেংজাখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও বাতাইমংনো চেঙ্গে রেখা কচামবুড়ি ফুটবল থংনাই কেরং দীপ্তি পাল পান্ডাও আগরতলা পুর নাইক্রাইনি মেয়র নাকারদি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আকবো মানজাখা উলো ডিয়ার ক্লাব তে ফুলোজানো অ্যাথলেটিক্স ক্লাবনি বিশৃঙ্গ বাতাইলাইমং অংখা তাবুক নবার তৈবারনি ককতুমা বুসকাং দামনৈ চিব্রিও শালগ্রাতে সিপাহী জলা হাঙ্করো কবাং ওয়াতৈ ওয়াউই মানুহনি হজাকমৌরিখা নবার তৈবার নাইখুং খনা শালনি তুংমারি সাকাও থামচি ব্রি ডিগ্রি তৈ খামাও নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গানো তিনি শালনি তুংমারি সাকাও থামচি থাম দশমিক দক ডিগ্রি তৈ খামাও নৈচিবা দশমিক ব্রি ডিগ্রি সেলসিয়াস পাইথাগ ককতুমা বুপাগ্রক তেইশা পরিফিও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি কেফেক মানিন কেবেঙ্গি বুসকাং সারা হাতি রুমুই হা কতর গনাঙ্গি জনভাগিদারী অভিযান নেশামুক্ত যুবাফোর বিকশিত ভারত অভিযান ন চেঙ্গে রিখা হাস্তে ফাউন্ডেশনের এডিন আলু শাখা কেফেক মানিনি লয় তিনি হা কতর বাই বাকসা ত্রিপুরা হাস্তে অব ওয়ান আমা সিংসা কাইসা চবা বুসকাংবুড়ি শালমারিও কেয়ার মোতায়ন রুগই হাস্তেনি মন্ত্রী অকরা হাস্তেনি লুকুরগ্ন খাকাহামিয়া ফারকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি নৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইমঙ্গ তিনি নি থংমাও বীরেন্দ্র ক্লাব কপ্লাইয়ংখা ককতুমা তিনি বাকে অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াইঙ্গানে খনা ফুং দামসনি তামুই সতী ব্রৈচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের সূচনা করেন। মাদকাসক্তি দেশের পাশাপাশি ত্রিপুরার অন্যতম উদ্বেগজনক চ্যালেঞ্জ বললেন রাজ্যপাল। আগামী 4 আগস্ট রাজ্যের ঐতিহ্যবাহী কেরপূজা উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পরিচালিত মহিলা লীগ ফুটবলের উদ্বোধন। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মাদকাশক্তির বিরুদ্ধে আগামী 100 সপ্তাহ দেশব্যাপী জনভাগিদারি অভিযান নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের সূচনা করেন। নতুন দিল্লিতে ভার্চুয়ালি এই অভিযানের উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদি বলেন, দেশ যখন একটি বিকশিত ভারত হওয়ার পথে এগিয়ে চলেছে তখন দেশের যুবকদের অবশ্যই শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। প্রধানমন্ত্রী সামাজিক কলঙ্কের ভয়ে মাদকাসক্তির ঘটনা গোপন না করার জন্য পরিবারগুলিকে অনুরোধ করেছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য তাদের সুস্থ হয়ে উঠতে সাহায্য করার জন্য তাদের সময় মতো সাহায্য চাইতে, খোলামেলাভাবে কথা বলতে, বিশেষজ্ঞদের পরামর্শ নিতে এবং চিকিৎসার সহায়তা গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, একটি মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণের উৎসাহিত করার জন্য দেশজুড়ে প্রতি রবিবার সাপ্তাহিক কার্যক্রমের আয়োজন করা হবে। দেশজুড়ে 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি যুবক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মাই ভারত এবং জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবক, সেই সাথে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যুবা ক্লাব, এনজিও এবং আধ্যাত্মিক সংগঠনের প্রতিনিধিরা। রাজ্যপাল ইন্দ্র সেনারেড্ডি নাল্লু বলেন, মাদকাসক্তি আজ দেশের পাশাপাশি ত্রিপুরার অন্যতম উদ্বেগজনক চ্যালেঞ্জ। এটি শুধুমাত্র আইন শৃঙ্খলার বিষয় নয়, বরং সমাজ, অর্থনীতি ও নৈতিক মূল্যবোধের ওপর গভীর আঘাত হানা একটি সংকট, যা সমাজের মূল ভিত্তিকেই দুর্বল করে দিচ্ছে। আজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে নেশা মুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়ালি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল এই কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্পিত নেশামুক্ত ভারত কেবল একটি সরকারি কর্মসূচি নয়, বরং দেশের ভবিষ্যৎ রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জাতীয় অঙ্গীকার। রাজ্যপাল জানান, 2014 সাল থেকে ভারত সরকার মাদকের চাহিদা হ্রাসে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সমাজ কল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রক ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডাকশন প্রণয়ন করেছে, যার মূল লক্ষ্য প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, শনাক্তকরণ, কাউন্সিলিং, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা। রাজ্যপাল বলেন, শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে এই সমস্যা সমাধান সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি, চিকিৎসা, পুনর্বাসন এবং সামাজিক সহায়তা নিশ্চিত করতে হবে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, তার পরিবার, সমাজ ও ভবিষ্যৎকেও ধ্বংস করে দেয়। তাই মাদক বিরোধী এই লড়াই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার লড়াই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত দাস। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা নিট পিজি 2026-এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন, যাতে পরীক্ষাটি সুষ্ঠু, নিরাপদ এবং স্বচ্ছ ও প্রযুক্তি সহায়কভাবে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা আগামী 30 আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক চলাকালীন মন্ত্রী ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স NBEMS এ প্রযুক্তি অংশীদার এবং পরীক্ষা পরিচালনার সাথে জড়িত অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের প্রস্তুতি মূল্যায়ন করেন। মন্ত্রী জোর দিয়ে বলেন, সততা ও নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রেখে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও পরীক্ষার্থীবান্ধব পরীক্ষা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। শ্রী নাড্ডা পরীক্ষার্থীদের গুজবে কান না দিতে এবং শুধুমাত্র NBEMS ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জারি করা সরকারি বিজ্ঞপ্তির উপর নির্ভর করার জন্য অনুরোধ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মতে, নিট পিজি 2026-এর জন্য মোট 273,183 জন পরীক্ষার্থী নিবন্ধন করেছেন, যা গত বছরের তুলনায় 12.5% বেশি বৃদ্ধি পেয়েছে। পরীক্ষাটি প্রায় 340টি শহর এবং 1300-এরও বেশি পরীক্ষা কেন্দ্রে একটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। দেশের স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সারা দেশের সাথে গোমতী জেলাতেও হর ঘর তিরঙ্গা ও তিরঙ্গা যাত্রা অভিযান কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি আগামী 10 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে। গোমতী জেলা সদর উদয়পুরে অটল ভবনে আয়োজিত একদিনের জেলাভিত্তিক কর্মশালায় অংশ নিয়ে বিজেপি প্রদেশ সহসভাপতি তাপস ভট্টাচার্য এই খবর জানান। তিরঙ্গা যাত্রা অভিযান হবে 10 থেকে 14 আগস্ট পর্যন্ত, আর হর ঘর তিরঙ্গা কর্মসূচি হবে 13 থেকে 15 আগস্ট পর্যন্ত। 14 আগস্ট পালিত হবে বিভাজন স্মৃতি দিবস। এতে জেলা স্তরের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
দক্ষিণ।

জেলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে আজ বিলুনিয়ায় বিজেপি পিলাক জেলা অফিসে এক সাংগঠনিক সভা হয়। সভায় বিধায়ক মাইলা ফ্রুমক, স্বপ্না মজুমদার, বিজেপি নবনিযুক্ত প্রদেশ সম্পাদক নবাদল বণিক ও জেলা সভাপতি দীপায়ন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। প্রদেশ বিজেপির সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় আজ ঊনকোটি জেলাতে দলীয় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। কুমারঘাটের আশ্রমপল্লিস্থিত ফরেস্ট অফিস সংলগ্ন স্থানে দলীয় কার্যকর্তা ও সমর্থকেরা তাকে স্বাগত জানান। অনুষ্ঠিত হয় এক বাইক র্যালিও। কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে বিজেপি কার্যকর্তা সম্মেলনের উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং দলের নীতি আদর্শকে সর্বত্র ছড়িয়ে দিতে বিভিন্ন জেলায় সফর করছেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রমুখ। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আগামী 4 আগস্ট রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, কের পূজা আমাদের রাজ্যের জনজাতিদের চিরন্তন সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিক বিশ্বাসের ধারক ও বাহক। রাজন্য আমল থেকে প্রচলিত এই পূজা আজও গভীর শ্রদ্ধা, নিষ্ঠা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। এই পবিত্র উৎসব শান্তি, সম্প্রীতি, ঐক্য এবং সর্বজনের মঙ্গল ও কল্যাণের বার্তা বহন করে। নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ আগরতলার সখীচরণ স্কুলে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব সমাজকে নেশার কুফল সম্পর্কে সচেতন করতে এবং নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল যুব সমাজকে মাদক ও নেশা থেকে দূরে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমনাস্ট পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার প্রমুখ। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের সূচনা করেন প্রাক্তন মহিলা ফুটবলার দীপ্তি পাল। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত উপস্থিত ছিলেন। পরে ডিয়ার ক্লাব ও ফুলোঝানু অ্যাথলেটিক্স ক্লাবের মধ্যে খেলা হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় বীরেন্দ্র ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত খেলায় বীরেন্দ্র ক্লাব 5-0 নবোদয় সংঘকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় দক্ষিণ জেলা ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 1.2 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের সূচনা করেন। মাদকাসক্তি দেশের পাশাপাশি ত্রিপুরার অন্যতম উদ্বেগজনক চ্যালেঞ্জ বললেন রাজ্যপাল। আগামী 4 আগস্ট রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টিএফএ পরিচালিত মহিলা লীগ ফুটবলের উদ্বোধন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর গানে গানে আমরা চলে এসেছি এই সময়ের গান অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুতেই প্রত্যেক

সবাইকে আবারও জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আজ বন্ধুত্ব দিবস, আর বন্ধুত্ব দিবসের এই সুন্দর গানটি শুনে আমাদের বারবার সেই লিরিক্সেই ফিরে যেতে হয় যেটা অরিজিৎ সিং গেয়েছেন, যে সাস রুক যাবে ইয়া জগ মুখ যাবে তেনু সঙ্গ রাখনা, বদলাওয়া পিছে সূরজ লুক যাবে তেনু সঙ্গ রাখনা। হ্যাঁ, সুখ দুঃখ সমস্ত কিছুতেই আমাদের সঙ্গে যিনি থাকেন তিনিই তো আমাদের বন্ধু, আর বন্ধু সঙ্গে থাকে বলেই হয়তোবা জীবনটা এতটা সহজ হয়ে যায়, কান্নার দিনগুলো আমরা একটু একটু করে পেরিয়ে আসতে পারি। আর ফিরে যাই যদি সেই ছোট্টবেলায়, বন্ধু শব্দটির সঙ্গে যখন আমাদের নতুন নতুন পরিচয় হয়েছিল শৈশবের সেই নির্ভেজাল দিনগুলো, বন্ধুত্বের যেখানে রাগ ছিল কিন্তু অভিমান ছিল না, দূরত্ব ছিল কিন্তু কোনো বিচ্ছেদ ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে আমরা বড় হয়েছি, সময় বদলায়, মানুষ বদলায়, তবু কোথাও না কোথাও সেই ছোট্ট আমিটা অপেক্ষাত।

আবার নিজের খোঁজে, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য সেই আমিটা সবসময় অপেক্ষা করে থাকে। আর সেই অনুভূতির পথ ধরেই চলুন এবার শোনা যাক মেঘলা দাশগুপ্তের কণ্ঠে, এখনো সময় বাকি, নিজেকে খোঁজার বাকি, ফিরবো আলিয়ায়।

এখনো সময় বাকি নিজেকে খোঁজার বাকি। সত্যি তো তাই, আসলে জীবনের পথে হাঁটতে হাঁটতে অনেক মানুষ আমাদের জীবনে আসে, আবার অনেকে সময়ের সাথে সাথে হারিয়েও যায়। কিন্তু কিছু সম্পর্ক, কিছু স্মৃতি কখনো হারায় না, তারা সবসময় আমাদের সঙ্গে থাকে, তারা চুপচাপ থাকে কথার আড়ালে, চোখের কোণে, কিংবা এক টুকরো ইশারায়। আর হঠাৎ করে একদিন মনে হয় যেন আবার নতুন করে সেই কথাগুলো কিছু বলতে চাইছে আমাদের কাছে। সেই না বলা অনুভূতির কাছে আমরা বারবার ধরা দেই, আর সেই অনুভূতির সুরেই এবার চলুন শোনা যাক কৌশিকী চক্রবর্তীর কণ্ঠে ফির নাই বাদ উভরাই ইশারোমে।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমরা যেই গানে গানে পথ চলা শুরু করেছি, সেই পথ চলার নাম অর্থাৎ আমাদের অনুষ্ঠানের নাম এই সময়ের গান। আসলে গান আমাদের নিজেদের কথা বলে, আমাদের অনুভূতির কথা বলে, আর সেই অনুভূতির কাছেই আমরা

শ্রোতা বন্ধুরা শুনছেন এই সময়ের গান। শুভমিতার কণ্ঠে দুর্দান্ত একটি গান আমরা শুনলাম আজকে বন্ধুত্ব দিবসের বিকেলে। আর এই গানটি শুনতে শুনতেই মনে হলো আমাদের জীবনে এত এত সম্পর্ক রয়েছে, সব সম্পর্কের নাম তো আর ভালোবাসা নয়, কিন্তু ভালোবাসা দিয়ে সাজানো সব সম্পর্ক। আবার সব সম্পর্কের শেষও কিন্তু বিচ্ছেদে হয় না। সব সম্পর্ক শেষ হওয়ার নাম কি বিচ্ছেদ? নয় তো। কিছু মানুষ দূরে চলে যান ঠিকই, কিছু গল্প শেষ হয়ে যায়, তবু তাদের জন্য মনের দরজাটা আমাদের কখনোই পুরোপুরি বন্ধ হয় না। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনটা অনেকটা এগিয়ে যায় ঠিক, আমরা বদলে যাই অনেকটা, ম্যাচিওরড হয়ে যাই, কিন্তু হৃদয়ের কোনো এক কোণে থেকে যায় একটি স্থায়ী ঠিকানা। হয়তো ফিরে আসা হবে না, আমরা সবাই জানি, কিন্তু সেই ঠিকানাই সবচাইতে বেশি আপন মনে হয় আমাদের। আর সেই অনুভূতির সুরেই সুর মিলিয়ে বলা যায়, চলে যাবে চলে যাও, ধুলোদের কি বা দেশ, ফিরে আসার ঠিকানা সেই আমিতেই শেষ, ফিরে আসার ঠিকানা সেই আমিতেই শেষ।

শ্রোতা বন্ধুরা, আমাদের সব গল্পের শেষ থাকে, কিন্তু অনুভূতিদের কখনো শেষ হয় না। অনুভূতিরা আজীবন আমাদের সঙ্গে করে নিয়েই বাঁচতে হয়, আর সেই অনুভূতিদের নামেই যদি চিঠি লেখা যায়, যদি কোনো ডাক পাঠানো যায়, আর তাও গানে গানে। অন্বেষার কণ্ঠে এই গানটি আপনাদের জন্য রইল।

শ্রোতা বন্ধুরা শুনছেন এফএম উজ্জয়ন্ত, জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মাদকাশক্তির বিরুদ্ধে আগামী 100 সপ্তাহ ব্যাপী দেশব্যাপী জন ভাগিদারী অভিযান নেশা মুক্ত ইউবা ফর বিকশিত ভারত অভিযানের সূচনা করেন। নতুন দিল্লিতে ভার্চুয়ালি এই অভিযানের উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী বলেন, দেশ যখন একটি বিকশিত ভারত হওয়ার পথে এগিয়ে চলেছে তখন দেশের যুবকদের অবশ্যই শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেন, মাদকাশক্তি আজ দেশের পাশাপাশি ত্রিপুরার অন্যতম উদ্বেগজনক চ্যালেঞ্জ। আজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে নেশা মুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল একথা বলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা নিট পিজি 2026 এর প্রস্তুতির পর্যালোচনা করেছেন, যাতে পরীক্ষাটি সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ এবং প্রযুক্তি সহায়কভাবে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা আগামী 30 আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা। আগামী 4 আগস্ট রাজ্যের ঐতিহ্যবাহী কেরপূজা। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, কেরপূজা আমাদের রাজ্যের জনজাতিদের চিরন্তর সংস্কৃতি, ঐতিহ্য এবং আধ্যাত্মিক বিশ্বাসের ধারক ও বাহক। দেশের স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সারা দেশের সঙ্গে গোমতী জেলাতেও হর ঘর তিরঙ্গা এবং তিরঙ্গা যাত্রা অভিযান কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি আগামী 10 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে। এদিকে দক্ষিণ জেলায়ও হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে আজ বিলোনিয়ায় বিজেপির পিলাক জেলা অফিসে এক সাংগঠনিক সভা হয়। প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় আজ ঊনকোটি জেলাতে দলীয় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। কুমারঘাটের আশ্রমপল্লী স্থিত ফরেস্ট অফিস সংলগ্ন স্থানে দলীয় কার্যকর্তা এবং সমর্থকরা তাকে স্বাগত জানান। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হচ্ছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের সূচনা করেন প্রাক্তন মহিলা ফুটবলার দীপ্তি পাল। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার খেলায় বীরেন্দ্র ক্লাব জয়ী হয়েছে। আজ আগামী 24 ঘন্টায় দক্ষিণ জেলা এবং সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শ্রোতা বন্ধুরা শুনলেন সংবাদ শিরোনাম।

0: যদি বাড়াও হাত যেন থামবে ঝড়, মুছে যাবে এই রাত। বন্ধু, এই বন্ধুত্ব মানে শুধু একসঙ্গে হাসি ভাগ করে নেওয়া কিন্তু নয়, প্রয়োজনে নিঃশব্দে পাশে দাঁড়ানো। সেই কৈশোরের দিনগুলিতে একজন সত্যিকারের বন্ধু কখনো সাহস, কখনো ভরসা, আবার কখনো আলোর দিশা হয়ে ওঠে। আজকে সবাইকে আবারও জানাচ্ছি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আর এই ফ্রেন্ডশিপ ডের বিশেষ সন্ধ্যায় হাত বাড়ালে বন্ধুর এই বিশেষ অনুষ্ঠানে যিনি আমাদের বন্ধু হিসেবে আমাদের পাশে রয়েছেন, নতুন দিশা দেখাবেন বলে, তিনি আমাদের ত্রিপুরা রাজ্যের অত্যন্ত গুণী তরুণ প্রজন্মের নির্দেশক, অভিনেতা, নাট্যশিল্পী, চিত্রনির্মাতা চন্দ্রস্নাতকর। চন্দ্রস্নাত, অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
1: অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি যেভাবে আমাকে ডাকলে এখানে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: তো সেই কারণেই যেখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বন্ধু শব্দটার সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার, সেখানে চন্দ্রস্নাত তোমার কাছ থেকে জানতে চাইব, বন্ধু হিসাবে বন্ধুর পাশে থাকা, এই লাইনটিকে তুমি যদি তোমার মতো করে ব্যাখ্যা করো।
1: আমার কাছে বন্ধু মানে হলো এরকম একজন যে যাকে আমি এত ট্রাস্ট করতে পারবো, যাকে আমি বিশ্বাস করতে

0: পারবো, যাকে আমি আমার মনের সব কথা, যাকে আমি আমার সুখ মানে সুখের কথা বা আমার দুঃখের কথা যা যা আছে সেগুলো আমি আমি ভাগ করে নিতে পারবো, সেই মানুষটাই আমার মনে হয় যে যে আমার সঙ্গে থাকবে। হ্যাঁ, কিন্তু এটা না যে ও আমার পাশে সবসময় থাকতে হবে, তারও কোনো দরকার নেই, কিন্তু ও যদি আমার সঙ্গে থাকে সেটাই আমার জন্য অনেক।
1: বাহ, খুব সুন্দর কথা বললো চন্দ্রস্নাত। বন্ধু মানে একজন জীবনের প্রত্যেকটা মুহূর্তে পাশে থাকার লোক, তাই তো? সংক্ষেপে যদি আমরা বলি,
0: একদম
1: চন্দ্রস্নাত, তোমার সম্পর্কে যতটুকু আমরা জেনেছি আজকের অনুষ্ঠানে, একদিকে চিত্রনির্মাতা, নাট্যকার এবং পরিচালক, মানে যতগুলো ব্যাখ্যা দেওয়া যায় চন্দ্রস্নাতর জন্য কম হবে, কিন্তু সব থেকে বড় ব্যাপার তরুণ প্রজন্মে এর একজন এত গুণী শিল্পী নিজের হাতে আরও আরও নতুন তরুণ প্রজন্মকে তৈরি করছে। তো অ্যাডোলেসেন্স কথাটার সঙ্গে আমরা প্রত্যেকে পরিচিত, এমন একটা বয়স যেই বয়সে অনেক কিছুই আমরা করতে চাই, হাতের মুঠোয় পৃথিবীটাকে ধরতে চাই, কিন্তু সেটা সম্ভব নয়। তুমি যেহেতু নাটকের সঙ্গে যুক্ত রয়েছো, তোমার কাছ থেকে জানতে চাইব, প্রচুর প্রচুর স্টুডেন্টের সঙ্গে তোমার প্রত্যেক দিন দেখা হচ্ছে, নতুন করে পরিচয় হচ্ছে, কাজের সোর্সে তোমার তাদের সঙ্গে পথ চলা হচ্ছে, তো আজকের দিনে অনেক কিশোর কিশোরী যেই ব্যাপারগুলো নিয়ে বিশেষ করে ভোগে, একাকিত্ব, চাপ এবং মানসিক দুশ্চিন্তা, এই সমস্ত কিছু দূর করার জন্য বন্ধু হিসেবে তাদের পাশে দাঁড়ানোটা কতটুকু জরুরি?
0: আমার কাছে মনে হয় যে এখন মানে আমার এখানে অনেকেই স্টুডেন্টরা আসে, তো ওদের সবারই একটা প্রবলেম আমি যেটা দেখতে পাই সেটা হলো যে ইগোর একটা প্রবলেম আছে, আরেকটা যেটা হলো যে আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং আসলে একদিকে হয় না, আন্ডারস্ট্যান্ডিংটা দুদিকেই হতে লাগে আমার মনে হয়। তো এই আন্ডারস্ট্যান্ডিং যত বাড়বে বা যত ভালো হবে দুজনের মধ্যে, ততটাই দুজনের বন্ধুত্বটা আরও বেশি মানে গাঢ় হবে, আরও বেশি মজবুত হবে। সবসময় আবার সবাই যদি ভাবে যে আমি শুধু কি আন্ডারস্ট্যান্ডিং করব, সেটাও না। তোমার যে অপোনেন্ট, যে মানে পার্টনার বা বন্ধু থাকবে, তাকেও বললাম আন্ডারস্ট্যান্ডিংটা জানতে হবে সেটা কি করে করে। আর ইগো এটা একটা মানুষের খুবই একটা প্রবলেম যে মানুষের এই যে ইগো নিয়ে মানুষ জীবনে এগোতে পারে না আমার মনে হয়।
1: ঠিক,
0: তো আমাদের এরকম অনেক ছেলেমেয়েরাই আসে যারা আমাদের একসঙ্গে, আমরা যেহেতু আমরা থিয়েটার করি, আমাদের একটা নিজস্ব দল আছে, তো সেখানে অনেক ছেলেমেয়েরা আসে। আর আমরা থিয়েটারটা কি, থিয়েটারটা হলো একটা গ্রুপ আর্ট ফর্ম, তো আমরা অনেকে মিলে একটা কাজ তৈরি করি, সবার ভাবনা এটাতে ইনপুট দেওয়া হয়, সবার চিন্তা আমরা নেই, বুঝি যে ও কি বলতে চায় এই বিষয়টাকে নিয়ে বা ওর কি ভাবনা এটাকে নিয়ে, তো আর তারপরে আমরা একটা বিষয় তৈরি করি।
1: ঠিক,
0: তো তখনই আমরা বুঝতে পারি যে ওর মেন্টালিটিটা কেমন বা ও কি ভাবে বিষয়গুলোকে নিয়ে। তো তারপরে যখন আমরা ওদের সঙ্গে আমরা কথা বলি, বা যে স্টুডেন্টরা যেমনই হোক তাদের সঙ্গে যখন আমরা কথা বলি, বুঝি যে ওরা কি চায়, তো এই যে বোঝা পড়াটা, এটাও বললাম আমার মনে হয় যে একটা মেন্টর বা একটা বন্ধুত্ব হলেই এই বোঝা পড়াটা করা যায়।
1: একদম, আমরা প্রত্যেকে এখন জীবনে স্ট্রেস শব্দটার সঙ্গে ভীষণভাবে পরিচিত,
0: একদম ডিপ্রেশন,
1: ডিপ্রেশন, অ্যাংজাইটি,
0: অ্যাংজাইটি।
1: তুমি যেহেতু গ্রুপের কথাই বললে, আমি এটা জানতে চাই যে আমরা চাই যে এই দুশ্চিন্তা থেকে দূরে আসতে, আমাদের জীবনে যাই দুশ্চিন্তা আসুক, যেই কঠিন দিনগুলো আমরা একা একা পার করি, সেখানে যেন কেউ আমাদের পাশে থাকে। থিয়েটার আমাদেরকে কতটুকু হেল্প করে সেই অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসতে, সেই স্ট্রেস থেকে বেরিয়ে আসতে, বিশেষ করে এই যারা নতুন প্রজন্মের অ্যাডোলেসেন্স পিরিয়ডে যারা রয়েছে, তাদের স্ট্রেসটা একটু অন্য ধরনের স্ট্রেস, একদিকে পড়াশোনার স্ট্রেস, একদিকে মেন্টাল স্ট্রেস,
0: মেন্টাল স্ট্রেস। আর এইগুলো

0: পাচ্ছে না, এবং সেখানে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটে, আমরা খবরের কাগজে দেখতে পাই, স্ট্রেস আর নিতে পারছে না। তাদেরকে কিভাবে সেখান থেকে সরিয়ে আনা এবং গ্রুপ থিয়েটার কিভাবে হেল্প করছে তাদেরকে একটা নতুন জীবন দিতে, সেটা সম্পর্কে যদি একটু বলো।
1: আমি বলবো, আমাদের এক দাদা আকি, সে বাইরে থাকতো, তো সে ত্রিপুরাতে চলে আসে। আসার পরে সে বিভিন্ন যে গভর্নমেন্ট মানে পরীক্ষাগুলো হয় সেগুলো দেওয়ার জন্য রেডি হচ্ছে। তো তারপরে যখন দাদাকে বললাম যে তুমি একটা কাজ করো, তুমি যখন ফ্রি টাইম থাকবে, সারাক্ষণ তো আর কেউ পড়াশোনা আমি মনে করি না কেউ করে, হ্যাঁ, তো তুমি যদি ফ্রি টাইম হয় তুমি তাহলে নাটকে আসো, নাটক করো। তারপরে যখন দাদার এলো, আর দাদার একটা সবসময় ব্যাক অফ দ্য মাইন্ড চিন্তা থাকতো যে আমাকে মানে যেহেতু একটা ছেলে, সে তো চাকরি বাকরি করতেই হবে, হ্যাঁ, তাকে একটা ফ্যামিলি প্রেশার থাকে। তো ও যখন এই নাটকটা করতো, মানে নাটকের দলে যখন জয়েন করলো, তারপর আমি দেখলাম যে এই যে প্রেশারগুলো ওর তখন আর কিছু মনে হচ্ছে না, ও ঠিকভাবে ওর পড়াশোনাটাকেও করতে পারছে, আবার থিয়েটারটাকেও ও সুন্দরভাবে করতে পারছে। এই যে দুটোকে ব্যালেন্স করাটা, আমার মনে হয় যে এটাও বোধহয় থিয়েটার শেখায় যে
0: কিভাবে ব্যালেন্স করে চলতে,
1: কি করে, হ্যাঁ, ব্যালেন্স করে, কারণ জীবনটা আমার মনে হয় যে পুরোটা ব্যালেন্সের উপরেই দাঁড়িয়ে রয়েছে।
0: একদম তাই। আর সেখানেই নতুন নতুন বন্ধু তৈরি হয়, একটা গ্রুপে যখন আমরা থাকি তখন নতুন করে সব কিছু শিখি, একসঙ্গে কিভাবে থাকতে হয় সেটা আমরা শিখি।
1: হ্যাঁ, আর এখানে কোনো মানে কোনো বয়সের কোনো বাজবিচার নেই, হ্যাঁ, এখানে বড়রাও যেমন আছে আবার ছোটরাও আছে, তো ছোটদের সঙ্গেও মিশতে লাগে আবার বড়দের সঙ্গেও মিশতে লাগে।
0: আর সেখানটাতেই যেটা চন্দ্রস্নাতে বলতে চাইছে যে আমাদের যেটা চিন্তা ভাবনা বা স্ট্রেস বলে মনে করছে জীবনটা আর এগোচ্ছে না, সেটা কিন্তু নয়, বা আমরা মনে করি যে আমাদের পাশে কেউ নেই, তখন সেখানে গ্রুপে থাকলে মনে হয় যে অনেক রয়েছে, আমাদের একটা বিশাল পরিবার রয়েছে।
1: একদমই একদমই,
0: তাই না? আচ্ছা চন্দ্রস্নাত, একটু যদি তোমার অ্যাডোলেসেন্স পিরিয়ডের দিনগুলোতে ফিরে যাই, তাহলে তোমারও তো স্ট্রেস হতো,
1: হ্যাঁ,
0: ব্যালেন্সিং নিয়ে পড়াশোনা, নাটক, যেহেতু তুমি ছোটবেলা থেকেই নাটকের সঙ্গে যুক্ত ছিলে, এভাবে একাকিত্ব, মানসিক চাপ, এগুলো সম্মুখীন হতে হয়েছে কি, বা তুমি কিভাবে ওভারকাম করতে?
1: খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। আমি যেহেতু ছোটবেলা থেকে নাটক করেছি, আমার বাড়িতে আমার মনে হয় না কখনো বোধহয় লোকজন নেই এরকম আমি পাইনি, মানে যখনই বাড়িতে থেকেছি তখনই দেখেছি যে কেউ না কেউ ছিল, কোনো আঙ্কেল ছিল বা কেউ ছিল, বন্ধু ছিল বা কেউ ছিল, যারা আমাদের বাড়িতে নাটক, আর যেহেতু বাড়িতে নাটক হয়েছে তো এই যে একাকিত্ব যে ভাবটা,
0: হ্যাঁ,
1: সেটা মনে হয় যে আমার কখনই এটা হয়নি আমার বাড়িতে আর কি।
0: আচ্ছা,
1: তো এটা এটা আমি বলবো যে ডিউ টু বললাম, এটা থিয়েটারের জন্য, মানে থিয়েটার গ্রুপের জন্যই আমার মনে হয়। আর আমি মনে করি যে থিয়েটার করো না করো, এটা থেকে হলো যে যদি তুমি থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত থাকো, সেটাও একটা বড় মানে বড় বিষয় আর কি।
0: একদম তাই। এরকম কি কখনো হয়েছে, তো শুনলাম তোমার কথা যে যখন অ্যাডোলেসেন্স পিরিয়ডের সময়টা চলছে, তোমার তোমার কোনো বন্ধু এতটাই অন্ধকারে তলিয়ে যাচ্ছিল যেখান থেকে তুমি তাকে তুলে এনেছো বা নতুন রাস্তা দেখিয়েছো?
1: এমন আমার অ্যাকচুয়ালি আমার এক বন্ধু ছিল, সে সে আমাদের সঙ্গে মানে এরকম মানে এরকম বন্ধু ছিল যে যার সঙ্গে আমি পরীক্ষাও একসঙ্গে দিয়েছি আর কি, মানে একই সিটে পরীক্ষা দিয়েছি, কারণ আমাদের যে রবীন্দ্রভারতীতে যখন আমরা পড়তাম একটা বড় বেঞ্চে দুজন করে বসাতো, তো আমি এক কোণে বসতাম, ও এক কোণে বসত, আর আমরা দুজনেই শুধু ইংলিশে পরীক্ষা দিতাম আর কি, আর বাকিরা বেশিরভাগই বাংলায় পরীক্ষা দিত। তো ও হঠাৎ করে মাস্টার ডিগ্রি পরে যখন আসলে আমরা যখন আস্তে আস্তে আসল জীবন দেখি, তখন ওর মনে হয়েছে যে বোধহয় আমার এই বন্ধুদের দরকার নেই, বা মানে ও মিস আমাদেরকে ভেবেছিল যে ও বোধহয় একটু এড়িয়ে চলছিল আর কি।
0: আচ্ছা,
1: তারপরে কিছু মাস পরে সেই আমি বলবো যে সেই বন্ধুটা আবার আমাদের কাছেই ফিরে এসেছে, ও বুঝতে পেরেছে যে আসলে একা যে বাঁচা যায় না,
0: বাঁচা যায় না। এবং এখন যারা অ্যাডোলেসেন্স পিরিয়ডে আমাদের বন্ধুরা রয়েছে, তারা যদি মনে করে যে একা একা জীবনটাকে আমরা সামলে নেব, তো সেটাই হয়তোবা সবথেকে বড় ভুল। আর আজকে বন্ধুত্ব দিবসের এই

দিনে চন্দ্রস্নাতের প্রত্যেকটি কথা আমাদেরকে এটাই শেখাচ্ছে যে বন্ধু সাথে আছে তাই জীবনটা খুব সহজ হয়ে গেছে। আর এভাবেই আমাদের সেই জীবনের কঠিন মুহূর্তগুলোও সহজ হয়ে যায় বন্ধুর হাতটি আমাদের সঙ্গে থাকতে। আর সেই হাতটির জন্যেই আমরা বলবো, হাত ধরে বন্ধু চলো সূর্যোদয়ের দিকে যাই, ভালোবেসে আজকে চলো স্মৃতি দিয়ে গান লিখে গাই।

0: এভাবেই একে অপরের হাত ধরে আমরা এগিয়ে যাব, যেভাবে সময়ও এগিয়ে যাচ্ছে। তো চন্দ্রস্নাত এই মুহূর্তে যেটা খুব বেশি জানতে ইচ্ছে করছে, আজকে বন্ধুত্ব দিবস, তাই না? আর আমরা কথা বলছি আমাদের বন্ধুদের জন্য, যে বন্ধুরা এখনও মনে করছে আমাদের তারা হচ্ছে না, আমরা পারছি না, জীবনের সেই কঠিনতম ফেজ অ্যাডোলেসেন্স পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। তো চন্দ্রস্নাত যেটা জানতে চাইব এই মুহূর্তে, আজকে ফ্রেন্ডশিপ ডেতে তোমার কোনো স্পেশাল বন্ধুর কথা মনে পড়ছে কি?
1: একদমই, মানে আমার জীবনে যে আমার অনেক বন্ধু আছে, তার মধ্যে থেকে যে আমার মানে যাকে আমি সবচেয়ে কাছের মনে করি, সে হলো কলকাতার আমার এক বন্ধু, রবীন্দ্রভারতীতে পড়তো আমার সঙ্গে, সায়নজিৎ বলে। তো ওকে আমি মানে ও যা যা করেছে আমার জন্য, আমার মনে হয় না এটা আমি কখনো ওর জন্য করতে পারবো। আমার এখনো মনে আছে যে পরীক্ষার সময় ও আমাকে কি করে যে হেল্প করেছিল। একদিন আমি মানে পরীক্ষাতে চলে গেছি অ্যাডমিট কার্ড না নিয়ে।
0: এ বাবা!
1: হ্যাঁ, ভেবেছিলাম যে অ্যাডমিট কার্ড বোধহয় লাগবে না সেদিন, কারণ প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল আর আমি ডিরেক্ট মানে ডিরেকশন নিয়ে পড়াশোনা করেছিলাম। তো আমি একটু ভয় ছিলাম যে সব ঠিকঠাক হচ্ছে না, আমি অ্যাডমিট কার্ডটা নিতে ভুলে গেছিলাম পরীক্ষার হলে। তো আর কিছুক্ষণ পরেই আমার পরীক্ষাটা শুরু হয়ে যাবে। তো আমি ওকে বললাম যে ভাই এরকম আমার তো অ্যাডমিট কার্ডটা মানে আনতে ভুলে গেছি। তো বলছে যে তুই কোনো চিন্তা করিস না, তুই পরীক্ষাতে আমি তোর জন্য অ্যাডমিট কার্ড নিয়ে আসছি। সে কত দূরে ও বাইক নিয়ে ও গেল আমার বাড়িতে, ও দরজা খুলে অ্যাডমিট কার্ডটা নিল, নিয়ে আবার ও কলেজে এসেছে। আমার মনে হয় না এরকম মানে কেউ করবে নাকি, মানে আমি কতটুকু করতে পারবো নাকি কারোর জন্য আমি জানি না, কিন্তু মানে
0: আর এভাবেই এই বন্ধুরা আছেন বলেই হয়তো আমাদের জীবনটা এতটা সহজ হয়ে গেছে।

0: আমরা চিন্তার বাইরে চলে যেতে পারি, তাই না?
1: একদম একদম।
0: আর তাই আজকে ফ্রেন্ডশিপ ডেতে আমরা সেই সব বন্ধুদেরকে আপন করে নিতে চাই যারা এখনো বন্ধুত্বের জন্য অপেক্ষা করছেন, পাশাপাশি সেই বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই যাদের জন্য আমাদের জীবনটা ভীষণ সহজ হয়ে গেছে। থ্যাংকস টু অল অফ ইউ। আর এই মুহূর্তে চন্দ্রস্নাত যেটা বলছিলাম যে যারা এখনো অপেক্ষা করে আছেন বন্ধুত্বের সেই হাতটির জন্য, যে হাতটি হয়তো বা তারা খুঁজে পাচ্ছে না, তাদের জন্য টনিক হিসেবে কি বলবে?
1: তারা নিশ্চয়ই পাবে। তারা আর বন্ধু ছাড়া আমার মনে হয় না কাউকে একলা থাকা উচিত। তারা আর রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলেন যে বন্ধু হলো এরকম একজন মানুষ যাকে আমরা আটপৌরে শাড়ির মতন বা আটপৌরে কাপড়ের মতন আমরা ইউজ করতে পারবো, মানে যাকে আমরা প্রত্যেক দিন পরবো, এটার মধ্যে ছেঁড়া হোক, এটার মধ্যে একটু দাগ পড়লেও ওকে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, ও যেমনই হোক কিন্তু আমি ওকেই পড়বো। তেমনই আমার মনে হয় যে সেই বন্ধুত্বর কথাটাই রবীন্দ্রনাথ ঠাকুরও বলে গেছেন।
0: বাহ। আর পাশাপাশি আমাদের যারা অ্যাডোলেসেন্স পিরিয়ডের বন্ধুরা এখনও ভাবছো, যারা এই অনুষ্ঠান শুনছো, আমাদেরকে শুনছো, চন্দ্রস্নাতকে শুনছো, তাদের জন্য কিন্তু টিপস রয়েছে একেবারে শেষে। তো যেহেতু শেষ মুহূর্তে চলে এসেছি, সেই টিপসটি দেওয়া যেতেই পারে।
1: একদম একদম।
0: তাদের জন্য কি টিপস দেবে চন্দ্রস্নাত, কিভাবে জীবনটাকে সহজ করে তুলবে তারা?
1: প্রথমে আমি বলবো যে কমপ্লেক্সিটি একদমই আনবেন না নিজেদের মধ্যে, একদম ফ্রি থাকো, আসবে তো, আজকে আসেনি কালকে আসবে, তো ওয়েট ফর দ্যাট বন্ধু অ্যান্ড নিশ্চয়ই পাবে তোমরা।
0: একদম তাই। আর তাই চন্দ্রস্নাতর এই কথাটাই আমাদের আজকের সব থেকে বড় টনিক হিসেবে কাজ করুক, যে আজ হয়নি তো কি হয়েছে, অপেক্ষা অপেক্ষা আমাদের করতে হবে, আজ হয়নি কাল হয়তো বা হবে। আর পাশাপাশি রবি ঠাকুরের সেই বিখ্যাত লাইনটি তো রয়েছে যে বন্ধু অনেকটা আটপৌরে কাপড়ের মতো, যেটা আমাদেরকে চন্দ্রস্নাত বললো। তো টনিক তো তোমাদের জন্য রইল, পাশাপাশি এই গানের টনিকটি দেখো তো তোমাদের কেমন লাগে।
2: বন্ধু তোমার হবে দেবে তোমায় লাল বা হলুদ রং।
0: আর গানের পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই চন্দ্রস্নাতকে এত সুন্দরভাবে, এত সুন্দর একটা সন্ধ্যা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ওয়ান্স অ্যাগেইন থ্যাংক ইউ চন্দ্রস্নাত, আর থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। গানে গানে ছোট্ট টনিক সবার জন্যে।

0: চরল।
1: অথবা আরও একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারেও আপনারা ফোন করতে পারেন। সেই নাম্বারটি হচ্ছে 9485007172। আর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে, আপনারা যদি মনে করেন যে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন সেটাও সম্ভব। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402169965। তো ফোন করুন, কথা বলুন, আর পাশাপাশি গানে গানে শুরু করি আমাদের অনুষ্ঠান। অঞ্জন দত্তের সেই বিখ্যাত গান বন্ধুত্বের নামে, আজকে বন্ধুত্বের দিনে, কিন্তু কথা বলবো যে বিষয়টি নিয়ে, সে বিষয়টির নাম বন্ধু শত্রু।

দূরে কোথাও গং শোনা যায়। জুতো খুলেই এগোয় পা। পাতায় তখন শুঁয়োপোকার পর্যটনের সদিচ্ছা। পাহাড়কে তো ভাবতে হয় না, কে শত্রু আর কে বন্ধু। আমরা কেবল হিসেব কষি, সবাই এত সহিষ্ণু। মাটির গায়ে রোদ পড়ে না, শাখায় শাখায় কে সক্ষ। জাপটে ধরে দাঁড়িয়ে থাকে সবাই মিলেই অরণ্য। গাছ বলে দেয় ঝড় মানি না, বাতাস বলে তথাস্তু। আমরা কিছুই বলতে চাই না, সবাই এত সহিষ্ণু। হাজার নুরে রাস্তা কাটে, জলও তেমন কে জিদ্দি। স্রোতের ভাষায় বলতে থাকে, এ পথ দিয়ে এগোচ্ছি। ঝিলাম চলে এক ভাবনায়, আরেক মতে শতদ্রু। আমরা ঘরে চুপটি বসি, সবাই এত সহিষ্ণু।

0: পাহাড়কে তো ভাবতে হয় না, কে শত্রু আর কে বন্ধু, আমরা কেবল হিসেব কষি। সবাই এত সহিষ্ণু। জীবনের পথে চলতে চলতে আমরা অনেক মানুষের সঙ্গে পরিচয় হই। কেউ নিঃস্বার্থভাবে হাত বাড়িয়ে দেয়, সে হয়ে ওঠে বন্ধু। আবার কখনো নিজের সব চাইতে কাছের মানুষটি অজান্তে কিংবা ইচ্ছে করে শত্রুর রূপ নিয়ে নেয়। কিন্তু প্রশ্ন হল, শত্রু কি সবসময় বাইরে থাকে, নাকি কখনো আমাদের অহং, ঈর্ষা বা ভুল সিদ্ধান্তই হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় শত্রু? আজকে রাজরাতিতে আমরা খুঁজব সেই বন্ধু আর শত্রুর অদৃশ্য সীমারেখা। কখনো কখনো আবার বন্ধু শত্রু হয়ে ওঠে, কখনো কখনো যাকে আমরা শত্রু ভাবি সেই আমাদের সবচাইতে কাছের মিত্র হয়ে ওঠে। তাই আজকে রাজরাতে পর্বে আপনাদের কথা বলার বিষয় শত্রু মিত্র, শত্রু বন্ধু। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে বন্ধু চলে এসছেন ফোন লাইনের ওপারে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার, শুভ সন্ধ্যা।
0: নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধু, কে বলছেন?
1: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
0: হ্যাঁ সুশীল বাবু, বলুন।
1: হ্যাঁ, আজকের প্রসঙ্গ হয়েছে বন্ধু শত্রু।
0: একদম,
1: ইংরেজিতে যাকে বলে ফ্রেনমি।
0: একদম একদম একদম, ফ্রেন্ড ভার্সেস এনিমি।
1: হ্যাঁ, বন্ধু শত্রু বলতে আমরা যে সম্পর্কটা বুঝি সে হচ্ছে সামনে ভালো আচরণ আর ভেতরে ক্ষতির চিন্তা বন্ধু সেজে,
0: ঠিক,
1: যার সঙ্গে চিরদিন একসাথে চলে বড় হওয়া চলা বলা ছিল, এক সময় স্বার্থের কারণে শত্রু হয়ে ক্ষতি সাধন করছে, এমন একটা কে বন্ধু শত্রু হিসেবে চিহ্নিত করা হয়।
0: একদম,
1: প্রকৃতপক্ষে বন্ধু যখন কোনো কারণে শত্রু হয় সেই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করে,
0: ঠিক,
1: এবং বিপজ্জনক হয়ে ওঠে। কারণ সে সব দুর্বলতা গোপনীয়তা আগে থেকে জানে আর সেই ক্ষতি বেশি করতে পারে,
0: ঠিক,
1: কথায় বলে ঘরের শত্রু বিভীষণ,
0: ঠিক ঠিক ঠিক,
1: এটা একটা বাগধারা। তো এর অর্থ হচ্ছে রাম রাবণের যুদ্ধের কাহিনী, যার মধ্যে আছে লঙ্কা কাণ্ডও রয়েছে, বিভীষণ ছিলেন কিন্তু রাবণের ছোট ভাই, রাম আর রাবণের যুদ্ধে তিনি রামের পক্ষ নিয়েছিলেন। বিভীষণের মনে হয়েছে যে রাবণ সীতাকে বন্দি করে ঠিক কাজ করেনি, তাই সে বিরুদ্ধ পক্ষ নিয়েছে, নিজের পরিবার এবং বড় ভাইয়ের কে কিন্তু ছেড়ে দিয়েছে, সে সত্যের পক্ষ নিয়ে সত্যের পক্ষটাই নিয়েছে। রামায়ণের সেই ঘটনা আমাদের আমরা কিন্তু সবাই জানি।
0: ঠিক,
1: আরেকটা আরেকটা শব্দ যেটা হচ্ছে বেঈমান মীর জাফর, যার কারণে আমাদের দেশ এই মাস কিন্তু স্বাধীনতার মাস 15ই আগস্ট, নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে তার এতটাই সখ্যতা ছিল যে তাকে নবাবের প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছিল।
0: ঠিক,
1: আর সেই লোভী মীর জাফর এবং বিশ্বাসঘাতক এই দুর্বলতাকে কাজে লাগিয়ে সিরাজউদ্দৌলাকে বধ করতে পর্যন্ত কুণ্ঠিত হয়নি।
0: ঠিক,
1: ব্রিটিশদের মদতে কিন্তু এইসব করেছে যাতে আমাদের দেশটা পরাধীন হয়ে গেছে। শেষ পর্যন্ত বহু কষ্ট করে আমাদের যারা দেশীয় যারা নেতা নেত্রী আছে ছিলেন তারা কিন্তু সেই বন্ধুত্বের কাজটাই করেছে, দেশকে স্বাধীন করেছে।
0: একদম একদম তাই।
1: বন্ধু ভাঙার বড় কারণ হচ্ছে টাকা পয়সা ধন রত্ন সম্পত্তি যৌথ ব্যবসা ইত্যাদি। তাই বলবো আমাদের জীবনযাত্রার প্রতি পদক্ষেপে বন্ধু সেজে বিপদ না ঘটাতে পারে শত্রুরা, সেজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
0: ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ, কি সুন্দর করে সুশীল বাবু বললেন। আর তার কথা যতটা শুনছিলাম ততটাই মনে হচ্ছিল যে মনের মধ্যে একটা চাপা কষ্ট রয়েছে আমাদের, আর সেই কষ্টটা তখনই হয় যখন শত্রুর আঘাত নয় বরং তার বদলে বন্ধুর বদলে যাওয়াটা আমাদেরকে একসেপ্ট করতে হয়। যে মানুষটার উপর চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করতাম, একদিন সেই মানুষটাই যখন আমাদের বিপক্ষে দাঁড়ায় এবং বিশ্বাস ভেঙে বন্ধুত্ব ভেঙে সে হয়ে ওঠে জীবনের শত্রু, সেই আঘাতের জন্য আমরা কেউ প্রস্তুত থাকি না। আর তাই সুশীলবাবুর কথায় আবারও বলতে হচ্ছে আমাদের সজাগ থাকতে হবে, কারণ মানুষ কখন বদলে যায় আমরা জানি না, ঠিক তেমনি বন্ধু কখন বদলে যায় সে

0: সেটাও আমাদের জানা নেই। আরও একজন বন্ধু রয়েছেন, চলুন শোনা যাক তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা বিশ্বজিৎ বাবু।
1: যাই হোক, আমাদের কণ্ঠস্বর আপনাদের পরিচিত হয়ে গেছে, ধন্যবাদ।
0: একদম একদম, বলুন।
1: যা সুশীল বাবুর কথা শুনছিলাম, সত্যি বললেন উনি, মির্জাফরের সিরাজদুল্লাহর সাথে বেইমানি করাতেই তো 20 বছরের পরাধীনতার শৃঙ্খলে পড়ে গেলাম আমরা।
0: ঠিক,
1: যা বিষয়টা আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করছি। দেখুন, বন্ধু তো কাম শত্রুটার মধ্যে কিন্তু অনেক স্বার্থনিশী লোকের কিন্তু আপনি প্রথমে বুঝতে পারবেন না সে কি স্বার্থের জন্য আপনার সাথে মিশছে। বন্ধুত্ব কাম শত্রুতা যারা করে, আমি আমার অভিজ্ঞতার কথা আমি আপনাকে বলছি, কিছু মানুষ আছে দেখবেন সে শুধু তার স্বার্থ আদায়ের জন্য আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, সে বুঝাবে খুবই তার আপনার জন্য তার প্রাণ কাঁদে। আসলে বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে ওর ব্যক্তিগত আখের গুছাবার জন্য আপনাকে কতটা ব্যবহার করতে পারে আমি দেখেছি, আমার অভিজ্ঞতার কথা বলছি, আমি নাম বলবো না, বেশ কিছু লোককে আমি দেখেছি যারা শুধু আপনাকে ব্যবহার করে ওর নিজের ফায়দাটা লুটার জন্য সে কিন্তু বন্ধুত্বের মুখোশ পড়ে আছে। তো যখন তাকে তার প্রকৃত পরিচয়টা জানা গেল তখন হয়তো কিছুটা দেরি হয়ে যায়, কারণ আমরা তো আর হঠাৎ করে বুঝতে পারি না। একটা কথা আছে না, যে দুষ্ট লোকের মিষ্টি কথা অনেক সময় বলে না,
0: ঠিক
1: এই কথাগুলিতে কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে আসলে ওর আসল মনের উদ্দেশ্যটা কি। আসল মনের উদ্দেশ্যটা বুঝতে বুঝতে দেখুন একটা কথা আমি আপনাকে বলছি, কিছু লোক থাকে বাইবাদ ক্রিমিনাল। কেন বলছি, ওরা এমন মতলব মাথার মধ্যে রেখে আপনার সাথে মিশবে আপনি সাথে স্বপ্নও ভাবতে পারবেন না এই লোকটার মতলবটার এই ছিল। আমার খারাপ লাগে, বন্ধু এসে বন্ধু স্ত্রীকে হরণ করে নিয়ে গেল, আপনি ভাবুন।
0: হচ্ছে এমন এমন ঘটনা প্রায় প্রত্যেক দিন আমরা সম্মুখীন হই খবরের কাগজে।
1: বন্ধু স্ত্রীকে হরণ করে নিয়ে গেছে, অন্যকে নয়।
0: ঠিক,
1: তাকে ওর বন্ধুর বিরুদ্ধে বলে টোলে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে চলে গেছে, এরকম ঘটনা তো আপনি নিশ্চয়ই জানেন, তা বলার অপেক্ষা রাখে না।
0: একদম তাই, একদম।
1: এগুলো কিন্তু ম্যাডাম সবাই করতে পারে না।
0: ঠিক,
1: আপনি একটা জিনিস,
0: ওই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন না যে মুখোশধারী বন্ধুরা তারাই করতে পারে এই কাজগুলো,
1: আমি সেটাই বলছি।
0: একদম,
1: সুশীলবাবু বলছেন ঠিকই, যে বাস্তব অভিজ্ঞতা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে বন্ধু কাম শত্রু।
0: একদম,
1: তবে শত্রুটা গোপনীয় থাকে, বন্ধুত্বের মোড়কটা ওরা খুলে দেয়। ওই আপনার এক ধরনের দাঁত আছে না, কলসিপত্রি বলে, সেটা এমনি মুখোশ করে রাখে আর ছোট ছোট পোকামাকড় বুঝতে পারে না, ভাবে এটার ভিতরে জানি কি আছে, ঢুকে যায় মুখটা বন্ধ করে ফেলে। তো যাই হোক,
0: অসংখ্য ধন্যবাদ, এখনের দিনে যেটা দেখা যায় খুব বেশি, যেটা বিশ্বজিৎ বাবু বলছিলেন কিছুক্ষণ আগে, যে ট্র্যাপে ফেলা, সেই কলসিপত্রির মতোই সুযোগের সদ্ব্যবহার বা অসদ্ব্যবহার, সবাই সেটার জন্যই অপেক্ষা করে থাকে কে কখন কাকে সেই ট্র্যাপে ফেলতে পারে। এবং নিজের জীবনের বন্ধু হিসেবে যাকে আপনি খুব কাছের ভাবছেন কোন সময়ে সে বদলে যায় সেটা আমরা জানি না, অবশ্য সব বন্ধু নয়। যেটা কিছুক্ষণ আগে বিশ্বজিৎ বাবুই বলছিলেন যে এমন কিছু বন্ধু আছে যারা মুখোশ পড়ে থাকে, হ্যাঁ ঠিক, আসলে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু সে নয় যে সামনে থেকে আমাদেরকে আঘাত করছে, সবচেয়ে ভয়ঙ্কর সে যে বন্ধুত্বের মুখোশ পরে আমাদের বিশ্বাসের ভেতর ঢুকে পড়েছে। এবং মুখোশ খুলে গেলে শুধু মানুষকে নয় বরং নিজের বিশ্বাসকেও কিন্তু নতুন করে চিনতে হয়, আর সেখানটাতেই সেই প্রশ্নটা আমাদের চলেই আসে, তাহলে কি মানুষ বদলে যাচ্ছে? আগের থেকে এখন কি মানুষ মনুষ্যত্ব হারাচ্ছে?

0: আচ্ছা, সেই প্রশ্নে পরে যাব, কিন্তু তার আগে রয়েছে বন্ধু অপেক্ষায়, তার সঙ্গে কথা বলার পালা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: কৃষ্ণনগর থেকে নমিতা দেববর্মা বলছি।
0: হ্যাঁ নমিতা দেবী, বলুন।
1: বন্ধুত্ব দিবসের অনেক অনেক অনেক শুভেচ্ছা।
0: শুভেচ্ছা
1: আপনাকে। ভালো বন্ধু, আপনারা ভালো বন্ধু, আপনারা কিন্তু শত্রুতে শত্রুতার লিস্টে নেই। ভালো বন্ধু, কারণ আপনাদের মাধ্যমে আমরা যারা শত্রু ওদেরকেও মেসেজ পাঠাতে পারি, আর যারা ভালো বন্ধু ওদেরকেও আমরা আবার শোনাতে পারি যে তোর নামে এই বলেছি।
0: বাহ, এটা খুব ভালো বললেন, মানে আমাদেরকে মধ্যখানে মেসেঞ্জার করে দিলেন, তাই তো?
1: হ্যাঁ, মেসেঞ্জারই তো, কারণ আপনাদের স্বার্থে তো, মানে আপনাদের পথেই তো আমরা আমাদেরকে মেসেজ পাঠাতে পারি, যাদেরকে আমরা সরাসরি ভাবে বলতে পারি না, যারা দূরের মানুষ তাদেরকে বলতে পারি না, শত্রু বন্ধুদেরকে বলতে পারি না, যারা কাছের ওদেরকে তো বলতে পারি, যারা শত্রু একদম রিলেশন শেষ হয়ে গেছে ওদেরকে আমরা এই মাধ্যমে শোনাতে পারি যে যদি রেডিও শুনে থাকে তো শুনে থাকে, এবার শুন তোর নামে বলছি। আচ্ছা যাক, ওদের নামে বলে লিস্ট আর কম হবে না। যারা ভালো বন্ধু আমার লাইফে, এস দিয়ে প্রচুর, এস দিয়ে ভালো আছে খারাপও আছে,
0: ভালো দিয়ে আমিও আজকে আপনাদের সঙ্গে।
1: তারপর কোন সময় বলে যে আচ্ছা আবার নতুন করে বন্ধুত্ব শুরু করি না, আমি বললাম যে আবার নতুন করে, হ্যাঁ আবার নতুন করে বন্ধুত্ব শুরু করবো, কথা বলো। তারপর আমি বললাম যে না, এখন আর কথা নেই, শেষ যা কথা ছিল তা শেষ হয়ে গেছে, এখন আর কথা নেই। তো সেই নমিতা অন্য কেউ নমিতা ছিল, এখন অন্য কেউ নমিতা আছে। তো বলে হ্যাঁ তুমি চেঞ্জ হয়ে গেছো, তো চেঞ্জ তো হওয়ার কথা না, বলে এইটা হলো খারাপ বন্ধু। আর বেশি কথা বাড়াই না, তাই এতটুকু দিলাম।
0: অসংখ্য
1: ভালো বন্ধুর নামে শুনে যান, ভালো বন্ধু এস ডি এ, তো ওর সাথে দেখা আমার একটা বিয়ের বাড়িতে, মানে আমারই পরিচিত, আশার দলেশ্বরে বিয়েতে গিয়েছিলাম। তো আসার সময় আমি কার সাথে আসবো, আমি আমার বান্ধবী, ও আমাকে এগিয়ে দিল, তখন থেকে ওর যে বন্ধু এখনো আছে। তো ও বিয়ে হয়ে গেছে, একটু ছোট বাচ্চা আছে, বিয়ে হয়ে গেছে, তারপর এখনো ওর বাড়িতে যায়। ভালো বন্ধুর পরিচয়, ও কিন্তু একদম গরিব, মানে গরিব ঘরের, তো সেইটাই, গরিব ধনী কোনো কিছুই না, ও আমার ভালো বন্ধু, এখনো ভালো বন্ধু, একদম আমি খুব ভালো, মানে খুব খুশি যে ও আমাকে এখনো বন্ধু বলে মানে, আর এখনো সম্পর্কটা আছে। আমার লাইফে আমার ভাতিজা ভাতিজি ওরা ছোট ছোট, ছোট মানে সেই না, কলেজে পড়ে, কেউ স্কুলের, সবাই কলেজে উঠে গেছে এবার, স্কুলে কম ওই, তো ওরা স্কুলে থাকতে কাল থাকাকালীনই ওদের সাথে আমার বন্ধুত্ব, মানে সব কথা শেয়ার করি ওদের সাথে।
0: আচ্ছা,
1: আর ওরাও আমাকে মাসি এরকম, পিসির একটু কমই বলে, মানে ভাতিজিরা, বোনের মেয়ে ওরা, ভাতিজি একটা বড় আছে, ও মানে ওদেরকে না জিজ্ঞেস করে আমি কিছু কিনতে পারি না বা বলতে পারি না। এও কালকে বলেছি আমার এই জিনিসটি নেই, আমার সাথে একটু যাবি? হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। তো মানে প্রত্যেকটা বিষয়ে ওদের সাথে শেয়ার করে তারপর আমি মানে কাজটা করি আর কি। ওরাও আমার লাইফে অনেক ভালো বন্ধু,
0: আমাদের সব থেকে ভালো বন্ধু হয়ে ওঠে। আর যেটা তিনি বলছিলেন যে সেই বন্ধু যিনি বন্ধুত্বের মুখোশ পরে হয়তো বা শত্রুতা নিভিয়েছেন, তিনি আবার ফিরে আসতে চেয়েছিলেন কিন্তু তিনি না করে দিলেন, তার জন্যে আপনি ছোট্ট একটি কথা বলতে পারেন। কবি শ্রীজাতর ভাষায় যদি বলতে চাই তাহলে বলতে পারবো যে, যে কথা শুনতে চাইছো বন্ধু আমি সে কথা লিখব না, তোমার মিথ্যে শব্দগুলোকে আজও অভিজাত লিখব না, অন্ধকারের আশ্রয় নিয়ে কত কিছু ঘটে চলেছে তাও সকাল যদি না লিখে থাকি আমি, যেন তবে রাতও লিখব না, আমার দু কাঁধে নখের চিহ্ন স্থায়ী হয়ে গেছে আজকে, তাই ঈর্ষাজনিত স্পর্শকে আর স্নেহ সঞ্জাত লিখব না, যা কিছু হয়েছে ভুলে যাই যদি দাগ থাকবে না কোথাও তার, তবে যদি লিখি সফরনামা তা যেন ছোটখাটো লিখব না, যদি বলো তবে চুপ করে যাবো,

দেখবো না আর কিছুই, তাও রক্তে ভাসানো শরীরকে আমি বাড়িধারা স্নাত লিখব না। হয়তো কিছুটা সুবিধেই হতো, তারও চেয়ে দামি স্বস্তি আজ। চিরজীবী হোক ভালোবাসা, কেটে হিংসায় মাত লিখব না। কত প্রস্তাব এলো আর গেল, সই করে দিলে হতো বেশ, তবু দিন শেষে আয়নার কাছে আমি আর কিছু লিখব না। যে কথা শুনতে চাইছ বন্ধু, আমি সে কথা তো লিখব না। তোমার মিথ্যে শব্দগুলোকে আজও অভিজাত লিখব না। তাদের জন্য এটাই হোক পাল্টা জবাব। আরও একজন বন্ধু রয়েছেন, দেখি কে আছেন। না, কথা বলা গেল না, তবে আপনার কথাগুলো শুনে, আপনাদের কথাগুলো শুনে একটা গান খুব মনে পড়ছে। সেই গানটি ভাষায় বলি না, সুরে সুরেই শুনি লতা মঙ্গেশকরের কণ্ঠে। দেখুন তো শুনে, আজকের এই সময়ের জন্য ভীষণভাবে পারফেক্ট।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি সে বিষয়টি হচ্ছে বন্ধু শত্রু। বন্ধু শত্রু বিষয়ে কথা বলতে বলতেই অনেক কথাই আমাদের চোখের সামনে নতুন করে দাঁড়িয়ে যাচ্ছে। আর শেষমেশ আমরা গিয়ে যে কনক্লিউশনটা খুঁজে পাচ্ছি আপনাদের কথায়, যদিও এখনো কনক্লুড করতে চাই না, সময় অনেকটা বাকি, কিন্তু পথ হাঁটতে হাঁটতে আপনাদের হাত ধরে যেটা মনে হচ্ছে যে আমরা বোধহয় মানুষ চেনাটা এখনো শিখিনি, আর তাই জীবনে বারবার আমরা ধাক্কা খাচ্ছি। যাই হোক, যদি নাও শিখে থাকি, আপনাদেরকে সঙ্গে করে নিয়ে নতুন করে শিখব। আর এই মুহূর্তে বন্ধু রয়েছেন সঙ্গে, চলুন তার সঙ্গে কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: আমার কোন ঘনিষ্ঠ আত্মীয় সঙ্গে শেয়ার করি না, সেগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করি। সেই দুর্বলতার সুযোগ নিয়ে যখন বন্ধু শত্রু হয়ে যায়, তখন সেই শত্রুতার গভীরতা কিন্তু অনেক বেশি হয়,
0: অনেক বেশি হয়। ঠিক।
1: আর সেই সঙ্গে বলবো দিদি, দেখবেন সেই ধরনের যে বন্ধুগুলো সেগুলো শুধু আমার সঙ্গে ওরকম শত্রুতা করে না, তাদের চারিত্রিক দিকটাই ওরকম, কিন্তু তারা কিন্তু যার সঙ্গে মেশে ওই কাজই করে যায়। হয়তো ধরা পড়ে, কিন্তু একটু সময় লাগে, চিনতে একটু সময় লাগে। সহজেই তো একটা মানুষকে ওইভাবে ভাবা যায় না যে আমার বন্ধু হয়ে আসছে সে এরকম কিছু করবে, এটা ভাবা যায় না। আর বন্ধু এমন একটা সম্পর্ক যে বন্ধুত্ব সম্পর্ক সব জায়গায় সব ক্ষেত্রে কিন্তু স্বীকৃতি পাই, দেখবেন মানে এর থেকে বড় বা গভীর সম্পর্ক আর হয় না। তার মধ্যে যদি সাথে থেকে কেউ শত্রুতা করে, তাহলে দেখবেন কি হয় জানেন তো, ওই যে শত্রুগুলো তারা কিন্তু জীবনে কোনোদিন মানসিক শান্তি হবে না।
0: ঠিক।
1: আর যখন দেখবেন বয়স বেড়ে যাবে তাদের, মানুষের কাছে একটা শত্রু মানে একটা শত্রুর আখ্যা পেয়ে যাবে,
0: সেখানেই
1: যাবে মানুষ তাদের কাছ থেকে বিরত থাকবে। আমরা যেটা ভাবছি যে সে হয়তো ভাবলো যে আমি ধরা পড়ছি না, কিন্তু দেখবেন এমন একটা জিনিস হবে ঠিক আস্তে আস্তে আস্তে আস্তে ঠিক ধরা পড়ে যাবে, যে সেই সিনেমার শেষ ভিলেনের যে পরিস্থিতি হয় ঠিক সেরকম পরিস্থিতি ওই মানুষগুলোর হয়।
0: ঠিক।
1: কারণ ঈশ্বর বলে একজন আছে, বুঝলেন? হ্যাঁ, পাপ বাপকে ছাড়েন একটা প্রবাদ আছে না,
0: একদম
1: পাপ কিন্তু বাপকে ছাড়ে না।
0: ঠিক।
1: আমি দিদি দুনিয়াটা এটা নিগড়ে নিগড়ে করি, মানে চারিদিকে তাকিয়ে আমি আমি আজ 43 বছরের দোকানি, মানুষের সঙ্গে ভালো মানে বুঝতে পারি, চিনতে পারি যে কি কি টাইপের। হ্যাঁ, তা দেখবেন সেই মানুষগুলো দুর্গতিটা ঠিক ওরকমই হয়, কারণ পাপ বাপকে চায় না, ঈশ্বর কিন্তু তাদের ক্ষমা করবে না।
0: একদম তাই, একদম তাই।
1: এগুলো কিন্তু কোনো বন্ধুর দোষ নয়, কেউ যদি সঙ্গে থেকে ওরকম করে থাকে। আপনি আমার সঙ্গে কথা বলছেন, আমার চারিত্রিক দিকটা আপনি কি করে সহজে বুঝবেন?
0: ঠিক।
1: আমি আপনার সঙ্গে কথা বলছি।

0: কুচি কাছি কথা বলছি, আপনি আমার চারদিক দিকটা নিশ্চয়ই বুঝতে পারবেন না, সেরকম সেগুলো মুখোশধারী শয়তান। ওই একটা কথাই বললাম, শেষ সময় কিন্তু ধরা পড়ে যায়।
1: ঠিক, শত্রু চাপা রাখা যায় না। ঠিক,
0: ধন্যবাদ।
1: ধন্যবাদ বন্ধু। সত্যি একটা কথা খুব ভালো বললেন তিনি, যে কতদিন সব কিছুর তো শেষ হবে এবং সত্যটা সামনেই আসবে, সত্য কখনো লুকিয়ে রাখা যায় না। ঠিক এভাবেই সেই মুখোশধারী বন্ধুদের মুখোশটাও কিন্তু একদিন খুলে যায়, সেটাও বেশি দিন পরে রাখা যায় না। আর সেই মুখোশ খুলে যখন তার প্রকৃত চেহারাটা সামনে চলে আসে, তখন আমাদের লাভটা কী হয় বলুন তো? সাময়িককালের জন্য আমরা কষ্ট পাই, কিন্তু তারপর আমাদের মধ্যে যে শক্তিটা চলে আসে সেটা কিন্তু বিট করার মতো আর কিছু থাকে না। সেই অসম্ভব মানুষ চেনার ক্ষমতা আপনার মধ্যে ধরা দেবে, আর ঠিক তখনই আপনি যে কতটা ম্যাচিওর হয়ে যাবেন আপনার জীবনে, সেটা আপনি হিসেব খাতাতে লিখে বুঝতে পারবেন না। অনেক বেশি শক্তিশালী হয়ে যাবেন, আর তার জন্যই হয়তোবা ঈশ্বর আমাদের সেই সব সময় সম্মুখীন করিয়ে দেয়, সেই সব মানুষের সঙ্গে আরও বেশি বেশি করে পরিচয় করিয়ে দেয়, কারণ তিনি চান যে আমরা যেন আরেকটু শক্ত হই। আর এভাবেই আমাদের জীবন চলতে থাকে। এই মুহূর্তে চলছে আমাদের অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা আপনাদের থেকে শুনছি বন্ধু শত্রু নিয়ে নানান কথা। যদি ফোন করতে চান ডায়াল করবেন 03-81-232-6253 অথবা 9485-00-7172। আর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরেও আপনারা লিখে পাঠাতে পারেন, ভয়েস মেসেজ পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402-16-9965, 9402-16-9965। ইতিমধ্যেই একজন বন্ধু ভয়েস মেসেজ পাঠিয়েছেন, চলুন শোনা যাক তিনি কি বলছেন।
2: নমস্কার ম্যাডাম, আমি জুলাবেরি থেকে সুমন মহরি বলছি। আজকে খুবই একটি ভালো প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন, বন্ধু এবং শত্রু। তো এই বিষয়ে আমি ছোট করে কিছু বলতে চাই। দেখুন, মানুষের জীবনের বন্ধু ও শত্রু দুজনেরই কিন্তু প্রভাব রয়েছে। আর সত্যিকারের বন্ধু সব সময় আমাদের সুখে দুঃখে পাশে থাকে, ভালো কাজের উৎসাহ দেয় এবং ভুল করলে তা শুধরে দেয়। অন্যদিকে আমরা লক্ষ্য করি যে শত্রু যারা আমাদের ক্ষতি করতে চায়, তারা সর্বদা আমাদের পেছনে লেগে থাকে, ঠিক আছে না, আর নানা সমস্যার সৃষ্টি করে। তাই আমি বলবো যে সবাইকে বন্ধু নির্বাচন করার সময় সতর্ক থাকাই উচিত। ভালো বন্ধু আমাদের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু। আর শত্রুর সঙ্গে অযথা বিরোধ না বাড়িয়ে বুদ্ধিমানের মতো আচরণ করাই উচিত। একজন ভালো মানুষ সব সময় বন্ধুত্ব, সততা ও সহানুভূতির মাধ্যমে সমাজে সুন্দর সম্পর্ক গড়ে তোলে। কিন্তু এটাই বলবো ম্যাডাম, ভালো থাকবেন, শুভরাত্রি।
1: শুভরাত্রি বন্ধু আপনাকেও, কি সুন্দর করে তিনি কথাটি বললেন। আর হ্যাঁ, বন্ধু যারা তারা যেন বন্ধুই থাকে, তারা যেন তাদের বন্ধুত্বের মর্যাদা রক্ষা করে। আর তার জন্যই বোধহয় দীপ্তি রায়ের সেই কবিতাটি আমরা বারবার মনে করি, বন্ধু হয়ে এলে তুমি বন্ধু হয়েই থেকো, বন্ধু তুমি বন্ধু নামের মর্যাদাটা রেখো। সাক্ষাতেতে পাইনি তোমায়, কবিতায় পেয়েছি, অনুভবে বন্ধু তোমায় আমি ভালোবেসেছি। কোন সুদূরে থাকো বন্ধু, কোন অজানা দেশে, মনের মাঝে দেখি তোমায় শুধু ভালোবেসে। রয়েছো তুমি দূর দেশে, ভালোবেসে কাছে এসে, দূর হয়েও নও যেন দূর, তুমি বন্ধু থাকো পাশে। দূর থেকে পরিচয়ে বন্ধু দেখিনি তোমায় চোখে, কবিতায় কথা হলো পরিচয় কবিতা লিখে। বন্ধুত্বের পরিচয় হয় কি কবিতায়, কবিতার থেকে, তাই কবিতায় হলো পরিচয় ভিন দেশ দেখে। বন্ধুত্ব হয় জানি মনের মিল হলে কথায় কথায়, কিংবা হঠাৎ পথের দেখা, কিংবা কবিতা লেখায়, অথবা মনের মিলন যেথায় কবিতায় কবিতায়, হঠাৎ তুমি এলে বন্ধু মন্তব্যে কবিতার পাতায়। বন্ধু।

0: হয়ে এলে তুমি? বন্ধু হয়েই থেকো, বন্ধু তুমি বন্ধু নামের মর্যাদাটা রেখো। বন্ধুত্ব শুধুমাত্র একটি পরিচয় নয়, একটা বিশাল রেসপন্সিবিলিটি, আর সেই রেসপন্সিবিলিটি রাখার দায়িত্ব আমাদের সকলের। বন্ধুত্বের মর্যাদা আমরা যেন সবাই রাখতে পারি। হোয়াটসঅ্যাপে লিখছেন কমল কৃষ্ণ কর্মকার, মঠ চৌমনি, আগরতলা থেকে। তিনি কি লিখছেন একবার পড়ে শোনাই। বন্ধু সূত্র নিয়ে বলতে গেলে, যে ব্যক্তি নিঃস্বার্থভাবে আমাদের ভালো চায় এবং বিপদে আপদে পাশে দাঁড়ায়, সে বন্ধু। প্রকৃত বন্ধু আমাদের ভুল ধরিয়ে দেয়, সৎপথে চলতে উৎসাহ দেয় এবং সাফল্যে আনন্দিত হয়। বন্ধুত্বের ভিত্তি হল বিশ্বাস, আন্তরিকতা, সহযোগিতা এবং পারস্পরিক সম্মান। একজন ভালো বন্ধু মানুষের জীবনের অমূল্য সম্পদ। আর অপরদিকে শত্রু হল সেই ব্যক্তি যে অন্যের অকল্যাণ কামনা করে বা ক্ষতি করার চেষ্টা করে। শত্রু প্রকাশ্যেও হতে পারে, আবার গোপনেও হতে পারে। অনেক সময় ঈর্ষা, লোভ, অহংকার বা স্বার্থপরতা থেকেই শত্রুতার জন্ম হয়। তবে সব কথা সমালোচক শত্রু নয়। অনেক সময় সত্য কথা বলা মানুষই আমাদের উন্নতির পথ দেখায়। আর বন্ধু ও শত্রুর পার্থক্য, বন্ধু আমাদের শক্তি বাড়ায়, শত্রু দুর্বল করার চেষ্টা করে। বন্ধু ভুল থেকে শিক্ষা নিতে সাহায্য করে, আর শত্রু সেই ভুলের সুযোগ নিতে চায়। প্রকৃত বন্ধু সুখে যেমন থাকে, তেমনি দুঃখেও পাশে থাকে। কিন্তু স্বার্থের সম্পর্ক কখনো প্রকৃত বন্ধুত্ব হতে পারে না। পরিশেষে বলবো, বন্ধু ও শত্রু কখনো কখনো বন্ধু শত্রুতে পরিণত হতে দেখা যায়। দুজনেই মানুষের জীবনের বাস্তব অংশ। প্রকৃত বন্ধু আমাদের জীবনের আলো, আর শত্রু আমাদের সতর্ক থাকতে শেখায়। তাই ভালো বন্ধু নির্বাচন, খারাপ সঙ্গ পরিহার করা উচিত। বাহ, অসংখ্য ধন্যবাদ কমল কৃষ্ণবাবু, সুন্দর ভাষায় সুন্দর করে লিখলেন এবং তফাতটা খুব ভালো করে বুঝিয়ে দিলেন। আমরা যেন শিখতে পারি, আমরা যেন চিনতে পারি সেই বন্ধু এবং শত্রুর মধ্যে ফারাকটা। আরও একজন বন্ধু রয়েছেন, চলুন কথা বলা যাক, কে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: অম্বিকা দেবী, একটু রেডিও সেটটি থেকে দূরে সরে আসতে হবে, আমি আমার কথা শুনতে পাচ্ছি।
1: আমাদের তো রেডিওতে আসে না দিদি ভাই।
0: আচ্ছা, আপনি যেখানেই আছেন হয়তোবা রেডিও অনুষ্ঠানটি টিউন করে আছেন, আমি শুনতে পাচ্ছি আমার গলা, একটু দূরে সরে এসে কথা বলুন বন্ধু।
1: আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে?
0: এবার ঠিক আছে, পারফেক্ট, বলুন।
1: হ্যাঁ, তো আজকে বন্ধু শত্রু নিয়ে এরকম বিষয় একটা কথা হচ্ছে।
0: বন্ধু শত্রু, ঠিক, শত্রু যখন বন্ধু বা বন্ধু যখন শত্রু।
1: শত্রু, হ্যাঁ, তো দেখুন, হ্যাঁ, এরকম অনেক সময় আমাদের জীবনে ঘটে যায়, কারণ সেটা আমাদের অজান্তেই ঘটে যায়। কারণ দেখুন, আমরা সবসময় যে সঠিক বন্ধু নির্বাচন করতে পারি এমনটা কিন্তু হয় না। হ্যাঁ, ওপর থেকে দেখলাম একজনকে খুব ভালো মনে হলো, তার সঙ্গে বহু দিন ধরে হয়তো মিশলাম, মেলামেশা হলো, কিন্তু দেখা গেল এমন একটা পরিস্থিতি এলো তখন সে কিন্তু তার নিজের স্বরূপটা দেখিয়ে দেয়। তখন বুঝতে পারি, তার মুখোশটা যখন খুলে যায় তখন বুঝতে পারি, ও, এ তো আমার কাছে বন্ধু নয়, এ তো আমার সমস্ত খবরাখবর নেওয়ার জন্য বা আমাকে বিপদে ফেলার জন্য, আমার ক্ষতি করার জন্য এ আমার জীবনে এসেছিল। বন্ধুর সে যে আসলে বন্ধুরূপে সে আমার শত্রুই বলতে পারি। এই রকম পরিস্থিতিতে অনেক সময় আমরা কিন্তু পড়ে যাই। আমিও বেশ কয়েক মাস আগে, এরকম মাস ছয় সাত আগে এরকম একটা পরিস্থিতি আমার হয়েছিল। তো সেই পরিস্থিতিতে আমি যখন পড়েছিলাম, মানে সে একদম অযাচিত ভাবে আমার কাছে বন্ধুর মতন এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। তারপর কিছু, মানে এক দেড় মাস যাওয়ার পর, আমি জানছি খুব ভালো মানুষ উনি, ওনারা খুব ভালো মানুষ। তো সেই ভেবে কিছুদিন পর ওনার খুব শরীর খারাপ হলো। তো উনি

0: হ্যাঁ, বললেন আমাকে যে আমার কিছু টাকার প্রয়োজন, তা আপনারা আমাকে দিলে খুব উপকার হয়। আমরা দেখলাম যে মানুষটা আমাদের উপকার করেছে, তো যখন অসুস্থ তখন কিছু টাকা দেওয়া যেতেই পারে। বললো আমাকে এখন ধার দিন, আমি ফেব্রুয়ারি মাসের কথা আমি আপনাকে এই মাসের মধ্যেই দিয়ে দেবো। নিয়ে এবার অনেক দূরে, ওনাদের অনেক দূর বাড়ি, আমাদের অনেক দূর বাড়ি, নিয়ে বললো আপনি ফোনপেতে তাহলে আমাকে কিছু টাকা পাঠিয়ে দেন। এবার আমার ছেলের কাছ থেকে ফোনপেতে টাকাটা পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়া হলো। তারপর ফেব্রুয়ারি থেকে এই যে 7 মাস কেটে গেল, এখনো পর্যন্ত ফেরত দেওয়া তো দূরের কথা, এখন যদি ফোনটা করি, ফোনটা রিসিভ করলেও মানে এমন এমন কথা বলে যে আপনি টাকাটা মানে তাকে চাইতেই পারবেন না, বা টাকার কথা তাকে বলতেই পারবেন না যে আমার টাকাটা প্রয়োজন, আপনি যে বললেন দেব, মানে কোনো উল্লেখই করছে না টাকাটা ফেরত দেবো কি, আমি টাকাটা নিয়েছি কি দিতে পারবো না, কোনো উল্লেখই। এবার আমরাও আর মানে মুখ লজ্জার ইয়েতে আমরাও আর চাইতে পারছি না। তো এইরকম মানে মানুষ কিছু আছে, কিন্তু সে আমার উপকার করেছিল একটা সময়, সত্যি আমার অনেক বড় উপকার করেছিল, সেই জন্য আমরাও আর ওইটা আর কোনো মানে ইয়ে করি না, যে না জানবো যে ওই টাকাটা কোনো মানুষকে বা কোনো মন্দিরে দান করেছি, সেই হিসাবেই আর কি ইয়ে করি। তবে আমাদেরকে সত্যি করি মানুষ চিন্তা হবে, ভালো মানুষ রূপে এরকম অনেক মানুষের, খারাপ মানুষের কবলে আমরা পড়ে যাই, তবে সেটা আমাদের সত্যি এরকম যেন কারো জীবনে না ঘটে। আর আজকে বন্ধুত্ব দিবসে আপনারা আমাদের পরম বন্ধু, এবং শ্রোতা বন্ধুরাও আমার পরম বন্ধু, সকলকে আমি আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং বড়দের আমার প্রণাম জানালাম।
1: অসংখ্য ধন্যবাদ বন্ধু, বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা আপনাকেও। ওনার কথাগুলো শুনে যেটা মনে হলো, আমরা অনেক সময় বলে থাকি যে সম্পর্ক কখনো টাকার হিসেবে মাপা যায় না, আর বন্ধুত্ব সে তো আমাদের পরম আপন সম্পর্ক, সেই সম্পর্কে টাকার অঙ্ক কখনোই আসতে পারে না। কিন্তু বাস্তবতাটা কিন্তু ঠিক তার উল্টোটা, আর সেখানেই যখন আমরা বাস্তবের সম্মুখীন হই তখন বড্ড বেশি কষ্ট পাই, কারণ তখন মনে হয় যে এ বাবা, টাকার কাছে সব বিকিয়ে যায় বন্ধুত্ব? ঠিক, বাস্তবের কঠিন সত্যই হচ্ছে যে অনেক বন্ধুই টাকার কাছে এসে পরীক্ষায় বসে, ধার দেয়া, ধার নেয়া, হিসেব, প্রত্যাশা, আর সেখান থেকেই অনেক সময় জন্ম হয় সম্পর্কে দূরত্বের বা বন্ধুত্বে দূরত্বের। তাই টাকা শুধু বন্ধুত্ব নষ্ট করে এমন নয়, যা নষ্ট করছে তা হচ্ছে বিশ্বাস, যে বিশ্বাসের কাছে বন্ধুত্ব চিরঋণী হয়ে থাকে। সেই বিশ্বাসটা ভেঙে গেলে কোনো সম্পর্কই টিকবে না, তা বন্ধুত্বই হোক না কেন, আর সেই বন্ধু শত্রু হয়ে দাঁড়াবে। আজকের বিষয় নিয়ে কথা বলছি, বন্ধু শত্রু, আরও একজন বন্ধু রয়েছেন।

0: তা বন্ধুত্বই হোক না কেন, আর সেই বন্ধু শত্রু হয়ে দাঁড়াবে। আজকের বিষয় নিয়ে কথা বলছি, বন্ধু শত্রু, আরো একজন বন্ধু রয়েছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: গুড ইভিনিং শর্মিষ্ঠা দেবী।
0: গুড ইভিনিং, কে রয়েছেন সঙ্গে?
1: ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে রহমান।
0: হ্যাঁ বলুন।
1: দেখুন, মানুষের মুখ আর মুখোশের খুব মুশকিল হয়ে যায় মাঝে মধ্যে, কখনো
0: ঠিক
1: খুব আন্তরিক ভাবে ডেকে তোমার পাশে থেকে অনেক সময় চিনা যায় না তাকে, বুঝলেন তো? যারা সমবেতি তারা খুব কষ্ট পায় জানেন, যারা উদার মন নিয়ে চলে সমাজে। একটা ছোট্ট গল্প বলছি, গল্প হলো সত্য, সময় মধ্যেই বলব। দেখুন, তিন ভাই ছিল আমাদের এখানে, তাদের বাবা প্রথমেই মারা যায়, তারা ছোটতেই মা তিনটে দু তিন ছেলে এবং একটি মেয়েকে মানুষ করে, কিন্তু ছোটটা অনেকটাই ছোট।
0: আচ্ছা,
1: সে দাদারা পৃথক হয়ে যায়, তো মেয়ের দাদা ছোট ভাইটাকে বললে আমাদের কাছে থাক, তোর পড়াশোনা করাবো। যাই হোক, সে থেকে গেল মা আর ওই ছোট ছেলেটা। যাই হোক, তার কলেজে উঠলো, কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছিল তার মা তার শাশুড়িকে মানে বাড়ির মতো খাটাত। শাশুড়ি ছিল খুব সহজ সরল, তার ছেলের মুখ ছোট ছেলের মুখ সে কিছুই বলতে পারত না। তার ছোট ছেলের কলেজের মাইনেও দিতে পারতো না, বইও কিনে দিতে পারতো না ভালো করে। খুব কষ্ট করে সে পড়াশোনা করেছিল ঠিকই, চাকরি পায়নি। ইতিমধ্যে তার ছেলের দিকে সেই ছোট ছেলেটা পইয়ে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে তার বড় ছেলে কিন্তু করতে শুরু করেছে এই মেজর দাদাটা, এবং তাকে ধুয়ে ফেলে দেওয়া ফেলে দেয়, এবং ছেলের বেতন তারা তার ছোট ভাইয়ের অবদান, তার জমি জায়গা, তার সমস্ত অবদান ভুলে গিয়ে শত্রু হয়ে গেল। এটাই বললাম, দেখছেন তো কিভাবে মানুষ কতদূর ফেলে দিতে পারে, কখন বন্ধু কখন শত্রু। স্বার্থপর মানুষ আমরা, স্বার্থ যদি আমাদের পূরণ হয়ে যায় হয়তো আমরা দূরে ঠেকে যেতে। সব মানুষের কথা বলবো না, সেরকম মানুষও আছে
0: পেয়েছি।
1: বললাম, ভালো থাকবেন, নমস্কার জানেন।
0: নমস্কার আপনাকেও বন্ধু। সত্যি কথাগুলো হয়তো একটু কঠিন যা বন্ধু বললেন, কিন্তু ভেবে দেখবেন বাস্তবের সঙ্গে কিন্তু অনেকটাই মিলে যাচ্ছে। স্বার্থ শব্দটা খুব ছোট্ট, কিন্তু সম্পর্ক ভাঙার জন্য তার ক্ষমতা অনেক বড়। যতদিন প্রয়োজন থাকে ততদিন অনেকেই বন্ধু হয়ে পাশে থাকেন, কিন্তু প্রয়োজন শেষ হলে সম্পর্ক যেন ধীরে ধীরে ফিকে হয়ে যায়, আর তখন বোঝা যায় সেখানে বন্ধুত্ব ছিল না, সেখানে ছিল শুধুমাত্রই স্বার্থের হিসেব। আর এই মুহূর্তে উদিত নারায়ণের কণ্ঠে কনফেস বরং হয়েই যাক। কি কনফেস, কভি দুশ্মন হ্যায় কভি ইয়ার হ্যায় হাম।

कभी दुश्मन है कभी यार है हम दोनों। हाँ कखनो बंधु कखनो शत्रु। আর সেটাই হয়তো জীবনের সব থেকে বড় কঠিন সত্য। কখন যে নিজের কাছের বন্ধু শত্রু হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। আসলে ছোট্টবেলায় বন্ধু হওয়া খুব সহজ ছিল। একটা বল, একটা টিফিন ভাগ করে খাওয়া কিংবা একটা খেলার বিকেলই যথেষ্ট ছিল। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্বের মধ্যে ঢুকে পড়েছে কী কী বলুন তো, আরও বেশ কিছু জিনিস। অহংকার, ভুল বোঝাবুঝি,

0: প্রত্যাশা আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রতিযোগিতা। অনেক সময় শত্রুতা কোনো বড় ঘটনার জন্য জন্মায় না, একটা ছোট্ট অবহেলা, একটা ভুল শব্দ, একটা অপূর্ণ প্রতিশ্রুতি, এই ছোট ছোট ব্যাপারগুলোই যথেষ্ট। আর তাই বন্ধুত্বকে টিকিয়ে রাখতে জেতার চেয়ে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে বোঝাপড়ার, তর্কের চেয়ে কথোপকথন, আর অহংকারের চেয়ে ক্ষমা। এই বিষয়গুলো যদি আমরা একটু একটু করে বদলে দিতে পারি তাহলেই দেখবেন বন্ধুত্ব সুন্দর। বন্ধুত্ব ভেঙে গেলে হয়তোবা নতুন বন্ধু পাওয়া যায়, কিন্তু সেই পুরনো বিশ্বাস, সেই নির্ভরতার জায়গা, তা কিন্তু সহজে ফিরে আসে না। আর তাই যেটা ছোট্ট মেসেজ সবার জন্য আজকে বন্ধুত্ব দিবসে, যে সম্পর্কের যত্ন নিন, কারণ একজন সত্যিকারের বন্ধু হারানো মানে হচ্ছে জীবনের একটা সুন্দর অধ্যায় হারিয়ে ফেলা। আর তাই স্বার্থ ভুলে একটুখানি যত্ন নিন সম্পর্কের, বন্ধুত্বের। টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, আর আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে শর্মিষ্ঠা। আজ রাতে অনুষ্ঠানে কথা বলছি এই সুন্দর ফ্রেন্ডশিপ ডের আজকের রাতে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, বন্ধু শত্রু। আর এই বিষয়েই আমাদের আরও এক খুব কাছের বন্ধু, আপনাদেরও খুব কাছের আরজে চন্দ্রিমা, চন্দ্রিমা ঘোষ ধলেশ্বর কল্যাণী থেকে লিখছে, বন্ধু না শত্রু দুটোই নিজের কাছে, তুমি কাকে কিভাবে নিচ্ছ। যেমন আমাদের কাছে সাধারণত বন্ধু মানে সেই যার কাছে সব বলা যায়, বন্ধু মানে যে কখনো তোমার বিচার করবে না। কিন্তু ঠিক সেই সময়ে যদি খুব ভালো বন্ধু কোনো একদিন তোমার কোনো একটি কথা শোনার পর তোমাকে বলে দেয় যে তোমার মানসিকতাটা একটু ঠিক করা উচিত, ব্যাস হয়ে গেল, আমরা তখনই ভেবে নেই যে এ তো বন্ধু নয়, এ তো আমাদের শত্রু। কিন্তু হয়তো ভাবতে গেলে দেখা যায় যে সেই আমার ভালো বন্ধু, আমার ভালো চায়। আমি খুব একটা বন্ধু বানাতে পারি না, তাই খুব কম সংখ্যক বন্ধু আমার। আর ঠাকুর করুন কোনোদিন কোনো বন্ধু যেন কোনো বন্ধুর জন্য কষ্ট না পায়। সবশেষে বলবো, জো দিল মে দিমাগ না রাখতা ও, জো দিল মে দিমাগ না রাখতা ও, ও হোতা হে দোস্ত। তোমাকেও বন্ধু দিবসের অনেক অনেক শুভেচ্ছা, চন্দ্রিমা ঘোষ ধলেশ্বর কল্যাণী। চন্দ্রিমা, বন্ধুত্ব দিবসের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা তোমাকে, খুব ভালো থেকো বন্ধু, আর এভাবেই পাশে থেকো। আরও একজন বন্ধু লিখছেন, শুভ সন্ধ্যা দিদি, জীবনে একটা ভালো বন্ধুর কোনো তুলনা হয় না, এর কোনো বিকল্পও নেই, একটা বন্ধু হাজারটা বইয়ের সমান। আমি সকলের কাছে অনুরোধ করছি এই অমূল্য সম্পদ বন্ধু যেন কারোর শত্রুতে পরিণত না করে। অরুণ দত্ত, শেখের কোট। অসংখ্য ধন্যবাদ বন্ধু, খুব ভালো বলেছেন, কোনো বন্ধু যেন শত্রুতে পরিণত না হয়ে যায়। আমরা চেষ্টা করব আজকের থেকে আমরা নতুনভাবে বন্ধুত্ব নিয়ে ভাবতে চেষ্টা করব, কারণ জীবনে বন্ধু খুব দরকার। আর একজন বন্ধু রয়েছেন সঙ্গে, হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যাঁ হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল। দিদি ভাই,
0: হ্যাঁ প্রবীর বাবু বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, দেখুন বন্ধুত্ব হচ্ছে আত্মার মিল, মন এবং আত্মার মিল। সেই জায়গায় আমি বন্ধুত্ব আমার আপনার দিদি ভাইকে বলবো যে আমার সাথে যে বন্ধুত্বটা আপনার দিদি ভাইয়ের আছে, সেই বন্ধুত্বটা কোনো মানে বেইমানি নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো আমরা দুজনা কাঁধে কাঁধ মিলিয়ে চলছি। আর একটা বন্ধু হচ্ছে, সেটা হচ্ছে আমার উজ্জয়ন্তী, হ্যাঁ আগরতলাকে নিয়ে,
0: হ্যাঁ
1: উজ্জয়ন্ত। তো এইখানে কিন্তু এই যত উপস্থাপক উপস্থাপিকা আছে তারা হচ্ছে আমার বন্ধু, তাদের আর রেডিও, রেডিও কোনোদিন বেইমানি করবে না, কোনো বেইমানি কথা বলবে না, কোনো খারাপ কথা বলবে না, তারা সব সময় শিক্ষা দিয়ে যাবে এবং শিক্ষা নিতে হবে। এই জায়গা থেকে কিন্তু আমি এই বন্ধুত্বটা আগে রাখবো, হ্যাঁ এগিয়ে রাখবো, যে আমার এই বন্ধু জীবনে কোনোদিন কাউকে ধোকা দেয়নি।

0: আর দেবেও না। তারবিহীন বেতারের সাথে যে বন্ধুত্ব, এই বন্ধুত্বটা যেন অটুট থাকে দিদি ভাই। হ্যাঁ, এবং আপনার দিদি ভাইয়ের সাথে যে বন্ধুত্বটা আছে, আর তারপরে হচ্ছে আমার বাবা মা, তাদের বন্ধুত্বটাও কিন্তু অনেক বেশি।
1: ঠিক ঠিক ঠিক।
0: হ্যাঁ, 78 বছর বয়স, তবুও কিন্তু মায়ের সাথে আমি পথ চলছি। মা আমার জন্মদিনে পায়েস রান্না করে আমার মুখের সামনে দিচ্ছে, এই বন্ধুত্বটাও কিন্তু অটুট দিদি ভাই।
1: একদম একদম তাই।
0: বটগাছ যতদিন আমি রাখতে পারবো, বাবা আমার চলে গেছেন কিন্তু মাকে আমি রেখেছি, জানি না আপনাদের আশীর্বাদ কতদিন রাখতে পারবো দিদি ভাই। হ্যাঁ, এই বন্ধুত্ব নিয়েই আমি চলছি এবং আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে পাথর করে এগিয়ে যেতে চাই।
1: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি, সমস্ত বন্ধুত্ব নিয়ে ভালো থাকবেন, বন্ধুত্বে ভালো থাকবেন বন্ধু। আর এই মুহূর্তে বন্ধুর কথা শুনতে শুনতেই আমরা তো দুটো দিক নিয়ে কথা বলছি, একটা দিক হচ্ছে বন্ধুত্বপূর্ণ দিক, আরেকটা দিক হচ্ছে সেই বন্ধু যখন মুখোশের আড়ালে শত্রু হয়ে ওঠে সেই দিকটাও। আর বন্ধুর কথা শুনতে শুনতে মনে হলো যে ভালোবাসার মানুষটিও তো সব থেকে প্রিয় বন্ধু আমাদের, কিন্তু একটা সময় সেই ভালোবাসার মানুষটিও বদলে যায়, সেই ভালোবাসাটাও বদলে যায়, আর তখন সেই ভালোবাসার মানুষটিও জীবনের সব থেকে বড় শত্রু হয়ে যায়। যেই ফোনটির জন্য আমরা অপেক্ষা করতাম, যেই ফোনটি আসলে নিজের হাজারটা কাজ পেছনে ফেলে আমরা সেই ফোনটির জন্য দৌড়ে ছুটে যেতাম, সেই ফোন নাম্বারটাও একটা সময় ব্লক লিস্টে চলে যায়। আর ঠিক তখনই বেজে ওঠে সোনু নিগমের কণ্ঠে এই গানটি।

আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনীয় ফিরে দেবে একটা একটা আধুলি। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই। বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল। দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে, গল্প হয়, দুপেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি যুদ্ধ হয়, সিগারেটের বাড়িয়ে দেওয়ার টুকরো ফুঁকে এই যে নিন ফোন নাম্বার, এদিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও হয়। এই যে আমি পথ হাঁটছি, রোজ খাটছি বুকের ভেতর কষ্ট ক্লেদ, এই যে আমি ক্লান্ত ভীষণ, বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ, তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই। প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরব ভেবে ফিরে আসার ইচ্ছে হয়, তেমন একটা ছায়ার মতন, আগলে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু নেই। একলা দুপুর উপুর হলে বিষাদ ঢালা নদীর মতন, একলা মানুষ ফানুষ হলে নিরুদ্দেশ এক বধির মতন, হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই, আমার কোনো বন্ধু নেই। আমি কেবল কোলাহলে ভিড়ের ভেতর হারিয়ে যাই, ভুল মানুষে যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যাই, হাওয়ায় ভাসা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যাই। আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি। আমার কোনো বন্ধু নেই। এই কথাটা শুনতে

0: খুব একা মনে হয়, কিন্তু একটু ভেবে দেখলে এর ভেতর লুকিয়ে থাকে একটা গভীর অভিমান। হয়তো অনেক পরিচিত মানুষ আছে, অনেক শুভাকাঙ্ক্ষী আছে, অনেক বন্ধু বন্ধুত্বের মুখোশ পড়ে আছে, কিন্তু এমন কোনো বন্ধু নেই যার সামনে মুখোশ খুলে নিজের ভাঙাচোরা বোনটাকে রাখা যায়। বলা যায় যে আমি ভালো নেই, আর তাই বারবার এই কথাটাই সামনে আসে যে বন্ধু মানে শুধু একসঙ্গে হাসা নয়, বন্ধু মানে এমন একজন যার কাছে নিজের দুর্বলতাও নিরাপদ, যে বিচার করবে না, যে শুনবে, যে সাফল্যে হাততালি দেবে, আবার ব্যর্থতায় নীরবে আপনার কাঁধে হাতটিও রাখবে, যে কখনো আপনার খারাপ চাইবে না, সেই তো হয় প্রকৃত বন্ধু। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই প্রকৃত বন্ধু আমরা পাই কোথায়? সমস্তটাই তো মুখোশধারী। আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে, যে বিষয়ে আমরা কথা বলছি, বন্ধু শত্রু। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন বন্ধু। কথাটা এরকম বললে কিন্তু খারাপ হয় না।
1: যেই বন্ধু এগিয়ে আসলো বন্ধুর পিছনে আবার ক্ষতি করার চেষ্টা করছে, পরবর্তী সময় ওনার নিজে আফসোস করে মরি আর কি। আর কি করলাম, সে তো আমার বন্ধু বেশি আসলো, কিন্তু আমি প্রকৃত বন্ধু রূপে মিশি। আমি যার জন্য 20-30 বছর 40 বছর আগের বান্ধবী আছে, কিন্তু আমি পারি না ম্যাডাম সাথে খারাপ ব্যবহার করতে। চকুল দিয়ে নিল, হ্যাঁ তাদের কি ওরে প্রাণ দিয়ে ভালোবাসি, কত খাবার কত যত্ন করি, যে পরবর্তী সময়ে আমাকে একটা চুবল মারার চেষ্টা করে, এই এরকম বললেন কেন? আমি বন্ধ করে 3-4 দিন বন্ধ করে পুরো টাকা নিতে, মানে আমার অন্তর চাইলে সরল, ঠিক আছে টাকা যা তুই খরচ দিয়ে দিই, ওমা ওর দেখি প্রকৃত রূপ ধরে ফেলে। তাই বন্ধু চিনতে আমার দাদারাও বলে, তুমি বন্ধু চিন্তা কথা বলো। আমার এমনও প্রকৃত বন্ধু আছে ম্যাডাম, কত সুন্দর জীবন কাটিয়ে ফেলছি, মনে হলেই চোখে জল আসে কিরকম বান্ধবী ছিল। তাই বন্ধু বেশি শত্রু আসলে খুব সূক্ষ্ম ভাবে, এখন একটু অ্যালার্ট হয়েছি ম্যাডাম, এখন অ্যালার্ট হয়েছি, এখন মিশতে চিন্তা করি।
0: আমাদের বয়স বাড়ে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা কি আমাদের বন্ধুদের চিনে নিতে পারছি? বন্ধু এবং শত্রু দুজনকেই চিনতে পারছি কি? সেটা কিন্তু একটা প্রশ্ন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো,
0: কে বলছেন বন্ধু?
2: আমি দিলীপ মজুমদার, বিদ্যানগরতে বলছি। বন্ধুর কথা বলছেন তো?
0: বন্ধু এবং শত্রু,
2: আমি বন্ধু পাওয়া কিন্তু খুব ভারী। সমুদ্রে যেমন লবণ ভারী এরকম ভারী।
0: আর শত্রু
2: বললে বন্ধুত্ব হয় না। এটা আমার এক বন্ধু এসেছিল 2 কেজি মাছ নিয়ে চলে এসেছে।
0: বাহ, কিন্তু বন্ধু যখন শত্রু সেটা কেমন হয় বন্ধু? আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? আমার কথা শুনতে পাচ্ছেন?
2: শুনতে পাচ্ছি কিন্তু কানে কম শুনি তো।
0: আচ্ছা, কথাটা হচ্ছে বন্ধু যখন শত্রু,
2: বন্ধু শত্রু তার কোনো গ্যারান্টি নেই। তমগুণী মানুষ যারা তারাই শত্রু হয়ে দাঁড়ায়।
0: বাহ,
2: তমগুণী মানুষকে দেখলে বোঝা যায়। আর একটু আগে তো আমাদের রশিকান্তের গান দিয়েছিলেন একটা, এই গান তো আমার কাছে আছেই, কিন্তু আমি সবসময় গানই শুনি। আমি তো মানুষের চোখ মুখ দেখলে বুঝতে পারি কে বন্ধু কে শত্রু, আমার কথা বলতে হয় না কারো।
0: বাহ, তাহলে এটা সুপার পাওয়ার আপনার। অসংখ্য ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন। আর তিনি তো বললেন দিলীপ বাবু যে তিনি চিনতে পারেন, কিন্তু আমরা কি চিনতে পারি? আর চিনতে পারি না বলেই হয়তো বা আমরা বলি যে মানুষ চেনা সত্যিই বড় দায়, কারণ মানুষ তার আসল মুখ নিয়ে নয়, অনেক সময় মুখোশ পরে আমাদের জীবনে আসে।

নিজের স্বার্থে বন্ধুত্ব করে, তাদের মিষ্টি কথায় আমাদের খুব কাছের হয়ে যায় এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি আসল বন্ধু এবং আসল শত্রুকে। কিন্তু আমাদের বয়সের সঙ্গে সঙ্গে আমরা আবারও ভুল করে ফেলি, মানুষ চিনতে পারি না। আর তখনই হয়তো বা নিজেকে নিজে সান্ত্বনা দেই, সেটা বলে যে মানুষ চেনা দেয়। মহিনের ঘোড়াগুলির গানটাও যেন আমাদের সেই কথাটিই মনে করিয়ে দেয়। এই মুহূর্তে এই গানটি রইল আপনাদের জন্য। আর গানে গানে একবার আবারও সেই সকল বন্ধুরা যারা মনে হচ্ছে যে বন্ধু আমাকে শত্রুতার চেহারায় দেখলো, বা আপনি দেখতে পাচ্ছেন সেই বন্ধুকে শত্রুতার মতো করে, সেই বন্ধুর মধ্যে কিছুটা শত্রুতার গন্ধ রয়েছে, তারা একবার নিজের কাঁধে হাত রেখে বলুন, মানুষ চেনা দেয়।

চেনা সহজ নয়, চিনতে লাগে ভয়। তারপরেও তো চিনতে হবে, না হলে জীবনে আমরা ঠকে যাব বারবার।

0: এ মুহূর্তে আরো একজন বন্ধু রয়েছেন, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? যা বেলা গেল না, শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 0381232625। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর আজকে ফ্রেন্ডশিপ ডে সন্ধ্যায় আমরা কথা বলছি যে বিষয়টি নিয়ে, সে বিষয়টি হচ্ছে বন্ধু শত্রু রয়েছে আজ রাতে পর্বে। আর এই মুহূর্তে আরো একজন বন্ধু রয়েছেন সঙ্গে, শুনি তার কথা। হ্যালো,
1: হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা।
0: নমস্কার,
1: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: হ্যাঁ শ্যামল বাবু, বলুন।
1: মানে মুখোশধারী আমাদের চারপাশে প্রচুর ব্যক্তি আছে যারা মুখোশধারী হিসাবে, যাদেরকে চিনতে আমাদের বড় কষ্ট হয়, যারা কখনো মানে মানুষের ভালো চায় না, সবসময় ভাবে কোনোভাবে কোনোভাবে ক্ষতি করতে চেষ্টা করে বা ঠকাতে চেষ্টা করে বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য সবসময় সচেষ্ট থাকে, তারা কখনো কারো ভালো করে না। এদেরকে আমরা বলি মুখোশধারী, মুখোশধারী। তো এখন সত্যি কথা, জীবনের অভিজ্ঞতা থেকে বলি, আমাদেরকে তো সবাইকে নিয়ে থাকতে হয়, ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে হয়। এখন ওই চালের মধ্যে কাকর বাসার মতন আমাদেরও সেই অবস্থা, সেই সেই খেতে খেতে মাঝে মাঝে কয়েকটা কাকর হয়তো মধ্যে পড়লো, হয়তো যাতে মধ্যে পরে যন্ত্রণা হলো বা আমাদের কষ্ট পেতে হয় সেই, কিন্তু তো সেটা সে তো না খেয়ে তো আর থাকা যায় না। সে আপনি কি না খেয়ে থাকতে পারবেন?
0: পারবেন
1: তো তা তারপরে কি সেটা কি? তবে এটা ঠিক, ওই একজন কিন্তু আছেন উপরবালা, যিনি যে সব কিছু দেখছেন,
0: সব কিছু দেখছেন, ঠিক।
1: হ্যাঁ, প্রকৃতি একটা ব্যালেন্স বলে কথা আছে,
0: একদম একদম একদম তাই।
1: যে আমি মুখোশধারী হিসাবে ভালোই থাকবো সবার কাছে, আর আমার স্বার্থটা আদায় করে নেবো বেশি, কিন্তু উপরবালা কোন সমাজে তার কি করে ফেলবে
0: ঠিক, একদম তাই, একদম তাই। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ শ্যামল বাবু। একটা খুব সুন্দর কথা তিনি বললেন এবং খুব সুন্দর একটা লিঙ্কও ধরিয়ে দিলেন, যে উপরে একজন বসে আছেন যিনি সব দেখছেন, সব হিসেব করছেন, এবং সেই সূত্র ধরেই আপনাদেরকে নিয়ে যাব একটু পুরাণে। আসলে পুরাণে বলা হয় যে পরম শত্রুও যখন মিত্র হয়ে যায়, আর সেখানেই আমরা চলে যাব রামায়ণে, যখন রামের পরম বন্ধু হয়ে গেছিলেন রাবণ। সেই গাথা আমাদের মোটামুটি সবারই জানা আছে, তাই না? বলা হয় যে রামেশ্বরমে শিবলিঙ্গ প্রতিষ্ঠার সময় রামচন্দ্র মহাপণ্ডিত রাবণকে পৌরোহিত্যের দায়িত্ব দিয়েছিলেন, এবং রাবণ কিন্তু সেই পৌরোহিত্য পালন করেছিলেন, সেই দায়িত্ব পালন করেছিলেন। আর সেই সূত্র ধরেই আমরা শিখতে পারি যে শত্রু মানে শুধুমাত্রই শত্রু নয়, শত্রু আপনাকে শক্তি যোগায়, আপনাকে সঠিক পথ দেখায়। আর তাই সমস্ত সম্পর্কে যেটা দরকার, মতভেদ থাকুক না, যুদ্ধ থাকুক, তারপরেও জ্ঞান, যোগ্যতা আর নিজের কর্তব্যের প্রতি সম্মান দেখানো আমাদের ভারতীয় ঐতিহ্য, আমাদেরকে তো সেটাই শেখায়। আর যদি কবির কলমে ফিরে যাই, তাহলে বলতে হয় সবার সামনে উপহার দাও রোজ, রাংতায় মোরা অসম্মানের ফুল, আমি জারি রাখি ক্ষত লোকানোর খোঁজ, বাকিরা তখন সুগন্ধে মশগুল। শ্লেষের টুকরো ফেলা তো যায় না তাও, এসবই সাজিয়ে বাগান করব ঠিক, ভালো হয় যদি একবার ঘুরে যাও, স্নিগ্ধতা নয় অপমানে সারাদিক, মিশে থাকা আর মিলে থাকা এক নয়, সে কথা বুঝতে কেটে গেল এতদিন, তবু কাছে যাব যতটা দুপায়ে সয়, ফেরার পথ তো চিরকালই মসৃণ, সুতয় ফারাক ভালোবাসা অসহায়, নখ দর্পণে ধরা পড়ে যায় চোখ, সে বয়সে আর টিক সত্যতা

নিয়ে চায়, বন্ধু সেজেই আমাদের দেখা হোক। কবির কথায় মিশে থাকা আর মিলে থাকা এক নয়, সত্যি তো পাশে থাকলেই সবাই বন্ধু হয় না। অনেক সম্পর্কের ভিড়ে আমরা হাসি ভাগ করে নেই, কিন্তু খুব কম মানুষের সঙ্গে ভাগ করে নিতে পারি আমাদের কান্না, আমাদের চোখের জল। আর তাই বন্ধুত্ব মানে শুধু প্রশংসা নয়, বন্ধুত্ব মানে সত্যি বলার সাহস, বন্ধুত্ব মানে প্রতিযোগিতা নয়, বরং পরস্পরের সাফল্যে নিঃস্বার্থ আনন্দ। আর যদি কোনো সম্পর্কের ভেতর অপমান, ঈর্ষা আর স্বার্থের জায়গা তৈরি হয়, তাহলে সেই সম্পর্ককে নতুন করে ভাবার সময় এসেছে। তবে শেষ কথা একটাই, তিক্ততা নিয়ে নয়, মানুষকে ভালোবাসার শক্তি নিয়েই বেঁচে থাকতে হবে। কেউ যদি বন্ধু হয়ে আসে, তাকে হৃদয় দিয়ে আগলে রাখতে হবে, আর যদি কেউ মুখোশ পরে আসে, তাকে সময়ের হাতে ছেড়ে দিতে হবে, কারণ সময় একদিন সব উত্তর দেবে। আর তাই এবার সে আর তিক্ততা কে চায়, বন্ধু সেজেই আমাদের দেখা হোক। বলতেই বন্ধুত্ব খুব সুন্দর, কেকের এই গানের মতোই। এই গানের মধ্য দিয়েই আজ রাতে শেষ করছি আমি আর জে শর্মিষ্ঠা। আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প, নতুন কোনো অনুভূতি নিয়ে। আর ততদিন পর্যন্ত বন্ধু হয়ে পাশে থাকুন, পাশে থাকুন কারোর জীবনের আলো হয়ে।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 ককবরক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। অভিজ্ঞাপন শুনবেন 7:45, সকাল 8:40 যুববাণী শুনবেন আরজে রাতুলের সঙ্গে, সকাল 9:12 বলছি তোমায় আরজে নিতাই সঙ্গে থাকবেন, সকাল 10:00 নারীদের জন্য বিশেষ অনুষ্ঠান তুমি অনন্যা, 11:00 থেকে আবারও ককবরক অনুষ্ঠান, বেলা 2:30 চিরায়ততে গল্প পাঠের আসর, আর সেখানে সঙ্গে থাকবে আরজে মহুয়া। সফরনামা বেলা 3:00, বিকেল 4:00 সুরের আকাশে, সন্ধে 5:00 গীতবাহার, সন্ধে 6:30 পদ্মাপুরাণ প্রসঙ্গ, পুত্রশোকে চন্দ্রনাথের বিলাপ পরিবেশনায় অর্চনা।

দাস ও তার দল। সন্ধে সাতটায় হৃদয়ের সুর, সন্ধে সাতটা বেজে পঁচিশ মিনিটে সেরা কথা, গান অন্তহীন রাত আটটা বেজে পাঁচ মিনিটে, রাত নটা বেজে দু মিনিটে গীতি আকাশ, আজ রাতে শুনবেন আর জে অর্ণবের সঙ্গে রাত নটা বেজে ত্রিশ মিনিটে। আর এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস। আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ জেলা ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলা তীরের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আর এই মুহূর্তে বিদায় নেবার পালা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবারও বন্ধুত্ব দিবসের অনেক অনেক অনেক শুভেচ্ছা এই বলেই আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আরজে শর্মিষ্ঠা। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। শুভরাত্রি। শ্রোতা বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান আপনাদেরকে রিলে করে শোনানো হবে। স্টুডিওর ঘড়িতে সময় রাত ১১টা বেজে ১ মিনিট ২৫ সেকেন্ড।